0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন গোলাম সরোয়ার মির্জা।
2: সূরা হিজরের 55-60 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তারা বলল, আমরা আপনাকে বাস্তব বিষয়েরই সুসংবাদ দিচ্ছি, সুতরাং আপনি নিরাশ হবেন না। তিনি বললেন, স্বীয় রবের রহমত থেকে কে নিরাশ হয়, পথভ্রষ্ট লোকেরা ব্যতিরেকে? তিনি বললেন, এখন তোমাদের আর কি বিশেষ কাজ আছে হে ফেরেস্তারা? ফেরেস্তাগণ বললেন, আমরা প্রেরিত হয়েছি এক অপরাধী কওমের জন্য, তবে লূতের পরিবারবর্গের বিরুদ্ধে নয়। আমরা অবশ্যই তাদের সবাইকে রক্ষা করব, কিন্তু তার স্ত্রীকে নয়, কেননা আমরা সাব্যস্ত করেছি যে সে তো পশ্চাতে থেকে যাওয়া লোকদের সামিল। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় জানাজার নামাজের গুরুত্ব ও ফজিলত, এই সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর এই সুন্দর বসুন্ধরায় মানব জাতির আদি পিতা হজরত আদম আলাইসালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইসালাম সর্বপ্রথম বসতি স্থাপন করেন। আদম আলাইসালামের দেহ মোবারক মাটি দ্বারা গঠিত হয়। আল্লাহ তাআলার নির্দেশে তার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়। তৎক্ষণাৎ তিনি একজন জীবন্ত পুরুষ ব্যক্তি হিসেবে উজ্জীবিত হন। অতঃপর তার বাম পাজরের বাঁকা হাড় দিয়ে হাওয়া আলাইসালামকে সৃষ্টি করা হয়। তাদের উভয়ের মাধ্যমে নারী পুরুষের সৃষ্টির সূচনা হয়। এই বিষয়ে সূরা নিসার প্রথম আয়াতাংশে ইরশাদ হচ্ছে, আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা যাওজাহা, তিনি আল্লাহ তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন ও তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেন, তিনি তাদের দুজন হতে বহু নরনারী ছড়িয়ে দেন। এ পৃথিবী আদম সন্তানের জন্য স্থায়ী বসবাসের স্থান নয়, প্রত্যেক ব্যক্তির জন্য নির্ধারিত আয়ুষ্কাল রয়েছে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এভাবে মানব জাতির পৃথিবীতে আগমন ও নির্গমনের ধারা চলে আসছে। মানুষ যেহেতু সকল সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মর্যাদা নিয়ে বেঁচে থাকে, চাই সে ধনী বা গরিব অথবা শিক্ষিত বা অশিক্ষিত হোক, অতীব যত্ন সহকারে মৃত ব্যক্তিকে গোসল, কাফন, জানাজার নামাজ এবং দাফনের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা সকল স্থানীয় মুসলমানদের জন্য

0: পরিহার্য দায়িত্ব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সিও আস সহিহুল বুখারীতে জানাজা নামাজের গুরুত্ব ও ফজিলত বর্ণনা করেছেন এবং স্বতন্ত্র একটি অনুচ্ছেদ লিখেছেন, বাবু ইত্তিবাউল জানাইসে মিনাল ঈমান, জানাজার শরীক হওয়া ইমানে অংশ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানাও ইহতিসাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইমানের সাথে ও সওয়াবের আশায় কোনো মুসলমানের জানাজায় শরীক হবে এবং তার নামাজে জানাজা আদায় করে ও দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত সাথে থাকে, সে দুই কিরাত সওয়াব নিয়ে ফিরবে। প্রতিটি কিরাত পরিমাণ হচ্ছে উহুদ পর্বতের সমপরিমাণ। কুল্লু কিরাতিন মিসলু উহুদিন। আর যে ব্যক্তি শুধু জানাজা আদায় করে, দাফন সম্পন্ন হবার আগেই চলে আসে, সে এক কিরাত সওয়াব নিয়ে ফিরবে। জানাজার নামাজ শরিয়াত কর্তৃক একটি গুরুত্বপূর্ণ ফরজে কেফায়া বিধান ও জীবন ঘনিষ্ঠ একটি ইবাদত। এলাকা বা মহল্লার কিছু সংখ্যক লোক জানাজা পড়লে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। জানাজা এর শাব্দিক অর্থ দোয়া করা। শরিয়াতের পরিভাষায় জানাজা সেই নামাজকে বলে যা মৃত ব্যক্তির জন্য দোয়া করার উদ্দেশ্যে আদায় করা হয়। জানাজা নামাজের ফরজ দুইটি, এক চারবার তাকবীর বা আল্লাহু আকবার বলা, দুই জানাজার নামাজ দাঁড়িয়ে আদায় করা। জানাজা নামাজের সুন্নত তিনটি, প্রথম তাকবীর বলার পর সানা তথা সুবহানাকাল্লাহুম্মা পড়া, দ্বিতীয় তাকবীর বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়া, তৃতীয় তাকবীর বলার পর মৃত ব্যক্তির জন্য দোয়া করা। জানাজার নামাজ বিশুদ্ধ হবার জন্য অন্যান্য নামাজের জন্য যে সব শর্ত রয়েছে, যেমন জায়গা, জামা ও শরীর পাক, সতর ঢেকে রাখা, কেবলা দিকে মুখ করা এবং নিয়ত করা। জানাজা নামাজের জন্য ওয়াক্ত বিশেষ কোনো শর্ত নয়, যে কোনো সময় আদায় করা যায়, তবে নিষিদ্ধ সময় না পড়া উত্তম। নিষিদ্ধ সময় হল সূর্য উদিত হওয়া সময়, ঠিক দ্বিপ্রহর এবং সূর্য অস্ত যাবার সময়। আমাদের সকলকে সঠিক ও বিশুদ্ধভাবে জানাজা নামাজ আদায় করা তৌফিক আল্লাহ তাআলা দান করুন।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল জানাজার নামাজের গুরুত্ব ও ফজিলত। এ সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নাত পেশ করা হলো।
1: প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমার আপনার আমাদের সকলের, আমাদের প্রতিদিনের কাজ হোক দেশের উন্নয়নের জন্য। দেশের উন্নয়ন আমাদের সকলের উন্নয়ন। শ্রোতা বন্ধুরা, শোনাব দেশের গান। কণ্ঠ দিয়েছেন ফরিদা পারভীন, গীতিকার ও সুরকার আবু জাফর।

0: আবু জাফরের কথা ও সুরে দেশের গানটি শুনলেন ফরিদা পারভীনের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার, আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
0: আজ সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে 5:30 এবং সূর্য অস্ত যাবে 6:38। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, FM 106 মেগাহার্জ ও FM 102 মেগাহার্জে।

0: প্রিয় শ্রোতা, এখন শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান, নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সকাল 7:45, সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি সকাল 9:05, ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ সকাল 10:05, ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা 11:20, পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াত সমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন বেলা 2:20। এই সপ্তাহের নাটক রচনার যাতনা বেলা 3:05, রচনা শাহজাহান আলী সাজু, প্রযোজনা সাদেকুর রহমান। মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা বিকেল 4:05, ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35, গারদের জন্য অনুষ্ঠান শাল গীতাল বিকেল 5:10, কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধু সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30, রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন ছাপা রাত 10:00, ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাঁধা রাত 10:30।
1: এবারে এফএম এর অনুষ্ঠান, এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে বেলা 12:10 পর্যন্ত এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এতক্ষণ শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন ভোরের গান, শিল্পী সৈয়দ আব্দুল হাদি। গানের কথা সাজিয়েছেন মাসুদ করিম, সুরারোপ করেছেন আব্দুল আহাদ।

0: সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে ভোরের গান শুনলেন। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। কাজী নজরুল ইসলাম,
1: বাংলাদেশ বেতার, ঢাকা। আমাদের অনুষ্ঠান মালায় এবারে নজরুল সঙ্গীত, শিল্পী সাদিয়া আফরিন মল্লিক। শিল্পীর কণ্ঠে প্রথম গান পাষাণের ভাঙালে ঘুম, কে তুমি সোনার ছোঁয়ায়।

ভোলে না, কেউ ভোলে অতীত দিনের স্মৃতি। সাদিয়া আফরিন মল্লিকের গাওয়া এবারের নজরুল সঙ্গীত।

0: দোকানে নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন সাদিয়া আফরিন মল্লিক।
1: ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নত শির, যা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। ব্যর্থ না হওয়ার সবচেয়ে নিশ্চিত পথ হল সাফল্য, অর্জনে দৃঢ় সংকল্প হওয়া। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, সে কখনো অপর ধর্মে গালি দিতে পারে না। কাজী নজরুল ইসলাম,
2: বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রবীন্দ্রসঙ্গীতের আয়োজনে। শিল্পী তপন মাহমুদ, শিল্পী কণ্ঠে প্রথম গান আমার হৃদয়ে তোমার আপন হাতের দোলে।

প্রিয় শ্রোতা, তপন মাহমুদের কণ্ঠে শুনছেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী কণ্ঠে এবারে শুনবেন নয়ন ছেড়ে গেলে চলে এলে সকল মাঝে।

0: প্রিয় শ্রোতা, দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন তপন মাহমুদের কণ্ঠে। বন্যার ফলে খাবার পানি দূষিত হয়, জীবাণুমুক্ত বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েলের পানি ব্যবহার করুন অথবা খাবার পানি ফুটিয়ে পান করুন। এছাড়া পানিশোধক ট্যাবলেট দিয়েও পানি বিশুদ্ধ করে নেওয়া যায়। ঘরের ভেতর ও বাইরে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করুন, বিশেষ করে মলত্যাগের স্থান ও নর্দমা যাতে পচনশীল হয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখুন। খাদ্যদ্রব্য ঢেকে রাখুন, বাজারের খোলা ও মাছি বসা খাবার খাবেন না। এছাড়া বাসি ও পচা খাবার খাওয়া থেকে বিরত থাকুন। খাবার দ্রব্য গরম করে খাওয়া উত্তম।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: আমাদের কৃষি আমাদের জাতীয় অর্থনীতি, সংস্কৃতি ও জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। এটি শুধু পেশা নয়, এদেশের মানুষের অস্তিত্ব, ইতিহাস এবং আত্মপরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষির অবদান উল্লেখযোগ্য। যদিও ধীরে ধীরে শিল্প ও সেবামুখী অর্থনীতি বাড়ছে, তবু আজও দেশের একটি বড় অংশ কৃষিকাজের সঙ্গে সরাসরি যুক্ত। গ্রামীণ অর্থনীতি কৃষিকে ঘিরেই আবর্তিত হয়। চাল, গম, সবজি, ফল, মাছ সবকিছুই কৃষির মাধ্যমে উৎপন্ন হয়। খাদ্য নিরাপত্তা ও স্বনির্ভরতা অর্জনে কৃষির অবদান অপরিসীম। বাংলাদেশের কৃষি কেবল উৎপাদনের গাথা নয়, এটি একটি সংস্কৃতি, একটি জীবনধারা। প্রযুক্তির ছোঁয়ায় কৃষিকে আরও আধুনিক ও টেকসই করতে হবে, যেন আগামী প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য, সুষ্ঠু পরিবেশ ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা যায়। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই বিশ্বাস নিয়ে আমাদের সকল পরিকল্পনায় কৃষিকে অগ্রাধিকার দিয়ে সমৃদ্ধ করে তুলব আমাদের কৃষি অর্থনীতি। এমন কামনায় কৃষিজীবী ভাই বোনেরা শুরু করছি আজকের কৃষি সমাচার অনুষ্ঠান। আমাদের বাংলার কৃষি চক্রের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হল রোপা আমন ধান। বর্ষার পরপরই শুরু হয় এর প্রস্তুতি। আমার কৃষি পর্বে রোপা আমন ক্ষেতের প্রস্তুতি বিষয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা শুনব।
1: কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি তানিয়া সুলতানা। আজ আমরা কথা বলব রোপা আমন ক্ষেতে প্রস্তুতি সম্পর্কে। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে আছেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে।
2: আপনাকে ধন্যবাদ।
1: শুরুতেই আপনার কাছে জানতে চাইব রোপা আমন ধান চাষের সময় এবং উপযোগী মাটি সম্পর্কে।
2: আমাদের দেশে আউশ, আমন এবং বোরো এই তিন মৌসুমে উৎপাদিত ধানের মধ্যে রোপা আমন ধান খরিফ দুই মৌসুমে ফসল। রোপা আমন ধানের চারা শ্রাবণে প্রথম থেকে ভাদ্র মাসের শেষ পর্যন্ত রোপণ করা যায়। ভাদ্র মাসের পরে কোন ধরনের রোপা আমন ধানের চারা রোপণ করা উচিত নয়। আর রোপা আমনে 15-30 আষাঢ়ে বীজ বপন করে যদি 15-30 শ্রাবণের মধ্যে চারা রোপণ করা যায় তাহলে সব থেকে বেশি ফলন পাওয়া যায়। আর রোপা আমন ধান চাষের জন্য দোআঁশ মাটি সব থেকে বেশি উপযোগী। এছাড়া এঁটেলো মাটি এবং পলি মাটিতেও রোপা আমন ধানের চাষের জন্য ভালো। দোআঁশ মাটি, এঁটেলো মাটি এবং পলি মাটিতে পর্যাপ্ত পরিমাণে পানির ধারণ ক্ষমতা থাকে এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে, যা রোপা আমন ধানের গাছের বৃদ্ধির জন্য অত্যন্ত সহায়ক। আর রোপা আমন ধান কিন্তু বৃষ্টি নির্ভর ধান। খরিফ টু মৌসুমে সাধারণত প্রচুর বৃষ্টিপাত হয়, তবে জলবায়ু পরিবর্তন জনিত কারণে রোপা আমন ধানের বৃদ্ধি যে কোনো পর্যায়ে সাময়িকভাবে বৃষ্টির অভাবে খরা হলে অবশ্যই সম্প্রক শেষ প্রদান করতে হবে এবং জমি প্রস্তুতির সময়ও যদিও খরা হয় সেক্ষেত্রেও সম্প্রক শেষ প্রদান করতে হবে।
1: এবার একটু জানতে চাইব রোপা আমন ধান চাষ করার জন্য জমি কিভাবে তৈরি করবে আমাদের কৃষক ভাই বোনেরা।
2: রোপা আমন ধান চাষের জন্য অপেক্ষাকৃত নিচু জমি অর্থাৎ যেখানে সেচ সুবিধা রয়েছে এমন জমি নির্বাচন করতে হবে। আর প্রথমে জমি থেকে আগাছা পরিষ্কার করে ফেলতে হবে। জমি চারপাশে মজবুত করে একটা আইল বেঁধে দিতে হবে যাতে পানি ধরে রাখা যায়। এরপর জমিতে 5-10 সেন্টিমিটার বা প্রয়োজন মতন পানি দিয়ে মাটির প্রকার ভেদে দুইটি চাষ আড়াড়ি ভাবে দিয়ে 7-8 দিন জমিতে পানি রেখে দিতে হবে। এরপর 10-15 সেন্টিমিটার গভীর করে আড়াড়ি ভাবে দুটি চাষ এবং দুটি মই দিয়ে আবার 3-4 দিন ফেলে রেখে দিতে হবে। এবার জমির প্রকারভেদে শেষ চাষ 1-2 বার দিতে হবে এবং মই দিতে হবে 2-3 বার। তবে লক্ষ্য রাখতে হবে যেন সমস্ত জমিটি সমানভাবে থকথকে কাদাময় হয় এবং সমস্ত জমিতে একই গভীরতায় পানি থাকে।
1: রোপা আমন ধানের জমি ভালোভাবে চাষ করা হলে আমাদের কৃষক ভাইয়েরা কি কি উপকার পেতে পারে?
2: প্রায় 10-15 দিন পর্যন্ত জমিতে পানিটা আটকে রেখে পর্যায়ক্রমে উত্তমভাবে জমি চাষ করা হলে জমির তেজে আগাছা থাকে, খড় থাকে এবং পূর্ববর্তী ফসলের যে গুড়া বা আবর্জনা থাকে সেটা কাদায় ঢেকে যায় অথবা পচে জৈব সারে পরিণত হয় এবং এই জৈব সারটা পরবর্তীতে গাছের খাদ্য হিসাবে জমিতে নাইট্রোজেন এবং অন্যান্য খাদ্য উপাদান সরবরাহ করে। আর ভালোভাবে জমি চাষ করার ফলে আমন ধানের চারা রোপণ করতে অনেক সহজ হয়। সেচের পানি জমিতে সমানভাবে পৌঁছাতে পারে, বৃষ্টি বা সেচের পানির অপচয়টা কম হয় এবং রোপণ পরবর্তী পরিচর্যা সহজ হয় এবং প্রাথমিকভাবে যেসব আগাছা জন্মায় সেগুলো সহজে দমন করা যায়। আর কাদা করে জমি তৈরি করলে মাটিতে অক্সিজেনের শূন্য স্তর তৈরি হওয়ার কারণে যে আমাদের যে ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেন সারের কার্যকারিতা বাড়ে এবং অপচয় কম হয়।
1: সবশেষে আপনার কাছে জানতে চাইব রোপা আমন ধানের জমিতে সার প্রয়োগ বিষয়ে।
2: রোপা আমন ধানের জমিতে সুপারিশকৃত মাত্রায় জৈব এবং রাসায়নিক সার সুষম মাত্রায় প্রয়োগ করতে হবে। জৈব সার খরিফ মৌসুমে প্রয়োগ করা সব থেকে ভালো, কারণ জৈব সার ব্যবহার করলে রাসায়নিক সারের কার্যকারিতা বাড়ে, জমিতে বিভিন্ন অণুজীবের কার্যকারিতা বাড়ে এবং মাটির স্বাস্থ্য ভালো থাকে। আর জৈব সার প্রথম চাষের সময় জমিতে সমানভাবে মিশিয়ে দিতে হবে। আর ইউরিয়া ছাড়া অন্যান্য সার, উদাহরণস্বরূপ টিএসপি বা ডিএপি, মিউরেটের সব পটাশ, জিপসাম, জিঙ্ক সালফেট মাত্রা অনুযায়ী জমি তৈরির শেষ পর্যায়ে ছিটিয়ে প্রয়োগ করে চাষ দিয়ে মাটির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। তবে বেলে মাটিতে পটাশ সার 2 কিস্তিতে প্রয়োগ করতে হবে। 3/2 পটাশ সার জমি তৈরির শেষ সময় প্রয়োগ করতে হবে এবং অবশিষ্ট 1/3 পটাশ সার প্রয়োগ করতে হবে শেষ কিস্তি ইউরিয়া সারের সঙ্গে। আর জিঙ্ক সালফেট সার ফসল চক্রে কোনো একটিতে যদি প্রয়োগ করা হয় তবে পরবর্তী 1টি বা 2টি ফসলের জন্য প্রয়োগ না করলেও চলে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয় আপনার দেওয়া তথ্যগুলি আমাদের কৃষিজীবী ভাই বোনদের উপকারে আসবে।
0: কৃষিজীবী ভাই বোনেরা, বাংলাদেশের প্রাণ কৃষি, আর কৃষকের ঘামে ভেজা মাঠে গড়ে উঠেছে আমাদের আত্মমর্যাদা ও অর্থনীতি। খন্দকার আব্দুল মোতালেবের গভীর মমতায় সাজানো কথায় এস এম আব্দুল আওয়ালের সুরে প্রাণ পেয়েছে এমন গান, আর সেই গান মাটির টান ও আবেগ ভরা কণ্ঠে গেয়েছেন সেজুতি আশরাফি নদী। চলুন শোনার আগে আমরা সম্মান জানাই সেসব কৃষককে যাদের হাতে গড়ে উঠেছে আমাদের শস্য শ্যামলা এই বাংলাদেশ। এবার শুনব সেই গান।

শুনছিলাম এমন একটি গান যা আমাদের কৃষি নির্ভর জীবনের কথা বলে, বলে আমাদের শেকড়ের কথা। কৃষিজীবী ভাই বোনেরা, এই শেকড়কে ভালোবেসে কৃষি নির্ভর অর্থনীতিকে আমরা সমৃদ্ধ করব, গড়ব স্বপ্ন সুখের বৈষম্যহীন সুখী সমৃদ্ধ বাংলাদেশ। এমন কামনায় আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন জুবায়েদ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: বন্যার ফলে খাবার পানি দূষিত হয়। জীবাণুমুক্ত বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েলের পানি ব্যবহার করুন অথবা খাবার পানি ফুটিয়ে পান করুন। বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ, FM 90 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কক্সবাজার, কুমিল্লা, ঠাকুরগাঁও, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। একটু পরেই শুনতে পাবেন সকাল 7টার বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শুক্রবার, 23শে শ্রাবণ, 23শে সফর, 7ই আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছে মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। বুড়িগঙ্গা সহ রাজধানীর চারপাশের নদীগুলো দূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র দাখিল 13ই আগস্ট, ভোট গ্রহণ 20শে আগস্ট। আগামী 2-3 দিনের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। স্বাধীন দেশে যেন আর নতুন করে পরাধীনতার শিকল ভাঙার প্রয়োজন না পড়ে, সে লক্ষ্যে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামী সোমবার। আগামী বছর থেকে প্রথম শ্রেণীর ভর্তি লটারিতে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রকাশ। হুতি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ইয়েমেনের 30 জন সৈন্য নিহত। এবং ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচে সফররত বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেছে অস্ট্রেলিয়া একাদশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বুড়িগঙ্গা সহ রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন শীর্ষক এক বৈঠকে এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, নদী দূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সবার জবাবদিহি করতে হবে। নদী দূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, কর্মপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। বিশেষ করে বৈঠকে শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে নিঃসরণ, অপর্যাপ্ত পয় নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা, খালগুলোর নাব্যতা হ্রাস এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাকে নদী দূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এছাড়া বৈঠকে রাজধানীর চারপাশে নদী দূষণ রোধে একটি সমন্বিত ও সময়বদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান নদী

0: ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম দেশের নদী ও খালপাড়ের ভাঙন রোধ, উপকূলীয় বাঁধ সংরক্ষণ, চরাঞ্চল ও হাওরের সড়ক এবং সড়ক ও রেল লাইনের পাশে কংক্রিটের ব্লক ও জিও ব্লকের পরিবর্তে পরিবেশ বান্ধব ও টেকসই বিন্যা ঘাস ব্যবহারের উপর একটি উপস্থাপনা তুলে ধরেন। উপস্থাপনা পর্যবেক্ষণ করে প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষায় এ ধরনের বিকল্প ও উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী 13 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করতে হবে। 16 আগস্ট সকাল 10টা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 18 আগস্ট। আগামী 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত 24 জুলাই রাষ্ট্রপতি পদ থেকে মাহমুদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। এদিকে দেশে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতরাতে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। গেজেট অনুযায়ী 349 জন ভোটার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। এদের মধ্যে সংসদের সাধারণ আসনের সদস্য 299 জন এবং সংরক্ষিত আসনের 50 জন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দু তিন দিনের মধ্যে দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। তিনি গতকাল সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান। মন্ত্রী বলেন, কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটে। তিনি বলেন, সাময়িক গ্যাস ঘাটতির কারণে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়, যার ফলে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং হচ্ছে। অস্বাভাবিক বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী যাচাইয়ের জন্য গ্রাহকদের বিল জমা দেওয়ার আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে বারবার জনগণের অধিকার ও সৃষ্টিশীল ক্ষমতাকে শিকলবদ্ধ করার অপচেষ্টা রোধে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার, যাতে ভবিষ্যতে আর কেউ কোনোদিন জাতিকে শিকল পরাতে না পারে। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শিকল ভাঙার জুলাই প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন।
1: অর্জিত প্রাণ এবং রক্তের বিনিময়ে আমাদের এই বিজয়কে আমরা যদি জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই, তাহলে এই পুরনো ব্যবস্থা দিয়ে পারা যাবে না। সে কারণে একদিকে যেমন শিকল ভাঙার কথা বলেছি, অপরদিকে রাষ্ট্র কাঠামোকে আমরা মেরামত করার কথা বলেছি, রাজনীতিকে মেরামত করার কথা বলেছি এবং আমাদের ভবিষ্যৎ লক্ষ্যগুলিকে আমরা আমাদের 31 দফাতে এবং আমাদের নির্বাচনী ইশতেহারের মাধ্যমে আমরা তুলে ধরেছি।
0: পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ার সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একমত প্রকাশ করেছে বলেও জানান জহিরুদ্দিন স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির 17 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের বদৌলতে জুলাই আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র রক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। চলতি বছরের এসএসসি সমমানের পরীক্ষার ফলাফল আগামী সোমবার প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 2027 শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা নয়, বরং লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সকল শ্রেণীতে পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ আর ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই যাত্রা শুরু করেছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হওয়ার প্রথম দিনে গতকাল সকাল থেকেই সেখানে ভিড় করেন দর্শনার্থীরা। তাদের মতে, এই জাদুঘর ইতিহাস সংরক্ষণের পাশাপাশি স্বৈরশাসনের পরিণতি সম্পর্কেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: দুই মাধ্যমেই টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। বৈরী আবহাওয়াও থামাতে পারেনি ইতিহাস জানার আগ্রহ। বৃহস্পতিবার সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন দর্শনার্থীরা। রাজধানীর

0: ভবনকে সংরক্ষণ করে গড়ে তোলা হয়েছে এই জাদুঘর, যেখানে স্থান পেয়েছে 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের নানা স্মৃতি ও নিদর্শন। জাদুঘরে প্রবেশ করতেই চোখে পড়ে আন্দোলনের আলোকচিত্র, দেয়াল জুড়ে গ্রাফিতি, বিভিন্ন তথ্যচিত্র এবং সেই সময়ের ব্যবহৃত নানা সামগ্রী। সংরক্ষণ করা হয়েছে ব্যানার, প্ল্যাকার্ড, হেলমেট, ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র সহ আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্মারক। ডিজিটাল প্রদর্শনীতে তুলে ধরা হচ্ছে আন্দোলনের বিভিন্ন মুহূর্ত এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার গল্প।
1: ক্ষমতা কারো চিরস্থায়ী থাকে না, এটারই প্রমাণ। মানুষকে যেভাবে হত্যা করছে, এইভাবে যেভাবে নির্দেশনা দিছে উনি, তাতে উনি একজন দেশের প্রধানমন্ত্রী না, উনি একজন দেশের স্বৈরাচার, এমন স্বৈরাচার যে বাংলাদেশে আমরা কখনো দেখিনি।
2: অন্যায় করে কখনোই পার পাওয়া যাবে, সেটা শাস্তি হবে।
0: দর্শনার্থীদের অনেকেই বলছেন, বইয়ের পাতার বাইরে ইতিহাসকে কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছে এই জাদুঘর। তাদের মতে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে গণ অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি।
3: দেখলাম যে কিভাবে টর্চার করছে এদের, মানে টর্চারিং চেয়ারে ইলেকট্রিক শক দিত।
4: স্বৈরাচারী শেখ হাসিনার যে কর্মকাণ্ড, উনি যে কি নিঃসন্তরভাবে মানুষকে নির্যাতন করছে, এটা জনতন্ত্র প্রমাণ।
5: এখানে একসময়ের দাপট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসবাস করতো, এখানে তার কার্যক্রম মূলত এখানে কতটুকু আমরা দেখতে পারবো, এই দেখার জন্য আসে আর কি।
0: জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের সুবিধা ও নিরাপত্তার কথা বিবেচনায় অনলাইন এবং কাউন্টার দুই মাধ্যমেই টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
6: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
7: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি রওনক জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান সঙ্গীত চর্চাকে এগিয়ে নিতে চলতি বছরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত রংপুরের গঙ্গাচড়া উপজেলার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী অনুশ্রী রায়কে একটি হারমোনিয়াম উপহার দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তাঁর কার্যালয়ে অনুশ্রী রায়ের সঙ্গে এক সাক্ষাৎকালে এই উপহার দেন। অনুশ্রী রায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে এবার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রতিযোগিতায় দেশের গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান লাভ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর শ্বশুর শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 42তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। গতকাল মাগরিবের নামাজের পর ধানমন্ডির মাহবুব ভবনে মরহুমের পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। চলতি মাসের 16 তারিখ ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড থেকে এ কর্মসূচির উদ্বোধন করবেন। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জে ডেম জাহিদ হোসেন বলেন, প্রথম ধাপে 41 লাখ উপকারভোগীকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। পর্যায়ক্রমে আগামী 4 বছরে প্রায় 1 কোটি 60 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে 4টি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে জরুরি ভিত্তিতে 8টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কার্গো ক্রয়ের প্রস্তাব নীতিগতভাবে সুপারিশ করেছে। গতকাল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সুপারিশগুলো করা হয়। ভূ রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে কমিটি এই সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং ওমানের কাছ থেকে 2টি করে এলএনজি কার্গো ক্রয় করা হবে। এলডিসি থেকে উত্তরণের পর বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখা, রপ্তানি আরও সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সেপা স্বাক্ষর করেছে বাংলাদেশ। জাপানের পর দ্বিতীয় কোনো দেশের সঙ্গে এমন চুক্তি শুধু শুল্ক সুবিধার নতুন সুযোগই তৈরি করবে না, বরং প্রযুক্তি হস্তান্তর, শিল্পায়ন, কর্মসংস্থান এবং বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
0: সেপা চুক্তির মাধ্যমে দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করল বাংলাদেশ। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও গভীর করার আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। সরকারের আশা, এলডিসি পরবর্তী সময়ে রপ্তানি সক্ষমতা ধরে রাখার পাশাপাশি $1 trillion অর্থনীতির লক্ষ্য অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই চুক্তি। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান,
9: আমাদের এলডিসি পরবর্তী এবং $1 trillion ইকোনমিতে উত্তরণের জন্য আমাদের যে টার্গেট, এই টার্গেটে পৌঁছার জন্য আমাদের যে বিনিয়োগের আকাঙ্ক্ষা, আমাদের কর্মসংস্থান সৃষ্টির যে আগামী দিনের পরিকল্পনা, এই চুক্তি ফলে দক্ষিণ কোরিয়াকে আমরা একটা ঘনিষ্ঠ অংশীদার দেশ হিসেবে পাব।
0: চুক্তির ফলে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া, পাটজাত পণ্য সহ অধিকাংশ রপ্তানি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। একই সঙ্গে বাংলাদেশে আরো বেশি কোরিয়ান বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং শিল্প সহযোগিতার পথও উন্মুক্ত হবে। বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান বাংলাদেশ বেতারকে বলেন,
10: ভালো, আমরা জাপানের পরে দক্ষিণ কোরিয়ার সাথে একটা সেপা করলাম। কেবলমাত্র বাজার সুবিধা না, এখানে বিনিয়োগ আছে, মেধাস্বত্ব আইন আছে, টেকনোলজি আছে, এখানে সার্ভিসেস আছে, সুতরাং এটা একটা সমন্বিত একটা চুক্তি, এটা ভালো। কিন্তু এটার বেনিফিটসটা নিতে হলে আমাদের এখানে যেসব বিনিয়োগের প্রতিবন্ধকতাগুলি আছে সেগুলো আমাদের দূর করতে হবে। সেখানে আমাদের যদি মানসম্মত বিদ্যুৎ, গ্যাস সরবরাহ এগুলো যদি আমরা যদি দিতে পারি, তাহলে এই বিনিয়োগের যে সম্ভাবনাটা আছে এটা কাজে লাগবে।
0: আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবার আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের হাজরামাউত ও মারিফ শহরের গভর্নরের কার্যালয়ে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 30 জন সেনা সদস্য নিহত ও 15 জন আহত হয়েছে। গতকাল দেশটির সরকারি সূত্র এ তথ্য জানায়। ইয়েমেনে গৃহযুদ্ধ শুরুর পর গতকালের এই হামলা ছিল সবচেয়ে প্রাণঘাতী। ইয়েমেনের সামরিক বাহিনী এই হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছে, হুতিদের এই হামলার জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে, তবে তিনি দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের হাতে এখনও বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র রয়েছে। এর আগে এক খবরে বলা হয় যে যুক্তরাষ্ট্রের হাতে হামলা ও প্রতিরক্ষার ব্যবহারযোগ্য অস্ত্র বিপজ্জনক মাত্রায় কমে গেছে। এদিকে ইরান জানিয়েছে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে ওমানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। উভয় দেশ এই গুরুত্বপূর্ণ জলপথে সমন্বয় করতে সম্মত হয়েছে। খেলার খবর ক্রিকেট। ডারউইনে 3 দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশ বাংলাদেশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া 3 উইকেটে 67 রান করেছে। রান সংখ্যা বাংলাদেশ সব উইকেট হারিয়ে 263। অস্ট্রেলিয়া একাদশ 3 উইকেটে 67 রান। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ অপরাজিত 109 রান করেন। এদিকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট আগামী 13 আগস্ট ডারউইনে শুরু হবে। এদিকে আগামীকাল ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরমেন্স ইউনিট মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে 2 ম্যাচ টি-20 ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। আগামী সোমবার একই ভেন্যুতে দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে। ক্রিকেটের আরও খবর। ব্রেডিতে স্বাগতিক আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 4:45 খেলা শুরু হবে। সিরিজের প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। 10 আগস্ট দুদলের মধ্যে তৃতীয়, 12 আগস্ট চতুর্থ এবং 15 আগস্ট সিরিজের পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:30 এবং সূর্য অস্ত যাবে 6:38। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বুড়িগঙ্গা সহ রাজধানীর চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র দাখিল 13 আগস্ট, ভোট গ্রহণ 20 আগস্ট। আগামী 2-3 দিনের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। স্বাধীন দেশে যেন আর নতুন করে পরাধীনতার শিকল ভাঙার প্রয়োজন না পড়ে, সে লক্ষ্যে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। SSC ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামী সোমবার। আগামী বছর থেকে প্রথম শ্রেণীর ভর্তি লটারিতে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রকাশ। হুতি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ইয়েমেনের 30 জন সৈন্য নিহত। এবং ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচে সফররত বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেছে অস্ট্রেলিয়া একাদশ। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা বন্ধুরা, সবার প্রতি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানের পক্ষ থেকে। আমরা সবাই চাই সুস্থ সুন্দর একটি স্বাভাবিক জীবন, আর সেই জীবন পেতে আমাদের অবশ্যই কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। তার মাঝে পরিবার পরিকল্পনা বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ইন্দ্রাণী দেবনাথ, তিনি পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত আছেন, আর তার কাছ থেকে আজ আমরা পরিবার পরিকল্পনা গ্রহণের সুবিধা এই বিষয়টি নিয়েই কথা বলবো। তো এই যে আমরা বলছি যে ছোট পরিবার, আদর্শ পরিবার, পরিকল্পিত পরিবার আমাদের নিজেদের এবং অবশ্যই রাষ্ট্রীয় প্রয়োজনে একটা বড় শক্তি, তো সেক্ষেত্রে পরিবার পরিকল্পনা গ্রহণের সুবিধা কি প্রথমে একটু ছোট করে জানবো, এবং সাথে জানতে চাইবো যে আসলে পরিবার পরিকল্পনা বলতে আমরা কি বুঝি।
2: আচ্ছা, তাহলে পরিবার পরিকল্পনা বলতে আমরা কি বুঝি সেটা দিয়েই শুরু করি। পরিবার পরিকল্পনা হচ্ছে যে স্বামী স্ত্রী দুজনে মিলে সচেতনভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিবে যে তারা কখন বাচ্চা নেবেন, কয়টা বাচ্চা নেবে, বাচ্চা দুইটা বাচ্চার মধ্যে বিরতি কতদিনের হবে।
1: আচ্ছা,
2: এই যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া, একটা পরিকল্পিত পরিবার গঠনের দিকে এগিয়ে যাওয়া, এটাই হচ্ছে পরিবার পরিকল্পনা। তো আমরা যদি প্রত্যেকের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক বা আর্থিক অবস্থা বিবেচনা করি, দেখা যায় যে সবাই কিন্তু একই সময়ে প্রস্তুত থাকেন না বাচ্চা নেওয়ার জন্য। তো অবশ্যই একটা বাচ্চা পৃথিবীতে আসা মানে কিন্তু একটা বিশাল দায়িত্বের ব্যাপার। বাচ্চা জন্ম নিল আর সবকিছু হয়ে গেল তা না, একটা বাচ্চা পৃথিবীতে আসলে তাকে বাবা মার কিন্তু দায়িত্ব তাকে সঠিকভাবে গড়ে তোলা, একটা ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, তার শারীরিক মানসিক বিকাশ যেন যথার্থভাবে হয় সেদিকে খেয়াল রাখা। তো সেজন্য অবশ্যই আগে থেকে আমার একটা পরিকল্পনা থাকতে হবে, একটা প্রস্তুতি থাকতে হবে।
1: অবশ্যই তাই। তো সেক্ষেত্রে অবশ্যই পরিবার পরিকল্পনা গ্রহণ করাটা প্রয়োজন।
2: হ্যাঁ, অবশ্যই একটা পরিকল্পনা থাকতে হবে এবং সেই পরিকল্পনা অনুযায়ী আমাকে কাজ করতে হবে। তো এই পরিকল্পনা অনুযায়ী এখন কেউ যদি মনে করে না আমি এখন বাচ্চা নিব না, আমি এখন মানসিকভাবে বা আর্থিকভাবে আমি প্রস্তুত না, আমি দুই তিন বছর পরে বাচ্চা নিব, তাহলে এই সময়ের জন্য তাকে কোনো পদ্ধতি গ্রহণ করতে হবে অবশ্যই।
1: তো এবারে আপনার কাছে যেটা জানতে চাইবো, এই যে আপনি বলছেন যে পরিবার পরিকল্পনা গ্রহণের ফলে স্বামী স্ত্রী সন্তানের দেখভাল করা বা কখন তারা নিচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে, তো যারা গ্রহণ করেছেন এবং যারা আগ্রহী তাদের জন্য যদি কিছু বলেন।
2: অবশ্যই আমাদের পরিকল্পিতভাবেই সন্তান নিতে হবে, প্রতিটি গর্ভই হবে পরিকল্পিত, প্রতিটি বাচ্চাই হবে আমাদের আকাঙ্ক্ষিত। তো পরিবার পরিকল্পনা পদ্ধতি যদি আমরা গ্রহণ করি, আমরা যদি একটি পরিকল্পিত পরিবার গড়ে তুলি, তাহলে অনেক সুবিধা। সুবিধাগুলো হচ্ছে যে অনাকাঙ্ক্ষিতভাবে গর্ভধারণ করে ফেলি, তখন আমি যদি বাচ্চা না চাই, অনেকে গর্ভপাত করিয়ে থাকেন, তো এটা কিন্তু মায়ের জন্য একটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। অপরিকল্পিত গর্ভধারণের ফলে মায়ের স্বাস্থ্য ঝুঁকি থাকে, বাচ্চার স্বাস্থ্য ঝুঁকি থাকে। আবার অনেকে আছে যে কম বয়সে গর্ভধারণ করে ফেলেন, অপরিকল্পিত গর্ভ যেটা, তো সেক্ষেত্রে কি হয় যে বাচ্চার কিন্তু শারীরিক এবং মানসিকভাবে প্রতিবন্ধী হওয়ারও একটা সম্ভাবনা থাকে। মা নানা রকম শারীরিক জটিলতায় আক্রান্ত হতে পারেন, আর্থিক ব্যাপারটা তো আছে
1: অবশ্যই
2: একটা। এখন আমরা যে
1: সময়টাতে আছি, হ্যাঁ
2: অবশ্যই একটা ছেলে যখন বাবা হতে যায় তার অবশ্যই একটা আর্থিক
1: আলাদা দায়িত্ব আছে,
2: প্রস্তুতি থাকতে হবে যে তার ওয়াইফকে ডেলিভারি করাবে, তার সন্তান পৃথিবীতে আসবে, কোথায় আসবে, তার জন্য তার কিছু টাকা পয়সা গোছানো অবশ্যই দরকার হইতে পারে। কারণ সরকারি সেবা কেন্দ্রে যদি স্বাভাবিকভাবে প্রসব হয় তাহলে কোনো টাকা পয়সা খরচ হয় না, কিন্তু যদি কোনো ক্রিটিক্যাল অবস্থা তৈরি হয় তখন তো তার
1: সেটার জন্য তৈরি
2: থাকতে হবে। তারপরে একটা বাচ্চা পৃথিবীতে আসার পরও তো অনেক দায়িত্ব, তাকে ঠিকমতো ভরণ পোষণ করানো, সুন্দর লেখাপড়ার পরিবেশ দেওয়া, সবকিছু মিলিয়ে বাবার একটা আর্থিক প্রস্তুতি তো অবশ্যই লাগবে।
1: তো আমাদের যে পরিবার পরিকল্পনা সেবাদান কেন্দ্রগুলো রয়েছে, এখানে যখন একজন আসছেন তাকে আপনারা ঠিক কিভাবে বোঝাচ্ছেন যে বা উদ্বুদ্ধ করছেন এই বিষয়টি নিয়ে, তিনি এবং তার পরিচিতরা যেন এই পদ্ধতি গ্রহণে আগ্রহী হয়?
2: আমরা যে শুধু আমাদের কাছে আসলেই উদ্বুদ্ধ করছি তা না, আপনারা দেখবেন যে আমাদের কিন্তু প্রচার প্রচারণা
1: মাঠকর্মী যারা আছে,
2: একটা জায়গা আছে, মাঠকর্মীরা বাড়ি গিয়ে সেবা দিয়ে থাকেন, স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে সেবা দিয়ে থাকেন, তাছাড়া নবদম্পতি যারা আছে তাদের নিয়ে কিন্তু আমাদের বিভিন্ন রকম কার্যক্রম আছে। যে নতুন যারা বিয়ে করেছেন তাদেরকে নিয়ে আমরা একটা স্পেশাল প্রোগ্রাম করি, সেখানে কেন পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে হবে, কেন সঠিক সময়ে সন্তান নিতে হবে বা সঠিক সময়ে সন্তান নিতে গেলে তার কি করণীয়, সন্তান লালন পালন কিভাবে করতে হবে, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কিন্তু তাদের সাথে আমরা খোলামেলাভাবে কথা বলি। এছাড়া বিভিন্ন প্রচারণা কার্যক্রম চলে, আপনারা দেখেছেন যে আমাদের টিভিতে, তারপরে আমাদের অনেক বড় বড় লিফলেট ব্যানার এগুলো দেওয়া হয়। তো বাড়িতে বাড়িতে যে কর্মীরা কিন্তু তাদেরকে উদ্বুদ্ধ করেন যে কেন পরিবার পরিকল্পনা পদ্ধতি নিতে হবে, নিলে তার সুবিধাটা কোথায়। শুধু তাই না, যে সবার জন্য কিন্তু সব পদ্ধতি আবার না। আপনারা হয়তো জানেন যে আমাদের প্রোগ্রামে সাতটি পদ্ধতি আছে, সাতটি পদ্ধতি কিন্তু এক এক সময়ের জন্য এক এক রকম পদ্ধতি, উপযোগিতা আলাদা। যেমন নবদম্পতি যারা আছেন তাদের জন্য তিনটি পদ্ধতি আছে, খাবার বুড়ি, কন্ডোম এবং ইমপ্লান্ট, যাদের একটা বাচ্চা
1: স্বল্পমেয়াদী, যেটা বলছে
2: হ্যাঁ স্বল্পমেয়াদী, এর মধ্যে ইমপ্লান্টটা দীর্ঘমেয়াদী, ইমপ্লান্ট 3 বছর বা 5 বছর মেয়াদী আছে। কিন্তু সুবিধা হচ্ছে যখনই আপনি বাচ্চা নিতে চাইবেন এটা খুলে ফেলার সাথে সাথে আপনার গর্ভধারণ ক্ষমতাটা ফিরে আসবে। একটা বাচ্চা হওয়ার পরে এই তিনটা পদ্ধতি উনি নিতে পারেন, সাথে সাথে উনি আইউডি পড়তে পারেন, একটা নন হরমোনাল পদ্ধতি, আর ইনজেকশন পদ্ধতিটাও নিতে পারেন। তারপরে কারো যদি পরিবার সম্পূর্ণ হয়ে যায় যে আমি দুইটা বাচ্চা চাই, আমার পরিবার কমপ্লিট হয়ে গিয়েছে, আমি ভবিষ্যতে আর বাচ্চা চাই না, তখন উনি এই যে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী পদ্ধতি আছে এর পাশাপাশি স্থায়ী পদ্ধতিও আছে, পুরুষ বা মহিলা বন্ধাকরণ, এর যে কোনো একটা পদ্ধতিও কিন্তু উনি নিয়ে নিতে পারেন।
1: এবং পাশাপাশি একেবারেই যারা হয়তো বা নিম্নবিত্ত ছিন্নমূল জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রে আপনাদের এই পদ্ধতিগুলো কতটা সাড়া জাগিয়েছে?
2: আমরা তো আমাদের এই পদ্ধতিগুলো সম্পূর্ণ বিনামূল্যেই দিয়ে থাকি। তো আমাদের খাবার বড়ি খুব জনপ্রিয় একটা পদ্ধতি, যেটা এখন তৃতীয় প্রজন্মের খাবার বড়ি আমরা বিনামূল্যে দিচ্ছি, যেটার উৎপাদন খরচ প্রায় 50 টাকার উপরে, এটা কিন্তু বিনামূল্যেই দিচ্ছি। আর এখন যেহেতু মানুষের সচেতনতাটা আগের তুলনায় বাড়ছে, তারা কিন্তু বুঝতে পারছে যে না, আমাকে পরিবারটাকে ছোট রাখতে হবে, তো ছোট রাখতে গেলে অবশ্যই আমাকে পদ্ধতি গ্রহণ করতে হবে। আর যেহেতু পদ্ধতিগুলো বিনামূল্যেই তারা পাচ্ছে, এবং আমরা শুধু সরকারিভাবে না, বিভিন্ন এনজিওর মাধ্যমেও কিন্তু আমরা এই পদ্ধতি সেবা দিয়ে সরবরাহ করছি, তো এগুলো সবকিছু একেবারে তাদের হাতের নাগালেই আছে। তো তারা চাইলেই আমাদের কাছে আসতে পারছে, আসছে এবং পদ্ধতি নিচ্ছেন।
1: ধন্যবাদ ইন্দ্রাণী দেবনাথ, আপনার কাছ থেকে শুনছিলাম আমরা যে পরিবার পরিকল্পনা গ্রহণের সুবিধা, এই বিষয়টি নিয়ে আসলে আমাদের জীবন এগিয়ে চলে, যুগ এগিয়ে চলে, তো সেই ধাবমান সময়গুলোকে সুন্দরভাবে ধরে রাখতে পরিকল্পিত পরিবারে বিকল্প কিছু নাই, যেখানে মা তার সন্তানদের খুব সুন্দরভাবে পরিচর্যা করতে পারেন এবং পাশাপাশি বাবার মুখেরও হাসি থাকে। আমরা সবাই চাইব আমরা যেন এই সেবা গ্রহণে উদ্বুদ্ধ হই এবং অন্যকেও উদ্বুদ্ধ করি। এবং পাশাপাশি বলতে চাইছি যে এই সময়তে আমরা ডেঙ্গু নিয়ে আতঙ্ক নয়, বরং স্বাস্থ্যবিধি মেনে চলা, ঘরের সব জায়গায় পরিষ্কার রাখা এবং 3 দিনের বেশি কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে অবশ্যই আমাদেরকে দৃষ্টি দিতে হবে। বাইরে যে চারপাশ আছে সেগুলোও কিন্তু পরিচ্ছন্ন রাখতে হবে। সবার সম্মিলিত প্রয়াসে অবশ্যই সুস্থ সুন্দর একটি জীবন আমরা পাব, এমনটাই প্রত্যাশা করছি আজকে সুখের ঠিকানা অনুষ্ঠানের পক্ষ থেকে। সুখের ঠিকানা অনুষ্ঠানটির গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি শাহনাজ পারভিন, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখে ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, এফএম 106 মেগাহার্জ, এফএম 102 মেগাহার্জ এবং এফএম 90 মেগাহার্জে।
1: বন্ধুরা, আয়োজনে এখন শুনতে পাবেন দেশের গান। প্রথম গানের শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গানে কথা সাজিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর দিয়েছেন আনোয়ার পারভেজ।

প্রিয় শ্রোতা, শুনছেন দেশের গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে শিল্পী রাকিবা ইসলাম ঐশী, গানের কথা সাজিয়েছেন গোলাম সরোয়ার শলক, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: শুভ সকাল সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, বাংলাদেশ বেতার ঢাকা আয়োজিত নজরুল সঙ্গীত নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির থেকে আমি সালাউদ্দিন আহমেদ আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন 2026-27 নজরুল বর্ষ হিসেবে ঘোষিত হয়েছে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন নজরুল বর্ষ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তো জাতীয় কবি বলেই শুধু ক্ষান্ত হতে আমরা চাই না, তার সত্যিকারের সঙ্গীত সাহিত্য কবিতা প্রমিত রূপে চর্চা করতে চাই এবং দেশ দেশের বাইরে আমরা ছড়িয়ে দিতে চাই। সেই উদ্যোগ থেকেই বাংলাদেশ বেতারের এই অনুষ্ঠান চির উন্নত মমশির প্রতিদিন সকালবেলায় আপনারা শুনবেন। তো এই অনুষ্ঠানে আমাদের একজন শিল্পী থাকবেন প্রতিদিন। আজকে আমাদের আমন্ত্রিত শিল্পী শহীদ কবির পলাশ। শহীদ কবির পলাশ, কেমন আছো তুমি?
1: ভালো আছি স্যার, আপনি কেমন আছেন?
0: আমি খুব ভালো আছি, কারণ এই যে নজরুল নিয়ে কাজ করছি সবাই মিলে, একটা আলাদা আনন্দ নিয়ে কাজ করছি। তো এই যে সকালবেলাকার এই নতুন অনুষ্ঠানটি চির অন্যতম মসির প্রতিদিন সকালে প্রচার হবে, তোমার কেমন লাগছে বিষয়টা?
1: আসলে আমাদের প্রাইম মিনিস্টার উনি ঘোষণা করার পরেই নজরুল নিয়ে মনে হয় বাংলাদেশ একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেছে।
0: আমরা চাই এই যে নজরুল বর্ষ হিসাবে ঘোষিত হওয়ার পরে এত বড় একটি সুযোগ আমরা কাজে লাগাতে, আমরা যারা নজরুল চর্চা করি, সঙ্গীত চর্চা করি, গবেষণা করি, প্রত্যেকে সবাই মিলেই আমরা এই কাজটি করব। এবং ধন্যবাদ আমাদের বাংলাদেশ বেতার ঢাকাকে যে এমন সুন্দর উদ্যোগ উৎসাহটি তারা দিয়েছে। তো আমরা তোমার গান শুনবো, এবার দেখি আমাদের শ্রোতাদের কেমন লাগে। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা শুনবেন আমাদের প্রিয় শিল্পী শহীদ কবির পলাশের গাওয়া গান।

0: ধন্যবাদ শহীদ কবির পলাশ, কেমন লাগলো তোমার এই অনুষ্ঠানে গান গেয়ে?
1: না, আসলে একটা অনেক ভালো একটা আয়োজন বাংলাদেশ বেতার যে উদ্যোগটা গ্রহণ করেছে, অসাধারণ লাগলো আমার গান করে।
0: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা সবাই মিলেই নজরুল চর্চাটা করব এবং বাংলাদেশ বেতারকে সহযোগিতা করব। এমনিতর নজরুলের সমস্ত গান যেন আমরা বাংলাদেশ বেতারের মাধ্যমে প্রচার করতে পারি এবং বাংলাদেশ বেতার যে অত্যন্ত গুরুত্ব সঙ্গে এই গানগুলিকে প্রিজার্ভ করে, এটাও একটা অত্যন্ত ভালো একটি দিক। সুধীমণ্ডলী, আপনাদের নিশ্চয়ই শহীদ কবির পলাশের গান ভালো লাগছে এবং চমৎকার এই অনুষ্ঠানটি চির উন্নত মমসির আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগার জায়গায় থাকবে বলে আমার বিশ্বাস। আপনারা ভালো থাকবেন, কাজী নজরুল ইসলামের সঙ্গে থাকবেন, তার গানের সঙ্গে থাকবেন, কবিতার সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ, শুভ সকাল।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং চির উন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার, একটু পরে শুনতে পাবেন সকাল ৮টার ইংরেজি খবর।

0: শিষ্টাচার কেবল আমাদের ব্যক্তিজীবনের সৌন্দর্যই নয়, আমাদের সমাজ জীবনেরও গৌরবজনক প্রভাব মুকুট। শিষ্টাচারের গুণেই আমাদের পারস্পরিক সম্পর্কের মধ্যে আস্থা তৈরি হয়। বড় ও বয়স্কদের সম্মান করা, সকলকে আচরণে তুষ্ট করা, অধ্যত্বকে পরিহার করা এবং সবার সঙ্গে প্রীতিময় সম্পর্ক গড়ে তোলাই আমাদের মানবিক বৈশিষ্ট্য।
1: মার্জিত রুচি ও সুন্দর মনের পরিচয় দিতে হলে কথাবার্তায় ও আচার আচরণে আমাদের নম্র ও বিনয়ী হতে হয়। শিষ্টাচার ও সৌজন্য সামাজিক মানুষের এক দুর্লভ ঐশ্বর্য। যে সমাজে শিষ্টাচারকে যতটা সাদরে গ্রহণ করে সে সমাজ ততটা সভ্য। উন্নত জাতি তথা উন্নত সভ্যতা শিষ্টাচারেরই অবদান পুষ্ট। ফুল যেমন বাতাসে তার সুবাস ছড়ায়, তেমনি মহৎ ব্যক্তির শিষ্টাচার প্রকাশ পায় তার ব্যবহারে। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে শিষ্টাচার অনন্য ভূমিকা পালন করে থাকে।
0: ক্রমাগত বিবর্তনের ধারায় বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধিত একুশ শতকে এসে আমরা একটু মানব সভ্যতার দিকে ফিরে তাকালে কিংবা সভ্যতার দেনা পাওনার হিসেব করলে স্পষ্টত প্রকাশ পায় সভ্যতা আমাদের উন্নত জীবন ব্যবস্থার সাথে অমূল্য ধন শিষ্টাচার উপহার দিয়েছে এবং সভ্যতা টিকিয়ে রাখতে শিষ্টাচারই হল মানুষের শ্রেষ্ঠতম সম্পদ। কেবল এর জন্যই আমরা সুসভ্য মানুষ হিসেবে তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে গৌরববোধ করতে পারি।
1: যে সমাজ যত সভ্য তার লোকব্যবহার ততই মার্জিত, সদ্ভাবমূলক এবং সুরুচিব্যঞ্জক। শিষ্টাচার আত্মা থেকে উচ্চারিত মাধুর্য, শোভন হৃদয়ের অকৃত্রিম সৌন্দর্য। সামাজিক দৃষ্টিকোণ থেকে শিষ্টাচারের গুরুত্ব ব্যাপক। দলবদ্ধ ব্যবস্থায় রীতি বা সংস্কারের শৃঙ্খলে আমাদের জীবন যাপিত হলেও মৌলিক শিষ্টাচার আমাদের পালন করতেই হয়। আত্মীয়তার বন্ধন অটুট রাখতে, সৌহার্দ্য সম্প্রীতির বলয় সৃষ্টিতে শিষ্টাচারের তাৎপর্য অপরিসীম।
0: দৈনন্দিন জীবনযাত্রায় সংসার চক্রে অনিবার্য ঘর্ষণে যে শ্বাসরুদ্ধকারী ধূম্রজাল উত্থিত হতে থাকে, শিষ্টাচারের স্নিগ্ধ শান্তিবাড়ি সিঞ্চনেই তা নিবারিত হতে পারে। শিষ্টাচার ধূলিমান পৃথিবীর রক্ষতকে কোমলতা দান করে প্রাত্যহিক জীবনযাত্রাকে শোভামণ্ডিত করে তোলে। সমাজ হতে শিষ্টাচারের দুর্ভিক্ষ দূর হোক এই প্রত্যাশায় কাছের ও দূরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শোনার জন্য। আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি মইনুল ইসলাম,
1: ফারহানা খান পুরবী।

0: বন্ধুরা, শুরুতেই চোখ বুলিয়ে নেওয়া যাক আজ শুক্রবারের দর্পণ সূচির পাতায়। শুরুতেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনের পর আরও থাকছে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে।
1: যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার বিবর্তন নিয়ে নিবন্ধ কালের যাত্রাপথে বাংলা। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলঙ্কার নিয়ে নিবন্ধ, যুগের সাজ, যুগের পোশাক এবং সবশেষে থাকবে আমাদের গান। বন্ধুরা, জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি, তো থাকুন আমাদের সাথে।

0: প্রিয় শ্রোতা, প্রকৃতির প্রতিকূলতাকে বশে এনে নানা ঘটনার অবতারণার মধ্য দিয়ে বর্বর জীবন পরিণতি পেয়েছে সভ্যতার। এরপর থেকেই নিজেদের প্রয়োজনে মানুষের এগিয়ে চলার সাথে পাল্লা দিয়ে ধরণীর বুকে সমাহার ঘটেছে নানা কল্পকাহিনীর, যার অন্তরালে রয়েছে আমাদের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব নিকাশ। দিনের শুরুতে সকল ঘটনার অবতারণা আমাদের মনে প্রেরণা ও শক্তি যোগায়, অদম্যকে জয় করে বন্ধুর পথ পাড়ি দেওয়ার।
1: অনুষ্ঠানের শুরুতেই অতীতে ঘটে যাওয়া ইতিহাসের নানা জানা অজানা বিষয়ে আপনাদেরকে অবগত করতে এই পর্বে আমরা শুনব আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনে উপস্থাপন করছেন সামিউল বাশার শান।

জেনে নেই আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা ও কিংবদন্তির তুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু সংকলন। এই দিনে 1782 সালের 7 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন সামরিক পদক পার্পল হার্ট প্রবর্তন করেন। 1960 খ্রিস্টাব্দের আজকের দিনে পশ্চিম আফ্রিকার দেশ কোত দিভোয়ার ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। কেনিয়ার নাইরোবি এবং তানজানিয়ার দারুসসালামে মার্কিন দূতাবাসে বোমা হামলায় 200+ মানুষ নিহত হন 1998 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। 2008 খ্রিস্টাব্দের এই দিনে জর্জিয়া ও রাশিয়ার মধ্যে দক্ষিণ ওসেসিয়াকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয়। যুগে যুগে অনেক ব্যক্তির আগমনের মধ্যে দিয়ে এই ধরনে আলোকিত হয়েছে। এসব গণিত ব্যক্তিবর্গ তাদের কাজের মধ্যে দিয়ে এই ধরনের বুকে অমরত্ব লাভ করছেন। এবার জানব তেমনি কয়েকজন ব্যক্তির জন্মকথা। 1868 খ্রিস্টাব্দের 7 আগস্ট বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল প্রতিভা হিসেবে সুপরিচিত প্রাবন্ধিক কবি ও লেখক প্রমোদ চৌধুরী জন্মগ্রহণ করেন। প্রখ্যাত চিত্রশিল্পী এবং লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর 1871 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন। ডাচ নৃত্যশিল্পী ও প্রথম বিশ্বযুদ্ধের সময়ের খ্যাতনামা ব্যক্তিত্ব মাতা হারি জন্মগ্রহণ করেন 1876 খ্রিস্টাব্দের আজকের দিনে। 1904 খ্রিস্টাব্দের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আমেরিকান কূটনীতিবিদ রাল্ফ বান্চ। দক্ষিণ আফ্রিকান ও আমেরিকান অভিনেত্রী শার্লিজ থেরন 1975 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন। বন্ধুরা, আজ আপনাদের অনেকের জন্মদিন। দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আবিষ্কার উদ্ভাবন, প্রাপ্তি অপ্রাপ্তি, জন্মের পাশাপাশি প্রখ্যাত ব্যক্তিদের মৃত্যুর ঘটনাও একটি দিনকে গুরুত্বপূর্ণ করে তোলে। অন্যভাবে বলা যায়, জন্ম যখন হয়েছে মৃত্যু অবধারিত। যদিও মৃত্যু আমাদের জন্য ব্যথাতুর এক বিষয়। আজ 7 আগস্ট, আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন কয়েকজন ব্যক্তির কথা জানবো এবার। 1914 খ্রিস্টাব্দের এই দিনে ঢাকায় জন্ম নেওয়া প্রথিতযশা অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটার ব্রান্সবি কুপার পৃথিবী থেকে বিদায় নেন। প্রখ্যাত বাংলাদেশের লেখক, কথা সাহিত্যিক ও ইতিহাসবিদ মাহবুব উল আলম মৃত্যুবরণ করেন 1981 খ্রিস্টাব্দের আজকের দিনে। 1957 খ্রিস্টাব্দের এই দিনে বিখ্যাত মার্কিনীয় হাস্যরসাত্মক জুডি লরেল অ্যান্ড হার্ডির অন্যতম জনপ্রিয় অভিনেতা ও কৌতুক অভিনেতা অলিভার হার্ডি মারা যান। বন্ধুরা, এই দিনে পর্ব আজ এই পর্যন্তই।

শ্রোতা বন্ধুরা, আজ 7 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের 219 তম দিন।

0: প্রিয় শ্রোতা, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের জাতীয় পরিচয়ের অমূল্য অংশ, যা কেবল অতীতের স্মৃতি নয় বরং আমাদের সমাজের নৈতিক ও সৃজনশীলতার প্রতিফলন। সাংস্কৃতিক ঐতিহ্যের মূল নিদর্শন যেমন পুরনো স্থাপত্য, গ্রামীণ সংস্কৃতি, লোকসঙ্গীত এবং প্রাচীন শিল্পকলার নানা ধরন নিঃসন্দেহে আমাদের গর্বের বিষয়। আমাদের জাদুঘর বা ঐতিহাসিক স্থাপনাগুলোই আমাদের পূর্বপুরুষদের সৃষ্টির নিদর্শন এবং বাঙালির সমৃদ্ধ ইতিহাস প্রকাশ পায়।
1: এরই ধারাবাহিকতায় এখন আমরা শুনব কামাল মিনার গ্রন্থনা উপস্থাপনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে।
2: সুপ্রিয় শ্রোতা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের সন্ধানে পর্বে। আজ আমরা এসেছি পুরনো ঢাকার নারিন্দা এলাকায়। এখানে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ঢাকার সবচেয়ে পুরাতন মসজিদ বিনোদ বিবির মসজিদের সাথে, তার ইতিহাসের সাথে। বিনোদ বিবির মসজিদ পুরানো ঢাকার নারিন্দা এলাকায় অবস্থিত একটি মধ্যযুগীয় মসজিদ। নারিন্দা পুলের উত্তর দিকে অবস্থিত এই মসজিদটির গায়ে উৎকীর্ণ শিলালিপি অনুসারে 1861 হিজরি সালে 1457 খ্রিস্টাব্দে, অর্থাৎ আজ থেকে প্রায় 600 বছর পূর্বে, সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের শাসন আমলে মুসাম্মাত বখত বিনত বিবি এটি নির্মাণ করেন। নারিন্দার যে প্রাচীন পুলের পাশে মসজিদটি অবস্থিত তার নাম হায়াত ব্যাপারীর পুল। মসজিদটি চৌকোনা এবং এতে দুটি গম্বুজ ও চারটি মিনার রয়েছে। এই মসজিদটি ঢাকার সবচেয়ে পুরাতন মুসলিম স্থাপনার নিদর্শন হিসেবে পরিচিত। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি এই মসজিদের সম্মানিত ইমাম মাওলানা মোহাম্মদ আবু জাফরের সাথে। কেমন আছেন?
3: আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি।
2: ইতিহাসে যে প্রচলিত আছে, এই বিনোদ বিবির জামে মসজিদ থেকে এই অঞ্চলে প্রথম আজানের ধ্বনি শোনা যায়, এ সম্পর্কে একটু বলবেন।
3: বাংলাদেশ এই জমিনটাই হচ্ছে ইসলামের উর্বর একটি জমিন, ঐতিহাসিকভাবেই বিষয়টি প্রমাণিত। তো সেই ইতিহাস এর সূত্র ধরে আমরা যদি সামনে আগাই এবং পিছনের সূত্র আমরা সামনে উপস্থিত করি, তাহলে সেখানে একটা ইতিহাস আমাদের সামনে একদম সূর্যের আলোর মতো স্পষ্ট, যে এই এলাকাটা 700-800 বছর আগে থেকে ব্যবসা বাণিজ্যের একটি উর্বর জমিন এবং ব্যবসায়ীরা একদম 90% ছিলেন মুসলমান এবং বৈদেশিক ব্যবসায়ী তারা। ওই বৈদেশিক ব্যবসায়ী যারা ছিলেন, ওনাদের স্থানীয় এবং নিজেদের ব্যক্তিগত ধর্মীয় অনুশাসন পালনের জন্য এবং নামাজ ভালোভাবে আদায় করার জন্য একটা মসজিদ ওনারা স্থাপন করেছিলেন।
2: বিনোদ বিবির জামে মসজিদ প্রায় 600 বছরের পুরনো। এই 600 বছরের পুরনো একটি মসজিদে আপনি ইমামতি করছেন, আপনার অনুভূতি কেমন?
3: আসলে একটা মসজিদ যখন 600 থেকে 700 বছর স্থায়িত্ব পায়, তো সেটা কেয়ামত পর্যন্ত স্থায়ী হবে এবং আল্লাহ তাআলা কবুল করছেন এটা অনেকটাই অনুমান করা যায়। সেরকম স্থানে নামাজের ইমামতির দায়িত্ব পালন করা আসলেই একটা সৌভাগ্যের বিষয়।
2: প্রত্নতত্ত্ববিদ ও ঐতিহাসিক আকমা জাকারিয়া তার বাংলাদেশের প্রত্ন সম্পদ বইয়ে এই মসজিদ সম্পর্কে লেখেন, বিনোদ বিবির বা বিনত বিবির আদি মসজিদটি ছিল এক গম্বুজ বিশিষ্ট। পরে এটি সংস্কার ও পরিবর্ধন করার সময় আরেকটি গম্বুজ তৈরি করা হয়। আদি মসজিদটি ছিল বর্গাকার। এই মসজিদের গায়ে উৎকীর্ণ শিলালিপি থেকে জানা গেছে, কোনো এক মরহমতের কন্যা মুসাম্মাত বখত বিনত দখতরি মরহমত এই মসজিদ নির্মাণ করেছিলেন। তখন বাংলায় ছিল সুলতানি আমল, সালতানাত পরিচালনা করছিলেন সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ। বর্তমানে পুরনো মসজিদের সামনে নতুন 6-তলা ভবন নির্মাণ করা হয়েছে। পুরনো মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের তালিকাভুক্ত। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলবো এই মসজিদের একজন খুদে মুসল্লি এবং এই মসজিদে একটি মক্তব আছে, এই মক্তবে আরবি পড়তে আসে। কি নাম তোমার?
4: আমার নাম নূর মোহাম্মদ আনাস।
2: বাসা কোথায়?
4: আমার বাসা দোলাইখাল তুরাকিস্তান।
2: তুমি এখানে নিয়মিত নামাজ পড়তে আসো?
4: হ্যাঁ, আমি এখানে নিয়মিত নামাজ পড়তে আসি এবং এখানে আরবিও পড়ি মন্তবে।
2: বিনোদ বিবির মসজিদে তো নাম করা কেন জানো তুমি?
4: হ্যাঁ।
2: কেন?
4: কারণ বিনোদ বিবির মসজিদটা ঢাকার অনেক পুরানো একটি মসজিদ।
2: কত পুরানো?
4: প্রায় 600 বছর পুরানো।
2: প্রায় 600 বছর পুরনো এই ঐতিহাসিক মসজিদে তুমি মক্তবে পড়াশোনা করো এবং এখানে নামাজ পড়ো, তোমার কেমন লাগে?
4: হ্যাঁ, ভালো লাগে, খুব ভালো লাগে।
2: সুপ্রিয় শ্রোতা, পুরাতন যে মসজিদটি ছিল আদি মসজিদ, সেই মসজিদে 3টি কাতার হতো এবং সামনে ইমাম সাহেবের জায়গা ছিল। মসজিদের আকৃতি দেখে বোঝা যায় তৎকালীন সময়ে এই অঞ্চলে মানুষের বসবাস ছিল খুবই সামান্য এবং হাতকোনা কয়েকজন মুসলমান এখানে বসবাস করত, যারা সব মিলিয়ে এখানে এসে 3 কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তেন। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি বিনোদ বিবির জামি মসজিদের একজন নিয়মিত মুসল্লির সাথে, যিনি বহু বছর যাবৎ এখানে নামাজ পড়ে থাকেন। কি নাম আপনার?
5: মোশাররফ হোসেন।
2: আপনি কি কত বছর যাবৎ এখানে আছেন?
5: 40-45 বছরের মধ্যে ধরেন না।
2: এখানে কি নিয়মিত নামাজ পড়েন?
5: নিয়মিত, অন্য তো কোনো মসজিদে কাছে থাকলেও এখানে আয়া পড়ে। বিনোদ বিবি মসজিদে সবসময় নামাজ পড়ি, নামাজ পড়তে আমার কাছে ভালো লাগে।
2: অন্য অনেক মসজিদ আছে, এই মসজিদে নামাজ পড়তে আমার ভালো লাগে কেন?
5: এটা ঐতিহাসিক মসজিদে অনেক আগে তৈরি হয়েছে, আমার কাছে পড়তে ভালো লাগে, আমি ভালোবাসি। সবসময় আধা ঘন্টা এক ঘন্টা আগেই আসা পড়ি এখানে, আসরের আগে যদি আসি এসা পড়েন ছাড়া আর যাই না, এই মসজিদে বসে থাকি।
2: সুপ্রিয় শ্রোতা, ঐতিহাসিক নিদর্শন বিনোদ বিবির মসজিদ যদি দেখতে আসেন তাহলে আসার সহজ পথটি হল বিখ্যাত বলদা গার্ডেন এবং খ্রিস্টান কবরস্থানের মাঝ দিয়ে যে রাস্তাটি সোজা দক্ষিণ দিকে চলে গেছে, সেই রাস্তা দিয়ে কিছুদূর এগোলে চোখে পড়বে নারিন্দা চৌরাস্তা। নারিন্দা চৌরাস্তা পার হয়ে খানিকটা সামনে গেলেই দেখা যাবে বিনোদ বিবির মসজিদ। এই বিনোদ বিবির মসজিদে রয়েছে একটি দৃষ্টিনন্দন সুউচ্চ মিনার। দূর থেকে এই মিনারটি দেখলেই জনগণ বুঝতে পারে এটি ঐতিহাসিক বিনোদ বিবির মসজিদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা ঐতিহ্যের সন্ধানে পর্বে বিনোদ বিবির মসজিদ সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। আগামী পর্বে অন্য কোন স্থাপনার ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।
1: আপনারা শুনলেন ঐতিহ্যের সন্ধানে, আপনারা শুনতে পাচ্ছেন রেডিও ম্যাগাজিন দর্পণ।
0: কালের যাত্রাপথে বাংলা এক চিরবহমান নদী, যার দুপাশে গড়ে উঠেছে হাজার বছরের ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি এবং পরিবর্তনশীল জীবনধারা। প্রাচীন জনপদের খণ্ডচিত্র থেকে শুরু করে আধুনিক বাঙালি সত্তার বিকাশ, এই রূপান্তর এক দীর্ঘ গৌরবময় অভিযাত্রা। লোকজ সংস্কৃতির পাশাপাশি শহুরে মধ্যবিত্ত সমাজ ও প্রযুক্তি নির্ভর আধুনিক জীবনধারা আজ ওতপ্রোতভাবে মিশে আছে। কালের পরিক্রমায় বহু চড়াই উতরাই পেরিয়ে বাংলার ইতিহাস ও সংস্কৃতি আজ বিশ্বমঞ্চে তার স্বকীয়তা ও দীপ্তি বজায় রেখে সগৌরবে টিকে রয়েছে।
1: শ্রোতা বন্ধুরা, এই পর্বে আমরা শুনব আলী আহসান খানের গ্রন্থনা ও উপস্থাপনায় যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারার বিবর্তন নিয়ে নিবন্ধ কালের যাত্রাপথে বাংলা।
6: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, গত অনুষ্ঠানে আমরা গুপ্ত বংশের রাজত্বকাল নিয়ে আলোচনা করেছিলাম এবং সে সময়ের সমাজ ব্যবস্থা এবং রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করেছিলাম। আজ আলোচনা করব গুপ্ত বংশের পতনের পর তৎকালীন ভারতবর্ষের কি অবস্থা ছিল। গুপ্তযুগের পর ভারতবর্ষ জুড়ে বিরাজ করতে থাকে এক বিশৃঙ্খল অবস্থা। পুরো গুপ্ত সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, আবির্ভাব ঘটে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের। আমরা দেখেছি শক্তিশালী হুনদের আক্রমণই ছিল ভারতবর্ষে গুপ্তদের পতনের কফিনে শেষ প্যারেক। হুনরা বেশ শক্তিশালী হিসাবে তখন আবির্ভূত হয়েছিল। হুনদের আক্রমণ প্রথম দিকে কিছুমাত্র প্রতিরোধ করতে পারলেও শেষের দিকে গুপ্ত সম্রাটরা পুরোপুরি ব্যর্থ হয়। এরপর গুপ্ত শাসন আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। এর মধ্য দিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সে সময়ের বৌদ্ধ ধর্ম, কারণ হুন সম্রাট মিহিরকোলা মারাত্মকভাবে বৌদ্ধ বিদ্বেষী ছিলেন। অন্যদিকে বৈদিক রীতিনীতির প্রভাব সমাজে ধীরে ধীরে বাড়তে থাকে। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর উত্তর ভারত, দক্ষিণ ভারত জুড়ে অসংখ্য রাজ্যের অস্তিত্ব পাওয়া যায়। রাজ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মগধ ও মালবের গুপ্ত বংশ, কৌনজের মুখরি বংশ, থালেশ্বরের পুষ্যভূতি বংশ, বলবীর মৈত্রক বংশ, যশুধর্মন বংশ, চোল রাজবংশ, রাজকোট রাজবংশ ইত্যাদি। প্রিয় বন্ধুরা, মগধ ও মালবের গুপ্ত বংশে অনেকে মনে করতে পারে যে গুপ্তর নামটা ওই গুপ্ত রাজবংশের সাথে সংযুক্ত। আসলে গুপ্ত সম্রাটদের কোনো না কোনো মিল আছে বলে একেবারে সঠিক প্রমাণ পাওয়া যায় না। বিভিন্ন শিলালিপির মাধ্যমে মগধ ও মালবের গুপ্ত রাজাদের অস্তিত্ব সম্পর্কে জানা যায়। তবে তারা গুপ্ত রাজ্যের সম্রাটদের পরবর্তী বংশধর কিনা এ বিষয়ে শিলালিপিগুলো থেকে সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যায় না, ফলে বিষয়টা ধোঁয়াশায় থেকে গেছে। এই মগধ ও মালবের গুপ্ত বংশে উত্তর বাংলা, পশ্চিম বাংলার উত্তরাংশ ও মগধে প্রভাব বিস্তার করে। ছয় শতকের মাঝামাঝি সময়ে এ অঞ্চলেই গৌর জনপদ নামে পরিচিতি লাভ করে। এই গৌরেরই রাজা ছিলেন শশাঙ্ক, এবং এই শশাঙ্ক নিয়ে আমরা পরবর্তীতে একটি অনুষ্ঠানে বিশদভাবে আলোচনা করব। শক্তিশালী কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা না থাকায় এই রাজ্যগুলো মধ্যে প্রায়শই দ্বন্দ্ব, সংঘাত, হানাহানি লেগেই থাকত, ঘটত বিশাল বিশাল যুদ্ধ। মগধ ও মালবের গুপ্ত রাজবংশ এর ব্যতিক্রম ছিল না। মুখৌরি রাজাদের সঙ্গে সংঘর্ষ, উত্তরের তিব্বতীয় ও দক্ষিণের চালুক্য রাজাদের আক্রমণে পরবর্তী গুপ্ত সাম্রাজ্যের ভিত একেবারে নড়বড়ে হয়ে যায়।
0: প্রিয় শ্রোতা, পোশাকের সঙ্গে মানুষের সম্পর্ক বহু আগের। প্রাচীন গুহাবাসী মানুষ থেকে আজকের আধুনিক মানুষ সবার জীবনের এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ হচ্ছে পোশাক। পোশাকের সঙ্গে আবহাওয়া ও সংস্কৃতির সম্পর্ক অত্যন্ত গভীর। বিভিন্ন সময়ে বাঙালির পোশাকেও এসেছে পরিবর্তন। কখনো শাসকের প্রভাবে, কখনো ধর্মের প্রভাবে বাঙালি তার পোশাকে পরিবর্তন এনেছে। পোশাকের সাথে সাথে বাঙালির অত্যন্ত পছন্দনীয় অনুষঙ্গ অলঙ্কারের ব্যবহার ও পরিবর্তনও উল্লেখযোগ্যভাবে দৃশ্যমান। তবে একথা সত্য, আদি বাঙালির পোশাকের সঙ্গে এযুগের বাঙালির পোশাকে রয়েছে বিস্তর ফারাক।
1: শ্রোতা বন্ধুরা, এই পর্বে আমরা শুনব আমিনা রহমানের গবেষণা গ্রন্থ না উপস্থাপনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলঙ্কার নিয়ে নিবন্ধ যুগের সাজ, যুগের পোশাক।
7: শ্রোতা, আজ বেনারসি শাড়ি ইতিহাস নিয়ে কথা বলতে চাই। রাল্ফ ফিশ 1583 থেকে 91 বেনারসকে সুতি বস্ত্র শিল্পের একটি সমৃদ্ধ ক্ষেত্র হিসেবে বর্ণনা করেছেন। বেনারসের কিংখাব, ব্রোকেট এবং জরি টেক্সটাইলের প্রথম উল্লেখ পাওয়া যায় 19 শতকে। 1603 সালে দুর্ভিক্ষের সময় গুজরাট থেকে রেশম তাঁতিদের স্থানান্তরিত হওয়ার পরে সম্ভবত 17 শতকে বেনারসে রেশম কিংখাব বুনন শুরু হয়েছিল, এবং 18 ও 19 শতকের সময় উৎকৃষ্টতার সাথে বিকশিত হয়েছিল বেনারসি এমন একটি শাড়ি যার প্রচলন যুগ যুগ ধরে চলে আসছে। এই শাড়ি নারীদের কাছে বেশ জনপ্রিয়। দাদি, নানি, মা, খালা, মেয়ে সব প্রজন্মের কাছেই বেনারসি খুবই পছন্দের পোশাক। এই শাড়ির ইতিহাস কয়েক শতাব্দী পুরনো। ভারতের উত্তরপ্রদেশের বারাণসীর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িয়ে বেনারসি ইতিহাস। বেনারসি শাড়িগুলো তাদের ঐশ্বর্য, ডিজাইন এবং বিলাসবহুল কাপড়ের জন্য বিখ্যাত। বেনারসি শাড়ির উৎপত্তি মুঘল যুগে হয়েছিল, 14th শতাব্দীর দিকে, যখন এই উপমহাদেশে রেশম বুনন শিল্পের প্রচলন হয়েছিল। সেই সময়ে বেনারস রেশম উৎপাদন এবং তাদের একটি বিশিষ্ট কেন্দ্র হয়ে ওঠে এই উপমহাদেশে। মুঘল সম্রাট আকবর বেনারসি শাড়ির প্রচলন ও পৃষ্ঠপোষকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যার ফলে এই শাড়ির জনপ্রিয়তা এবং স্বীকৃতি পেয়েছিল। বেনারসি শাড়ি দক্ষ কারিগরদের প্রজন্মের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই শাড়িগুলো ঐতিহ্যগতভাবে খাঁটি সিল্ক সুতা ব্যবহার করে হাতে বোনা হয়। এর ডিজাইনে জড়ি দিয়ে তৈরি করা হয়, যা সাধারণত সোনা বা রৌপ্যের সুতা দিয়ে করা হয়। এই শাড়িতে সাধারণত প্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, মুঘল শিল্প এবং জ্যামিতিক নকশা ফুটে ওঠে। বেনারসি শাড়ির তার চমৎকার কারুকার্য, সূক্ষ্ম রেশম সিল্ক এবং সোনা রূপার জরির কাজের জন্য বিখ্যাত। এর ইতিহাস প্রায় কয়েক শতাব্দী প্রাচীন এবং এটি মুঘল আমল থেকে শুরু করে ভারতীয় বাঙালি সংস্কৃতির আভিজাত্যের প্রতীক হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। বেনারসি শাড়ি সুদীর্ঘ ইতিহাসকে প্রধান কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়। মুঘল আমল উৎপত্তি 1400 থেকে 1600 শতাব্দী। বেনারসি শাড়ির বুনন শিল্পে বিকাশ মূলত মুঘল আমলে শুরু হয়। মুঘল সম্রাটদের পৃষ্ঠপোষকতায় মধ্যপ্রাচ্য এবং পারস্য থেকে আসা কারিগর ও নকশা কারকরা ভারতে আসেন। তারা ভারতীয় তাঁতিদের সাথে বিলে পারস্যের জটিল ও সূক্ষ্ম নকশাগুলো বেনারসি শাড়িতে প্রয়োগ করে। 1800 থেকে 1900 শতাব্দীতে বিকাশ। এই শতকগুলোতে বেনারসের তাঁত শিল্প আরও বেশি উৎকর্ষ লাভ করে। বেনারসের কারিগরদের নিপুণ হাতে ছোঁয়ায় প্রতিটি শাড়ি রাজপরিবারের আভিজাত্য এবং বিত্তশালীদের কাছে অনন্য প্রিয় হয়ে ওঠে। বেনারসি শাড়ির মূল আকর্ষণ হল 1947 সালে ভারত বিভাগের পর বেনারস থেকে অনেক মুসলিম তাঁতির পরিবার তৎকালীন পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশে চলে আসেন। তারা মূলত ঢাকার মিরপুর ঈশ্বরদী এলাকায় বসতি স্থাপন করেন এবং সেখানে নিজেদের ঐতিহ্যবাহী তাঁত শিল্প চালু করেন। কালক্রমে মিরপুরে বেনারসি পল্লী তার নিপুণ বুনন ও নান্দনিক নকশার জন্য বিশ্বজুড়ে খ্যাতি লাভ করে। ঐতিহ্যগতভাবে বিয়ে এবং অন্যান্য শুভ অনুষ্ঠানে বেনারসি শাড়ির প্রথম পছন্দের তালিকায় থাকে। খাঁটি একটি বেনারসি শাড়ি হাতে তৈরি করতে নকশার জটিলতা অনুযায়ী 10 দিন থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত লেগে যায়।
1: সঙ্গীত মানুষকে নিয়ে যেতে পারে তার আত্মার কাছে। সঙ্গীত ফিরিয়ে দিতে পারে পরাজিতের সাহস। শ্রোতা বন্ধুরা, আমাদের শত ব্যস্ততার জীবনে দুদণ্ড মানসিক প্রশান্তি দিতে পারে গান। চলুন এখন আমরা শুনব দেশাত্মবোধক একটি গান, গীতিকার হীরেন্দ্রনাথ মৃধা এবং সুরকার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, শিল্পী চম্পা বণিক।

0: শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে এবারে বিদায় নেব। তবে তার আগে জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন মালিক ফারিবা তাবাসুম, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং প্রযোজনায় মাহফুজুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আঞ্জুমান আরা। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী 13 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করতে হবে। 16 আগস্ট সকাল 10টা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 18 আগস্ট। আগামী 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত 24 জুলাই রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। এদিকে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতরাতে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। গেজেট অনুযায়ী 349 জন ভোটার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। এদের মধ্যে সংসদের সাধারণ আসনের সদস্য 299 জন এবং সংরক্ষিত আসনের 50 জন। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী সোমবার প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 2027 শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা নয়, বরং লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সকল শ্রেণীতে পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সরকার সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে 4টি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে জরুরি ভিত্তিতে 8টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কার্গো ক্রয়ের প্রস্তাব নীতিগতভাবে সুপারিশ করেছে। গতকাল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সুপারিশগুলো করা হয়। ভূ রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে কমিটি এই সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ওমানের কাছ থেকে 2টি করে এলএনজি কার্গো ক্রয় করা হবে। চলতি মাসের 16 তারিখ ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, প্রথম ধাপে 41 লাখ উপকারভোগীকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। পর্যায়ক্রমে আগামী 4 বছরে প্রায় 1 কোটি 60 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বগুড়ায় আজ এক সড়ক দুর্ঘটনায় অন্তত 6 জন নিহত এবং কমপক্ষে 15 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, আজ ভোরে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় যাত্রীবাহী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে এবং সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই 3 জন শ্রমিক নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জনের মৃত্যু হয়। ইয়েমেনের হাজরামাউত ও মারিব শহরের গভর্নরের কার্যালয়ে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 30 জন সেনা সদস্য নিহত এবং 15 জন আহত হয়েছে। গতকাল দেশটির সরকারি সূত্র এ তথ্য জানায়। ইয়েমেনের সামরিক বাহিনী এই হামলার তথ্য নিশ্চিত করে সমুচিত জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। খেলার খবর, ক্রিকেট। ডারউইনে 3 দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশ বাংলাদেশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া 5 উইকেটে 141 রান করেছে। রান সংখ্যা বাংলাদেশ সব উইকেট হারিয়ে 263। অস্ট্রেলিয়া একাদশ 5 উইকেটে 141 রান। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ অপরাজিত 109 রান করেন। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট আগামী 13 আগস্ট ডারউইনে শুরু হবে। এদিকে আগামীকাল ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরমেন্স ইউনিট মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে 2 ম্যাচ টি-20 ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী

0: আমরা আছি নতুন দিনের এক নতুন সকালে, পেয়েছি নতুন এক সূর্য আর নতুন আলো। এরই মাঝে আমরা ভালোকে চাই, যে ভালো আমাদের জীবনে এনে দিবে আলো, এনে দিবে মন খুশি করা আনন্দ,
1: যে আনন্দের মাঝে আমরাও খুঁজে পাবো জীবন চলার ছন্দ, যে ছন্দ খুলে দেবে বন্ধ নতুন সব দরজা, আমরাও পৌঁছে যাব আমাদের সঠিক গন্তব্যে, আমাদের নতুন জীবনে পাবো এগিয়ে চলার অনুপ্রেরণা।
0: এ কথা সত্যি যে আমরা সবাই নতুনকে চাই, নতুনকে আমরা মনে প্রাণে ভালোবাসি সবাই। নতুন এমনই একটি শব্দ যার ভেতরে লুকিয়ে আছে পরিবর্তন, সম্ভাবনা এবং আশার এক বিশাল জগৎ।
1: সত্যি তাই, নতুন মানেই শুধু ক্যালেন্ডারের নতুন একটি দিন নয়, নতুন মানে নতুন ভাবনা, নতুন স্বপ্ন আর নতুন করে নতুন কিছু শুরু করার সাহস। এই নতুন কিন্তু আমাদের অনেক কিছুতেই পাই।
0: ঠিক কথাটাই বলেছো তুমি, নতুনকে আমরা পাই প্রকৃতির মাঝে, অনেক কিছুই নতুন হয়ে ফিরে আসে। এই যেমন ঋতু বদলায়, নতুন ঋতু ফিরে আসে, গাছে নতুন পাতা গজায়, ফোটে কত নতুন ফুল,
1: তেমনি আমরা ছোটরাও পেয়েছি নতুন জীবন। আমাদের এই জীবনকে নিয়ে আমরাও জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই।
0: এই নতুন নিয়ে কথা বলারও আছে নতুন এক কারণ, আর তা হলো আজকের এই কলকাকুলি অনুষ্ঠানের মাঝে আমরাও শোনাতে চাই নতুন এক আয়োজন, আর এই আয়োজনের নামটি হলো কিশলয়।
1: না, এ নিয়ে আর বেশি কথা নয়, এটুকু বলেই সবার মনের মাঝে জাগিয়ে দিলাম চমক আর বিস্ময়। তাই সবাইকে আজকের এই কলকাকুলি অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত শোনার আকুল আবেদন জানাই।

0: প্রতিটি কলকাকলি অনুষ্ঠানের মূল আয়োজন আমরা শুরু করি দেশাত্মবোধক একটি গান দিয়ে, এবং আজও তার হবে না ব্যতিক্রম।
1: এ গানে আমাদের মনেও ভেসে উঠবে দেশের ছবি, দেশের প্রকৃতি। দেশাত্মবোধক এ গানটির পরিবেশনায় আহনাফ নবী আরিফ।

0: দেশাত্মবোধক গানটি শোনা হলো। এবার শোনাবো তোমাদের জন্য লেখা পর্বটি। আর তার আগে এই লেখা প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। এ লেখা যাকে বলে হাতের লেখা, ঠিক এমনটি কিন্তু নয়। এ লেখা বইয়ের ভেতরে ছাপানো শব্দ দিয়ে তৈরি কিছু কথা, কিছু বাক্য।
1: এই লেখা তো কত রকমেরই হয়ে থাকে। কিছু লেখা যেমন শুধুই বড়দের জন্য লেখা, আবার কিছু লেখা কেবলই ছোটদের জন্য লেখা, কিছু লেখা আবার আমাদের ছোটদের বড়দের সবার জন্য।
0: কলকাকলি অনুষ্ঠানের তোমাদের লেখা পর্বে আমরা আমাদের ছোটদের উপযোগী বইয়ের কথাই জানতে পারি। আজও এ পর্বটি গ্রন্থনা করেছেন আপা নাসরিন রহমান, আর তা পড়ে শোনাচ্ছে আফরা রাইদা প্রীথিয়া।

বন্ধুরা, আমরা আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলি, লিখি। এই ভাষাকে বিশ্ব সাহিত্যে পরিচিত করার কৃতিত্ব যার, তিনি হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনার জন্য 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ কবি সাহিত্যিকদের মধ্যে তার সোনার আসন, দেশে দেশে তিনি নন্দিত। সাহিত্যের বিভিন্ন শাখায় অসংখ্য রচনার মধ্য দিয়ে তিনি নির্মাণ করে গেছেন স্বপ্ন সুন্দর জগৎ। তোমাদের জন্য তার রচিত বইগুলো হল সহজপাঠ প্রথম ও দ্বিতীয় খণ্ড, শিশু শিশু ভোলানাথ, গল্পস্বল্প, সে ছড়ার কবি, নদী, মুকুট, খাপছাড়া ইত্যাদি। বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শিশুতোষ বইগুলো থেকে নির্বাচিত কিছু গান, ছড়া, কবিতা, গল্প ও নাটিকা সংকলন করে শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম আলোর নাচন পাতায় পাতায় নামে একটি বই প্রকাশ করেছেন। সময় প্রকাশন থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী হাশেম খান এবং অঙ্গসজ্জা করেছেন শিল্পী ধ্রুব এস। বন্ধুরা, কবি শিশু মনের বাঁধন ছাড়া ইচ্ছাগুলোকে কথা আর সুরে বেঁধে লিখেছিলেন অনেক গান, যার মধ্যে একটি গানের প্রথম দুটি কলি হল হারে রে রে রে রে আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। বন্ধুরা, খাপছাড়া থেকে একটি মজার ছড়া পড়ছি, শোনো। ভোলানাথ লিখেছিল 3-4-90, গণিতের মার্কায় কাটা গেল সর্বই, 3-4-12 হয়, মাস্টার তারে কয়, লিখেছিল ঢের বেশি এই তার গর্বই। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতায় রয়েছে শিশু মনের অপূর্ব সব বাসনার কথা। এমন একটি কবিতা বিচিত্র স্বাদ, আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে, চুরি চাই সে হাঁকে, চিনে পুতুল ঝুড়িতে তার থাকে, যায় সে চলে যে পথে তার খুশি, ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি। বন্ধুরা, রূপকথায় তোমরা দুয়োরানীর দুঃখের কথা শুনেছ। সুয়োরানীর স্বাদ গল্পটি পড়ে অবাক হবে, কারণ একসময় সুয়োরানী গোপনে তার সখীকে বলেছিল দুয়োরানীর দুঃখ পেতে তার বড় স্বাদ হয়েছে। গল্পটি পড়লে বুঝতে পারবে সুয়োরানীর মনে কেন এমন অদ্ভুত স্বাদ জেগেছিল। ইঁদুরের ভোজ গল্পটি বেশ মজার, পড়ে ভালো লাগবে তোমাদের। বইটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিন্তাশীল এবং সূক্ষ্ম বিচার নামে দুটি নাটিকাও রয়েছে। বন্ধুরা, গত 22শে শ্রাবণ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস। তিনি বেঁচে আছেন তার সৃষ্টিকর্মের মাঝে। আলোর নাচন পাতায় পাতায় বইটি পড়ার মধ্য দিয়ে পাঠ্যপুস্তকের বাহিরে রবীন্দ্র রচনা পাঠে তোমাদের যাত্রা শুরু হোক। তোমরা বড় হয়ে তার অসংখ্য রচনা পাঠ করে মানুষের জীবনবোধ এবং দর্শন সম্পর্কে কবির ভাবনা চিন্তাগুলোর সঙ্গে পরিচিত হবে, এই শুভকামনা রইল।

0: এলো বইয়ের পরিচিতি। এবার শোনা হবে গান, যে গানকে আমরা বলি পঞ্চকবির গান। এই পঞ্চকবিদের একজন হলেন অতুল প্রসাদ সেন।
1: আজ তারই লেখা সুরে মিষ্টি মধুর যে গানটি শুনব এখন, এ গানটি গেয়ে শোনাবে আমাদের শিল্পী বন্ধু অর্পিতা সরকার।

0: আমরা শুনছিলাম পঞ্চকবির গান। এই গানের সাথে কবিতারও আছে ভাব। কোন কোন কবিতাকে আমরা গান হিসেবেও শুনতে পাই।
1: শুনব এবার কবিতার আবৃত্তি। সকলকে নিয়েই আমরা আজকের কলকাকলি অনুষ্ঠানের কথা শুরু করেছিলাম, এবার কবিতাতেও শুনব সকলের কথা।
0: জানব সকালের রূপটি কেমন, সকালে মনের ভেতর কেমন অনুভূতির সৃষ্টি হয়। কবি হাবিবুর রহমানের লেখা সকাল কবিতার আবৃত্তিতে মোসাম্মত মুবাশ্বিরা রহমান।

0: কাঁচা কাঁচা রোদ মাখা সকালবেলা, আকাশে ভাসালো আজ আলোর ভেলা, গাছে গাছে চিকচিক আলো হাসে ফিক ফিক, চালে ঝিকঝিক একুন খেলা, কাঁচা সোনা রোদ মাখা সকালবেলা, শাখে শাখে শেয়ালো পরশ লাগে, দিকে দিকে যেন কোন জীবন জাগে, ফুলে ফুলে উতরল জাগরণ কলরল, বাতাসেতে হিল্লল প্রভাতি ফাগে, দিকে দিকে জীবনের পরশ লাগে, এসো আজ মুঠি মুঠি মাখি সে আলো, ধুয়ে যাক মুছে যাক মনের কালো, এ আলোর কুমকুম দিয়ে যাক রাঙা চুপ, মন জুড়ে রেখে যাক অনেক ভালো, এসো ভাই মুঠি মুঠি মাখিয়ে আলো।
1: এবার শুনবো আরো একটি কবিতার আবৃত্তি। এ কবিতা আমাদের মনে এক নতুন দেশের সন্ধান দেবে। কবিতার নাম সব পেয়েছির দেশে। এ কবিতার কবি হলেন সুনির্মল বসু, আর কবিতাটি আবৃত্তি করে শোনাবে শিফা আরওয়ান জিনিয়া।
2: গল্প না ভাই কল্পনা নয়, স্বপন বুড়ো এসে, আমায় নিয়ে উধাও হলো সব পেয়েছির দেশে, স্বপন বুড়োর লম্বা দাড়ি, পোশাকটি তার রং বাহারি, আমায় নিয়ে যাচ্ছে পারি হালকা হাওয়ায় ভেসে, সব পেয়েছির দেশে রে ভাই সব পেয়েছির দেশে, স্বপন বুড়ো রসিক চুরো নিতমহলের রাজা, থুথুড়ে তার শরীর বটে মনটি আজও তাজা, সব পেয়েছির দেশে চলো সকল ছেলে মেয়ে, উঠব মেটে সবাই সেথায় সকল জিনিস পেয়ে, সেথায় হাসির ঝর্ণা হাসে আমোদ খুশির বন্যা আসে, মাতিয়ে তোলে শিশুর দলে অসীম ভালোবেসে, সব পেয়েছির দেশে রে ভাই সব পেয়েছির দেশে।
1: এবার যে পরিবেশনাটি শোনাবো আমরা তার নাম কিশলয়, যার কথা কলকাকলি অনুষ্ঠানের শুরুতেই ভূমিকা কথায় জানিয়েছি।

0: আমাদেরও আছেন জাতীয় কবি, নাম তার কাজী নজরুল ইসলাম। দশ অক্ষরের এই একটি নাম আজও হয়ে আছে আমাদের গান কবিতার সুনাম, হয়ে আছে গর্বের এক বড় গল্পের শিরোনাম।
1: তাকে ঘিরেই আমাদের দেশে মহাসমারোহে উদযাপিত হচ্ছে নজরুল বর্ষ। কেবল তাকে নিয়ে এখন আমাদের অনেক রকম আনন্দ হর্ষ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করি, 2026 সালের 25 মে থেকে 2027 সালের 25 মে পর্যন্ত সময়কে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
0: আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল বর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন, আর এই নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আজ আমরাও নিবেদন করতে চাই কিশলয় নামের এক বিশেষ আয়োজন।

0: কিশলয়। এই কিশলয় শব্দের অর্থ কচি পাতা অথবা কচি পাতাযুক্ত গাছের ডাল। আমরা যারা বয়সে ছোট, এক অর্থে আমরা যেন এই কিশলয়ের পর্যায়ে পড়ি। এক সময় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও ছিলেন এই কিশলয়ের অন্তর্ভুক্ত।
1: কিন্তু আমাদের এই কবির ছোট বয়সের জীবন ছিল খুবই দুঃখ কষ্টে ভরা এক জীবন। আমাদের ছোটবেলায় তাকে দুঃখমিয়া নামেও ডাকা হতো। ভাবলে অবাক হতে হয়, ছোটবেলায় কি কষ্টই না তিনি করেছেন।
0: মাত্র 8 বছর বয়সেই তিনি পিতাকে হারান, আর তখন সেই ছোটবেলাতেই সংসারের দায়িত্ব কাঁধে নিতে হয় তার। মক্তবের শিক্ষকতা, মাজার শরীফের খাদেমগিরি, গ্রামের মসজিদের ইমামতি, রুটির দোকানে 5 টাকা বেতনের চাকরি, সবই করেছেন ছোটবেলায় দুখুমিয়া, ছোটবেলার নজরুল।
1: এক মনে ভাবলেই মনের ভেতর শিহরণ জাগে আমাদের, মনে প্রশ্ন জাগে, কিভাবে সম্ভব? কিন্তু এমনই আরো অসম্ভবকে সম্ভব করে তোলেন আমাদের নজরুল। বয়স তখন 12-13 বছরের বেশি নয়। সংসার চালাতে পালা গান রচনা করে শুরু করেন আয় উপার্জন।
0: এমন এক বিস্ময়কর প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম। কোনো বাধাই তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সব অভাব, দুঃখ, কষ্ট আর অন্ধকারকে জয় করে তিনি শিল্প সাহিত্যে তার প্রতিভার দ্যুতি ছড়িয়েছেন।
1: বড়দের পাশাপাশি আমাদের ছোটদের জন্যেও তিনি লিখেছেন গান, কবিতা, গল্প, নাটক। আমাদের শিশু সাহিত্যেও কবি কাজী নজরুল ইসলাম রেখেছেন বিশেষ অবদান। তার বড় মনটাও শিশুদের মনের ভাষার কথা বলেছে। তার রচনার জাদু বশ করেছে আমাদের ছোটদের মন।
0: আমাদের ছোটদের মনের কথাকে নিয়ে তার মনের জেগেছিল লেখার স্বাদ, আর তাই তো লিখেন খোকার স্বাদ নামের কি সুন্দর এক কবিতা। খোকাসাদ কবিতাটি পড়লেও তাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করে।
1: এই কবিতায় কবি নিজেই যেন সকালবেলার পাখি হতে চেয়েছেন। মায়ের সঙ্গে কি মজা করে মনের কথাগুলো বলেছেন। এবার এই খোকাসাদ কবিতাটি শুনব আমরা সাফওয়া জামাল জোয়ার আবৃত্তিতে।
2: আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গুমা রাত পোহাবে তবে। উষা দিদির ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে, দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমায় সাগর বালু চরে নদীর মোহনায়, বলবো আমি ভোর যে হলো সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি খোকন এলি নাকি, বলবো আমি নৈকো খোকন ঘুম জাগানোর পাখি। ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারে আলো, সূর্যি মামা বলবে উঠে খোকন ছিল ভালো। বলবো মামা কথা কওয়ার নাইকো সময় আর,

0: মাত্র একটি কবিতার আবৃত্তি আমরা শুনলাম, এমনই আরো কত কবিতাই তো তিনি আমাদের ছোটদের জন্য লিখেছেন, পড়লেই আমাদের মন ভরে যায়, লিখেছেন আমাদের উপযোগী ছড়া।
1: আর এরই পাশাপাশি গানও লিখেছেন আমাদের ছোটদের জন্যে, তাই তো তিনি আমাদের প্রাণের কবি, গানের কবি, তাকে গানের বুলবুল হিসেবেও ডাকি আমরা।
0: কবি কাজী নজরুল ইসলামের লেখা ছোটদের গানেও তিনি বড় হয়ে আছেন আমাদের কাছে। ছোটদের গানে তার কল্পনায় আমরা ছন্দে, আনন্দ, প্রকৃতি, দেশপ্রেম এবং নৈতিক শিক্ষাও পাই। গানগুলো খুবই সহজ, সরল এবং সাবলীল।
1: নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত কিশলয় নামের এই আয়োজন, এবার শুনব কবি কাজী নজরুল ইসলামের লেখা শিশুতোষ একটি গান। এই গান আজও হয়ে আছে আমাদের ছোটদের প্রাণ, শুনলেই কেমন দোলে ওঠে মন। শুনব ঠিক এমনই একটি গান আমাদেরই এক শিল্পী বন্ধু কাজল রেখার কণ্ঠে।

0: শোনা হলো আমাদের ছোটদের জনপ্রিয় একটি নজরুল সঙ্গীত, আর এটুকুই ছিল নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান কিশলয়। এর এক নজরুল অনেকভাবেই আমাদের মন করেছেন জয়।
1: তার কবিতা গান আজ হয়ে ওঠে আমাদের প্রতিবাদের হাতিয়ার, কোনো কোনো গান শোনায় আনন্দের আহ্বান। কিশলয় রূপী নজরুল কোনো দিনই আমাদের মন থেকে হবে না ভুল। তিনি আছেন মনে ও মননে, আছেন শ্রদ্ধা স্মরণে, তিনি আছেন ঝঞ্ঝার মতো উদ্দাম হয়ে, আছেন প্রেরণার উৎস হয়ে।
0: নজরুল বর্ষের বিশেষ আয়োজন কিশলয় তো শুনলাম আমরা।
1: কলকাকলি অনুষ্ঠানের এখনকার পরিবেশনা ছোটমণিদের খবর।
0: এখানে আমরা ছোটদের সম্পর্কে অনেক কথাই জানতে পারব। খবরগুলো সংগ্রহ করে গ্রন্থনা করে দিয়েছেন শর্মিলা ফাইরুজ চন্দ্রিমা।
2: আজকের শিশু আগামীর উদ্ভাবক, শিল্পী ও বিশ্বজয়ী। শিশু কিশোরদের অসাধারণ সাফল্য ও প্রতিভার গল্প এবং তাদের জন্য করা আয়োজন নিয়ে হাজির হয়েছি আমি রাদিয়া ইসলাম রিদি। প্রথমেই বলি শিশুদের জন্য আয়োজিত এক উদ্ভাবনী আয়োজন নিয়ে। শিশুদের বিজ্ঞান চর্চায় উৎসাহ দিতে মুনফেস্ট সায়েন্স ফর চিলড্রেন 2026 রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত অ্যালায়েন্স প্রসেস দ্য ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান উৎসব মুনফেস্ট সায়েন্স ফর চিলড্রেন 2026। 30 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনের লক্ষ্য শিশুদের মধ্যে বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ সম্পর্কে আগ্রহ সৃষ্টি করা। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে স্কুল শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে রকেট মডেল তৈরির কর্মশালা, টেলিস্কোপে রাতের আকাশ ও চাঁদ পর্যবেক্ষণ, ম্যান অন দ্য মুন বিষয়ক বিজ্ঞান আলোচনা, বিজ্ঞান পোস্টার প্রদর্শনী, পাপেট শো এবং ম্যাজিক প্রদর্শনীর মতো আকর্ষণীয় আয়োজন। আয়োজকদের মতে, বইয়ের বাইরে হাতে কলমে শেখার সুযোগের মাধ্যমে শিশুদের কৌতূহল, সৃজনশীলতা এবং বিজ্ঞান মনস্কতা গড়ে তোলাই এ উৎসবের মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থীকে প্রদান করা হবে অংশগ্রহণের সনদ। বিজ্ঞানকে আনন্দময় ও সহজভাবে শিশুদের কাছে পৌঁছে দিতে এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান ও উদ্ভাবনের পথে আরও উৎসাহিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এবারে 5 আগস্ট উপলক্ষে দেশজুড়ে নানা আয়োজন। 5 আগস্ট উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, স্মৃতিচারণ, দোয়া ও প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আয়োজিত এসব অনুষ্ঠানে অংশ নিচ্ছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা নতুন প্রজন্মের কাছে দেশের সাম্প্রতিক ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ, শান্তি, সম্প্রীতি ও নাগরিক দায়িত্ববোধ তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। এদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশু ও কিশোরদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি এবং দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। আয়োজকদের মতে, এ ধরনের কর্মসূচি শিশু কিশোরদের ইতিহাস সম্পর্কে সচেতন করে তোলার পাশাপাশি দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্ণাঢ্য ও শান্তিপূর্ণ পরিবেশে দিনব্যাপী এসব কর্মসূচি অব্যাহত রয়েছে। শেষ করব এক খুদে বন্ধুর আন্তর্জাতিক মানের স্বীকৃতির গল্প দিয়ে। বাংলাদেশের ক্ষুদে শিল্পী রাইয়ান রাহাত অর্জন করেছেন স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ডস 2026 এর বেস্ট চাইল্ড আর্টিস্ট সম্মান। ঠাকুরগাঁয়ের এই মেধাবী শিশু শিল্পী অভিনয়, আবৃত্তি, উপস্থাপনা এবং সাংস্কৃতিক অঙ্গনে অসাধারণ প্রতিভার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার লাভ করেন। অল্প বয়সেই রাইয়ান রাহাত দেশ বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে শতাধিক সনদ, ট্রফি ও সম্মাননা অর্জন করেছেন। তার এই সাফল্য শুধু ঠাকুরগাঁও নয়, সমগ্র বাংলাদেশের জন্য গর্বের বিষয় বলে মনে করছেন স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। রাইয়ান রাহাত বলেন, ভবিষ্যতেও তিনি আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে দেশকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করতে চান। তার এই অর্জন দেশের অন্যান্য শিশুদেরও নিজেদের প্রতিভা বিকাশে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে। ছোট্টমণিদের খবর শেষ হল।
1: আজকের কলকাগলি অনুষ্ঠানের সবশেষ পরিবেশনায় আজও আমরা শুনব ফুল পাখিদের আসর।
0: এই আসরের অংশগ্রহণকারী সবাই আমাদের ছোট বন্ধু। এবার ওদের পরিবেশনায় সরগরম হয়ে উঠবে ফুল পাখিদের আসর। এই আসর আজও পরিচালনা করছেন আপা কাজী সাকিরা বানু।

0: ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা? খুব ভালো আছি। ওই যে শ্রাবণের ধারা, ঝড়ে ঝড়ো ঝড়ো, আউশের ক্ষেত জলে ভরো ভরো, ভরেই গিয়েছে। কি বৃষ্টিটাই হচ্ছে বলো কদিন ধরে। তার মধ্যেও আমাদের ছোট্ট বন্ধুরা আসরকে ভালোবেসে আসরে চলে এসছে। ছোট্ট বন্ধু, স্পেশাল বন্ধু আমাদের,
1: আমার নাম শাহরিয়ার হাসান ইরবাজ, আমি টি সঙ্গীত বলবো। আমরা

0: জান, হৃদয়ে পড়া স্বপ্ন শোভা জ্যোৎস্না ভরা রাত, মরে রাখাকে ভরি থেকে ভারী দিন আমার হাত, হাতি সাথে হাত মেলাতে কষছে আহ্বান, নতুন করে বলবো কথা নতুন করে হাসি, সবাই সবাই জন্য দিব ভালোবাসা বাসি, দুঃখ সুখী মিলবো সবাই, বলবো অভিমান বলবো অভিমান।
1: শাহরিয়ারের পরিবেশনা শুনলাম আমরা, স্পেশাল বন্ধু আমাদের নিয়মিত আসে আমাদের আসরে, হয়তো কিছু বোঝা যায় কিছুটা বোঝা যায় না, তবুও আমরা ওকে সবসময় উৎসাহিত করি। এবারের বন্ধু নীল, বন্ধু একটু উঁচু করে ধরতে হবে ওকে, ছোট্ট বন্ধুটা নাম বলো।
2: আমার নাম জারিফ।
1: কি শোনাবে তুমি আমাদেরকে?
2: গান
1: শোনাও।

0: দাদু,
1: লাড্ডুটা খেয়েছিলে তো? জাদু দিয়ে আনা যদিও, তবু খুব মজা ছিল না? এবারে বন্ধু, নাম বলো।
0: আমার নাম মুসাইবা।
1: আজ
0: আমি আবৃত্তি করছি কবি খাদিজাদের মোহাম্মদ মইনুদ্দিনের লেখা কানা বগিচা। ওই দেখা যায় তাল গা, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। ও বগি তুই খাস কি, পান্তা বাদ চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনে ধরে গাপুস গুপুস খাই।
1: আসলে খাও তো, পুঁটি মাছ খাওয়া কিন্তু একটু টাফ, কাটা কিন্তু বেছে বেছে খেতে হয়, খেয়াল করে খাবে কেমন? এবারে বন্ধু, নাম বলো।
2: নিতুশি।
1: কি শোনাবে?
2: নজরুল সঙ্গীত।

0: আমাদের সব বন্ধুদেরকে সুযোগ দিতে হবে, কাজেই গানগুলো বলবার সময় একবার করলে বললে ভালো হয়। হ্যাঁ, এবারে বন্ধু নামটা বলো আগে।
1: আমার নাম হুমাইরা বিনতে তারেক।
0: আজ
1: আমি আবৃত্তি করছি হাসি, লিখেছে রুকনুজ্জামান খান। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? এই শোনো না কত হাসির খবর বলে যাই। খোকন হাসে ফোকলা দাঁত, চাঁদ হাসে তার সাথে সাথে, কাজল বিলে শাপলা হাসে, হাসে সবুজ ঘাস। খুলছে মাছের হাসি দেখে, হাসেন পাতি হাঁস। টিয়ে হাসে রাঙা ঠোঁটে, পিঙের মুখেও হাসি ফোটে, দোয়েল কোয়েল ময়না সেমা হাসতে সবাই চায়। বোয়াল মাছে দেখলে হাসি, পিলে চমকে যায়। এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়, তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায়।
0: এবারে বন্ধু নতুন বন্ধু নাম বলো।
2: আমার নাম কাজী ওয়াসি আমিন। আজ আমি আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লেখা মা কবিতাটি। যেখানেতে দেখি যাহা, মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই। মায়ের মতন এত আদর সোহাগ সেত, আর কোনোখানে কেহ পাইবে না ভাই। হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরাণ। মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে, কত না সোহাগে মাতা বুকটি ভরান। যখন জনম নিনু কত অসহায় ছিনু, কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু। ওঠা বসা দূরে থাক, মুখে নাহি ছিল বাক, চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু।
0: এগিয়ে যেতে হবে তাড়াতাড়ি। নাম বলো ছোট বন্ধু।
3: হিমেল রায়।
0: কি শোনাবে?
3: একটি গান। মমের পোত।

0: সাদা পুরি একটা, নাম বলো
1: জোয়া।
0: কি শোনাবে?
1: আবৃত্তি। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা মানুষ। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খুলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখে আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি কো সাত দিন।
0: মানুষ কবিতাটা দারুণ আবেদনময়ী, এটা শুনতে গেলে মনোযোগ দিয়ে শুনতে হবে আমাদেরকে। আজকে আসলে তো সম্ভবই না, ছোট্ট বন্ধুরা সবাই বসে আছে। এবারের বন্ধু নাম বলো।
2: আমার নাম লাইসানুর বিনতে রহমান।
0: কি শোনাবে?
2: আমি একটি গান শোনাবো। পুতুল সোনা

0: দেবে আমাদের জন্য, সব আমরা নিয়ে নেব। দেখি এবারের বন্ধু নামটা বলো।
1: আমার নাম শিফা রোয়ান।
0: কি শোনাবে?
1: আমি একটি কবিতা শোনাবো। আবৃত্তি করছি কবি গিয়াসউদ্দিন রূপমের লেখা কবিতা বর্ষার ছড়া। সকাল দুপুর টাপুর টুপুর ঝিমঝিমা ঝিম বৃষ্টি, আকাশ উপুর ঝাপুর ঝুপুর বন্ধ চোখের দৃষ্টি, ঘরের কোণে সঙ্গোপনে গান কবিতার সৃষ্টি, আপন মনে স্বপ্ন বনে নির্মনিহাল কৃষ্টি, মেঘের বাড়ি যাচ্ছে গাড়ি গুড়গুড়া গুড় ছন্দে, মেঘ কুমারী অশ্রু ছাড়ি বলছে খানিক মন্দে, কদম কুড়ি পাপড়ি ফুড়ি দেয় ভরিয়ে গন্ধে, ইলশে গুড়ি আকাশ জুড়ি নামছে মহা আনন্দে। ধন্যবাদ।
0: মহা আনন্দে আমরা শুনলাম তোমার গান কবিতা। এবারের বন্ধু নাম বলো।
1: প্রীথিয়া। আমি একটি নজরুল সঙ্গীত পরিবেশন করছি।

0: দেখি এবারের বন্ধু নামটা বলো।
1: হিমেল রায়।
0: কি শোনাবে?
1: আমি একটি আবৃত্তি করব, আবৃত্তির নাম পাপানের প্রশ্ন, লিখেছেন রতন তনু ঘাটি। স্কুলে আজ রেজাল্ট দিবে ব্যস্ত গোটা বাড়ি, খাঁচার পোষা ময়নাটাও করেনি আজ আড়ি, টুটি পিসি রান্না ঘরে বকুল মাসি ছাদে, গৃহস্থালির সমস্ত কাজ জরুরি সংবাদে, অফিস থেকে বাবার ফোনে জড়িয়ে আছে ভয়, মা দাঁড়িয়ে রঙিন ছাতায় দুপাশে সংশয়, স্কুলের গেটের স্বপ্নেরা চুপ উথাল পাথাল ঢেউ, গাছ ভর্তি বকুলেরা দেখেছে কেউ কেউ, এমন সময় ঢং ঢং ঢং ছড়িয়ে পড়ে ছুটি, রেজাল্ট হতে বৃত্তে বান্ধা উধাও খুঁচুটি।
0: চটপট নাম বলো, নাম বলো।
1: ওয়াসিয়া। আমি পরিবেশন করছি একটি নজরুল সঙ্গীত, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম।

0: 잘해 잘해 잘해 ঝঞ্ঝার মতো উদ্দাম দেখি সাদা পুরীটা নামটা বলো আগে
1: জোয়া
0: কি শোনাবে
1: নজরুল সঙ্গীত
0: ঝটপট

চমৎকার সপরিবেশনায় আজকের ফুল পাখিদের আসুন আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো তোমরা।

0: সময় বলছে বিদায় নিতে হবে আমাদের, তাই এবার শেষ কথাই বলে যাই। আজকের কলকাকলি অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন তাপসী মুনির, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি নাওরিন নাজিফা রোদেলা
1: এবং আমি ইনায়া বিনতে কায়েস। যন্ত্রসঙ্গীতের সহযোগিতায় ছিলেন মোহাম্মদ মাসুদুর রহমান ও আব্দুল মতিন খান। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ শামসুল হক, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক এবং কলকাকলি অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইরশাদ শারবিন।
0: সবার জন্য রইল শুভকামনা,
1: সবাইকে জানাই
2: শুভবিদায়।

0: শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি শেষ হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি প্রিয়াঙ্কা শুকুল। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করতে হবে। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতরাতে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। গেজেট অনুযায়ী ৩৪৯ জন ভোটার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। এদের মধ্যে সংসদের সাধারণ আসনের সদস্য ২৯৯ জন এবং সংরক্ষিত আসনের ৫০ জন। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী সোমবার প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা নয়, বরং লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সকল শ্রেণীতে পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সরকার সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ৪টি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে জরুরি ভিত্তিতে ৮টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কার্গো জাহাজ ক্রয়ের প্রস্তাব নীতিগতভাবে সুপারিশ করেছে। গতকাল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি কারণে জ্বালানি পরিবহনের ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এসব জাহাজ কেনা হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং ওমানের কাছ থেকে ২টি করে এলএনজি কার্গো জাহাজ ক্রয় করা হবে। চলতি মাসের ১৬ তারিখ ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে এ কর্মসূচির উদ্বোধন করবেন। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, প্রথম ধাপে ৪১ লাখ উপকারভোগীকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। পর্যায়ক্রমে আগামী ৪ বছরে প্রায় ১ কোটি ৬০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বগুড়ায় আজ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, আজ ভোরে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া শিল্কি বান্ধা এলাকায় যাত্রীবাহী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক পিলারের আঘাত করে এবং সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ৩ শ্রমিক নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্বের অধিকারটি সীমিত করার লক্ষ্যে ২টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর ফলে পৃথিবীর অন্যান্য দেশ থেকে বিভিন্ন ভিসায় বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্মদান এবং তার নাগরিকত্ব দাবি করার চেষ্টা বেআইনি বলে বিবেচিত হবে। এর আগে দেশটির সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের এ ধরনের একটি উদ্যোগ প্রচেষ্টা খারিজ করে দেয়। খেলার খবর ক্রিকেট। ডারউইনে ৩ দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশ বাংলাদেশের বিপক্ষে ৩ দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া ৫ উইকেটে ১৬৫ রান করেছে। রান সংখ্যা বাংলাদেশ সব উইকেট হারিয়ে ২৬৩। অস্ট্রেলিয়া একাদশ ৫ উইকেটে ১৬৫ রান। বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান মিরাজ অপরাজিত ১০৯ রান করেন। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে। এদিকে আগামীকাল ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরমেন্স ইউনিট মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে ২ ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বেলা ২টায় খেলা শুরু হবে। সব শেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ।

সিনেমা মানেই তো জীবনের গল্প, আর গানের সুর ছাড়া সেই গল্প যেন একেবারেই অসম্পূর্ণ। পুরনো দিনের স্মৃতি কিংবা মিষ্টি কোনো অনুভূতি, সবকিছুতেই গান আমাদের সঙ্গী। আর তাই সিনেমার প্রাণ অনুষ্ঠানে আমরা চলে এসেছি রূপালী পর্দার জাদুকরি সব গানের মেলা নিয়ে। হৃদয়ে দোলা দেওয়া সেই চমৎকার সুরগুলো পৌঁছে দিতে আমরা দুজন আজ

কিছু গান মূলত উৎসবের আমেজ ও বাঙালি নারীর চিরন্তন সাজগোজের একটি দারুণ বহিঃপ্রকাশ। বিশেষ করে গায়ে হলুদ, বিয়ে কিংবা ফাগুনের যে কোনো অনুষ্ঠানে এই গানটি এখনো শ্রোতাদের স্মৃতি কাতর করে তোলে। গানটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি জনপ্রিয় মডার্ন মেলোডি গান হিসেবে টিকে আছে। চলচ্চিত্রে এই গানটি একটি মিষ্টি, রোমান্টিক এবং অভিমানী আবহে তৈরি। নায়ক আমিন খান পেশায় একজন ব্যস্ত ডাক্তার, আর তাঁর এই ব্যস্ততার কারণে নায়িকা মৌসুমি একাকী বোধ করেন এবং তাঁর জন্য অপেক্ষা করার মিষ্টি অভিমান ফুটিয়ে তোলেন এই গানের মাধ্যমে। চলুন শ্রোতা বন্ধুরা, শুনে নিই 2000 সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র আজ গায়ে হলুদের অত্যন্ত জনপ্রিয় গান আকাশে চাঁদ উঠেছে, বাগানে ফুল ফুটেছে গানটি।

চলচ্চিত্রের কিছু গান গায়ে হলুদের একটি আনন্দঘন ও উৎসবমুখর আবহে পরিবেশিত হয়। বিয়ের পিঁড়িতে বসার আগে নায়িকা শাবনূর তাঁর মনের মানুষের গুণাবলী ও প্রত্যাশার কথা গানের মাধ্যমে প্রকাশ করেন। বাহ্যিক চাকচিক্য বা সোনার চেয়ে একজন খাঁটি মনের মানুষের গুরুত্বই এখানে তুলে ধরা হয়েছে। জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র ফুলের মতো বইয়ের অত্যন্ত পরিচিত গায়ে হলুদের গান সোনার বরণ হলুদ আমার গায়ে মাখিস না এর প্রধান অংশ। গানটির মূল্যায়নে আমি একজন সোনার মানুষ চাই কথাটি চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। 90 এবং 2000-এর দশকের শুরুর দিকে বাংলাদেশের বিয়ে ও গায়ে হলুদের অনুষ্ঠানে এই গানটি ছিল আবশ্যিক একটি অংশ। বাঙালি সংস্কৃতিতে গায়ে হলুদের অনুষ্ঠান মানেই এই গানটি আজও ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে। কনক চাঁপার মিষ্টি কণ্ঠ এবং ইমন সাহার চমৎকার সঙ্গীতায়োজন গানটিকে কালজয়ী করে তুলেছে। বর্তমান সময়েও টিকটক বা ফেসবুক রিলসে এই গানটি গায়ে হলুদের নাচের জন্য বেশ ট্রেন্ডিং। চলুন শ্রোতা বন্ধুরা শুনে আসি এই গানটি।

1990 দশকের অত্যন্ত জনপ্রিয় ও কালজয়ী বাংলাদেশি চলচ্চিত্র আমার অন্তরে তুমি এর বহুল সমাদৃত গান ও সাথী আমার তুমি কেন চলে যাও এর প্রথম অন্তরা থেকে নেওয়া। মিষ্টি ও অভিমানী সুরের এই গানটি শুনলেই 90 দশকের বাংলা সিনেমার সোনালি দিনগুলোর কথা মনে পড়ে যায়। সিনেমায় এই গানটি মূলত একটি ত্রিভুজ প্রেমের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি এবং মান অভিমানের এক আবেগঘন মুহূর্তে চিত্রায়িত হয়েছে। একজন প্রেমিকের তার প্রিয়তমার প্রতি ভালোবাসা ও তাকে হারানোর আকুলতা গানটির প্রতিটি লাইনে প্রকাশ পায়। প্রেমিক প্রেমিকার মান অভিমানের মুহূর্তে দারুণ মানিয়ে যায়। যুগের পর যুগ পার হলেও এই গানটি বেশ জনপ্রিয়। চলুন শ্রোতা বন্ধুরা শুনে আসি গানটি।

চলচ্চিত্রের কিছু গান একটি রোমান্টিক ত্রিভুজ প্রেমের সুন্দর অনুভূতিকে কেন্দ্র করে তৈরি হয়েছে। মিষ্টি প্রেমের গভীরতা, আনন্দ এবং একে অপরের প্রতি নিখাদ ভালোবাসার অনুভূতি গানের প্রতিটি লাইনে চমৎকারভাবে ফুটে উঠেছে। 90 ও 2000-এর দশকের মেলোডিয়াস রোমান্টিক গানের তালিকায় এটি অন্যতম সেরা একটি সৃষ্টি। চলুন শ্রোতা, শুনে আসি 2003 সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র প্রাণের মানুষের অত্যন্ত চমৎকার ও রোমান্টিক একটি গান। একটা গল্প লেখা হলো তারায় তারায়।

0: নায়ক ও নায়িকার একে অপরের প্রতি চিরন্তন ভালোবাসা, বিশ্বাস এবং জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগ করে নেওয়ার এক গভীর অঙ্গীকার হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। প্রিয় মানুষের ভালোবাসার কাছে যে পৃথিবীর আর সবকিছুই তুচ্ছ, এই গানের প্রতিটি অন্তরায় তা প্রকাশ পায়। 1990 দশকের মাঝামাঝি সময়ে মুক্তিপ্রাপ্ত অত্যন্ত জনপ্রিয় ও কালজয়ী বাংলাদেশি চলচ্চিত্র আত্মত্যাগ, 1996 একটি মাস্টারপিস রোমান্টিক ডুয়েট গান এ জীবন তোমাকে দিলাম বন্ধু।
1: নিখাত প্রেম ও আত্মনিবেদনের অনন্য এক উদাহরণ এই গানটি। কুমার শানুর দরদমাখা কণ্ঠ এবং মিতালী মুখার্জির মেলোডিয়াস গায়কে গানটিকে 90 দশকের অন্যতম সেরা রোমান্টিক গানের মর্যাদা দিয়েছে। আলাউদ্দিন আলীর চমৎকার সুরের কারণে প্রকাশের 30 বছর পরেও গানটির জনপ্রিয়তা একটুও কমেনি। আজও এটি বিভিন্ন রোমান্টিক প্লেলিস্ট, FM রেডিও এবং নস্টালজিক বাংলা গানের তালিকায় শ্রোতাদের অন্যতম পছন্দের একটি গান।

কথায় গল্পে গানে সময় ফুরিয়ে এলো, এবার বিদায় নেবার পালা। সিনেমার প্রাণ অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি সিনেমার গানগুলো কিছুটা হলেও আপনাদের আনন্দ দিতে পেরেছে। শ্রোতা বন্ধুরা, আমরা ফিরে আসব আগামী পর্বে নতুন পুরনো গানগুলো নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: এতক্ষণ শুনলেন ছাছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ। গবেষণা ও গ্রন্থনায় ছিলেন ফাতেমা সুলতানা, উপস্থাপনা করলেন এবিএম শাহিনুজ্জামান শিশির ও ইয়র্মা শায়ের জাহান, সম্পাদনায় ছিলেন তনভীর সিদ্দিকি সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আপনার এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, FM 106 মেগাহার্জ ও FM 102 মেগাহার্জে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী রোকাইয়া হাসিনা। শিল্পীর কণ্ঠে প্রথম গান বরিশোধরা মাঝে শান্তিরও বাড়ি।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রোকাইয়া হাসিনা।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।

এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আজনে এখন শুনবেন আধুনিক গান। প্রথমে শোনাব মেঘের সাথে হয় না কথা, এমনই কথায় গানটি গিয়েছেন অপু আমান, কথা সাজিয়েছেন মোহাম্মদ রবিউল ইসলাম, সুর দিয়েছেন মোহাম্মদ ইসাহাক।

প্রিয় শ্রোতা, অপু আমানের কণ্ঠে শুনছে নাধুনি গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শিল্পী কণ্ঠে এবারে গান এক পলকে তোমার দেখা পেলাম। গানটির কথা সাজিয়েছেন এ বি এম মাহবুবুর রহমান, সুর করেছেন মিল্টন খন্দকার।

0: অপু আমানের কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বৌমা,
2: জি আব্বা,
1: বাবুর জ্বরটা কি কমছে?
2: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
1: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
2: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
1: কি কারণে?
2: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
1: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
2: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
1: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
2: ডাক্তারে কি বলছে আব্বা?
1: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
3: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
1: ডাক্তারের কাছে।
3: কেওর কাছে যাওন লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
2: আফা
3: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর।
2: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
3: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
1: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
2: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
3: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
1: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
3: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া যাইতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেইসব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
1: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
3: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছাই দিতে বাবা।
1: হ্যাঁ।
4: বন্যার পানি পরিবেশ দূষিত করে, এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থালী কাজও পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। টিউবওয়েলের পানি ধারের কাছে কোথাও পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফোটানো যদি সম্ভব না হয় তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করুন।
5: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা বাংলাদেশ বেতার খবর পড়ছি মিজানুর রহমান সজল। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করতে হবে। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ২৪শে জুলাই রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গ্যাজেট অনুযায়ী ৩৪৯ জন ভোটার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। এদের মধ্যে সংসদের সাধারণ আসনের সদস্য ২৯৯ জন এবং সংরক্ষিত আসনে ৫০ জন। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী সোমবার প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী বছর থেকে ভর্তি পরীক্ষা নয় বরং লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সকল শ্রেণীতে পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। চলতি মাসের ১৬ তারিখ ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে এ কর্মসূচির উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আমির কুষ্টি মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, প্রথম ধাপে ৪১ লাখ উপকারভোগী এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। পর্যায়ক্রমে আগামী ৪ বছরে প্রায় ১৬০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বগুড়ায় আজ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, আজ ভোরে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কি বান্দা এলাকায় যাত্রীবাহী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে এবং সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ৩ শ্রমিক নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের ওসমানী নগর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্বের অধিকারটি সীমিত করার লক্ষ্যে দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর ফলে পৃথিবীর অন্যান্য দেশ থেকে বিভিন্ন ভিসায় বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে জন্মদান, সন্তান জন্মদান এবং তার নাগরিকত্ব দাবি করার চেষ্টা বেআইনি বলে বিবেচিত হবে। এর আগে দেশটির সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের এ ধরনের একটি উদ্যোগ প্রচেষ্টা খারিজ করে দেয়। সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান আজ জেদ্দায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে এসব দেশে আঞ্চলিক নিরাপত্তার জোরদারের লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের চুক্তিতে ইতোমধ্যেই সৌদি আরবে পৌঁছেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েব এরদোয়ানও আজ সৌদি আরবে যাচ্ছেন। খেলার খবর, ক্রিকেট। ডারউইনে ৩ দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশ বাংলাদেশের বিপক্ষে ৩ দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া ৫ উইকেটে ২৫০ রান করেছে। রান সংখ্যা বাংলাদেশ সব উইকেট হারিয়ে ২৬৩। অস্ট্রেলিয়া একাদশ ৫ উইকেটে ২৫০। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ অপরাজিত ১০৯ রান করেন। বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: সাপ্তাহিক পরিক্রমা। সপ্তাহের বিশেষ বিশেষ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কেন্দ্রীয় বার্তা সংস্থার এই নিবেদন।
2: এ সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে, বুধবার দেশে যথাযথ সম্মানের সঙ্গে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত। জুলাইয়ের শহীদদের পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব, মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বললেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ তারেক রহমানের। তরুণ উদ্ভাবকদের গবেষণা, উদ্ভাবন ও স্টার্ট আপ উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর। সেবা নিতে এসে কেউ যেন বৈষম্যের শিকার না হন সে বিষয়ে সতর্ক থাকতে পুলিশের প্রতি নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। চক্রান্ত না করে সকলকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান তথ্য সম্প্রচার মন্ত্রীর। নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতায় তীব্র ক্ষোভ প্রকাশ ঢাকা।

0: মূলক ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। প্রবল গণরোষে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিস্ট সরকার। জাতি অর্জন করে এক ঐতিহাসিক বিজয়। এবছর জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রতিপাদ্য হচ্ছে জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে বুধবার দেশের 64 জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। দেশের সকল জেলায় জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।
1: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব। তিনি বুধবার জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের রক্ষণাবেক্ষণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধ। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ এনে দিয়েছে। এখন সকলের জাতীয় লক্ষ্য হওয়া উচিত একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করা, যেখানে প্রতিটি নাগরিক সমান অধিকার ও মর্যাদা ভোগ করবে।
0: 24 গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যাত্রা শুরু হয়েছে। রাজধানী শেরেবাংলা নগরে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হল এই জাদুঘরের দুয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 2024 সালের গণ অভ্যুত্থান কোন একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। পরে জুলাই 36 শীর্ষক আলোচনা সভায় বক্তৃতায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে।
1: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি মঙ্গলবার সচিবালয়ে তাঁর কার্যালয়ে কৃষক কার্ড সংক্রান্ত এক সভায় সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের অধিকার নিশ্চিত করতে যথাযথ যাচাই বাছাইয়ের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগ বান্ধব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি সোমবার সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ডের সভায় এ আহ্বান জানান। বৈঠকে শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং অর্থনৈতিক অঞ্চলগুলোকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে সরকারের 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি ইপিজেডে বৃক্ষরোপণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
1: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি, উদ্ভাবন ও স্টার্ট আপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে। তিনি রোববার সচিবালয়ে তার কার্যালয়ে আন্তর্জাতিক পর্যায়ের আন্ডার ওয়াটার রোবটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতার বিশ্ব চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পর্যায়ে এত বড় সাফল্য অর্জন করায় বিশ্ব চ্যাম্পিয়নদের অভিনন্দন জানান। উল্লেখ্য, কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে গত 23 থেকে 29 জুন অনুষ্ঠিত মেড আর ওভি ইন্টারন্যাশনাল আন্ডার ওয়াটার রোবট কম্পিটিশন 2026-এ বিশ্বের 18টি দেশের 88টি দল অংশ নেয়।
0: দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গড় 3 দিনের প্রথম বাংলাদেশ সফর শেষে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং রোহিঙ্গা সংকট সমাধানে অব্যাহত সহযোগিতার বিষয়ে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। 30 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত সফর শেষে ঢাকায় মার্কিন দূতাবাস শনিবার এক বিবৃতিতে একথা জানায়। দূতাবাস আরও জানায়, এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতাকে তুলে ধরেছে। সফরকালে গড় প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন, যা বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্রমবর্ধমান পরিধির প্রতিফলন।

0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশ বাহিনীকে হতে হবে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা। তিনি রোববার রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে 27তম বিসিএস পুলিশ ব্যাচ প্রথম পর্যায়ের সমাপনী কুচকাওয়াজ 2026 বক্তৃতাকালে একথা বলেন। নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের চোখে রাজপথের কর্মী থেকে প্রান্তিক কৃষক সকলেই সমান, তাই সেবা নিতে এসে কেউ যেন কোনো প্রকার বৈষম্যের শিকার না হন সে বিষয়ে সদা সতর্ক থাকতে হবে।
1: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন ফ্যাসিবাদের পতন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার গঠনের পর রাজপথে নতুন করে অস্থিতিশীলতা ও চক্রান্তের চেষ্টা না করে সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ফ্যাসিবাদের 15 বছর ও 24 গণ অভ্যুত্থান শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, রাষ্ট্র নিরাপত্তা ও জনগণের কল্যাণের প্রয়োজন হলে সরকার কঠোর পদক্ষেপ নিতেও দ্বিধা করবে না।
0: দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি হওয়া 97% পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার 87% পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দেবে। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সিইপিএ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর যৌথ সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, সিইপিএ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। এটি নতুন কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে। তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের বাণিজ্যিক সক্ষমতা ধরে রাখা এবং বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণে সিপিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
1: পলাতক ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে সরকার জানায়, এ ঘটনাটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত এবং ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য ক্ষতিকর। ঢাকা জানায়, এ ধরনের অনুষ্ঠান দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টায় কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে সে বিষয়ে আগে ভারত সরকারকে উদ্বেগ জানানো হয়েছিল। তা সত্ত্বেও অনুষ্ঠানটি হতে দেওয়ায় বাংলাদেশ গভীর দুঃখ প্রকাশ করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেখ হাসিনা ও তার সহযোগীদের স্থান বাংলাদেশের রাজনীতিতে আর কখনোই হবে না।
0: পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে 34 জন শ্রমিক নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে দুর্গম সোরাঞ্জ এলাকার এক কয়লা খনিতে গতকাল এই প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। খনির অভ্যন্তরে মিথেন গ্যাস জমে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
1: সাপ্তাহিক পরিক্রমা এখানেই শেষ হল। গ্রন্থনায় নাহিদ নাজ, উপস্থাপনায় মীর নাসির আহমেদ এবং আমি নীলুফার জাহান। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধু, আয়োজনমালায় এখন রয়েছে বৃক্ষরোপণের গান, শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার। গানের কথা ও সুর শিল্পী নিজে।

0: মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদারের কণ্ঠে বৃক্ষরোপণের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, সঞ্চালনায় সাদিয়া ইসলাম লিজা।

তারুণ্য মানেই জীর্ণতাকে পেছনে ফেলে নতুনের কেতন ওড়ানো। তারুণ্য মানেই সৃষ্টির অনাবিল আনন্দ এবং অন্যায়ের বিরুদ্ধে এক অবিনাশী বজ্রকণ্ঠ। একটি জাতির যে কোনো ক্রান্তিলগ্নে তারুণ্যের শক্তি হয়ে ওঠে অন্ধকারের বিরুদ্ধে সবচেয়ে বড় আলো। বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয় 1952 ভাষা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান, 1971 মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024 সালের ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লব, প্রতিটি মোড় পরিবর্তনকারী অধ্যায়ের মহানায়ক ছিল এদেশের তরুণ প্রজন্ম। তরুণদের আত্মত্যাগ, অদম্য সাহস এবং রাষ্ট্র সংস্কারের দৃঢ় প্রত্যয় বারবার প্রমাণ করেছে যে তারা কেবল একটি দেশের ভবিষ্যৎ নয়, বরং বর্তমানের সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ইসলাম লিজা, আর আজ আমি এসেছি সরকারি তিতুমীর কলেজে। বর্তমানে এই কলেজে তিনটি অনুষদে, অর্থাৎ কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদে মোট 22টি বিভাগে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, চলুন আপনাদেরকে সাথে নিয়ে আজ আমি এই ক্যাম্পাসটি ঘুরে দেখব এবং এই ক্যাম্পাসের যারা শিক্ষার্থীরা আছেন তাদের সাথে কথা বলবো, তাদের সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক আমাদের মূল আয়োজন।

0: শ্রোতা বন্ধুরা, প্রথমেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সরকারি তিতুমীর কলেজের রিসার্চ ক্লাবের একজন শিক্ষার্থী। চলুন পরিচিত হই তার সাথে। আপনার নাম?
1: আমার নাম জাহিদুল হাসান জনি। আমি বর্তমানে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ফোর্থ ইয়ারে আছি। আমি সরকারি তিতুমীর কলেজ রিসার্চ ক্লাবের জেনারেল সেক্রেটারি হিসেবে আছি।
0: আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি যেহেতু রিসার্চ ক্লাবে আছেন, তো এই ক্লাবের কার্যক্রম সম্পর্কে আমাদেরকে একটু বলুন।
1: আমাদের ক্লাবটা মূলত একটা নন প্রফিটেবল ক্লাব। এখানে আমরা সেলফ অর্গানাইজেশনের মাধ্যমে আমাদের কার্যক্রম সম্পন্ন করি। এন্ড এই ক্ষেত্রে আমাদের ক্লাবে যখন একটি নতুন মেম্বার হিসেবে কেউ যুক্ত হয়, তখন আমরা নতুন গবেষক তৈরির লক্ষ্যে তাদেরকে নিয়মিত রিসার্চ মেথোডোলজি, ডাটা অ্যানালাইসিস, রিসার্চ প্রপোজাল রাইটিং, এরপরে আদার্স রিসার্চ রিলেটেড যে সকল টুলস আছে এগুলো শেখানোর মাধ্যমে তাদেরকে রিসার্চ লেখা থেকে শুরু করে একদম জার্নালে পাবলিকেশন পর্যন্ত যে সকল গাইডলাইন দরকার, আমরা তাদেরকে এই সকল গাইডলাইন প্রোভাইড করি।
0: আপনাদের ক্লাবের কোনো অর্জন থাকলে আমাদেরকে জানান।
1: ক্লাবের পক্ষ থেকে ICCAD রিসার্চ গ্র্যান্ট 2024 যেটা হয়েছিল, সেখানে আমাদের আহমেদ বাংলাদেশের কলেজ পর্যায়ে থেকে একমাত্র শিক্ষার্থী হিসেবে সেখান থেকে একটা ফান্ড পাইছিল। এরপরে আমরা যে সের আন্ডারে অনুষ্ঠিত হওয়া একটা কনফারেন্সে অ্যাটেন্ড করছিলাম। এছাড়া ময়মনসিং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই সকল বিশ্ববিদ্যালয়ের রিসার্চ কনফারেন্সে আমরা হচ্ছে গিয়ে আমাদের কনফারেন্স পেপার পাবলিশ করেছি এন্ড এগুলো সফলভাবে গৃহীত হয়েছে।
0: এই ক্লাব নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? কোথায় দেখতে চান আপনাদের এই ক্লাবকে?
1: আমাদের মূল লক্ষ্য হচ্ছে মেইনলি সরকারি তিতুমীর কলেজকে একটা আধুনিক ও পূর্ণাঙ্গ একটা রিসার্চ ইনোভেশন হাব হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য। এন্ড আমরা এখান থেকে চাই যে আমাদের ক্যাম্পাস থেকেও দেশ ও জাতীয় পর্যায়ে, বিশ্ব পর্যায়ে যেন রিসার্চার গড়ে ওঠে। এন্ড আমরা আমাদের ক্যাম্পাসের অধীনে ইন্টারন্যাশনাল পর্যায়ে একটা রিসার্চ কনফারেন্স করতে চাই, যেখানে আমাদের মাধ্যমে আমাদের তিতুমীর কলেজকে পুরো বিশ্বের সকল মানুষ এবং সব স্টুডেন্টরা জানবে।
0: গবেষণা ক্ষেত্রে আপনার গবেষণা বিশ্বমানের হোক, ভবিষ্যতে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, সরকারি তিতুমীর কলেজে ঘুরতে ঘুরতে আমি আরও কয়েকজন শিক্ষার্থীর দেখা পেয়ে গিয়েছি। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, তারা অনেকে একত্রিত হয়ে গানের চর্চা করছেন। চলুন শুনবো এখন তাদের গান।

0: খুবই চমৎকার একটা পরিবেশে চমৎকার একটি গান শুনলাম আমরা। আমি কিন্তু চুপি চুপি আপনাদের মধ্যে ঢুকে পড়েছিলাম, খুব ভালো হয়েছে আপনাদের গান। তবে আপনাদের কাছে আমার আরেকটা অনুরোধ, আমি আপনাদের কাছ থেকে আরেকটি গান শুনতে চাই। আপনারা একটু চর্চা করতে থাকুন, ততক্ষণে আমি অন্যান্য বন্ধু যারা আছে তাদের সাথে একটু পরিচিত হয়ে আসি। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন একটা চমৎকার কবিতা আবৃত্তি শুনে আমাদের সময়টা পার করি। যুক্ত হয়েছেন আমাদের সাথে সরকারি তিতুমির কলেজের একজন শিক্ষার্থী, পরিচিত হই তার সাথে।
1: আমার নাম আদিবা ফেরদৌস আদর, আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খোসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠেছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণে হেন চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পারা, কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালে।
0: বাহ, এত আবেগ দিয়ে শুদ্ধ উচ্চারণে রবি ঠাকুরের কবিতাটি আপনি আবৃত্তি করলেন, আমি ভীষণ পুলকিত হয়েছি। আমার মনে হয় আমার যারা শ্রোতা বন্ধুরা আছেন তারাও খুব খুশি হয়েছেন, মনোযোগ দিয়ে আপনার কবিতাটি শুনেছেন, এক মুহূর্তের জন্য কিন্তু মনোযোগ এদিক ওদিক হতে দেননি আপনি। আপনার কবিতা আবৃত্তির চর্চা আপনি চালিয়ে যান, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন তিতুমির কলেজ ডিবেটিং ক্লাবের কয়েকজন সদস্য, চলুন পরিচিত হই তাদের সাথে। প্রথমে ভাইয়া, আপনার কাছ থেকে জানতে চাই এই ক্লাবের কার্যক্রম সম্পর্কে, আগে আপনার পরিচয় দেবেন।
2: আমি ইমরান হোসেন ইমরু, সভাপতি সরকারি তিতুমির কলেজ বিতর্ক। আমাদের নিয়মিত কার্যক্রমের কথা যদি বলি, প্রতি সপ্তাহে আমাদের নিয়মিত ক্লাব ডে থাকে, সেই ক্লাব ডেতে নিয়মিত বিতর্ক অনুশীলন হয়ে থাকে, যেমন সংসদীয় বিতর্ক বাংলা এবং সংসদীয় ইংরেজি বিতর্ক আমরা হচ্ছে নিয়মিত অনুশীলন করে থাকি। আমাদের নিয়মিত পাঠচক্র হয়ে থাকে, কুইজ হয়, ইংলিশ পাবলিক স্পিকিং, বারোয়ারি বিতর্ক সহ নানা আয়োজন হয়ে থাকে। এছাড়াও আমরা প্রতি বছর প্রায় যে আয়োজনগুলো করে থাকি, যেমন আমাদের নবীন সদস্য সংগ্রহ উৎসব হয়, তারপর বিতর্ক কর্মশালা হয়ে থাকে, নবীন বিতর্ক উৎসব হয়ে থাকে, বিভিন্ন বিভাগ নিয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা হয়ে থাকে, আন্ত অনুষদ হয়ে থাকে, কোর ডিবেট ডিবেট লীগ সিজন হতে থাকে, তারপর হচ্ছে ন্যাশনাল বিতর্কে আমরা হচ্ছে অংশগ্রহণ করে থাকি, এবং এছাড়াও আমরা গত বছর থেকে ন্যাশনাল বিতর্ক আয়োজন করছি, এবারও আমাদের করার ইচ্ছা আছে। তারপর টেলিভিশনে বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা আমাদের জিটিসিডিসি টিম যায়, আমাদের বিভিন্ন যে বাইরে ন্যাশনালগুলো হয় ন্যাশনাল ফেস্টে আমাদের জিটিসিডিসি টিম রিপ্রেজেন্ট করে। এছাড়াও আমাদের আনুষঙ্গিক কিছু কার্যক্রম, যেমন আমাদের ঈদ আড্ডা হয়ে থাকে, বার্ষিক ট্যুর হয়ে থাকে, তারপর বিভিন্ন বিশেষ প্রদর্শনী বিতর্ক, যেমন রম্য বিতর্ক, পেশাজীবী বিতর্ক ইত্যাদি আয়োজনগুলো আমাদের নিয়মিত কার্যক্রম বিতর্ক ক্লাবের।
0: এবারে আপনাদের ক্লাবের অর্জন সমূহ সম্পর্কে আমাকে বলবেন।
3: আসসালামু আলাইকুম, আমি এহতেশাম নোমান, সরকারি তিতুমির কলেজ বিতর্ক ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। বিগত সময়ে আমাদের সরকারি তিতুমির কলেজ বিতর্ক ক্লাব 2023 এবং 2026 সালের ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয় এবং একাধিকবার রানার আপ হওয়ার তথা গৌরব অর্জন করে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল আমাদের 23তম জাতীয় টেলিভিশন বিতর্ক, যেখানে আমাদের দল কৃতিত্বের সহিত সাফল্য অর্জন করে। এছাড়া সেভেন কলেজ ডায়ালগে তারা হচ্ছে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে এবং ডিবেট ফর গ্রিন টুমোরো 2026 সালে যেটা অনুষ্ঠিত হয়েছে সেটাতে আমাদের ক্লাব রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
0: অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। এবারে জানতে চাই আপনাদের এই ক্লাবের কার্যক্রম কিভাবে বাংলাদেশের উন্নয়নে সাহায্য করতে পারে বলে মনে হয়?
2: বিতর্ক ক্লাব নর্মালি যে কাজটা করে সেটা হচ্ছে আপনার যুক্তিশীল মানুষ গঠন করে। তো যেহেতু আমরা যুক্তি নিয়ে কাজ করি এবং বিতর্ক ক্লাবের প্রতিটি সদস্য যুক্তিকে ভালোবাসে, সেই যুক্তিকে নিয়েই যখন তারা কাজ করে এবং প্রত্যেকটা ক্ষেত্রে তারা হচ্ছে যুক্তিকে প্রায়োরিটি দেয়, সেই জায়গায় আমি মনে করি যে তারা হচ্ছে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে তাদের যৌক্তিক যে গঠনমূলক আলোচনা সমালোচনা রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে তাদের একটা অগ্রণী ভূমিকা থাকবে এবং একই সাথে বাংলাদেশের জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র গঠন করার জন্য যা যা প্রয়োজন সেটা একজন বিতর্কে খুব ভালোভাবে সেটাকে ডিফাইন করতে পারবে এবং একই সাথে সেই অনুযায়ী লক্ষ্যে কাজ করতে পারবে।
0: আমরাও চাই আপনার সেই আশা অচিরেই পূরণ হোক। অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমার সাথে যুক্ত হয়েছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের শিক্ষার্থী। চলুন পরিচিত হই তাদের সাথে আর ক্লাব নিয়ে তাদের কাছ থেকে কিছু কথা শুনি। প্রথমে ভাই আপনার কাছে জানতে চাচ্ছি আপনাদের এই ক্লাবের কার্যক্রম সম্পর্কে, তার আগে আপনার পরিচয়টা দেবেন।
4: আমি মোহাম্মদ ফারদিন আল রুবায়াত সিয়াম। আমি বর্তমানে তিতুমীর কলেজের ইংরেজি বিভাগে চতুর্থ বর্ষে অধ্যয়ন করছি এবং আমি গভর্নমেন্ট তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে রয়েছি বর্তমানে। 2019 সালের প্রতিষ্ঠার পর থেকেই গভর্নমেন্ট তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ইংরেজির ভাষা উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করেই আসছে। অ্যান্ড আমাদের ক্লাবের মূল মোটোই হলো মেক ইউর ইংলিশ বেটার দ্যান বিফোর। অনেকেই মনে করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব মানে শুধু গ্রামার শেখানো বা বিভিন্ন রুলস মুখস্থ করানো ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাদের এই ধারণাটা একটু ভিন্ন। আমরা ইংরেজিকে শুধু একটি বিষয় হিসেবে নয় বরং একটি কমিউনিকেশন স্কিল হিসেবে দেখি। তাই আমরা চেষ্টা করি শিক্ষার্থীদের কাছে ইংরেজিকে এমনভাবে উপস্থাপন করতে যাতে শিখার পুরো প্রক্রিয়াটি হয় ইন্টারঅ্যাক্টিভ, প্র্যাকটিক্যাল এবং এঙ্গেজিং। এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা নিয়মিত পাবলিক স্পিকিং, এক্সটেম্পোর স্পিচ, ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস, ডিবেট, প্রেজেন্টেশন, গ্রুপ ডিসকাশন এবং বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের সেশন আয়োজন করে থাকি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা এমন একটি ফ্রেন্ডলি এবং নন জাজমেন্টাল এনভায়রনমেন্ট তৈরি করি যেখানে শিক্ষার্থীরা ভুল বা ভয় ছাড়াই ইংরেজিতে নিজেকে এক্সপ্রেস করতে শেখে।
0: আপনাদের ক্লাবের কোনো অ্যাচিভমেন্ট আছে কি?
4: অর্জন বলতে বেশ কয়েকটা বিষয়ই আছে। সবচেয়ে বড় বিষয় হলো 2023 সালে YCI লিডারশিপ অ্যাওয়ার্ড, সারা বাংলাদেশে প্রায় 300টি ক্লাবের মধ্যে আমাদের ক্লাব অবস্থান করেছিল 25তম। এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। এছাড়া 2025 সালে আমরা আমাদের ক্লাবের প্রথম ম্যাগাজিন প্রোলগ আমরা সর্বপ্রথম পাবলিশ করি, যেটা কিনা আমাদের তিতুমীর ক্যাম্পাসে সর্বপ্রথম ম্যাগাজিন হিসেবে পাবলিশ হয়। আমাদের সদস্যরা ইংলিশ অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে সিজন 3 এ চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়াও আমাদের জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের প্রতিযোগীরা মানে আমাদের ক্লাবের মেম্বাররাই তারা বিভিন্ন ভাবে চ্যাম্পিয়ন হয়েছে।
0: ধন্যবাদ আপনাদেরকে। শ্রোতা বন্ধুরা, এবারে সময় হয়ে গেল আরো একবার কবিতা শোনার। তো চলুন আপু, আপনি আমাদের জন্য এখন কোন কবিতাটা আবৃত্তি করছেন?
5: এখন আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সে অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মরুতে এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে, আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে, আজ সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণীর প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি।
0: বাহ, অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি আবৃত্তি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

0: প্রিয় শ্রোতা, আমরা পেয়ে গেছি তিতুমীর কলেজ আইটি সোসাইটির শিক্ষার্থীকে। চলুন কথা বলি তাদের সাথে। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনাদের এই ক্লাবের কার্যক্রম সম্পর্কে, আপনার পরিচয় দিবেন, তারপর শুরু করবেন।
1: আমি সোহরাবাসান আকাশ, তিতুমীর কলেজ আইটি সোসাইটির সভাপতি এবং রসায়ন বিভাগের বিশ্বকোষ সেশনের একজন শিক্ষার্থী। 2020 সালে কোভিড-19 মহামারীর সময় সবকিছু যখন থমকে গিয়েছিল, তখন আমাদের কয়েকজন স্বপ্নবাস শিক্ষার্থীরা মিলে ভাবলাম, শুধু সময় পার না করে নিজেদের দক্ষতা বাড়ানোর জন্য এবং অন্যদের শেখানোর জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা দরকার। সেই ভাবনা থেকে আমরা তৈরি করেছিলাম তিতুমীর আইটি কমিউনিটি, এবং পরবর্তীতে এটি তিতুমীর কলেজ আইটি সোসাইটিতে রূপ নেয়। 2020 সালে 15 সেপ্টেম্বর এথিক্যাল হ্যাকিং সেমিনারের মাধ্যমে আমাদের যাত্রাটা শুরু হয়। এরপরে ক্যারিয়ার উইথ আইটি স্কলারশিপ কর্মসূচির মাধ্যমে আমরা 150 জন শিক্ষার্থীকে 5টি আইটি কোর্সে প্রায় 3 লক্ষ টাকা স্কলারশিপ দেই। পরবর্তীতে 2021 সালে 9 ডিসেম্বর তৎকালীন অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা ম্যামের হাত ধরে আমাদের তিতুমীর কলেজ আইটি সোসাইটি অফিসিয়ালি স্বীকৃত সংগঠনে পরিণত হয়। তিতুমীর কলেজে 22টি ডিপার্টমেন্ট আছে এবং এই 22টি ডিপার্টমেন্টের কোনোটি আইটি রিলেটেড না, এক কথায় টেকনিক্যাল কোনো ডিপার্টমেন্ট না, সবগুলো পিওর ডিপার্টমেন্ট। তো আমাদের এই স্টুডেন্টদের আইটি রিলেটেড কোনো জ্ঞান খুবই কম, নেই বলো না, কিন্তু অনেক কম। আর প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে আমরা যদি প্রাইভেট বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করি, আমাদের স্টুডেন্টের পিসি, যেটা পার্সোনাল কম্পিউটার, এটার সংখ্যা একেবারেই নগণ্য। তো আমরা শুরুর দিকে আমরা কার্যক্রমটা এরকম হাতে নিলাম, শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ বা কম্পিউটার না থাকলেও সবার কাছেই মোবাইল আছে। একটা মোবাইলের মাধ্যমে কিভাবে সে পুরো পৃথিবীর সঙ্গে কানেক্ট হবে, নিজের প্রাথমিক কাজগুলো করতে পারবে, সেজন্য আমরা মোবাইলের মাধ্যমে গুগল ওয়ার্ক স্পেসের যে কিছু ফিচার আছে, যেমন গুগল ডক, গুগল শিট, গুগল ফর্ম, গুগল স্লাইড, এই কোর্সগুলো আমরা প্রথমত হাতে কলমে একদম অনলাইনে শেখানোর পরে হাতে কলমে ট্রেনিং দিয়ে থাকি এবং এগুলোর প্রত্যেকটা কোর্সের আমরা সার্টিফিকেট দিয়ে থাকি। এছাড়াও আমরা তিতুমীর কলেজে ল্যাব ফেসিলিটিস আমরা খুব একটা ভালো পাই না, তো এই কারণে আমাদের ক্যাম্পাসের আশেপাশে বিভিন্ন আইটি প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের সাথে আমাদের এমওইউ করা আছে, সেখান থেকে আমরা তাদের প্রতিষ্ঠানে গিয়ে আমাদের স্টুডেন্টদেরকে হাতে কলমে প্রশিক্ষণগুলো দিতে পারি। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের যে অ্যাডভান্স প্রোগ্রামগুলো, যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, এ ধরনের যে আরও প্রোগ্রাম আছে, ডিজিটাল মার্কেটিং, এথিক্যাল হ্যাকিং ইত্যাদি যে কোর্সগুলো আছে, আমরা সবগুলোই করাচ্ছি। এই সবগুলো করানোর পরে অনেক সময় আমরা NSDR যে সার্টিফাইড কোর্সগুলো আসে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, তো আমরা সেই প্রতিষ্ঠানগুলোতে NSDR কোর্স করার জন্য স্টুডেন্টদের পাঠাই, সেখান থেকে তারা Level 3 সার্টিফাইড হয়ে আসে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে জব করতেছে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কানেক্টেড আছি, তার মাধ্যমে আমাদের দক্ষ মেম্বাররা জব করার সুযোগ পাচ্ছে। এছাড়াও জবের জন্য তার একটা প্রফেশনাল CV দরকার, CVটা সে কীভাবে তৈরি করবে এইটা আমরা প্রথমত শিখিয়ে থাকি। জবের ক্ষেত্রে তার প্রেজেন্টেশন দরকার, ডিপার্টমেন্ট ভাইভাতে প্রেজেন্টেশন দরকার, প্রেজেন্টেশন কীভাবে দিবে সেটা আমরা শিখাই। একজন স্টুডেন্ট যদি যখন সে জবে যাবে তখন তার একটা টিমে কাজ করতে হবে, তো টিম বিল্ডিং কীভাবে সে করবে, টিম বিল্ডিং রিলেটেড আমাদের একটা কোর্স আছে, সে পাবলিক কমিউনিকেশন কীভাবে করবে সেটার একটা কোর্স আছে। এছাড়াও আমরা ডাটা নিয়ে কাজ করি, ডাটা অ্যান্ড AI, বর্তমান যুগে ডাটা এবং AI ছাড়া কল্পনা করাই মুশকিল, সব জায়গাতে ডাটা আছে। আপনারা ডাটা সায়েন্স নামে একটা ওয়ার্ডের সাথে সবাই পরিচিত, কিন্তু ডাটা তো শুধু সায়েন্সের জন্য না, ডাটা আর্টস, কমার্স বা যে কোনো ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীর জন্য প্রয়োজন, একটা রিসার্চের জন্য বা যে কোনো ক্ষেত্রে ডাটা প্রয়োজন। আমরা ডাটা ফর অল নামে কোর্স রান করেছি এবং এইটা সবাই শিখছে। আমাদের AI এর মাধ্যমে এখন প্রেজেন্টেশন থেকে শুরু করে সকল কাজ করা যায়। আমি প্রত্যহিক জীবনে যত কাজ আছে সব কিছু AI এর মাধ্যমে করতে পারি, ChatGPT, ক্লড, জিমিনি, গামা AI, ন্যাপকিন AI, এই সকল কোর্সগুলো আমরা করাচ্ছি। পাশাপাশি মেয়েদের জন্য আমাদের একটা স্পেশাল কোর্স আছে, সেটা হচ্ছে ইউনিসেফের P2E, পাসপোর্ট টু আর্নিং কোর্স। এইখান থেকে তারা শিখে কিভাবে আর্নিং করতে হবে সেই পর্যন্ত যেতে পারে।
0: ভাইয়া, আসলে আপনার কথা শুনে বোঝাই যাচ্ছে যে আপনাদের ক্লাবটা কতটা অ্যাক্টিভ, বিশেষ করে এই যে বর্তমান বিশ্ব আসলে তো ICT নির্ভর, তো এটা নিয়ে যে আপনারা তৎপর আছেন শুনে বেশ ভালোই লাগছে। অনেক ধন্যবাদ, আপনার স্বপ্ন পূরণ হোক। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের মাঝে কিন্তু আমরা শুদ্ধস্বর কবিতা মঞ্চের একটি গান পরিবেশনার মাঝেই ঢুকে গিয়েছিলাম, তো আবারও আমরা চলে এসেছি তাদের কাছে, আরেকটি গান শুনবো তাদের মুখ থেকে। তার আগে জেনে নিই শুদ্ধস্বর কবিতা মঞ্চের কে কে যুক্ত আছেন আমাদের সাথে, আপনাদের নামগুলো একটু বলবেন।
2: আমি আছি তাহমিনা আফরোজ রূপা।
3: আমি আছি ইসরাত জাহান নীলিমা।
4: আমি প্রীতি ঘোষ।
5: আমি প্রিয়া দাস।
6: আমি মোহাম্মদ নাইম রহমান।
7: আমি মোহাম্মদ আমিনুল ইসলাম।
8: আমি অমিত চক্রবর্তী।
9: আমি শাকিব আহমদ।
0: আপনাদের কাছে তো একটি আবদার করেছিলাম যে আরেকটি গান শুনবো, তো চলুন আপনাদের পরিবেশনা শুরু করা যাক।
10: ফুল

0: এত সুন্দর গান, তারা সবাই মিলে এত চমৎকার একটা পরিবেশনা উপহার দিয়েছেন আমাদেরকে।
1: আমি আশা রাখবো আপনাদের সাথে আবারও দেখা হবে, অন্য কোনো অনুষ্ঠানে কথা হবে আবারও, আপনারা আপনাদের চর্চা চালিয়ে যাবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ক্যাম্পাসের সবাইকে।
2: মেধার সঠিক মূল্যায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তারুণ্যের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। তরুণদের সততা, অদম্য সাহস আর দেশপ্রেমের হাত ধরেই বাংলাদেশ একদিন বিশ্বের বুকে একটি স্বনির্ভর, মানবিক ও গৌরবময় রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। এই শুভ প্রত্যাশায় শেষ করছি তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি, আমি সাদিয়া ইসলাম লিজা, কথা হবে আপনাদেরকে সাথে নিয়ে নতুন কোনো ক্যাম্পাসে, নতুন কোনো বন্ধুদের সঙ্গে। সবাই ভালো থাকবেন।

0: এতক্ষণ শুনলেন ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ। সম্পাদনায় মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ রবিউল আওয়াল মারুফ।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: হাসান,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
3: জি আপা, শুনেছি। আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
6: বাংলাদেশ বেতার, ঢাকা। এ পালার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে শামীম আহমেদ, আফরোজা ডলি, মোহাম্মদ লিয়াকত আলী খান, নূর এ ফেরদোস ও আফরোজা ইয়াসমিন। প্রকৌশল দায়িত্বে আছেন ইতিহাস আহমেদ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, নাসরিন আক্তার, রাহাত তরফদার ও লুৎফুন্নাহার মেরি। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহবুব সুবহান।
7: বাংলাদেশ বেতার, ঢাকা। আমাদের অনুষ্ঠানমালায় এবারে রয়েছে ভক্তিমূলক গান। প্রথমেই ভক্তিমূলক নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন নীলুফার ইয়াসমিন।

আপনারা ভক্তিমূলক গান শুনছেন। এবারের গানটিতে দ্বৈত কণ্ঠে গিয়েছেন ইসমাত আরা ও খুশিদ হাসান খান, গীতিকার আল কামাল আব্দুল ওহাব, সুরকার কাদের জামেরী।

0: আপনারা ভক্তিমূলক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে। এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহনাজ পারভীন লিপি। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী 13 আগস্ট সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করতে হবে। 16 আগস্ট সকাল 10টা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 18 আগস্ট। আগামী 20 আগস্ট বেলা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত 24 জুলাই রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। এদিকে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেট অনুযায়ী 349 জন ভোটার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। এদের মধ্যে সংসদের সাধারণ আসনের সদস্য 299 জন এবং সংরক্ষিত আসনের 50 জন। চলতি মাসের 16 তারিখ ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, প্রথম ধাপে 41 লাখ উপকারভোগীকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। পর্যায়ক্রমে আগামী 4 বছরে প্রায় 1 কোটি 60 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী সোমবার প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী বছর থেকে ভর্তি পরীক্ষা নয় বরং লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সকল শ্রেণীতে পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বগুড়ায় আজ এক সড়ক দুর্ঘটনায় অন্তত 6 জন নিহত এবং কমপক্ষে 15 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, ভোরে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় যাত্রীবাহী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে এবং সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের উপরে উঠে যায়। এতে ঘটনাস্থলে 3 শ্রমিক নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জনের মৃত্যু হয়। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় 2টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 8 জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্বের অধিকারটি সীমিত করার লক্ষ্যে 2টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর ফলে পৃথিবীর অন্যান্য দেশ থেকে বিভিন্ন ভিসায় বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্মদান এবং তার নাগরিকত্ব দাবি করার চেষ্টা বেআইনি বলে বিবেচিত হবে। এর আগে দেশটির সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের এ ধরনের একটি উদ্যোগের প্রচেষ্টা খারিজ করে দেয়। সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান আজ জেদ্দায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে এসব দেশ আঞ্চলিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এ পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও আজ সৌদি আরবে যাচ্ছেন। খেলার খবর ক্রিকেট। ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশ বাংলাদেশের বিপক্ষে 2য় দিনের ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 5 উইকেটে 296 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা অস্ট্রেলিয়া একাদশ 5 উইকেটে 296 এবং বাংলাদেশ সব উইকেট হারিয়ে 263 রান করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। পাবনা, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

0: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান।
1: অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। আগুন থেকে সাবধান থাকুন। হাতের কাছে দু বালতি পানি ও এক বালতি বালি রাখুন এবং আগুন লাগলে সূচনাতেই তা আগুনে নিক্ষেপ করুন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটা পনেরো মিনিট পর্যন্ত ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটা পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. بنگلہ دیش بیتار ڈھاکا অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলো হার্স, FM 106 মেগা হার্স, FM 90 মেগা হার্স ও FM 102 মেগা হার্স এ
1: বাংলাদেশ বেতার ঢাকা. আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস. পাবনা, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে. এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে. আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে. আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
0: বাংলাদেশ বেতার ঢাকা. পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি. পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা ২:২০ মিনিটে। এই সপ্তাহের নাটক রচনার যাতনা শুনবেন বেলা ৩:০৫ মিনিটে। রচনা শাহজাহান আলী সাজু, প্রযোজনা সাদিকুর রহমান. মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা বিকেল ৪:০৫ মিনিটে। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল ৪:৩৫ মিনিটে। গারুদের জন্য অনুষ্ঠান সালগিত্তাল বিকেল ৫:১০ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল ৫:৫০ মিনিটে এবং কৃষাণ বধূ সন্ধে ৬:০৫ মিনিটে। সন্ধে ৭:০৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে ৭:৩০ মিনিটে। রাত ৯:০৫ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত ১০টায়। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাঁধা শুনবেন রাত ১০:৩০ মিনিটে।
2: এবারে এফএমের অনুষ্ঠান। এফএম ৯২ মেগাহার্জে সন্ধে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শুনলেন পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: অস্বাভাবিক দ্রুত গতিতে গাড়ি চালাবেন না। মহাসড়কের সর্বোচ্চ গতিসীমা নির্দেশক ট্রাফিক সাইনের নির্দেশ মেনে চলুন। ঘুম ঘুম ভাব হলে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। পথচারী ও ক্ষুদ্র যানবাহনের প্রতি ঝুঁকি সৃষ্টি হয় এমনভাবে গাড়ি চালাবেন না। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলুন। বেপরোয়াভাবে গাড়ি চালনা থেকে বিরত থাকুন। গাড়ি বের করার পূর্বে ব্রেক, ক্লাচ, স্টিয়ারিং, হর্ন ঠিকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করে নিন। ওভারটেকিং নিষিদ্ধ এলাকায় রাস্তার বাঁকে, সরু ব্রিজে ওভারটেকিং করবেন না।
1: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআনের ধারাবাহিক অনুষ্ঠান তাফসিরুল কোরআন। আজ তাফসির পেশ করছেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির তাওহিদ।
3: সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন। এই অনুষ্ঠানে আমরা মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিকভাবে আয়াতের অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ, বিভিন্ন উদাহরণ এবং বিস্তারিত তাফসির পেশ করে থাকি, যাতে করে একজন সাধারণ মানুষ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশগুলো পবিত্র কোরআনের গভীর জ্ঞান থেকে জেনে তারা নিজেদের জীবনে তা বাস্তবায়ন করে পরিবারে, দেশে, গোটা বিশ্ব জুড়ে কোরআনের আদর্শকে ছড়িয়ে দিতে পারেন। সম্মানিত শ্রোতা, মহাগ্রন্থ আল কোরআন এমন এক বাণী, যে মানুষই মহাগ্রন্থ আল কোরআনের অনুসরণ করবে সেই দুনিয়ার মুক্তি এবং পরকালীন মুক্তির পথ অন্বেষণ করতে পারবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের দ্বারাই আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষদেরকে হেদায়েতের আলোয় আলোকিত করেছিলেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আজও এই কোরআন আমাদের মাঝে বিদ্যমান। এই কোরআনের একটি জের জবর, একটি হরফ পর্যন্ত কেউ পরিবর্ধন করতে পারবে না, কারণ এই মহাগ্রন্থ আল কোরআনের হেফাজতের দায়িত্ব খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে করিম তিনি নিয়েছেন। সম্মানিত শ্রোতা, মহাগ্রন্থ আল কোরআনের সুরা বাকারা থেকে আজকে আমরা তাফসির পেশ করব। তা হল সুরা বাকারা এর 161 থেকে 65 নম্বর আয়াত পর্যন্ত আজকে আমরা তাফসির জানব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরা বাকারা এর 161 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ অবশ্যই যারা কুফরি করেছে এবং এই কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ রয়েছে, অভিশাপ ফেরেস্তাদের, সর্বোপরি অভিশাপ সমগ্র মানবকুলের। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের দ্বারা মানুষদেরকে কি শিক্ষা দিচ্ছেন তা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদেরকে এই আয়াতের পূর্বের আয়াতের দিকে খেয়াল রাখতে হবে, কারণ পূর্বের আয়াতের সাথে এই আয়াতের সামঞ্জস্যতা রয়েছে। পূর্বের আয়াতে 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়্যিনাত, যে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশগুলো, স্পষ্ট নিদর্শনগুলো এবং বর্ণনাগুলো, আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তা গোপন করে। রাসূল আরবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন অবস্থান করেছেন, মদিনায় যখন হিজরত করলেন, এই দুই জায়গাতেই ইহুদিরা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাওরাত, ইনজিল, জাবুর, পূর্ববর্তী আসমানি কিতাবে যে গুণগুলো বর্ণনা করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের যে আগমনের বার্তা পূর্ববর্তী আসমানি কিতাবসমূহে দেয়া হয়েছিল, ইহুদিরা চক্রান্ত করে সেই বর্ণনাগুলোকে গোপন করত এবং প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অস্বীকার করত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা এর 159 নম্বর আয়াত নাজিল করে তাদেরকে সতর্ক করলেন, নিশ্চয়ই যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো নির্দেশ, কোনো তথ্য বা এলেম গোপন করবে, তাদের জন্য কি কি শাস্তি রয়েছে আল্লাহ তাআলা সেই বিষয়গুলো এই আয়াতে তুলে ধরেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে গোপন করলে কি শাস্তি হবে এবং যারা এই গোপন করার পরে আবার ভুল বুঝতে পেরে যারা তওবা করে ফিরে আসবে এবং মহাগ্রন্থ আল কোরআনের দিক নির্দেশনাকে মেনে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল তওবাকারীদের বর্ণনা আগের আয়াতে দিয়েছেন। এবং যারা এই সকল তথ্য গোপন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়া অথবা কোনো দীনি ইলমকে গোপন করার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে এবং তারা সেখান থেকে তওবা না করে ফিরে যাবে, আজকের যে তাফসীরের আয়াত 161 নম্বর আয়াতে সেই সকল ব্যক্তিদের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যে সেই সকল ব্যক্তি যারা তওবা করবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন, আর যারা তওবা করবে না তাদের জন্য লানত রয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে এবং সমগ্র মানব কুলের পক্ষ থেকে অভিশাপ। এই আয়াতের তাফসিরে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন যে এই আয়াত প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো এলেমকে, সেটা দিনী এলেম হোক অথবা মানুষের কল্যাণে যে জ্ঞান ব্যবহৃত হতে পারে সেই জ্ঞানকে গোপন করা সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, লাউলা আয়াতান, যদি আয়াত নাজিল না হতো তাহলে আমি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কোনো একটি হাদিসও বর্ণনা করতাম না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে সমস্ত জ্ঞানকে মানুষের সামনে প্রচার করার নির্দেশ দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাপক পরিমাণে হাদিস বর্ণনা করতেন, শুধু এই ভয় তার অন্তরে থাকতো আমি যাতে করে এলেম গোপন করার দোষে দুষ্ট না হই। সম্মানিত শ্রোতা, আমরা অবশ্যই খেয়াল রাখব আল্লাহ পাক রব্বুল আলামিন যে জ্ঞান মানুষের জন্য দান করেছেন সেই জ্ঞানকে আমরা ছড়িয়ে দিব। অনেক সময় নানান ক্ষেত্রে তথ্য গোপন করা হয়, এলেম গোপন করা হয়, যাতে করে ইনফরমেশনগুলো দিলে মানুষ জেনে যাবে, তারাও আমার মতন জ্ঞানী হয়ে যাবে, আমার মতন তারাও বুঝতে শিখবে। এই সকল ছোট মানসিকতা থেকে যারা তথ্যকে গোপন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এই আয়াতের মাধ্যমে ভয়াবহ ঘোষণা দিয়েছেন যে তাদের জন্য লানত হলো সমস্ত সৃষ্টি জগতের, ফেরেশতাকুল এবং সমগ্র মানব জাতির। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে 162 নম্বর আয়াতে তাদের সেই শাস্তির যে দীর্ঘস্থায়িতা সেটা বর্ণনা করেছেন, খালিদিনা ফিহা লা ইউখাফফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনজারুন, অভিশপ্ত হয়েই এরা সেখানে চিরদিন থাকবে, আযাব এদের উপর থেকে মোটেই কম করা হবে না, তাদের কোনো রকম অবকাশও দেয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি আয়াতে স্পষ্ট করে জানালেন যারা ইলম গোপন করবে, তথ্য গোপন করবে, কোরআনের কোনো বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো দিক নির্দেশনাকে গোপন করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিসম্পাত করেন, ফেরেশতারা অভিসম্পাত করেন এবং সমস্ত সৃষ্টি কুলের পক্ষ থেকে অভিসম্পাত, এবং তারা চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে অবস্থান করবে, তাদের কোনো অবকাশ দেয়া হবে না। পক্ষান্তরে যারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দিক নির্দেশনাগুলো মানুষের কাছে ছড়িয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানিয়েছেন ওই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের সকল প্রাণীকুল তার জন্য দোয়া করতে থাকবেন। সমুদ্রের মাছ, গাছপালা, পশু পাখি, এমনকি পিপিলিকা পর্যন্ত যারা আল্লাহর দিন এলেমকে ছড়িয়ে দেন তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় 163 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তোমাদের মাবুদ একক মাবুদ, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, তিনি দয়ালু, তিনি মেহরবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্মবাদের ঘোষণা দিয়েছেন। মক্কার কুরাইশরা রাসূল আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে হে মুহাম্মদ, আপনি আপনার রবের গুণাগুণ আমাদের কাছে বর্ণনা করেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের পরিচয় তুলে ধরবেন, তখন আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে সূরা ইখলাস এবং এই সূরা বাকারা এর 163 নম্বর আয়াত নাজিল করলেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসে জানালেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি হলেন আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি। এবং সূরা বাকারার এই আয়াতে বলেছেন, ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহুর রহমানুর রহিম, যে আল্লাহ হলেন এক, তিনি একক মাবুদ, তার কোনো শরীক নেই, তিনি রহমান দয়ালু। সম্মানিত শ্রোতা, মক্কার কাফের মুশরিকরা একদিকে যেমন পৌত্তলিকতায় বিশ্বাসী ছিল, অপরদিকে তারা এক আল্লাহয় তারা অবিশ্বাসী ছিল। তারা কখনোই এক আল্লাহর পক্ষে সবকিছু পরিচালনা করা সম্ভব এটা তারা মনে করতেন না, এবং তারা নিজেদের হাতে তৈরি করা মূর্তির পূজা তারা করতেন। তারা ছিলেন তাওহীদ বা একাত্মবাদের বিরোধী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে তাদের সেই একাত্মবাদের দিকে আহ্বান করলেন, যে একাত্মবাদের মধ্যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সূরা বাকারা এর 164 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পৌত্তলিকদের আরেকটি প্রশ্নের জবাব তুলে ধরেছেন। তখন মক্কার কুরাইশরা প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, হে মুহাম্মদ, যদি তোমার রব যদি এক হন, একক হন, তাহলে তিনি কেমন করে গোটা পৃথিবী বিশ্ব জগৎকে একা পরিচালনা করেন? যদি তুমি তোমার দাবিতে সত্য হও, তুমি যদি আখেরি নবী হয়ে থাকো, তাহলে এই যে সাফা পাহাড় এবং মারোয়া পাহাড়, এই দুইটি পাহাড় তুমি স্বর্ণে রূপান্তরিত করে দাও। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি এই দুইটি পাহাড় স্বর্ণে রূপান্তরিত করে দেই, তাহলে তোমরা কি ইসলাম গ্রহণ করবে? তারা বলল, হ্যাঁ, অবশ্যই আমরা ইসলাম গ্রহণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ গ্রহণ করলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কায়মন চিত্তে দোয়া করতে শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠালেন, যাও আমার প্রিয় হাবিবকে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেই পৌত্তলিক কুরাইশদের কথার সাড়া দিয়ে যদি এই দুইটি পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করার কথা বলেন, তাহলে আমি সেটাই করে দিব। তবে শর্ত হলো, এই পাহাড় দুটি স্বর্ণ হওয়ার পরে যদি মক্কার কোনো একজন কুরাইশও যদি ইসলাম গ্রহণ করতে বিরত থাকে, তাহলে তাদেরকে এমন শাস্তি দেয়া হবে যা পৃথিবীর ইতিহাসে আর কাউকে এমন শাস্তি দেয়া হয়নি। জিব্রাইল আলাইহিসসালাম যখন এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের এই দাবি আল্লাহ তাআলা পূরণ করবেন, কিন্তু শর্ত হলো এই যে তারা যদি ঈমান না আনে তাহলে তাদেরকে কঠিন শাস্তিতে গ্রেফতার করা হবে। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী, মায়ার নবী, উম্মতের দরদী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, জিব্রাইল, আমি এই দোয়া করব না, আমি এটি চাই না, কারণ তারা যদি ঈমান নাও আনে, আমি যেভাবে দিনের দাওয়াত দিচ্ছি আমি সেভাবে দিনের দাওয়াত দিব্য, হয়তোবা তারা না হলেও কোনো না কোনো এক সময় তাদের বংশধররা ইমানের পতাকা তলে আসবে, ইমান তারা গ্রহণ করবে, কিন্তু আমার এই জাতিকে সমূলে আমি ধ্বংস হওয়ার পথে ঠেলে দিতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে আর সেইভাবে পাহাড় স্বর্ণ করে দিলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের আরজিটাই গ্রহণ করে নিলেন, কবুল করলেন। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশরা তখন প্রশ্ন করল, মুহাম্মদ, যদি আল্লাহর পক্ষে সম্ভব হতো তাহলে তো স্বর্ণে রূপান্তরিত করে দিত, বা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তাহলে স্বর্ণে রূপান্তরিত করে দিতে পারেন, কিন্তু গোটা কুল কায়নাত কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন একা পরিচালনা করেন? তখন জিব্রাইল বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই কুরাইশরা যদি ইমান গ্রহণ করার মতনই যদি হয় তাহলে তাদের জন্য সাফা এবং মারোয়া পাহাড় দয় স্বর্ণের হওয়ার প্রয়োজন নেই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জানাচ্ছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের প্রতি যদি তারা খেয়াল করে তাহলে এই স্বর্ণ পাহাড় হওয়ার চাইতেও বেশি বিশ্বাসযোগ্য নিদর্শন আল্লাহ তাআলা তার এই সৃষ্টি জগতের মধ্যে রেখেছেন। এই নির্দেশনা দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা এর 164 নম্বর আয়াত নাজিল করলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আটটি নিয়ামতের কথা উল্লেখ করেছেন, যে আটটি নিয়ামত যদি তোমরা বিশ্লেষণ করো তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নিদর্শন, একাত্মবাদের যে নিদর্শন, রুবুবিয়াতের যে নিদর্শন, রব্বে করিমের যে নিদর্শন, তা তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যদি তোমরা সত্যকে গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এ আয়াতে 164 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি وَالْفُلْكِ الَّتِي تَجْرِي فِي الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ وَمَا أَنْزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِنْ مَاءٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِنْ كُلِّ دَابَّةٍ وَتَصْرِيفِ الرِّيَاحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ نِشْنْدَهِ أَسْمَانُ شُمُهُ وَجُمِينِ السِّرِشْتِر مَاجِ رَاد دِينِر وَبَنْ أَبُرْتُنِر مَاجِ সাগরে ভাসমান জাহাজসমূহে যা মানুষের জন্য কল্যাণকর দ্রব্য সামগ্রী নিয়ে ঘুরে বেড়ায়, এর সব কয়টিতেই আল্লাহ তাআলার নিদর্শন মজুদ রয়েছে। আরও রয়েছে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি আকারে যা কিছু নাজিল করেন সেই বৃষ্টির পানির মাঝে। ভূমির নির্জীব হওয়ার পর তিনিই পানি দ্বারা তাতে নতুন জীবন দান করেন। অতপর এখানে তিনি সব ধরনের প্রাণীর আবির্ভাব ঘটান। অবশ্যই বাতাসের প্রবাহ সৃষ্টি করার মাঝে এবং সে মেঘমালা যাকে আসমান জমিনের মাঝে বশীভূত করে রাখা হয়েছে তাতে সুস্থ বিবেকবান সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মহান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের স্রষ্টা, এই আয়াতের কারিমার মাধ্যমে সে পৌত্তলিকদের যে অলৌকিক বিষয় চাওয়া ছিল যে সাফা এবং মারোয়া যাতে স্বর্ণ হয় তার জবাব আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে তোমরা এই পাহাড় দুটি স্বর্ণ হওয়ার চাইতেও বেশি আশ্চর্যজনক বিষয় তোমাদের মাঝে আমার সৃষ্টির মধ্যে রেখে দিয়েছি। যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এই খুঁটিবিহীন আকাশ সৃষ্টি করেছেন, বিশাল নবমণ্ডলের এই ভূমণ্ডলের সৌরজগতের মধ্যে এই আকাশের মাঝখানে ভাসমান পৃথিবীকে আল্লাহ রেখেছেন। আল্লাহ তাআলা দিন এবং রাত্রির আবর্তন ঘটাচ্ছেন। আল্লাহ তাআলা জাহাজকে সমুদ্রের উপরে ভাসিয়ে রাখেন। নৌযান আল্লাহ তাআলা নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন। লোহা তো ডুবে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানির মধ্যে সমুদ্রের মধ্যে এমন ভাবে নিয়ামত ঢেলে দিয়েছেন, হাজার হাজার টন ওজন নিয়ে একটি লোহার তৈরি জাহাজও সেই সমুদ্রের মধ্যে ভেসে থাকে। শুধু তাই নয়, মানুষকে এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে নিয়ে যায়, মাল বহন করা হয়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অপরায়াতে বলেন, ইয়া শা ইসকিনির রিহা ফায়াজলালনা রওয়াকিদ আলা যহরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতেন তাহলে তোমাদের এই জাহাজগুলো সমুদ্রের মধ্য দিয়ে চলতে পারত না। বিজ্ঞানীরা এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে সূর্যের যে তাপ, এই সূর্যের তাপ থেকে 0.02% সূর্যের তাপ এটা পানি শোষণ করে নেয়। এই পানি শোষণ করে নেওয়ার কারণে এই পানির মধ্যে বরফ সৃষ্টি হয় না। যদি বরফ সৃষ্টি হয়ে যেত তাহলে গোটা সমুদ্রের পানিগুলো বরফে পরিণত হয়ে যেত। একদিকে মহাসাগর রয়েছে, বরফের মহাসাগর, সেখানে শুধু বরফ। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর দিকে আরেকটি সমুদ্র রেখেছেন যেই সমুদ্রের পানিগুলো কখনো বরফ হয় না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি সমুদ্রকে পাশাপাশি চলমান রেখেছেন, একটির সাথে আর একটি মিশে যায় না। এই জিনিসগুলো পাহাড় স্বর্ণ হওয়ার চাইতেও বেশি আশ্চর্যজনক। আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের কথা বর্ণনা করেছেন, বিমা ইয়ানফাউন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই সব কিছুর মধ্যে মানুষের জন্য রয়েছে নানাবিধ কল্যাণ। আমরা কোনো কিছুই এই পৃথিবীতে নিয়ে আসিনি, আমরা এক টুকরো গোশতের টুকরোর মতন নির্জীব একটি মানুষ হিসাবে মায়ের পেট থেকে এই পৃথিবীর জমিনে আগমন করেছি। আমরা তখন বলতে পারতাম না, ধরতে পারতাম না, কোনো কিছু চিনতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিন তিল করে বড় করেছেন মায়ের কোলে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের শক্তি দিয়েছেন, মেধা দিয়েছেন, চলার শক্তি দিয়েছেন, সব কিছু দিয়ে এই পৃথিবীটাকে এমনভাবে সাজিয়ে দিয়েছেন যাতে আমরা নিয়ামতে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করতে পারি। সম্মানিত শ্রোতা, যে আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিলেন, আমরা সেই আল্লাহ তাআলাকে যাতে ভুলে না যাই এজন্যই কিন্তু এই তাফসীরুল কোরআন অনুষ্ঠান এবং মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেই বলেছেন, ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মা'ইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। মুফাসসিরিন কেরাম আল্লামা ইবনে কাসির আদ-দামিশকি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মিনাস সামাই মিম্মাইন আকাশ থেকে যে পানি বর্ষণ করেন এবং ফাআহইয়া বিহিল আরদ বাদা মাউতিহা, যে মৃত জমিনকে আল্লাহ তাআলা জীবিত করেন। এই আয়াত প্রমাণ করে যে বৃষ্টির যে পানি, মেঘমালা থেকে যে পানি বর্ষিত হয় সেই বৃষ্টির পানির মধ্যে আল্লাহ তাআলা জীবনী শক্তি রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কারণ মৃত জমিনে যখন এই বৃষ্টির পানি পতিত হয় তখন এই বৃষ্টির পানির মধ্যে যে জীবনী শক্তি রয়েছে তা মাটির অণুতে পরমাণুতে ঢুকে ঢুকে সেই মাটিগুলোকে জীবন ফিরিয়ে দেন এবং সেখান থেকে আবার নতুন করে শাকসবজি, গাছপালা, উদ্ভিদ জন্ম নিতে থাকে। ওয়াবাসা ফিহা মিন কুল্লি দাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সেই জীবনী শক্তি বৃষ্টির পানি থেকে আবার এই জমিনকে জীবিত করা হয়, এই জমিন থেকে মানুষের জন্য খাদ্য উৎপাদিত হয়। কারণ মানুষ মাটির তৈরি, আর মানুষের অধিকাংশ খাবারগুলো তৈরি হয় মাটি থেকে। আল্লাহ পাক রব্বুল আলমিন এই মাটির মধ্যে এমন নিয়ামত রেখে দিয়েছেন যে মাটির মধ্যে বীজ বপন করলে সেটা আল্লাহর হুকুমে সেই বীজটা আবার সুন্দর অঙ্কুরিত হয়ে গাছে ফসল ধরে যায়, গাছে ফল ফলাদি ধরে। এই জমিতে যখন একটি বীজ বপন হয়, শস্য বপন হয়, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন সেই বীজের জন্য একটি নির্দিষ্ট সময় রোদ বৃষ্টি, সেই বৃষ্টির জীবনী শক্তি বিভিন্ন প্রাকৃতিক সময় এবং সিজনের সাথে সম্পৃক্ত রেখে সেই মাটি থেকে সেই বীজটাকে অঙ্কুরিত করেন, ফসল উৎপাদিত হয়, রকমারি খাদ্য সেই গাছের মধ্যে ধরে। সুবহানাল্লাহ, কোনোটি কোনো মানুষের দ্বারা তৈরি করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতে এই চ্যালেঞ্জগুলো তুলে ধরেছেন যে তোমরা যে স্বর্ণের পাহাড় চাচ্ছ, তার চাইতেও তো বেশি আশ্চর্যজনক বিষয় হলো তোমাদের এই সৃষ্টির মাঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসরিফির রিয়াহি ওয়াসসাহাবিল মুসাখখারি বাইনাস সামাঈ ওয়াল আরদি লাআয়াতিল লিকাওমি ইয়াকিলুন, যে আরো বাতাসকে আল্লাহ তাআলা বহমান করে দিয়েছেন, মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায়, যেই জমিনে যেই পরিমাণ বৃষ্টি বর্ষণ দরকার আল্লাহ তাআলা সেই পরিমাণ বৃষ্টি বর্ষণ করেন। এইভাবে আল্লাহ তাআলা এই আয়াতে আটটি নিদর্শনকে তুলে ধরেছেন যে তোমরা এই আটটি নিদর্শন নিয়ে যদি তোমরা গবেষণা করো তাহলে তোমরা দেখবে মহান আল্লাহর একাত্মবাদের পরিচয়, তোমরা মহান আল্লাহর কুদ্রত তোমরা বুঝতে পারবে। লা আয়াতিল লিকওমি ইয়াকিলুন, নিশ্চয়ই এই নিদর্শনগুলোর মধ্যে তাদের জন্যই উপদেশ রয়েছে যারা জ্ঞানী, আর জ্ঞানীরাই কেবলমাত্র উপদেশ শোনার সাথে সাথে গ্রহণ করে, আর মূর্খরা উপদেশকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। সম্মানিত শ্রোতা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতে পরিপূর্ণ করে দিয়েছেন এই কোরআন আমাদেরকে খুলে খুলে তা বর্ণনা করছে, যাতে করে আমরা এই কোরআন তেলাওয়াত করে এবং মহান আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে অনুধাবন করে মহান সৃষ্টিকর্তার ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা এর 165 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, আমিনান নাসি মাই ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহি ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। মানুষের মাঝে কিছু এমনও রয়েছে যে আল্লাহর বদলে অন্য কিছুকে তার সমকক্ষ মনে করে, তারা তাদের তেমনই ভালোবাসে যেমনটি শুধু আল্লাহ তাআলাকেই ভালোবাসা উচিত। আর যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে তাদের সর্বাধিক পরিমাণে ভালোবাসা থাকবে আল্লাহ তাআলার জন্যে। অপরদিকে যারা জুলুম করেছে তারা যদি আজাব সচক্ষে দেখতে পেত তাহলে বুঝতে পারত আসমান জমিনের সমুদয় শক্তি একমাত্র আল্লাহর জন্যই। অবশ্যই আল্লাহ তাআলা শাস্তি দেয়ার ব্যাপারে অত্যন্ত কঠোর। সম্মানিত শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত রাজি বর্ণনা করার পর, প্রত্যলিকদের জবাব দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় এসে মক্কার যারা প্রত্যলিক ছিলেন, মূর্তি পূজক ছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করছেন, আমিনান নাসি মাই ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আনদাদান শব্দ দ্বারা মূর্তিগুলোকে বোঝানো হয়েছে যে তারা নিজের হাতে যে মূর্তিগুলোকে তৈরি করে সেই মূর্তিগুলোকে তারা সেইভাবে সম্মান করে, সেইভাবে তাদের যত্ন করে, যার চাইতে বেশি যত্ন করা উচিত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে, যেভাবে সম্মান করা উচিত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে। এজন্য পৃথিবীর জমিনে প্রত্যেক মানুষের জন্য আল্লাহর চাইতে প্রিয় আর কেউ বেশি হতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে সেটাই আমাদেরকে জানিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের সাথে বসে কথা বলছিলেন, এমন সময় তার ছেলে বললেন, বাবা আপনি তো বদরের যুদ্ধে ছিলেন, আমিও আপনার বিপক্ষে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আপনি আমার তরোয়ালের নিকটে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু আমি সন্তান হিসাবে, আপনি আমার বাবা হিসাবে, আমি কেমন করে আপনার উপরে তরোয়ালটা চালাই? এজন্য আমি আপনাকে আমার হাতের কাছে পাওয়ার পরেও আমি আপনাকে আঘাত করিনি, আমি ছেড়ে দিয়েছিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা ওই যুদ্ধের সময় আমি ছিলাম ইমানদারদের পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে, আর তুমি ছিলে কাফেরদের পক্ষে, তুমি আমাকে ছেড়ে দিয়েছো, কিন্তু তুমি যদি আমার তরোয়ালের সামনে পড়ে যেতে তাহলে সন্তান হিসেবে আমি তোমাকে ছাড় দিতাম না, আমি তোমাকে ঠিকই হত্যা করতাম। সম্মানিত শ্রোতা, এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি, পৃথিবীর জমিনে যখনই আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর প্রতি মানুষের ভালোবাসা তৈরি হয়, সেই ভালোবাসার পিছনে স্বার্থ থাকে, হয়তোবা তার কাছ থেকে কিছু পাওয়ার আশা থাকে, অথবা তার কোনো কল্যাণ ভবিষ্যতে আমার জন্য প্রয়োজন হবে, নানাবিধ স্বার্থের জন্য মানুষ সেই গয়রুল্লার প্রতি বা অন্য কোনো কিছুর প্রতি ভালোবাসা স্থাপন করে। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যখন ভালোবাসা সৃষ্টি হয়, তখন দুনিয়ার কোনো স্বার্থ থাকে না, কেবলমাত্র মহাব্বত এবং ভালোবাসার জন্যই সেই মহাব্বতটি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহাগ্রন্থ আল কোরআনের তাফসির শুনে বুঝে এবং কোরআনের অনুবাদগুলো, তাফসিরগুলো, শানে নুজুলগুলো বুঝে বুঝে আমাদেরকে কোরআনি জীবনে নিজেদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতা, আমাদের এই তাফসিরুল কোরআন অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শুক্রবার দুপুর 2:20। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: এতক্ষণ পবিত্র কোরআনের ধারাবাহিক অনুষ্ঠান তাফসিরুল কোরআন প্রচারিত হল। আজ তাফসির পেশ করলেন মাওলানা মুহাম্মদ আব্দুল কাদির তাওহিদ।
0: বাংলাদেশ বেতার ঢাকা, একটি জনসচেতনতামূলক বার্তা। বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ করার লক্ষ্যে কতিপয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা। দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা স্লাইড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নজরুল সঙ্গীত। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মতিউর রহমান।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
3: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক।
2: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
3: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
2: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
3: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
4: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই। আজ রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র শুধু নির্বাচন নির্ভর কোন ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি। তাই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে। মন্ত্রী আরও বলেন, মত প্রকাশের স্বাধীনতা, সহনশীলতা ও দায়িত্ব শীলতার চর্চা বাড়াতে পারলে গণমাধ্যম কার্যকর ভূমিকা পালন করবে। আরও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, মাদক চোরাচালন ও মাদকের প্রসার রোধ এবং মাদক নিয়ন্ত্রণ করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি গতরাতে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসে জেলা মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, সমতলের পাশাপাশি নদীপথে বা সমুদ্রপথে মাদক চোরাচালন হচ্ছে। সে সমস্ত রুটে নৌবাহিনী এবং কোস্টগার্ডের টহল জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, টেকনাফে পাহাড় কেন্দ্রিক অপহরণ রোধে দুইটি ক্যাম্প স্থাপনের জন্য সেনাবাহিনীর সংশ্লিষ্টদের কাছে প্রস্তাবনা দেওয়া হয়েছে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী সোমবার প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী বছর থেকে ভর্তি পরীক্ষা নয়, বরং লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সকল শ্রেণীতে পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বগুড়ায় এক সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, আজ ভোরে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় যাত্রীবাহী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিকরা বাসটির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে ৩ শ্রমিক নিহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। এদিকে ঢাকা সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৮ জন নিহত হয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন। আজ সকালে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস এবং সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবরে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও এখন ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাছে আজ একটি স্কুলে এলোপাথাড়ি গুলিতে অন্তত ৭ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছে। পুলিশ জানায়, ননথাবুরি দেবসিরিন স্কুলে সন্দেহভাজন হামলাকারী ১৪ বছর বয়সী নবম শ্রেণীর ছাত্রকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। স্কুলটিতে জরুরি পরিষেবা কর্মী পাঠানো হয়েছে এবং কর্তৃপক্ষ জনসাধারণকে দেবসিরিন স্কুল থেকে দূরে থাকতে অনুরোধ জানিয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৮ জন সদস্য নিহত হয়েছে। গতকাল দেশটির সরকারি সূত্রে এ তথ্য জানানো হয়। ইয়েমেনের সামরিক বাহিনী এ হামলার খবর নিশ্চিত করে সমুচিত জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। খেলার খবর ক্রিকেট। ডারুইনে ৩ দিনের প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসের শেষ খবর পাওয়া পর্যন্ত ২ উইকেটে ১৯ রান সংগ্রহ করেছে। এর আগে অস্ট্রেলিয়া একাদশ তাদের প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে ৩৫৫ রান এবং বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে ২৬৩ রান সংগ্রহ করে। এদিকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট আগামী ১৩ আগস্ট ডারুইনে শুরু হবে এবং দ্বিতীয় টেস্ট ২২ আগস্ট ম্যাকেতে অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের নাট্য অনুষ্ঠানে। কি খবর ডক্টর?
2: সরি মিস্টার মাওলা, আপনার স্ত্রীকে বাঁচানো গেল না
1: ডক্টর।
2: তবে আপনার একটি ছেলে
1: ছেলে রুবি ছেলে, অথচ রুবি নেই, কিন্তু আমি আমি আছি, আমি থাকলাম, রুবি নেই।
3: আজকের নাটক রচনার যাতনা, লিখেছেন শাজাহান আলী সাজু, প্রযোজনা সাদিকুর রহমান, নাট্যানুষ্ঠান রচনার যাতনা।

0: বেশি বেশি ফাজলাম হচ্ছে না?
1: আহা রুবি, তুমি শুনোই না আমার কথাটা।
0: বলো, আচ্ছা আচ্ছা, তুমি কি অফিসের কাজকর্ম করবে নাকি কথাই বলতে থাকবে?
1: ঠিক আছে ম্যাডাম, এখন তাহলে আমার কাজে মনোনিবেশই কর্তব্য।
0: ঠিক আছে, তাহলে রাখলাম।
2: আসসালামু আলাইকুম স্যার।
1: হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কি যেন নাম আপনার? ও হ্যাঁ, ছবি তো না?
2: জি।
1: অফিসের কাজকর্ম কেমন লাগছে আপনার?
2: জি ভালো স্যার।
1: আকরাম সাহেব আপনার সম্পর্কে খুব ভালো লিখেছেন।
2: ওনার মেহরবানি স্যার।
1: ঠিক আছে, আপনি এখন যান, কাজে যান। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো রুবি, শোনো না।
0: এখন কেমন?
1: এমন সব কাণ্ড কারখানা করো না যে একেবারে পিলে চমকে যায়।
0: তোমার পিলে আছে? আমার বরের পিলে আছে।
1: শোনো শোনো শোনো, বিএম এন্টারপ্রাইজ গত এক বছর বিরাট লাভ করেছে। বিএম এন্টারপ্রাইজ এবছর একেবারে ফুলে ফেপে একাকার হয়ে যাবে। অতএব আমাদের খোকা বা খুকু, বাকিটা তুমি বলো।
0: ভাগ্যবান।
3: আসসালামু আলাইকুম স্যার।
1: ওয়ালাইকুম সালাম। আপনি?
3: স্যার স্যার, আমার নাম স্যার তালিব আলী, আপনাদের একজন পুরনো খাদেম। এই কিছুদিন আগে স্যার আমি সিঙ্গাপুর গিয়েছিলাম স্যার। স্যার ওখান থেকে আপনার ছেলের জন্য এই খেলনাটা।
1: ওটা থাক, আপনার মাল পাবার কথা তাই না?
3: জি স্যার, পাবার কথা তো স্যার 5,000 মেট্রিক টন, কিন্তু স্যার কিছুই পাচ্ছি না স্যার।
1: পাচ্ছেন না এবং পাবেন না
3: স্যার। স্যার ভুল হয়ে গেছে স্যার। স্যার
1: ডোন্ট ডিস্টার্ব মি, যান যান আপনি।
4: উজবুকুন হানকর
5: জে
4: খুব না কইলি স্যারের এক খান মডে পোলা, আর হে পোলা স্যারের প্রাণীর চাইতেও বেশি ভালোবাসে।
5: বিশ্বাস করেন স্যার, আমি একটু মিশা কই নাই। বড় সাহেবের কাছে হের পোলা হের জানে চাইও বেশি। বড় সাহেবের পোলার নাম রুবাই, আমি সব খবর লইছি।
4: সব খবর লইছো, খালি আমার খবরটা লইতে বাকি রাখছো।
5: আমি তো কোনো খবর বাদ রাখি নাই।
4: যে খবরটা বাদ রাখছো ওই খবরটা লেওনের লাইগা, অখন তোমার খবর আমি লোমুরে ব্যাকল।
6: এই যে হুনেন, এইখানে খাড়িয়া চাচামচি করলে আপনাকেও দুজনেরই খবর লেয়া। বড় সাহেবের
7: কি ব্যাপার
3: স্যার? সব তো বরবাদ হয়ে গেল।
7: কেন, কি হয়েছে?
5: আমার স্যার বড় সাহেবের পোলার লাইগা কিছু খেলনাপাতি আনছিল।
7: বুঝেছি, আমি আপনাকে সাপ্লাইটা দেইনি, সেজন্য বড় সাহেবকে।

0: হ্যাঁ, ভাগ্যবান, ভাগ্যবানই তো। ওহো, রুবাইকে তো আজ একবারও রিং করা হলো না, ও মনে হয় আমার ফোনের জন্য বসে আছে।
1: আব্বু টেলিফোন, আব্বু টেলিফোন। হ্যালো।
2: হ্যালো আব্বু।
1: হ্যাঁ, একটু ধরো, আমি বলটা রেখে আসি।
2: আচ্ছা
1: হ্যাঁ আব্বু, বলটা রেখে এসেছি।
2: আচ্ছা, তুমি ঠিক মতো দুপুরে খেয়েছো?
1: হ্যাঁ, আমি তো আজকাল একটু দুষ্টুমি করি না আব্বু, নুরু চাচার কথা শুনি।
2: দুপুরে সময় মতো ঘুমিয়ে যাও, ঠিক আছে?
1: আচ্ছা,
2: আমরা সন্ধ্যার সময় কিন্তু পড়াশোনা করে আবার বেড়াতে যাব।
1: যাবে? সত্যি যাবে?
2: যাবো, সত্যি যাবো। এখন রাখি। আচ্ছা
1: আচ্ছা, তাহলে বলো, রুবাই ইজ এ গুড বয়, রুবাই একটা ভালো ছেলে।
2: রুবাই ইজ এ গুড বয়, রুবাই ভালো ছেলে।
1: এখন তাহলে রাখি আব্বু,
2: হ্যাঁ,
1: খোদা হাফেজ।
2: খোদা হাফেজ।
3: স্যার আসবো?
0: আসুন, বসুন। জয়েন করেছেন?
3: জি স্যার।
0: কতগুলো কথা জেনে নিন।
3: জি বলুন।
0: অফিসে সময় মতো না আসাটা আমার কাছে অত্যন্ত বিরক্তিকর, কাজে ফাঁকি দেওয়া তার চেয়ে আরো বেশি বিরক্তিকর। এর যে কোনোটা করলে আমার কাছে ধরা পড়তেই হবে, কারণ বিএম এন্টারপ্রাইজ আমার হাতে তিলে তিলে তৈরি হয়েছে। মা যেমন তার সন্তানের প্রত্যেকটি গতিবিধি জানে বোঝে, সেরকম আমিও সব বুঝি বিএম এন্টারপ্রাইজকে। ইয়েস
3: জি স্যার।
0: এর কোথায় কোন অংশটি কখন কি অবস্থায় আছে আমি সব জানি, আমাকে জানতে হয়। নিষ্ঠা আমি ভালোবাসি, যাদের নিষ্ঠা আছে তাদেরকে আমি ভালোবাসি। ফাইলগুলো আধ ঘন্টার মধ্যে দেখে রাখুন, আমি একটু বেরোবো, ফিরে এসে জবাবগুলো ডিকটেক করবো, ঠিক আছে?
3: ঠিক আছে স্যার।
0: অভ্যাসটা ছাড়ুন।
3: জি।
0: সবসময় স্যার স্যার করবেন না, শব্দটা অপ্রয়োজনে ব্যবহার করলে তো সামদের মতো শোনায়। শুনুন,
3: জি,
0: আমার ছেলে, ওর নাম রুবাই, যদি ফোন করে বলবেন আমি ফিরে এসে ওর সঙ্গে কথা বলবো।
3: ঠিক আছে। রুবাই, ইস, কি মিষ্টি নামটা।

0: করে ডেকেছি।
1: এই যে স্যার,
0: কাকে ডাকছেন?
1: আপনার এই অফিসের ভিতর গান করানো মানা।
0: ওরে বাবা, এই যে দেখছি একেবারে স্কুল কলেজের মতো নিয়ম রে বাবা। আচ্ছা ঠিক আছে চাচা, নাম হচ্ছে রচনা, রচনা মল্লিক।
1: শুনেন স্যার, আজ পয়লা দিন বইলা ডাইগা দিতাছি, এরপরে আর ডাকুম না।
0: হ্যাঁ, এই যে দেখছি জেলখানা রে বাবা।
1: আমারও কিছু কইলেন?
0: না না, আপনাকে কিছু বলিনি, আপনি একটু আপুকে ডেকে দিন।
1: আচ্ছা,
2: কি হয়েছে রুস্তম?
1: না কিছু না বা, উনি আপনার
2: ঠিক আছে, তুমি যাও আমি দেখছি। রঞ্জু, তুই এখানে এসেছিস কেন? স্যার যা করা মানুষ, এতটুকু কাজের গাফলতি সহ্য করবে না, অফিসে আর কখনো আসবি না। প্রথম দিনেই বলে দিয়েছে, সময় মতো না আসা আর কাজে ফাঁকি, দুটোই তার কাছে খুবই বিরক্তিকর।
0: তাহলে তুই পড়েছিস একেবারে যাকে বলে মোগলের হাতে।
2: একদম,
0: আমি ওই শিগগিরই গিয়ে নাসির ভাইকে থামাই।
2: মানে?
0: আরে নাসির ভাই তো বোধহয় এতক্ষণ তোর অফিসে আসার জন্য রওনা হয়ে গেছে।
2: হ্যাঁ, যা যা যা, আটকা ওকে, কিছু সব করে না।
0: আচ্ছা ঠিক আছে আপা, ওই মানে
2: কি কিছু বলবি?
0: মানে ওই পকেটটা একবারে গড়ের মাঠ বুঝলি, দশটা টাকা দিবি।
2: গড়ের মাঠ না, নে ভাগ এবার।
0: থ্যাংক ইউ।
2: হ্যালো, দূর টেলিফোন করেছো কেন? বস টের পেলে আমার বারোটা বাজাবে। বাইরে গেছেন, যে কোনো সময় চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখো। রাগ করলে? তুমি সত্যি লক্ষ্মী। রাখি।
3: হ্যাঁ, কি বললো রুবাই?
2: জি,
3: মানে রুবাই কি বললো?
2: জি মানে স্যার, রুবাই তো।
3: তাহলে কে ফোন করেছিল?
2: না মানে স্যার, আমার এক বন্ধু।
3: বন্ধু? বন্ধুত্বটা অফিসের বাইরে রাখবেন।
2: জি,
3: এরপর আর যেন ধরনের কোনো টেলিফোন এখানে না আসে।
2: আর আসবে না স্যার, আমি বলে দিয়েছি।
3: শুনুন।
2: জি,
3: ফাইলগুলো দেখেছেন?
2: জি স্যার।
3: এবার ডিকটেশন নিন। প্রথম ফাইলের, হ্যাঁ
2: স্যার, প্রথম ফাইলে একটা

0: থামলেন কেন? এটা তো অফিস, এখানে তো লজ্জার জায়গা নয়। যা বলবেন ক্লিয়ারলি বলবেন, ফার্মিং এর কি আছে আমি তো বুঝতে পারছি না। আহা, বলুন না কি বলবেন। যখন যা বলার দরকার নির্ভয়ে বলবেন, সেই জন্য আপনাকে রাখা হয়েছে। আমার ভুল হলেও সেটা বলার দায়িত্ব আপনার।
1: স্যার, এই ফাইলে একটা ভুল আছে।
0: ভুল দেখি।
1: স্যার, একটা চিঠির কোনো জবাবই দেওয়া হয়নি, বিদেশ থেকে সেটা সম্পর্কে জানতে চেয়েছে।
0: আপনি একটু, রুস্তম
2: জি,
0: আপনি একটু আকরাম সাহেবকে ডাকেন।
1: স্যার, এখন কি জবাবটা ডিকটেট করবেন?
0: আপনি কি নিজে ড্রপ করতে পারবেন?
1: জি স্যার, কিন্তু
0: ডন ফার্মাল
1: জি, পারবো স্যার।
0: এই যে ফাইলগুলো নিন, ড্রপ করে নিয়ে আসুন।
1: জি
3: স্যার, আমাকে ডেকেছেন?
0: হ্যাঁ। একটা বিদেশি কোম্পানির চিঠির জবাব যায়নি কেন?
3: আমি তো, কোনটা স্যার?
0: সেটা আপনি খুঁজে দেখুন।
3: এক্ষুনি দেখছি, ভুল হয়ে থাকতে পারে।
0: আমার অফিসের নিয়মগুলো তো আপনাকে নিয়ে আমি ফ্রেম করেছিলাম, তাই না?
3: জি।
0: যে ধরনের ভুলের জন্য কোম্পানির লস ইনকার্ড হবে, সে ধরনের তিনটি ভুলের পর আপনা আপনি চাকরি চলে যাবার কথা, তাই না?
3: জি।
0: এবং সেই ধরনের ভুল এটি?
3: এখন আর হবে না স্যার।
0: থামুন, আপনি কি করে জানলেন যে এমন ভুল আর হবে না? এই ভুল যে হবে আপনি জানতেন? জানতেন আপনি?
3: এই ভুলটা যে হবে তা জানতাম না, তবে ভুলতে ভুল যে হতে পারে সেটা জানতাম।
0: সোজাসুজি বলতে পারেন, আশ্চর্য।
3: সে সময়টা আমার স্ত্রীর মৃত্যু হতে পারত। ভুলটা আমি দেখে নিচ্ছি স্যার।
0: দাঁড়ান, শুনুন, আপনার স্ত্রীর মৃত্যু হতে পারত। আমার স্ত্রী মৃত্যু হয়েছিল, জানেন না এটা? আমার তো কোথাও সেজন্য এতটুকু ভুল হয় না। নাকি আপনারা ভাবেন যে স্ত্রীর জন্য কষ্ট শুধু আপনাদেরই হয়? যদি বুঝে থাকেন যে এ ধরনের ভুল আপনার হতে পারে, তাহলে ছুটি নেননি কেন
1: স্যার?
0: ও আসুন, হ্যাঁ বসুন। আচ্ছা, কোন চিঠিটার জবাব যায়নি এটা আকরাম সাহেবকে দেখান।
1: জি।
0: আপনি দেখেছেন? আকরাম সাহেব দেখেছেন চিঠিটা?
3: জি স্যার।
0: এবার যান, ড্রপ করুন। আচ্ছা, দেখি আপনার ড্রপটা।
1: এই স্যার।
0: গুড, এটা টাইপটা করে ফেলুন আর পাঠিয়ে দিন। হ্যালো, হ্যাঁ আব্বু, সে কি কথা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। আমাকে আমাকে সঙ্গে নিয়ে খেও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি।
4: আব্বাজান, ও আব্বাজান,
5: আমি তোমার সঙ্গে কথা বলবো না নূর চাচা।
4: কেন গো আব্বাজান? আব্বাজান, আমার লগে কথা না কইলে আমি তো দম বন্ধ হইয়া মইরা যামুগা।
5: বাজে কথা বলবে না নূর চাচা, আম্মু মরে গেছে, আবার তুমিও বলছো মরে যাবে। মরে গেলে মানুষ আর আসে না, জানো না? আম্মুও নেই, তুমিও না থাকলে আমি সারাদিন কার কাছে থাকবো?
4: মরুম না আব্বাজান, আমি মরুম না, আমি সব সময় তোমার কাছে কাছে থাকবো।
5: সত্যিই থাকবে? কাঁদো কেন নুরু চাচা?
4: কই কাঁদি কই?
5: নুরু চাচা, আব্বুকে টেলিফোন করে আসতে মানা করে দি।
4: কেন?
5: তুমি যে টেলিফোন করার সময় বললে আব্বুকে ডাকলে আব্বুর কাজের ক্ষতি হবে।
4: কইছিলাম তো, এই এতক্ষণ তোমার আব্বা রওনা হইয়া গেছে।
5: যদি অফিসে থাকে?
6: হ্যালো
5: হ্যালো, তুমি কে?
6: আমি? তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাকে চিনি।
5: বলো তো আমি কে?
6: তুমি রুবাই।
5: ঠিক, কিন্তু আমি যে তোমাকে চিনি না।
6: তাই তো,
5: বলো না তুমি কে?
6: আমি আমি তোমার খালামুনি।
5: খালামুনি? খালামুনি, তাহলে আমি তোমাকে দেখতে আসব, তুমি আব্বুর সঙ্গে এক্ষুনি চলে এসো।
6: তোমার আব্বু তো চলে গেছেন।
5: ও জানো, আব্বুকে ডেকে না আমি ভুল করে ফেলেছি।
6: তাই?
5: হ্যাঁ, আব্বুকে ডাকলে আব্বুর কাজের ক্ষতি হবে।
6: ঠিকই তো, রুবাই সোনা ঠিক কথা বলে।
5: তুমি আমাকে খুব ভালোবাসো না?
6: হ্যাঁ খুব ভালোবাসি। কেমন করে বুঝলে?
5: ওই যে সোনা বললে, আমি কাল তোমাকে দেখতে আসব। হ্যাঁ
6: আসবে?
5: হ্যাঁ আসবো, এখন রাখি।
6: আচ্ছা,
4: কার লগে কথা কইলেন আব্বা জান?
5: খালামণির সঙ্গে। আব্বুটা এত দুষ্টু, আমাকে কখনো বলেনি। আব্বুর অফিসেই তো খালামণি থাকে।
2: রুবাই রুবাই, আব্বু
5: আব্বু, তুমি এসে গেছো?
2: হ্যাঁ, আমি এসে গেছি। চলো এবার আমরা খেয়ে নিই। হ্যাঁ
5: চলো। জানো আব্বু, তোমাকে না আমি আর কোনোদিন অফিস থেকে ডাকবো না।
2: কেন রে সোনা?
5: তোমাকে ডাকলে যে তোমার কাজের ক্ষতি হয়।
2: আমার বাবা সব বোঝে।
5: আমার একা একা থাকতে খুব কষ্ট হচ্ছিল, তো সেই জন্যই ডেকেছিলাম।
2: বাবা,
3: ওই একটা সময় মনে হয় যেন উনি মানুষ, এখনো মানুষ আছেন। স্ত্রী মারা যাবার পর ভেবেছিলাম মানুষটা বোধহয় ভেঙে পড়বে, আর হলো ঠিক উল্টো। নিজেকে এমনভাবে কাজের সাথে জড়িয়ে ফেললেন যে মনে হতে লাগলো মওলা একটা কম্পিউটারের নাম যার কোথাও কোনো ভুল হয় না। সমস্ত অফিস ওই নির্ভুল একটি মানুষের আতঙ্কে কাজের পৃথিবীতে রূপান্তরিত হয়ে গেল। এখানে থাকলো না কোনো আবেগ, থাকলো না কোনো হাসি, থাকলো না কোনো হাওয়া। একটা মানুষের যন্ত্রণা থেকে উদ্দাম তরঙ্গের মতো ছড়িয়ে পড়তে থাকলো শুধু কাজ আর কাজ। বেশ কিছুদিন কাটল। এতদিন বিএম এন্টারপ্রাইজ উন্নতির শীর্ষে পৌঁছে গেছে। তারপর একদিন আচমকা ওই টেলিফোনটা ধরে মিস্টার মাওলা কথা বলতে শুরু করলেন। মুখে তার হাসি, চোখে অশ্রুর আভাস, কথায় অতীত বর্তমানের খেলা। মিস্টার মাওলাকে মানুষ ভাবতে পারলাম, মাওলাকে আবার মানুষ করতে পারল রুবাই। মানুষটির আতঙ্কে আমরা ঘৃণা করি, মানুষটাকে নিষ্ঠায় আমরা ভালোবাসি। কি যেন বলছিলাম, কিছু মনে করবেন না, অপমানের জ্বালায় বেশ কিছু বলেছি, কথাগুলো আপনারও কাজে লাগবে।
1: প্রথম দিনে এমন অভিজ্ঞতা হয়েছে যে
3: থামলেন কেন বলুন?
1: ভয় পাচ্ছি।
3: কেন?
1: এরকম একজন মানুষের সঙ্গে কতদিন কাজ করা যাবে তাই ভাবছি। অথচ চাকরি ছাড়া আমার আর কোনো গতি নেই। শহরে থাকি আমি আর আমার ছোট ভাই, বাড়িতে মা পঙ্গু, বাবা, আরো দুজন ভাই বোন আছে।
3: মানুষ চিনতে পারলে কাজ করতে পারবেন, না চিনতে পারলে কাজ করা কষ্টকর হবে।
1: একটু খুলে বলবেন।
3: মাওলা সাহেব দুটি ব্যাপারে নির্মম, বলতে পারেন দুটি স্বার্থ সে যে কোনো মূল্যে রক্ষা করবেই।
1: আচ্ছা।
3: একটি বিএম এন্টারপ্রাইজ, আর দ্বিতীয়টি তার প্রতিনিধি রুবাই।

0: আব্বু।
1: হুম, বলো বাবা।
0: তুমি দুষ্টু।
1: কেন রে?
0: তুমি বলনি কেন তোমার অফিসে খালামণি থাকে?
1: খালামণি? আমার আমার অফিসে

0: স্যার?
1: ও, আপনি চিঠিগুলো শেষ করেছেন?
0: জি, শেষ করেছি।
1: আচ্ছা, এখন ডিসপ্যাচে পাঠিয়ে দিন।
0: জি।
1: শুনুন, আপনাকে একটা কথা বলি। দেখুন রচনা, কাজ ছাড়া অন্য কিছু দিয়ে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করবেন না।
0: জি।
1: রুবাইকে বলেছেন যে আপনি তার খালামণি, বলেছেন?
0: জি, বলেছি।
1: কেন বলেছেন? যা আপনি নন তা আপনি কেন বলেছেন?
0: আমি আমি ঠিক
1: রুবাই এখানে আসতে চাইছিল।
0: জি,
1: রুবাই আসতে চাইলে আমি তাকে আনব। তারপর তারপর নিশ্চয়ই আপনি তার খালা মনির অভিনয় করবেন। চুপ করে আছেন কেন? চুপ করে থাকাটা আমার কাছে বিরক্তিকর। কিন্তু কাল রুবাই আসবে। রুবাই আসতে চাইলে তাকে না নিয়ে আসাটা আমার পক্ষে সম্ভব নয়। এখন আপনাকে তার খালামণি সাজতে হবে। তার অর্থ আপনি জানেন, তাকে একটা মিথ্যের সঙ্গে জড়িয়ে ফেলা। তাকে একটা মিথ্যে মমতার সঙ্গে জড়াবার অধিকার আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে আপনাকে? সরি, যদি আমি বলি যে রুবাইয়ের আপন হলে, মানে ইউ জাস্ট ওয়ান্টেড টু ইমপ্রেস মি।
0: আমি এত কিছু ভেবে কথাটা বলিনি। আপনাকে কাজ ছাড়া অন্য কিছু দিয়ে ইমপ্রেস করার ইচ্ছেও আমার নেই। একটি শিশুকে ইমপ্রেস আমি করতে চেয়েছি ঠিকই, সেটি বোধহয় আমি একটি মেয়ে বলে, অন্য কোনো কারণে নয়। যদি তারপরেও আপনি ভাবেন যে আমার কোনো উদ্দেশ্য ছিল, তাহলে বলুন, আমি কাল থেকে আর আসব না। যদিও চাকরি না থাকলে আমার গ্রামের বাড়িতে অনেকগুলো মুখ অনাহারে থাকবে, অনেকের পড়াও বন্ধ হয়ে যাবে, সেসব জেনেও আমি আসব না।
1: উঠছেন কেন? বসুন, আমার কথা শুনুন। আপনি হয়তো ভাবতে পারেন একটি ছোট্ট ছেলের ব্যাপারে আমি এত গুরুত্ব কেন দিলাম, এতটা বিচলিত কেন হলাম।
0: আমি জানি।
1: আপনি জানেন? কার কাছে শুনেছেন?
0: যদি তার বিপদ না হয় তাহলে বলবো।
1: বলুন।
0: আকরাম সাহেব আমাকে সবই বলেছেন।
1: ও,
0: রুবাইয়ের ভালোর জন্য আপনি প্রয়োজন হলে নির্মম হতে পারেন, তাও বলেছেন।
1: ভুল বলেননি। রুবাইকে আমি কোনো মিথ্যের সঙ্গে জড়াতে দিতে রাজি নই। এরপর এরপর ডিসিশন আপনার, কি করবেন সেটা বুঝবার দায়িত্ব আপনার। আপনার প্রথম দিনের অফিসের অভিজ্ঞতাটা ভালো হলো না, নিশ্চয়ই সেটা আমার কারণে।

0: নাসির,
1: হুম,
0: দোষটা সত্যি তো আমার, এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। তুমি কিছু একটা ভাবো না।
1: হুম, আমার ভাববার মতন শক্তি নেই, আমি বড়ই উইক।
0: কেন?
1: আরে গোয়ার তুমি করে চাকরি ছেড়েছি বছর পাঁচেক আগে,
0: হুম,
1: তারপর থেকে শুধু খুঁজেই বেড়াচ্ছি, চাকরি জুটছে কই? এতদিন বাবা বলেছে অপদার্থ, আজকে মা বললেন, এই অবস্থায় তোমাকে কোনো সঠিক বুদ্ধি দিতে পারবো না, বরং চীনা বাদাম যদি খাও তো দিতে পারি।
0: চিনে বাদাম কিনলে কি দিয়ে?
1: কেন, পয়সা দিয়ে?
0: সেটা তো বুঝলাম, পেলে কোথায়?
1: আরে পরিশ্রম করে।
0: নাসির, আল্লাহর বাস্তে একটু সিরিয়াস হবে
1: না?
0: মানে?
1: আরে কোটি কোটি দুঃখ হজম করে নির্বিবাদে হাসতে পারার শক্তিটা আছে বলেই তো রচনা নামক একটি সুশ্রী মেয়ের ভালোবাসা পাওয়া গেছে। শোনো, ওটা হারাবার মতো কোনো ইচ্ছে আমার নেই।
0: এত কনফিডেন্স?
1: অফ কোর্স, মিথ্যা বললাম?
0: না, তবে
1: এনিথিং রং? ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। শোনো, যদি দেখো সামাজিক অবস্থানের পরিপ্রেক্ষিতে আমাকে আপন ভাবতে কষ্ট হচ্ছে, তাহলে নিশ্চিন্তে বলে দিও, খোদা হাফেজ।
0: তাতে তোমার কোনো কষ্টই হবে না, এই তো।
1: কষ্ট? আরে কষ্ট আবার কি, তোমার সুখে সুখী হতে পারা, তোমার দুঃখে দুঃখী হতে পারাই তো ভালোবাসা, বইপত্র তো সেরকমই বলে। তাছাড়া
0: থামলে কেন বলো?
1: আমি বর্তমানে চাকরিবিহীন বেকার যুবক, সমাজের বোঝা, এই অবস্থায় তোমার ফ্যামিলি আমাকে অ্যাকসেপ্ট করবে কেন?
0: যাতে অ্যাকসেপ্ট করে সে ব্যবস্থা করো।
1: কেমন করে?
0: চাকরি করে।
1: কি মুশকিল, আরে চাকরি পাচ্ছি কোথায়?
0: দেরি হোক।
1: কত দেরি?
0: যত দেরি হোক,
1: কিন্তু আমার খরচ তো আছে, কে চালাবে সেটা, তুমি?
0: আপত্তি আছে?
1: রচনা, পাগলামি করো না। শোনো, চাকরি যদি না পাই আমার সাফ কথা, ঘর বাঁধার স্বপ্ন আমি দেখব না, আমি চাই না।
0: নাসির,
1: হুম,
0: তুমি তো কোনোদিন নৈরাশ্যবাদী ছিলে না।
1: আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আপাতত ভেবে নিই, চাকরি পাবো, কোনো সমস্যা থাকবে না, হলো তো?
0: কি হলো রুবাই? আমি সত্যি বলছি রুবাই, আমি সত্যি তোমার খালামণি নই।
2: আমার খালামণিও কি মরে গেছে?
0: ও কথা বলছো কেন সোনা?
2: আমার আম্মু মরে গেছে, সেজন্য আম্মু নেই, খালামণিও মরে গেছে তাই খালামণিও নেই। আমার আব্বু আর নুরু চাচাও যদি মরে যায় তাহলে ওরাও চলে যাবে, তাই না
0: রুবাই? আমি যদি তোমার নতুন খালামণি হই?
2: হবে, আমার খালামণি হবে, সত্যি
0: সত্যি সত্যি হব রুবাই। রুবাই, তুমি আমাকে খালামণি ভাবতে পারলে খুব খুশি হও না?
2: হ্যাঁ।
0: কেন রুবাই?
2: তুমি যে কাল আমাকে আব্বু সোনা বললে, আব্বু ছাড়া আমাকে আর কেউ আব্বু সোনা বলে না যে।
0: তুমি সত্যি আমার আব্বু সোনা রুবাই।
2: তুমি কাঁদছো কেন খালামণি? আব্বু, খালামণি আমাকে আব্বু সোনা বললে অনেক আদর করলো,
3: তাই বুঝি?
2: কিন্তু খালামণি কাঁদলো কেন?
3: ও বেশি খুশি হয়ে গেলে মানুষ কাঁদে বাবা।
2: তাই বুঝি আব্বু, সেই জন্য আমাকে আদর করলে তোমার চোখে পানি আসে, আমি দেখেছি।
3: তাই বুঝি।
2: হ্যাঁ আব্বু,
3: এখন বাড়ি যাও।
2: আচ্ছা
3: চলো, আমি তোমাকে দিয়ে আসি।
2: খালামণিকে বলে আসি আব্বু।
3: খালামণি, ও হ্যাঁ হ্যাঁ যাও।
2: খালামণি,
0: কি করু ভাই সোনা?
2: আমি এখন যাই।
0: আচ্ছা,
2: তুমি আমার বাসায় কবে যাবে?
0: যেদিন তুমি ডাকবে।
2: তাহলে আজকে এসো।
0: আজ নয়, কাল।
2: আচ্ছা।

0: হ্যালো, ও তুমি আবার এখানে টেলিফোন করেছো কেন? কি আমাদের এখানে চাকরি আজকেই বেরিয়েছে? কই, আমি তো কিছু জানি না। মাথা খারাপ? এখানে তদবির চলবে না, ইন্টারভিউ দাও, পেয়ে গেলেও যেতে পারো। রাখি। স্যার, স্যার, এখানে চাকরি করা আমার হবে না। আমি আমি চেষ্টা করেছিলাম স্যার,
1: বলতে থাকুন, আমি শুনছি ম্যাম।
0: আমি চেষ্টা করেছিলাম রুবাইকে বোঝাতে, কিন্তু আমি নিজে ওর প্রতি এতটা দুর্বল হয়ে পড়লাম যে আমি কিছুতেই ওকে কষ্ট দিতে পারলাম না। অথচ জানি এরপর আমার জন্যই ও আরো বেশি কষ্ট পাবে। আমি স্যার রেজিগনেশন লেটারটা নিয়ে এসেছি।
1: দাঁড়িয়ে কেন, বসুন।
0: জি
1: আপনি দুটো চাকরি করতে পারবেন?
0: জি
1: হ্যাঁ, একটা আমার অফিসে, অন্যটা বাড়িতে রুবাইয়ের গভর্নেসের কাজ।
0: পারবো স্যার, পারবো। দরকার হলে আমি চাকরি ছেড়ে দিয়ে হলেও ওটা করব।
1: কেন
0: না, মানে রুবাইয়ের কাছাকাছি থাকতে পারলে আমি খুশি হব।
1: কেন বলুন।
0: আসলে আমার তো একদিনে একজন রুবাই থাকারই কথা। আমি আমি যাই স্যার।
2: রুবাই!
3: খালামণি, খালামণি, তুমি এসেছো? খালামণি, তুমি সত্যি এসেছো?
2: হ্যাঁ রুবাই, শোনো, আমি সত্যি এসেছি।
3: খালামণি, তুমি লক্ষ্মী, আজ তোমাকে কিন্তু যেতে দেব না।
2: তাই
3: চলো ভেতরে, চলো
2: চলো,
3: তোমাকে আমার সব খেলনা দেখাবো।
2: চলো, আজ থেকে রোজ এসে আমি তোমার সঙ্গে খেলা করব, তোমাকে পড়াবো, তোমাকে খাওয়াবো। তুমি জানো এটা রুবাই সোনা?
3: হ্যাঁ, আব্বু আমাকে বলেছে, কিন্তু আমি ভাবলাম তুমি আসো কি না আসো।
2: আমি কি রুবাই সোনার কাছে না এসে থাকতে পারি বলো?
4: আরে নাসির ভাই, হতাশ হয়ে কেটে পড়ছেন মনে হচ্ছে। নাসির ভাই, জবাবটা কিন্তু আমার দরকার।
5: হতাশ হতে আমি শিখিনি রঞ্জু।
4: আপু যদি হারিয়ে যায় তাহলে?
5: তাহলেও
4: আপু যদি ভুল করে হারিয়ে যায়, মানে হারিয়ে যাওয়াটা যদি তার ভুল হয়?
5: সে ভুল যদি রচনা ভালোবাসে আমি চুপ করে থাকবো, তারপরও আসবো,
4: বা
5: তারপরও রচনাকে ভালোবাসবো।
4: আর আপনাকে আমি ঘৃণা করবো, যে আপুর ভালোবাসা ধরে রাখতে পারে না, আপুর ভুলকে বাধা দিতে পারে না, তাকে আমি ঘৃণা করি।
5: Yes,
4: I hate him.
5: রঞ্জু, তুমি বড় বেশি ইমোশনাল হয়ে পড়ছো।
4: নাসির ভাই, আপুকে ভালোবাসে বলি আপনাকে ভালোবাসে, আর আর সে ভালোবাসাটা আমি ধরে রাখতে চাই।
1: নুরুমিয়া।
6: জে।
1: রুবাই ঘুমিয়ে পড়েছে?
6: জে।
1: রচনা চলে গেছেন?
6: যে এই তো একটু আগেই রুবাই আব্বা জানরে ঘুম পাড়াইয়া তারপর গেলেন।
1: ও, এত রাতে? আমি একটু আগে এলে ড্রাইভার পৌঁছে দিতে পারতো।
4: আপু।
0: কি রে?
4: একটা সোজা কথার সোজা জবাব দিবে?
0: দেব।
4: আচ্ছা, নাসির ভাইয়ের চাকরিটা কি তোদের অফিসে হবে?
0: হতেও পারে।
4: যদি হয়?
0: আমাদের বিয়ে হবে।
4: বিয়ে হলে তুই খুশি হবি?
0: না।
4: না কেন নয়? কেন নয় আপু? আচ্ছা আচ্ছা বল, কেন নয় আপু? আপু আপু, তুই কার জন্য বদলে গেলি বলতো?
1: রচনা, 10 নম্বর ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিন, ইমিডিয়েটলি ইমিডিয়েটলি জয়েন করতে বলুন। আর আমাদের নিয়মকানুনগুলো দরকার হলে দেখে নিন, চিঠিটা কম্পিউটারে টাইপ করে নিয়ে আসুন। হ্যাঁ,
0: নাসিরের চাকরি হচ্ছে আমাদের অফিসে, তার মানে আমাদের বিয়ে, সংসার। কিন্তু রুবাই, আমার রুবাই
1: কি ব্যাপার? আপনি দাঁড়িয়ে রইলেন কেন, কিছু বলবেন?
0: স্যার
1: বলুন।
0: স্যার, চাকরিটা কি একেই দেবেন?
1: মানে
0: না, মানে একে না দিয়ে অন্য কাউকে?
1: আপনার কোনো ক্যান্ডিডেট আছে নাকি? দেখুন, ইন্টারভিউতে যে সবচেয়ে ভালো করেছে আইনত চাকরিটা তারই পাওনা, সেই পাবে। আপনার ক্যান্ডিডেট থাকলেও কিছু করার নেই। কে আপনার ক্যান্ডিডেট?
0: চাকরি যাকে দিচ্ছেন সেই আমার ক্যান্ডিডেট।
1: তাহলে আপনার ক্যান্ডিডেট আপনি বলছেন, আমি যেন অন্য কাউকে চাকরি দেই? দেখুন দেখুন মিস রচনা, আপনি কি বলতে চাইছেন সোজাসুজি বলুন, আমার সময় নষ্ট করবেন না।
0: নাসিরকে আমি ভালোবাসি।
1: অবশ্য আপনার ব্যক্তিগত এপিসোড শুনে আমার কোনো লাভ নেই। আপনি যাকে ভালোবাসেন তার চাকরি হচ্ছে একই অফিসে, একই অফিসে আপনার চাকরি হচ্ছে, আপনার তো এখন খুব খুশি হবার কথা।
0: খুশি হতে আমি পারছি কোথায়? এ চাকরি হওয়ার অর্থই আমাদের বিয়ে, বিয়ে অর্থই ধীরে ধীরে রুবাইয়ের কাছ থেকে দূরে সরে যাওয়া, সংসার। তারপর আমার জীবনেও কোনো না কোনো রুবাই আসবে, আমি তো রুবাইয়ের কাছ থেকে ক্রমশ দূরে সরে যাব।
1: আপনি আজ হোক কাল হোক রুবাইয়ের কাছ থেকে এমনিতেই দূরে সরে যেতে হবে।
0: কিন্তু রুবাইয়ের কি হবে?
1: যা হবে তাই হবে। রুবাই অতি অল্প বয়সে হলেও জানতে হবে কল্পনা কল্পনায় তা বাস্তব কখনো হয় না, জীবনের সব চাওয়া পাওয়া হয় না।
0: রুবাইয়ের কষ্ট হবে, রুবাই কাঁদবে, রুবাই অসুস্থ হবে।
1: রুবাইয়ের, সরি, রুবাইয়ের কষ্টের জন্য আপনি আমার চেয়ে বেশি মমতা দেখানোটাকে আমি যদি আপনার একটা অন্য উদ্দেশ্যের প্রকাশ বলে ধরে নেই, যদি নেই, যদি ধরে নেই। আপনি চুপ করে আছেন কেন বলুন?
0: আপনি আমাকে যত খুশি অপমান করতে পারেন, আমি মাথা পেতে নিয়েও বলবো আপনি নাসিরকে চাকরি না দিলে আমি খুশি হব।
1: সেই সঙ্গে যদি আমি আপনার চাকরিটা কেড়ে নেই?
0: নিন, শুধু রুবাইয়ের কাছে থাকতে দিন। আরো একদিন আপনাকে বলেছিলাম, এতদিনে আমার নিজের হয়তো একজন রুবাই থাকবার কথা ছিল। আচ্ছা আচ্ছা, আপনি কেন ভাবতে পারেন না একটি মেয়ে যদি একজন পুরুষকে তার স্বামী ভেবে ভালোবাসতে পারে, তাহলে একটি শিশুকে তার সন্তান ভেবেও ভালোবাসতে পারে? রুবাইয়ের কাছে আমি মা হয়ে গেছি, রুবাই আমার কাছে আমার রুবাই, তাকে আমার রুবাই ভাবার জন্য অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক হবার প্রয়োজন আমার নেই।
1: দেখুন, এটা পৃথিবী, এখানে অবাস্তবতা স্থান শিল্পীর মনে মাটির উপরে নয়। আপনি অ্যাপার্টমেন্ট লেটার টাইপ করে নিয়ে আসুন এক্ষুনি।
0: ঠিক আছে।
1: শুনুন,
0: জি,
1: আমার বাড়ির চাকরিটা আর আপনাকে করতে হবে না।
0: কেন স্যার, কেন?
1: জবাব তো আমি দিয়েছি আপনাকে।
0: যদি আমি রুবাইয়ের জন্য মাটির বাস্তবতা কি মেনে নেই,
1: তাহলে বলবো আপনি নিজের সুখের দিকে তাকিয়ে নাসিরকে প্রতারণা করছেন।
0: আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে আসছি। শুধু একটি কথা মনে রাখবেন, নাসিরকে আমি বিয়ে করব না, কাউকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই। একটি মেয়ে একটি ছেলেকে ভালোবেসে যদি সারা জীবন অন্য কাউকে বিয়ে না করে থাকতে পারে, আমার রুবাইকে ভালোবেসে আমিও বিয়ে না করে থাকতে পারবো। রুবাইকে দেয়া ভালোবাসা আমি অন্য কাউকে দেব না।

0: হ্যালো রুবাই,
1: আব্বু খালামণিকে দাও না আব্বু, প্লিজ আব্বু।
0: আব্বু যদি তোমার খালামণি আর কোনো দিন তোমার সঙ্গে কথা না বলে, যদি কোনো দিন আর তোমার কাছে না যায়। আহাব আর রুবাই, আব্বু কাঁদছো কেন তুমি?
1: আব্বু আমি শুধু কাঁদবো, আমি হাসবো না, শুধু কাঁদবো। খালামণিকে বলে দিও, একবারও কি আমার সঙ্গে কথা বলবে না।
2: স্যার আপনি টেলিফোনটা আমার হাতে দিন।
1: আব্বু টেলিফোনটা খালামণির হাতে দাও আব্বু, প্লিজ আব্বু, তুমি লক্ষ্মী আব্বু।
2: দিন স্যার, টেলিফোনটা দিন। হ্যালো হ্যালো হ্যালো রুবাই, শোনো, এই তো আমি তোমার সঙ্গে কথা বলছি।
1: তুমি আসবে না খালামণি?
2: একটু পরেই আসছি রুবাই, শোনো, এখন রাখি।
1: আচ্ছা,
0: চাকরি আপনি একটা ছেড়ে দিন।
2: জি। তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার নাও। নাসির, আমি জানি তুমি আমাকে প্রতারক বলবে, সুবিধাবাদী বলবে।
3: দেখো, আমি অত ছোট নই রচনা, আরে সব কষ্ট হজম করেও হাসতে আমি জানি। নিজের কাছে যেন নিজের কাছে নিজেকে ছোট অপরাধী মনে হচ্ছে রচনা। একটি একটি শিশুর ভালোবাসার কাছে আমি হেরে গেছি, আমার কোনো দুঃখ নেই। মলা একটি শিশুর ভালোবাসা দিয়ে তোমার ভালোবাসা পেয়েছে, তার উপরেও আমার কোনো রাগ নেই।
2: ছিঁড়ে ফেললে যে
3: আর তো দরকার নেই রচনা। তাছাড়া মাওলা সাহেবের অফিসে চাকরি, তো ওখানে থাকলে তোমার সঙ্গে দেখা হবে, দেখা হলে তোমার কষ্ট হতে পারে, আমি সেটা কেমন করে হতে দিই বলো?
2: আমার আমার তোমার কাছে ক্ষমা চাইতে ইচ্ছে হচ্ছে।
3: চেয়েও না, চেয়েও না। শোনো, আর বোধ হয় আমাদের দেখা না হটেই দুজনের জন্যই মঙ্গল, আমি চলি রচনা।
2: নাসির, নাসির, তুমি চলে গেলে নাসির আমি এখন কি করব? একদিকে রুবাইয়ের কান্না মাতৃত্বের হাতছানি আমাকে দুর্বল করে দিচ্ছে, আরেকদিকে তুমি, আমার ভালোবাসা, আমার স্বপ্ন, কেমন যেন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে।

0: যে করেই হোক নাসিরকে আমার খুঁজে বের করতেই হবে, এবং সেটা আছি। তার আগে বাসায় একটা ফোন করি।
1: তুমি ধরো,
2: তুমি ধরো
1: প্লিজ খালামুনি, তুমি ধরো।
2: আচ্ছা ঠিক আছে। হ্যালো।
0: হ্যালো মিস রচনা, আমি বাসায় না আসা পর্যন্ত আপনি কিন্তু রুবাইয়ের কাছে থাকবেন।
2: জি।
1: কে ফোন করেছিল খালামুনি?
2: তোমার আব্বু।
1: আব্বু আসবে এক্ষুনি?
2: এক্ষুনি আসবে।
3: আপনি?
0: হ্যাঁ আমি। আমাকে চিনতে পেরেছেন নিশ্চয়ই?
3: হ্যাঁ আসুন আমার সঙ্গে। কিন্তু
0: আহা, কোনো কিন্তু নয়, আমার গাড়িতে আসুন, বসুন, যেতে যেতে কথা হবে। কি হলো, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? আসুন আসুন। আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা পরে দেখবেন। নাসির সাহেব, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো, আশা করি সঠিক উত্তর দেবেন।
3: বলুন।
0: রচনাকে আপনি ভালোবাসেন?
3: হঠাৎ এ কথা কেন?
0: ভালোবাসেন কিনা সরাসরি বলুন।
3: ব্যাপারটা আমার একান্ত ব্যক্তিগত।
0: ব্যক্তিগত হলেও আমি জানি।
3: আপনি কি করে জানেন?
0: রচনা আমাকে সব বলেছে। আমি আপনাকে এখন আমার বাসায় নিয়ে যাচ্ছি, যেখানে আপনার রচনা আছে। আমার ছেলে রুবাই, সেও আছে। আমি বাকি কথাগুলো সেখানে গিয়ে বলবো। আসুন আসুন আসিস সাহেব। এই যে এটা আমার বাড়ি। মিস রচনা, দেখুন কাকে সঙ্গে নিয়ে এসেছি। কি হলো, আপনি একেবারে চুপ করে গেলেন যে? রচনা, আমি আগেও আপনাকে বলেছি, জীবনে সব চাওয়া পাওয়া হয় না, সবার ভাগ্য সব দিক থেকে সুপ্রসন্ন হয় না। আমার ছেলে রুবাই যে ভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছে, সেটা কেউ খণ্ডাতে পারবে না। একজনের ভালোবাসাকে উপেক্ষা করে একটি শিশুর প্রতি ভালোবাসাটা স্বাভাবিক নয়, এ হয় না। আপনি যাকে ভালোবাসেন তাকে নিয়ে জীবনটা শুরু করুন, দেখবেন একসময় আপনার কোল জুড়ে কোনো না কোনো রুবাই আসবে, তখন সব কিছু আরো আর সুন্দর মনে হবে। রুবাইয়ের কষ্টের কথা ভেবে, রুবাইয়ের প্রতি প্রচন্ড মমত্ব বোধে এই মুহূর্তে হয়তো আমার কথাগুলো আপনার ভালো লাগবে না জানি, তবে আমি কথা দিচ্ছি, রুবাইয়ের খালামুনি হয়ে আপনি সারাটা জীবন থাকবেন, তাতে কোনো বাধা নেই। কি হলো নাসির সাহেব, এভাবে একেবারে নীরবে দাঁড়িয়ে আছেন কেন? শুনুন, কাল থেকে আপনারা দুজনে একসাথে অফিসে আসবেন, কি ঠিক আছে? ওকে রুবাই, এসো বাবা ভিতরে এসো।

এতক্ষণ শাহজাহান আলী সাজু রচিত রচনার যাতনা নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডাক্তার আল ইমাম, রুস্তম, জাউল হুদা উজ্জ্বল, রুবি, খুরশিদা খানম, নুরু চাচা, নজমুল হুদা, আকরাম, ওয়াজেদ আলী খান, কফিল, এ কে এম নুরি জাফেদ, রঞ্জু, মুস্তাগিজুর রহমান, ছবি, পিয়ার জাহান, রুবাই, মাস্টার অয়ন, নাসির, আলফাজউদ্দিন আহমেদ, তালেব আলী, আসাদ বিন কাদের। মওলা ও সূচনার চরিত্রে অভিনয় করেছেন শামস ইবনে ওবায়েদ ও প্রমা আজিজ। সম্পাদনা ইমদাদুল হক। নাটকটি প্রযোজনা করেছেন সাদেকুর রহমান।

0: এতক্ষণ পাঁচমিশালি গান শুনলেন।
1: কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন বাংলায় সংবাদ।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই। আজ রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র শুধু নির্বাচন নির্ভর কোন ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি। তাই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে। মন্ত্রী আরও বলেন, মত প্রকাশের স্বাধীনতা, সহনশীলতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে পারলে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিক ও গণমাধ্যমের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে। আজ রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে তথ্যমন্ত্রী একথা বলেন। জহিরুদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমের উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই, বরং স্বাধীন, দায়িত্বশীল, অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়তে সাংবাদিক মালিক ও সরকার যৌথভাবে কাজ করছে। গণমাধ্যমকে কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সাংবাদিকতা ও গণমাধ্যম শিল্প অন্য যে কোনো খাত থেকে ভিন্ন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, মাদক চোরাচালান ও মাদকের প্রসার রোধ এবং মাদক নিয়ন্ত্রণ করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি গতরাতে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসে জেলা মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, সমতলের পাশাপাশি নদীপথে বা সমুদ্রপথে মাদক চোরাচালান হচ্ছে, সে সমস্ত রুটে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল জোরদারের নির্দেশনা দেওয়া হচ্ছে। তিনি বলেন, টেকনাফে পাহাড় কেন্দ্রিক অপহরণ রোধে দুইটি ক্যাম্প স্থাপনের জন্য সেনাবাহিনীর সংশ্লিষ্টদের কাছে প্রস্তাবনা দেওয়া হয়েছে। বগুড়ায় এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, আজ ভোরে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কি বান্দা এলাকায় যাত্রীবাহী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিকরা বাসটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই ৩ শ্রমিক নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। এদিকে ঢাকা সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৮ জন নিহত হয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন। আজ সকালে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস এবং সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবরে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও এখন ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাছে আজ একটি স্কুলে এলো পাতারি গুলিতে অন্তত ৭ জন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছে। পুলিশ জানায়, নন্থাবুরি দেবসেরেন স্কুলে সন্দেহভাজন হামলাকারী ১৪ বছর বয়সী নবম শ্রেণীর ছাত্রকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। স্কুলটিতে জরুরি পরিষেবা কর্মী পাঠানো হয়েছে এবং কর্তৃপক্ষ জনসাধারণকে দেবসেরেন স্কুল থেকে দূরে থাকতে অনুরোধ জানিয়েছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৮ সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল দেশটির সরকারি সূত্রে এ তথ্য জানানো হয়। ইয়েমেনের সামরিক বাহিনী এই হামলার খবর নিশ্চিত করে সমুচিত জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান আজ জেদ্দায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে এসব দেশ আঞ্চলিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এ পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যেই সৌদি আরবে পৌঁছেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানও আজ সৌদি আরবে পৌঁছেছেন। ডারউইনে ৩ দিনের প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৯ রান সংগ্রহ করেছে। এর আগে অস্ট্রেলিয়া একাদশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৫৫ রান এবং বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৬৩ রান সংগ্রহ করে। এদিকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে এবং দ্বিতীয় টেস্ট ২২ আগস্ট ম্যাকেতে অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল পাঁচটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আলোর পথযাত্রা, মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান। প্রত্যেক মানুষের জীবনেই স্বপ্ন থাকে, আর সে স্বপ্ন ঘিরেই থাকে বেঁচে থাকার অদম্য ইচ্ছা, থাকে সুখ স্বস্তি ও সচ্ছলতার হাতছানি। একটি সুখী ও নিরাপদ জীবন, আনন্দময় সময় পার, আর্থিক সচ্ছলতা, সম্মানজনক পেশা, সর্বোপরি কাঙ্ক্ষিত একটি স্বস্তিময় জীবন আমরা সবাই প্রত্যাশা করি।
2: আমাদের জীবন চলার পথে কিছু কিছু ঘটনা ও অনুষঙ্গ আমাদের জীবনকে থামিয়ে দেয়। স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়, নরকে পরিণত হয় বেঁচে থাকা। শারীরিক, মানসিক, অর্থনৈতিকভাবে সীমাহীন ক্ষতির মুখোমুখি হতে হয় আমাদের। জীবন দাঁড়িয়ে যায় মৃত্যুর সামনে, অথবা কখনো কখনো অকাল মৃত্যুই যেন হয়ে দাঁড়ায় জীবনের শেষ পরিণতি।
1: আর জীবনের এই করুণ পরিণতির অন্যতম প্রধান কারণই হল মাদক এবং মাদকাসক্তি।
2: তাই আমাদের সুন্দর ও প্রত্যাশিত জীবনের জন্যই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে মাদকের বিরুদ্ধে, রুখে দিতে হবে মাদকের ভয়াল থাবা।
1: এমনই আহ্বানে শুরু করছি মাদক বিরোধী সচেতনতামূলক ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা।
2: বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হলেও ভৌগোলিক কারণে আমাদের নিকটবর্তী দু একটি দেশ থেকে বিবেকবর্জিত অতি মুনাফালোভী মাদক চোরা কারবারীরা আইন শৃঙ্খলা বাহিনী সমূহের চোখ ফাঁকি দিয়ে আমাদের দেশে অবৈধভাবে মাদক এনে তা ছড়িয়ে দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।
1: আর এসব মাদকই ধ্বংস করছে আমাদের সম্ভাবনাগুলো, বিশেষ করে আমাদের উঠতি বয়সের তরুণ ও যুবগোষ্ঠী মাদকের আগ্রাসনে বিপর্যস্ত হয়ে পড়ছে।
2: আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীরাও জড়িয়ে পড়ছে মাদক গ্রহণে, নারীদেরও কেউ কেউ মাদক গ্রহণে অভ্যস্ত হয়ে পড়ছে। তবে ভয়ানক চিন্তার বিষয় হচ্ছে আমাদের পথ শিশুদের এবং কিশোরদের একটি অংশও নিয়মিত মাদক গ্রহণ করছে,
1: ফলে পারিবারিক ও সামাজিক অস্থিতিশীলতা দেখা দেওয়ার পাশাপাশি সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।
2: যদিও বর্তমান গণতান্ত্রিক সরকার মাদক ও সকল ধরনের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে, নিয়মিত অভিযান পরিচালনা ও গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত রেখেছে,
1: তবে এটিও আমাদের মনে রাখতে হবে আমাদের সম্মিলিত সহযোগিতা ছাড়া সরকারের পক্ষে মাদকের মতো ভয়াবহ একটি সামাজিক ব্যাধি সম্পূর্ণরূপে নির্মূল করা কঠিন।
2: মাদকাসক্ত হওয়ার পেছনে রয়েছে অনেক কারণ। আমরা জানতে চাই তরুণদের মতে মাদকাসক্ত হওয়ার কারণ কি কি। প্রিয় শ্রোতা, এ সম্পর্কে এখন বেশ কয়েকজনের মতামত শুনব শেখ নজরুল ইসলামের আলাপচারিতায়।
3: শ্রোতাবন্ধুরা, তরুণদের মতে মাদকাসক্ত হওয়ার বেশ কিছু উল্লেখযোগ্য কারণ কিন্তু বিদ্যমান। এর মধ্যে প্রথমে যে বিষয়টি আমাদের চোখে পড়ে সেটি হল তরুণরা একসঙ্গে থাকার সুযোগে কৌতূহল বশত বা আড্ডার মাধ্যমে মাদকের সাথে তাদের পরিচয় ঘটে, যা পরবর্তী সময়ে অভ্যাসে পরিণত হয়। এছাড়া ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা, ব্যর্থতা অথবা পারিবারিক অশান্তির কারণেও সাময়িক প্রশান্তির আশায় অনেক তরুণরা কিন্তু মাদকের দিকে ঝুঁকে পড়ে। অর্থাৎ তরুণ বয়সে নতুন অভিজ্ঞতা অর্জনের যে তীব্র আকাঙ্ক্ষা ও কৌতূহল, সেটা থেকেই অনেক তরুণরা কিন্তু মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। প্রিয় বন্ধুরা, তরুণদের মতে মাদকাসক্ত হওয়ার কারণ বিষয়ে আজ আমি কথা বলছি বিইউবিটি ইউনিভার্সিটির বেশ কয়েকজন তরুণ শিক্ষার্থীদের সাথে।
4: আমি সুরায়তা বাসু মাইশা। বর্তমান সময়ে মাদকাসক্ত হওয়ার অন্যতম কারণ হলো মানসিক চাপ ও হতাশা। বর্তমান সময়ে অনেক তরুণ নানা ধরনের মানসিক চাপের মধ্যে দিয়ে যায়। পারিবারিক বিচ্ছেদ, পড়াশোনায় ভালো ফল করার চাপ, চাকরির অনিশ্চয়তা, আর্থিক সংকট, এসব দুশ্চিন্তা তাদের মানসিকভাবে দুর্বল করে তোলে। অনেকেই নিজের কষ্ট বা সমস্যার কথা পরিবারের সদস্য বন্ধুদের সাথে ভাগাভাগি করতে পারে না, ফলে তারা নিজের অসহায় ও হতাশ অনুভব করে। এই অবস্থায় কিছু মানুষ ভুলভাবে মনে করে যে মাদক গ্রহণ করলে মানসিক চাপ কমে যাবে এবং এই ভুল ধারণা থেকে তারা মাদকের দিকে এগিয়ে যাচ্ছে।
3: আমি কথা বলছি আরেকজন তরুণ শিক্ষার্থীর সাথে।
5: আমি মোহাম্মদ নাকিব আহমেদ। তরুণদের মাদকাসক্ত হওয়ার অন্যতম প্রধান কারণ হলো বন্ধুদের নেতিবাচক প্রভাব। কৈশোর ও তারুণ্যে একজন মানুষ সবচেয়ে বেশি প্রভাবিত হয় তার বন্ধুদের দ্বারা। অনেক সময় বন্ধুদের চাপ, গ্রহণযোগ্য হওয়ার ইচ্ছা বা একবার চেষ্টা করলে কিছু হবে না, এই ভ্রান্ত ধারণা একজন তরুণকে প্রথমবার মাদক গ্রহণে উৎসাহিত করে। কিন্তু সেই একবারের ভুল সিদ্ধান্তই ধীরে ধীরে অভ্যাসে, আর অভ্যাস থেকে একসময় ভয়াবহ আসক্তিতে পরিণত হয়। তাই ভুল সঙ্গই অনেক সময় সম্ভাবনাময় তরুণের জীবন, স্বপ্ন ও ভবিষ্যৎ ধ্বংসের অন্যতম বড় কারণ।
3: কথা বলছি আর একজন তরুণ শিক্ষার্থীর সঙ্গে।
6: আমি সরজাহান মৌরি। আমার মতো

0: অনেক সময় তরুণদের মধ্যে মাদক সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়, ধীরে ধীরে এই প্রভাব তাদের মাদকের দিকে ঝুঁকিয়ে দিতে পারে।
1: আমি কথা বলছি আরেকজন তরুণ শিক্ষার্থীর সঙ্গে।
2: আমি মহিউদ্দিন। তরুণদের মাদকাসক্ত হয়ে পড়ার পেছনে মাদকের সহজলভ্যতা অন্যতম প্রধান এবং প্রত্যক্ষ কারণ। যখন কোনো ক্ষতিকর জিনিস সহজে হাতের কাছে পাওয়া যায়, তখন কৌতূহল বা মানসিক চাপের মুহূর্তে সেটির দিকে ঝুঁকে পড়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
1: কথা বলছি আরেকজন তরুণ শিক্ষার্থীর সঙ্গে।
3: আমি প্রমিয়া তারানী। আইনের ছাত্রী হওয়ার সুবাদে আইনের দৃষ্টিকোণ থেকেই বলছি, বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী মাদকের উৎপাদন, সংরক্ষণ, পরিবহন, ক্রয় বিক্রয় ও সেবনকে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী এই আইনে কঠোর শাস্তির বিধানও রয়েছে, কিন্তু শুধুমাত্র কঠোর আইন থাকলেই তো যথেষ্ট নয়, আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। যদি মাদক ব্যবসায়ীরা দ্রুত বিচারের আওতায় না আসে, সীমান্তে চোরাচালান নিয়ন্ত্রণ করা না যায় এবং আইন প্রয়োগকারী সংস্থার জবাবদিহিতা নিশ্চিত না হয়, তাহলে তরুণদের মাদক থেকে দূরে রাখা কঠিন হবে।
1: কথা হচ্ছে আরেকজন তরুণ শিক্ষার্থীর সঙ্গে।
4: আমি মোহাম্মদ নূর এ তৌহিদ। তরুণদের মাদকাসক্ত হওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে অন্যতম হলো ভবিষ্যতের প্রতি অনিশ্চয়তা ও লক্ষ্যহীনতা। দীর্ঘমেয়াদী কোনো স্বপ্ন, স্পষ্ট কেরিয়ার লক্ষ্য বা জীবনের উদ্দেশ্য খুঁজে না পাওয়া তরুণদের মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি করে। এই শূন্যতা এবং অনিশ্চয়তা ঢাকার জন্য তারা মাদকমুক্ত জীবন থেকে বিচ্যুত হয়ে পড়ে। এছাড়া অন্যতম আরও একটি কারণ হলো ডিজিটাল আসক্তি। গভীর রাত পর্যন্ত জেগে থাকা, অনিয়মিত জীবনযাপন এবং রাতভর সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার কারণে অনেকের মধ্যে মানসিক অস্থিরতা ও বিষণ্ণতা তৈরি হয়। এই অস্থিরতা থেকে মুক্তি পেতে এবং রাতের ঘুমানোর উদ্দেশ্যে অনেকে ভুল চিকিৎসা বা নিজের মতো করে মাদক বা ঘুমের ওষুধ সেবন শুরু করে।
1: শ্রোতা বন্ধুরা, তরুণদের মতে মাদকাসক্ত হওয়ার কারণ বিষয়ে এতক্ষণ যেমনটি আপনারা শুনছিলেন, অর্থাৎ অসৎসঙ্গ, মানসিক চাপ, বিষণ্ণতা, কৌতূহল, পারিবারিক সচেতনতার অভাব এবং পরিবারের কোনো সদস্য যদি মাদকাসক্ত থাকে তাহলে সেটি কিন্তু তরুণদের উপর একটা প্রভাব বিস্তার করে। অন্যদিকে আশেপাশে যদি কেউ মাদকদ্রব্যের ব্যবসা বাণিজ্য করে, অর্থাৎ মাদকদ্রব্য যদি সহজলভ্য হয়ে যায় তাহলে কিন্তু তরুণরা মাদকের প্রতি আসক্ত হতে পারে। এবং এই বিষয়ে যে কাজটি করতে হবে এই বিষয়ে কিন্তু তরুণদেরকেই সচেতন হতে হবে এবং মাদকাসক্ত থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। তাহলে আজকের তরুণরাই পারবে আগামী দিনে একটি সুস্থ, সবল, মাদকমুক্ত দেশ এবং জাতি গঠন করতে। ধন্যবাদ আপনাদের সবাইকে।
5: শুধু আমরাই নয়, সমসাময়িক সময়ে সমগ্র বিশ্বে মাদকে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
6: এটি একটি জটিল, বহুমাত্রিক এবং গভীর সামাজিক সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। প্রযুক্তির বিকাশ, অনলাইন প্ল্যাটফর্মের অপব্যবহার, আন্তদেশীয় অপরাধ চক্রের বিস্তার এবং ভৌগোলিক অবস্থান দেশে দেশে মাদকের বিস্তার ঘটাচ্ছে।
5: মাদকাসক্তি কেবল ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে না, এটি তরুণ প্রজন্মকে বিপদগামী করে, তাঁদের সৃজনশীলতা, কর্মক্ষমতা, উৎসাহ, উদ্দীপনাকে ধ্বংস করে এবং একটি জাতির অপার সম্ভাবনাময় মানব সম্পদকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়।
6: ফলে পরিবারে অস্থিরতা, সামাজিক অবক্ষয় এবং মূল্যবোধের অবনতি ঘটে।
5: একই সঙ্গে সমাজের চুরি, ডাকাতি, সহিংসতা ও অন্যান্য অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়, যা সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে দুর্বল করে এবং জাতীয় উন্নয়ন ও স্থিতিশীলতাকে ব্যাহত করে।
6: অর্থনৈতিক ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব সুদূর প্রসারী। স্বাস্থ্যসেবায় ব্যয় বৃদ্ধি, উৎপাদনশীলতা হ্রাস এবং কর্মক্ষম জনগোষ্ঠীর অপচয় একটি দেশের টেকসই উন্নয়নকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
5: তাই মাদক নির্মূল ও প্রতিরোধের কোন বিকল্প নেই।
6: আর এ কাজটি শুরু করতে হবে নিজ পরিবার থেকে। পরিবারে কেউই যেন কোনোভাবেই মাদকের স্পর্শে না আসতে পারে, এ বিষয়ে সবাইকে সর্বক্ষণ সচেতন থাকতে হবে।
5: তারপরেও পরিবারের কোনো সদস্য কিংবা বন্ধু বান্ধব ও স্বজনদের মধ্যে কেউ যদি মাদকে আসক্ত হয়েই পড়ে তাহলে তাকে মাদক ছেড়ে দেবার জন্য ক্রমাগত বোঝাতে হবে।
6: তার মধ্যে আত্মশক্তি জাগাতে হবে, প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, ধৈর্য ও আন্তরিকতায় পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে। প্রিয় শ্রোতা, এবারে ফিরে আসার গল্প পর্বে তেমনই একজনের কথা শুনব যিনি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। আলাপচারিতায় সজীব দত্ত।
7: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ফিরে আসার গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সজীব দত্ত। আজও একজন নতুন বন্ধু আমাদের সঙ্গে আছেন, চলুন তার সঙ্গে পরিচিত হই। আপনার নাম, আপনি কি করেন?
8: আমি তাসমান, আমি একজন শিক্ষার্থী।
7: শ্রোতা বন্ধু,

0: রাস্তা, এটি উনার ছদ্মনাম। আপনি সুস্থ জীবনে ফিরে এসেছেন, কেমন লাগছে?
1: আমার সুস্থ জীবনে আসলে ফিরে এসে এখন মানে নিজেকে খুবই হালকা লাগছে, খুবই ভালো লাগছে। আগে যে আমি আমার জীবনটা কাটিয়েছি এটার কথা এখন মনে পড়লে খুবই কষ্ট লাগে, যে আমি এখন কতটা ভালো আছি, কতটা সুস্থ আছি, আগে কেন আমি এই জিনিসটার পথে গিয়েছিলাম, এবং এই পথ থেকে বেরোনোর পরে আমি যে কতটুকু নিজেকে শান্ত, নিজেকে অনেক কিছু চিনতে পারতেছি, অনেক কিছু দেখতে পারতেছি। আমি আগে অন্যভাবে এগুলো দেখতাম, এখন খুব নিজেকে হালকা লাগছে।
0: আন্তরিক ধন্যবাদ আপনাকে। আপনার পরিবারের সদস্যরা আপনার এই নতুনভাবে ফিরে আসায়, সুস্থ জীবনে প্রবেশ করায় কেমনভাবে দেখছেন? অনেক আনন্দিত নিশ্চয়ই?
1: হ্যাঁ, আমার ফ্যামিলি এখন খুবই আনন্দিত, এবং আমাকে এই জায়গায় নিয়ে আসা, মানে এই ভালোভাবে নিয়ে আসার জন্য আমার ফ্যামিলির ভূমিকা অনেক ছিল। বিশেষ করে বলবো আমার মার কথা, এবং আমার বাবার কথা, এবং আমার বড় বোনের কথা, এবং ওদের সবার কথা ভেবেই হয়তো আমি এখন এই পর্যায়ে আছি।
0: আপনি একটু বলবেন যে কিভাবে ভুল জীবনে, মাদকাসক্ত জীবনে প্রবেশ করেছিলেন?
1: এটা আসলে একেবারে ঢুকে যাওয়া এমন না, এটা খুব আস্তে আস্তে ঢোকা। আমি হয়তো একটা আড্ডাতে গিয়েছিলাম, ওইখানে একদিন দুদিন আমি দেখেছি যে ওরা কী করছে, এবং তিন দিনের দিন আমাকে বলছে যে চল জয়েন করি, চল জিনিসটা আমরা একবার ট্রাই করে দেখ। এবং এই জিনিসটার মাধ্যমে একবার দুবার, প্রথমবার আমার খারাপ লাগছে, এরপরে ভাবলাম না জিনিসটা আবার করলে হয়তো বা ভালো লাগবে আমার। আমি জিনিসটা যখন আবার করছি, জিনিসটা হয়তো তখনও আমার আস্তে আস্তে আস্তে আস্তে জিনিসটা আমার অটোমেটিক করতে করতে জিনিসটা আমার ভিতরে চলে আসছে, জিনিসটা আমার জন্য রেগুলার লাইফের মধ্যে চলে গিয়েছিল। জিনিসটা আমি হয়তো বা নিজে চাচ্ছি না, কিন্তু আমার বডিটা চাচ্ছে যে আমি জিনিসগুলা ইনহেল করি, অথবা জিনিসগুলা আমি বারবার ট্রাই করি।
0: এখন সুস্থ জীবনে এসে মনে হচ্ছে না যে সে ভুলগুলো করেছিলেন, তখন এটা কাজ করতো না?
1: আমরা যে নেশার কথা বলি, আমরা আসলে ওই জিনিসগুলো ভুলে থাকার জন্যই হয়তোবা মানুষজন এইগুলা ব্যবহার করে থাকে, অথবা ইনহেল করে থাকে, অথবা নিয়ে থাকে। আর এখন ওই কথাগুলো ভাবলে মাঝে মধ্যে নিজের কাছে প্রশ্ন করি যে আমি এটা কেন করেছিলাম, এবং এটার কারণে আমার কি হয়েছে, এবং কি কি আমি লস করছি, এইটা আমার এখন ভিতরে রিগ্রেট ফিল হচ্ছে নিজের কাছে। কিন্তু এখন আমার এই লাইফে এসে আমার নিজের কাছে খুবই ভালো লাগছে।
0: বন্ধুবান্ধব অন্য যারা ছিল, যারা একসঙ্গে সেই সময়টা ভুল পথে ছিলেন, তারা কি সুস্থ জীবনে আসতে পেরেছে সবাই?
1: হ্যাঁ, আমার বন্ধুবান্ধব যে সবাই এমন ছিল এমন না, আমার নিজের বন্ধুবান্ধবরা অনেক হেল্প করছে আমাকে ওই ফ্রেন্ডদের থেকে দূরে নিয়ে আসতে, এবং আমি চেষ্টা করতেছি আমার ওই ফ্রেন্ডগুলোর থেকে, আমি ওদের ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসতে।
0: এটার কারণে তো অনেক শারীরিক সমস্যাও হয়, তাই না? ক্ষুধা মন্দা বা খেতে ভালো লাগে না, ঘুমের সমস্যা, এরকম হয় না?
1: হ্যাঁ, এটা যদি বলে থাকেন, আমি যে রিহ্যাব সেন্টারে ছিলাম ওইখানে আমি হয়তো দুই থেকে তিন দিন আমি কিছুই খাইতে পারি নাই, এখন পর্যন্ত আমার ওষুধগুলো চলছে।
0: সেই নেশাগ্রস্ত সময়ে তো ঘুম কম হওয়া, ক্ষুধা মন্দা এগুলো তো থাকে না?
1: যদি ওই জিনিসগুলো ব্যবহার করেন তাহলে আপনি কখন খাবেন, একটা কি দিন হচ্ছে না রাত হচ্ছে, কখন কোন টাইম যাচ্ছে, এটা আপনি নিজেও বুঝতে পারবেন।
0: এটির কারণে তো পারিবারিক অনেক সম্পর্কের অবনতিও ঘটে, তাই না?
1: হ্যাঁ, আমার ফ্যামিলির সাথে আমার সম্পর্ক তখন একেবারেই ভালো ছিল না, এবং আমি ফ্যামিলি থেকে বারবার টাকা নেওয়া, ফ্যামিলি বিভিন্ন জিনিস বিক্রি করে দেওয়া, এবং আমার বাবা মাকে আমি এই বিষয়ে যে কত কষ্ট দিয়েছি এটা আমি এখনো বলতে পারবো না।
0: আপনি আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছে তাদের সবার প্রতি কি আহ্বান রাখবেন?
1: আমি বলবো যে এই মাদক থেকে যুব সমাজকে এবং সবাইকে আমি বলবো দূরে থাকতে, এবং মাদককে না বলি।
0: আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পরবর্তী জীবন অনেক সুন্দর হোক, সাফল্যমণ্ডিত হোক।
1: ধন্যবাদ আপনাকেও।
0: শ্রোতা বন্ধুরা, আমরা আজকের বন্ধুর সঙ্গে কথা বললাম, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়। আসুন আমরা মাদককে না বলি, মাদক মুক্ত দেশ করি। আগামী পর্বে আবার অন্য কোনো নতুন বন্ধুর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সজীব দত্ত, ফিরে আসার গল্প, বাংলাদেশ বেতার, ঢাকা।
2: শুনলেন তো বন্ধুরা, মাদক আমাদের কিভাবে নিঃস্ব করে দেয়, এবং কিভাবে সবার সহযোগিতায় আবার মাদক ছেড়ে দেয়া যায়।
3: তবে যেসব কারণে মানুষ মাদকে আসক্ত হয় বা হচ্ছে, এ বিষয়গুলোর ইতিবাচক সমাধান আমাদের নিশ্চিত করতে হবে। পরিবার, সমাজ, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব সবাইকেই দায়িত্ববোধের পরিচয় দিতে হবে এক্ষেত্রে।
2: প্রিয় শ্রোতা, আসুন এবারে মাদক বিরোধী একটি গান শুনি। শিল্পী মিজান মাহমুদ রাজীব ও রন্টি দাস। গানের কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর দিয়েছেন উজ্জ্বল সিনহা।

0: মাদকাসক্তি একটি বহুমাত্রিক জটিল সমস্যা। এ ব্যাধি দূর করতে দরকার সমন্বিত কর্মপ্রয়াস।
1: সরকারের উদ্যোগগুলোর সঙ্গে আমাদের সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।
0: পরিবার ও সমাজ জীবন থেকে মাদকদ্রব্য উৎখাত এবং মাদকাসক্তি নির্মূল করতে হলে আইন প্রয়োগের পাশাপাশি দরকার মানুষের বিবেক ও মূল্যবোধের জাগরণ, সচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক সামাজিক আন্দোলন।
1: আজ এ পর্যন্তই বন্ধুরা, আবারও কথা হবে আগামী পর্বে। শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো।
0: আজকের অনুষ্ঠান গ্রন্থনা করেছেন শাহনাজ সুলতানা,
1: উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা
0: এবং আমি শামীম আহমেদ,
1: সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম
1: এবং মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। বাংলাদেশ বেতার এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি আপনি আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকায় হোক, যে কোনো জেলা শহরের এলাকায় হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার আপনার আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ে চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়ে মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেলবেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালাম আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
3: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা মানুষের ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। গানটি শিল্পী রন্টি দাস, গানের কথা লিখেছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন অশোক কুমার সরকার।

0: রন্টি দাসের কণ্ঠে দেশের গানটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনা মাওলানা কাজী মারুফ বিল্লাহ।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের দৈনন্দিন জীবন ঘনিষ্ঠ ও ইসলামের মৌলিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান আলোকিত জীবন। সম্মানিত শ্রোতা, বিশ্বজাহানের সকল সৃষ্টির সেরা মানুষ এবং সৃষ্টির সকল কিছু মানুষের খেদমতে নিয়োজিত রয়েছে, আর এই মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এই প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। সুরা জারিয়াত আয়াত নাম্বার 56। একজন মমিন ব্যক্তি হবে সত্যবাদী, বিনয়ী, ধৈর্যশীল, আমানতদার, প্রতিশ্রুতি পালনকারী, পরোপকারকারী, ইবাদতকারী ও সকল সৃষ্টির জন্য কল্যাণকামী। এমন মৌলিক মানবীয় গুণে ভূষিত ইমানদার জনগোষ্ঠী পারে একটি সুন্দর ও সমগ্র সৃষ্টির জন্য কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠন করতে। আল্লাহ তাআলার বিধান পালনের মাঝেই রয়েছে কল্যাণকর সমাজ এবং জীবনকে আলোকিত করার পাথেও। সম্মানিত শ্রোতা বন্ধুরা, এবারে আমরা আলোকিত জীবনের আয়োজনে চলে যাচ্ছি। শুরুতেই আমরা শুনব কোরআনের আলো। এতে আজ রয়েছে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সুরা, হজ্জের শানে নজুল ও সংক্ষিপ্ত শিক্ষা। আরও রয়েছে দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত মাসআলা মাসাইল নিয়ে আলোচনা এবং সবশেষে হাদিসের শিক্ষা পর্বে বুখারী শরীফের হাদিস থেকে আলোচনা ও শিক্ষা। সুরা হজ, এ সুরায় 78টি আয়াত ও 10টি রুকু রয়েছে। সুরা শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা এবং কেয়ামতের সময় ভূমিকম্পের কথা বলা হয়েছে। এ পর্যায়ে সুরা হজের শানে নজুল ও সংক্ষিপ্ত শিক্ষা সম্পর্কে আলোচনা করছেন মাওলানা মুফতি মোহাম্মদ মানজুর হুসাইন।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। আলোকিত জীবন অনুষ্ঠানের পক্ষ থেকে সম্মানিত শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিবাদন। সম্মানিত শ্রোতা, অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করব কোরআনুল কারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা সূরাতুল হজ্জের শানে নজুল এবং বিষয়বস্তুর উপর আলোচনা সম্পর্কে। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইসলামের 5টি মৌলিক স্তম্ভের একটি হচ্ছে হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে এই ইবাদতটি পালন করতেন এবং এই ইবাদতের দিকে তাকিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল হজ্জ। এই সূরাটি মক্কা এবং মদিনা দুইটার সমন্বিত সূরা হিসাবে মুফাসসিরিন কারাম মত দিয়েছেন, অর্থাৎ মাক্কী জীবনের শেষ দিকে মাদানী জীবনের প্রথম দিকে মিলিয়ে এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। এই সূরাতে তিনটি দলের আলোচনাকে হাইলাইটস করা হয়েছে। প্রথমত মক্কার মুশরিক সমাজ, দ্বিতীয়ত দ্বিধাগ্রস্ত ও দোটানায় পড়ে থাকা মুসলিম, তৃতীয়ত আপোষহীন সত্যনিষ্ঠ মুমিন সমাজ। সম্মানিত শ্রোতা, এছাড়াও আরও কিছু আমলের সন্ধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরার মাধ্যমে দান করেছেন। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার কথা দিয়ে শুরু করেছেন এবং কিয়ামতের প্রতি সতর্ক বার্তা উচ্চারিত করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দৃশ্যগুলোর অবতারণা করেছেন, কিভাবে কিয়ামতে মানুষগুলো অন্নপায় হয়ে যাবে, কিভাবে মানুষগুলো একে অপরের দিকে ছুটাছুটি করবে, সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার শুরুতেই বর্ণনা করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের প্রতি যাতে কোনো সন্দেহ, কোনো ধরনের মানুষের মনে কোনো ত্রুটিলতা না থাকে, এজন্য সবকিছু সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা করেছেন যে তোমাদেরকে আমি মৃত্তিকা থেকে এবং আস্তে আস্তে আমি তোমাদেরকে বীর্য থেকে, তারপরে শারীরিক ছোট গঠন থেকে মায়ের পেটে একের পর এক পরিবর্তনের মাধ্যমে নির্দিষ্ট সময় মায়ের রেহেমে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে আগমন করিয়েছেন। সে আল্লাহর পক্ষে পুনরুত্থানের পরে আমাদের আকৃতি এনে দেওয়া, এটা খুবই সহজ একটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সম্মানিত শ্রোতা, যে তিনটি বিষয় বা তিন দলকে আল্লাহ ভাগ করেছেন, প্রথমত কাফের মুশরিক যারা কোনোভাবে ইসলামের দাওয়াত গ্রহণ করে না, ইসলামকে কটাক্ষ করে অবমাননা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিদ্রুপ আচরণ করে, আল্লাহ হাবিব সাল্লামকে জাদুকর বিভিন্ন শব্দে মানুষকে বিরক্ত করার জন্য যারা কথাগুলো বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিরস্কৃত করেছেন। পরকালকে যারা অস্বীকার করে কাফের মুশরিকদের মধ্যে, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচিত্র পরকালের চিত্র কিছুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে তুলে ধরেছেন। তারপর যারা দ্বিধাগ্রস্ত ইমানদার, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসে ভালো লাগে, আবার যখন কাফেরদের কাছে চলে যায় তখন তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, দোটানা হয়ে পড়ে থাকে, তাদেরকে ইমানের প্রতি অবিচল থাকার দাওয়াত দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে যারা ইমানদার, যারা ইহুদি, যারা নাসারা, যারা মাজুস মূর্তি পূজারী, যারা আল্লাহর সাথে শিরিক করে, এই সবগুলোর সাথে পার্থক্য হয়ে যাবে কিয়ামতের দিন, কে সত্য ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করবেন। অতএব আমাদের শিক্ষা নেওয়া উচিত এই সূরা থেকে যে সত্যনিষ্ঠ ইমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আলোচনা করেছেন।
3: ধন্যবাদ মাওলানা মুফতি মোহাম্মদ মানজুর হোসাইন, আপনি সূরা হজ্জের শানে নজুল ও শিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন। সম্মানিত শ্রোতা, এ পর্যায়ে মাসআলা মাসাইল। আমাদের প্রাত্যহিক জীবনে ইসলামের বিধিবিধান সম্পর্কিত যেসব প্রশ্নের সম্মুখীন হই, তার সুষ্ঠু সমাধান কোরআন ও হাদিস থেকে আমরা জানব। আপনাদের কাছ থেকে আসা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আমার সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি এবং ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মোহাম্মদ লুতফুর রহমান।
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
3: প্রথমে প্রশ্ন করেছেন ঢাকা মিরপুর 10 সেনপাড়া পর্বতা থেকে মোহাম্মদ আব্দুর রশিদ। তিনি জানতে চেয়েছেন ইসলামী শিক্ষার গুরুত্ব সম্পর্কে জানতে চাই, কারণ আমার সন্তানদেরকে ইসলামী শিক্ষা শিক্ষিত করার জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি।
5: ধন্যবাদ ভাইকে, যিনি ইসলামী শিক্ষার গুরুত্ব জানতে চেয়েছেন। ইসলামী শিক্ষা অর্জন করা হচ্ছে একটি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের উপরে যে ফরজটি নাজিল করেছেন সেটি ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই পড়া বা ইসলামী শিক্ষা, এটা হচ্ছে একটি মৌলিক শিক্ষা, চরিত্র গঠনের একটি মাধ্যম এবং উন্নত সমাজসেবা। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল নরনারী সকলের উপরে দ্বীনী শিক্ষা বা ইসলামী শিক্ষা অর্জন করা এটি একটি ফরজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তবে একটি শর্ত হচ্ছে যে কতটুকু আপনি শিখবেন। একজন মানুষ জীবন চলাচলের জন্য কোনটা বৈধ কোনটা অবৈধ এবং তার জীবন পরিচালনার জন্য যতটুকু এলেম জানা দরকার, অন্তত ততটুকু শিক্ষা অর্জন করা ফরজ।
3: বগুড়া জেলার আদমদিঘি থেকে মোহাম্মদ কাউসার হোসেন জানতে চেয়েছেন গোসল ফরজ হলে যদি গোসলের তিনটি ফরজের কোনো ফরজ আদায় না হয় তাহলে সে গোসল কি পবিত্র গোসল হিসাবে গণ্য করা যাবে?
5: গোসলের যে ফরজ রয়েছে তিনটি, আগে তিনটি আপনাকে স্পষ্ট হতে হবে। একজন মানুষের গোসল যখন ফরজ হয়, শরীর যখন অপবিত্র হয়, তখন তাকে গড়গড়া পর্যন্ত অর্থাৎ গলার হলকুম পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, নাকের একেবারে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, এই তিনটি ফরজ গোসল যে শর্ত, এটার যদি একটাও যদি আপনি ছুটে যায় বা একটা যদিও অসম্পূর্ণ হয় তাহলে ফরজ গোসলের হক আদায় হবে না, আপনার আবার পুনরায় গোসল করতে হবে। এই অসম্পূর্ণ গোসল দিয়ে আপনি নামাজ কালাম বা কোনো ইবাদত বন্দেগী করতে পারবেন না বা আপনি পবিত্র হইলেন না বলে গণ্য হবে। হবে, সেজন্য তিনটি শর্ত ফরজ গোসলের যে ফরজ এটি পরিপূর্ণ আদায় করতে হবে।
3: শরীয়তপুর জেলার নড়িয়া থানা থেকে মোহাম্মদ বদিউল আলম তিনি প্রশ্ন করেছেন, যদি নামাজে অজু ছুটে যায় এমত অবস্থায় আমাদের করণীয় কি?
5: নামাজের মধ্যে যদি আপনার উজু ছুটে যায়, এটা যদি স্পষ্ট হয় আপনার কাছে, তাহলে আপনি উজু করে আবার পুনরায় নামাজ পড়বেন। এবং এক্ষেত্রে ইমামের হয় এক সুরত বা একটি তবিয়ত, একটি তরিকা, যদি ইমামের পিছনে মুসল্লিরা হয় সেক্ষেত্রেও কিছু তরিকা রয়েছে। তবে ওভারঅল হচ্ছে উজু ছুটে গেলে নিঃসন্দেহে আপনি নামাজ পড়তে হলে পুনরায় আবার উজু করতে হবে।
3: কুমিল্লা জেলার মুরাদনগর থেকে মোসাম্মদ লাইলি আক্তার তিনি জানতে চেয়েছেন, আমার প্রতি মাসে মাসিক 7 দিনের বেশি হয়ে থাকে, এই অবস্থায় আমি নামাজ কখন থেকে আদায় করব?
5: আল্লাহ পাক মায়েদের বা বোনদের প্রত্যেকটা মাসে তাদেরকে একটা অসুস্থতা বা তাদের শারীরিক একটা কন্ডিশন রেখেছেন, যেটাকে আমরা মেন্স পিরিয়ড বলি বা তাকে মাসিক বলি, যে ভাষাই বলি না কেন, এটিটা আল্লাহ প্রদত্ত একটি জিনিস। 7 দিনের বেশি যদি কোনো নারীর হয় তাহলে এটা ফকহের ভাষায়, হাদিসের ভাষায় ইস্তেহাজা বলা হয়, অসুস্থ। 7 দিন 7 রাত ওভার হওয়ার পরই উনি স্বাভাবিকভাবে নামাজও পড়তে পারবেন, রোজাও রাখতে পারবেন। ওনার যদি এর পরেও যদি মিন্স দেখা যায়, লক্ষণ হয়, তাহলে মনে করতে হবে এটা মিন্স নয়, এটি একটি অসুস্থ, এবং তিনি ডাক্তারের শরণাপন্ন হবেন।
3: ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থেকে মোহাম্মদ তোফায়েল আহমদ তিনি প্রশ্ন করেছেন, আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব সুদভিত্তিক ব্যবসার সঙ্গে জড়িত, এই অবস্থায় তার পিছনে আমাদের নামাজ আদায় করা শুদ্ধ হবে কি?
5: সুদ একটি কোরআন এবং সুন্নাহ নিষিদ্ধ একটি বিষয়, এটি শুধু ইমাম নন, মুসল্লি নন, কোন মুসলমানদের জন্য এটার সাথে সংশ্লিষ্ট ন্যূনতম থাকার কোন সুযোগ নাই। সেক্ষেত্রে ইমাম সাহেব যে কাজটি করেছেন গর্হিত কাজ করেছেন। এভাবে যদি ইমাম সাহেব যদি ব্যাক না করেন, ফিরে না আসেন, কন্টিনিউ করেন, তা নিঃসন্দেহে তার পিছনে নামাজ হবে না, কারণ দৃশ্যমান কোন কবিরা গুনার সাথে, হারামের সাথে যদি কেউ সংশ্লিষ্ট থাকেন, তাহলে তার পিছনে জেনে শুনে নামাজ পড়ার সুযোগ নেই, নামাজ পড়ার কোন স্কোপ কোন মুসল্লির নেই।
6: আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্রতী হয়। আল কোরআন, বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনতে পাবেন পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা আপনাদের কাছ থেকে যে সমস্ত প্রশ্ন এসেছিল তার তথ্য নির্ভর উত্তর আমরা শুনলাম। উত্তর দিলেন বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ মাওলানা হাফেজ মোহাম্মদ লুৎফুর রহমান। এবার হাদিসের শিক্ষা আমরা শুনব। অধীনস্থদের প্রতি দায়িত্ব ও কর্তব্য বিষয়ক বুখারী শরীফের হাদিস থেকে আলোচনা ও শিক্ষা বলছেন মাওলানা মোহাম্মদ নুরুদ্দিন।
4: আলোকিত জীবন অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও স্বাগত। সম্মানিত শ্রোতা, আজ অধীনস্থদের প্রতি কর্তব্য ও জবাবদিহিতা বিষয়ক হাদিস নিয়ে আলোচনা করব। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কুল্লুকুম রাঈন ফামাসউলুন আন রাঈয়াতিহি ফাল আমীরু আল্লাযী আলা আন-নাসি রাঈন ওয়া হুয়া মাসউলুন আনহুম والرجل راع على أهل بيته وهو مسؤول عنهم والمرأة راعية على بيت بعلها وولده وهي مسؤولة عنهم والعبد راع على مال سيده وهو مسؤول عنه ألا فكلكم راع وكلكم مسؤول عن رعيته. হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, কাজেই প্রত্যেকেই নিজ অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসার সম্মুখীন হবে, আর আমির বা জনগণের শাসক তাদের দায়িত্বশীল, কাজেই সে তাদের বিষয়ে জিজ্ঞাসিত হবে। একজন পুরুষ তার পরিবার পরিজনদের দায়িত্বশীল, কাজে সে তাদের বিষয়ে জিজ্ঞাসিত হবে। স্ত্রী স্বামীর ঘরের এবং তার সন্তানের দায়িত্বশীল, কাজেই সে তাদের বিষয়ে জিজ্ঞাসিত হবে। আর কৃতদাস আপন মনিবের সম্পদে রক্ষণাবেক্ষণকারী, কাজেই সে বিষয়ে জিজ্ঞাসিত হবে। শোনো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কাজেই প্রত্যেকেই আপন অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসিত হবে। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী শরীফের 2554 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। সম্মানিত শ্রোতা, আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দিয়ে থাকেন। কেউ পরিবার প্রধান, কেউ শিক্ষক, কেউ অফিস প্রধান, কেউ প্রতিষ্ঠানের পরিচালক, আবার কেউ রাষ্ট্রের শাসক। হাদিসে বর্ণিত রাইন অর্থ রাখাল বা অভিভাবক। যেমন রাখাল তার পশুগুলোকে নিরাপদে রাখে, তেমনি একজন মুসলিমকে তার অধীনস্থদের নিরাপত্তা, শিক্ষা, অধিকার সহ সার্বিক কল্যাণ নিশ্চিত করতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা সদাসর্বদা দোয়া করব, হে আল্লাহ, আপনি আমাদের উপর অর্পিত প্রতি দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন।
3: ধন্যবাদ মাওলানা মোহাম্মদ নুরুদ্দিন, আপনি বুখারী শরীফের হাদিস থেকে আলোচনা করেছেন। সম্মানিত শ্রোতা, আমাদের এই আলোকিত জীবন প্রচারিত হয় প্রতি শুক্রবার বিকেল 4:35। আগামী অনুষ্ঠান আপনাদের সকলকে শোনার জন্য সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
5: এতক্ষণ শুনলেন ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন মাওলানা কাজী মারুফ বিল্লাহ।
6: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। গানটির গীতিকার এবং সুরকার কবির বকুল, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন বশিরুজ্জামান সাব্বির।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: বশিরুজ্জামান সাব্বিরের কণ্ঠে দেশের গানটি শুনলেন।
0: কিছুক্ষণের মধ্যে শুনবেন প্রথমে ইংরেজি সংবাদ, পরে বাণিজ্যিক সংবাদ। মনে কেটে নিয়েছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by Shamim Khan. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir said there is no alternative for an independent, strong media establishing sustainable democracy and remarks as chief guest seminar told role of media in democracy organized by Television Editors Council. Rather, it's a culture. Therefore, tolerance, respect for differing opinions and democratic practices must be strengthened to establish sustainable democracy, he added. He also said democracy cannot stand on a strong foundation unless various state institutions are strengthened. Local Government, Rural Development and Cooperatives Minister said if freedom of expression, tolerance and responsibility are practiced more widely, the media will be able to play a more effective role. Information and Broadcasting Minister Zahiruddin Shopun said the government is working with journalists and media owners to protect the interest of the media. He said this at a seminar titled Role of Media in Sustainable Democracy, organized by Television Editors Council at a hotel in the capital today. There is no form of government's control on media. Rather, journalists, owners and government are jointly working to build an independent, responsible and economically sustainable media system, Zahiruddin Shopun said. The minister urged all concerned to consider the media not merely as a business institution, but as one of the most important pillars of the state and society, saying journalism and the media industry are different from any other sector. Home Minister Salahuddin Ahmed said the government would prepare an impartial list of top drug traffickers as part of its efforts to curb drug smuggling, prevent spread of narcotics and strengthen drug control across the country. He said this, newsman, after a district-level meeting on drug prevention and improvement of law and order at the Hill Town Circuit House in Cox's Bazar last night. The minister said the government had decided to establish camps along drug trafficking routes through joint operations or in coordination with local law enforcement agencies. Instructions have been given to intensify patrols by Bangladesh Navy and Coast Guard on those routes, he added. At least 6 people have been killed and 10 others injured after a passenger bus lost control and ran over labourers waiting for work in Bogra this morning. The accident occurred in Irulia Silkibanda area on Bogra Naugaon Highway. Bogra Shadar Police Station officer in charge confirmed it, saying all victims were labourers and local residents. Police said a Shah Fateh Ali Poribahan bus travelling to Naugaon from Dhaka lost control after reaching Irulia Silkibanda area of the highway and crashed into an electric pole beside the road. 3 people were killed on the spot and several others were injured. With assistance from local residents, police rescued the injured and took them to Shaheed Ziaur Rahman Medical College Hospital in Bogra, where doctors declared 3 more people dead. Meanwhile, at least 8 people, including a children, were killed and 25 others injured in head-on collision between 2 passenger buses on Dhaka-Sylhet Highway in Usmani Nagar Upazila of Sylhet District early today. According to police, a Dhaka-bound unique Poribahan bus from Sylhet collided head-on with a Bengal Poribahan bus travelling towards Sylhet from Dhaka after both vehicles reportedly lost control while attempting to overtake. The impact caused the buses to veer off the highway and plunge into a roadside ditch. At least 8 people, including students and teachers, were killed and several others injured after a student opened fire inside a school in Thailand. Police said the gunman, a 14-year-old 9th grade student at Debsirin School in Nonthaburi, later died by suicide. Authorities asked the public to stay away from school. Cricket in Bangladesh were 19-2 at stumps in the second innings on the second day of the 3-day warm-up match against host Australia 11 in Darwin today. Early Australia scored 355, losing all wickets in the first innings, and Bangladesh scored 200. 63. Finally, weather and forecast valid till 1 tonight says the chances of rain are thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Borishal, Potakali, Noakhali, Kumilla, Chattogram and Sylhet. River ports in these areas are to host cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. Banichik Shangbad Porchi, Nahida Mitu. চলতি মাসের 16 তারিখ ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারিক রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড থেকে এই কর্মসূচির উদ্বোধন করবে বলে আশা করা হচ্ছে। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা এজেডএম জাহিদ হোসেন বলেন, প্রথম ধাপে 41 লাখ উপকারভোগীকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছেন সরকার। পর্যায়ক্রমে আগামী 4 বছরে প্রায় 1 কোটি 60 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আগামী 18 আগস্ট রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দ্বিতীয়বারের মতো রাজস্ব সম্মেলনের আয়োজন করছে। প্রধানমন্ত্রী তারিক রহমান এই রাজস্ব সম্মেলনের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। আয়কর, ভ্যাট ও কাস্টমস এই 3 রাজস্ব শাখাকে একই প্ল্যাটফর্মে এনে রাজস্ব ব্যবস্থার দুর্বলতা, সম্ভাবনা এবং ভবিষ্যতের রূপরেখা তৈরি করাই এই সম্মেলনের মূল লক্ষ্য। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ধারাবাহিকতায় আগস্টের প্রথম 5 দিনে প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। এ সময় দেশে 60 কোটি 20 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 83.7% বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে একথা জানানো হয়েছে। এদিকে 4 ও 5 আগস্ট এই 2 দিনে প্রবাসীরা দেশে 196 মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। এদিকে চলতি অর্থবছরের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে 3.46 বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরে একই সময়ে এর পরিমাণ ছিল 2.86 বিলিয়ন মার্কিন ডলার। বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ আরও শক্তিশালী হচ্ছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারী করদাতাদের জন্য সর্বোচ্চ 5% কর প্রণোদনার ঘোষণা দিয়েছে, তবে এই সুবিধার সর্বোচ্চ সীমা 25,000 টাকা। এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো কর প্রণোদনা প্রযোজ্য হবে না। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 3,266 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 2,29,664 টাকা। এছাড়া 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 3,149 টাকা কমিয়ে 2,19,342 টাকা, 18 ক্যারেটের এক ভরিতে 2,682 টাকা কমিয়ে 1,88,374 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 2,216 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 1,53,848 টাকা। আজ সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.95 টাকা, ক্রয় 122.95 টাকা, ইউরো বিক্রয় 144.60 টাকা, ক্রয় 141.99 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 168.51 টাকা, ক্রয় 165.50 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.23 টাকা, ক্রয় 32.58 টাকা, দিরহাম বিক্রয় 33.91 টাকা, ক্রয় 33.30 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 405.60 টাকা, ক্রয় 398.30 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.25 টাকা, ক্রয় 95.48 টাকা, মালয়েশিয়ান রিগগেট বিক্রয় 30.50 টাকা, ক্রয় 29.91 টাকা এবং থাইবাত বিক্রয় 3.78 টাকা, ক্রয় 3.70 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে গারোদের নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠান সালগিতাল। গ্রন্থনা উপস্থাপনায় মিলিতা দীপা ব্রি।
3: বাংলাদেশ বেতার ঢাকা সালগাতাল নিয়ে নাজিমা সাকান্তিগুন খুশি ওই কাছে আনবাকসা দাসানি সালগাতাল প্রোগ্রামার চাকসুয়েঙা আঙা মিলিতা দীপামরি আঙা বেবের আ নাজিমা সাকান্তি নাম টোকেঙা আর বাংথাংনি নকটাঙি মন্দির আংখোবা নামি দোনে ওয়ানদা কি আঙা নাসিমাঙ্কু রিকুয়েস্ট জানাবাতনাসকা যে মানাঙা আংথাং দিদিনি আমা পারাঙ্কু নিয়েঙা নাসিমা সাকান্তিখুন মুথেলা ওয়ান বাক্সানা আরো বা আঙা দিকিন জানাবনাসকা থাঙি আমা আপ্পারাঙ্কু নামকি নি না সান্না জমা সাং ওদের সাম্বল রাঙ্কু হন্না থাঙি আমা আপা নকটাঙি মান্দি খুঁজা দিকে আংছিঙি নকসু সংসুলো সওবা জমা সা দোয়া ওদে হ্যাংছিং তিসা নি রকনা নি সামনা মান্না গতা হ্যাংছিং সাম্বল রাঙ্কু বা হননি

কাছারি পিংরং দাসাল দিয়ান সময়ুন সালগেতাল না দনসুগুবা সময়রং বন্যাহা নাসিমাং সালগেতাল প্রোগ্রাম কো খনাবো আর সালগেতাল ও মাই মাই প্রোগ্রাম কো এড খা ওদে সালগেতাল আরো বা খনা থুরি দাকে নাসিমাং নি নাম্বি গপা খু পাথিয়া রং নিকো আংনা জানাবেতপো আর আং থাঙ্গি আমা আফারাং কো নক্সল সংসুল আরো বা খাসানাং বি গপা মান্দিরাং কো নাসিমাং খিয়ার খারম্বো নাসিমাং সাকান থিয়ান নামি দংতো গ্রুম্বো মুথেলা

0: এতক্ষণ প্রচারিত হল গারোদের জন্য অনুষ্ঠান সালগিত্তাল। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমাদের এপালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমরা কজন: রাবেয়া সুলতানা শিউলি, নিশাত শাহরিয়ার, মোহাম্মদ আহসান হাবিব, শিরিন বানু, এস এম আসাদুজ্জামান এবং আমি সুরাইয়া সুলতানা। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ রুহুল আমিন, মোসাম্মদ নূরজাহান এবং শাকিল আহমেদ। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
2: বাংলাদেশ বেতার ঢাকা।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
3: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
4: তাইলে
3: একটা জরুরি কথা বলি।
4: বলেন।
3: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
4: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
3: শোনেন, সরকার ছয় মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
4: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
3: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
4: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
3: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা। অবশ্যই টিকার দরকার আছে।
4: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
3: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
4: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা। ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
3: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
4: জি অবশ্যই। আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
3: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
4: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
4: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
4: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
3: তারপর কি হইল?
4: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে। কিন্তু
3: কিন্তু আবার কি?
4: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
3: আল্লাহ সবাই রে হেফাজত করুন।
5: আমিন।
3: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ। আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না।
2: বিড়ি সিগারেটের নিক্ষিপ্ত জ্বলন্ত টুকরো অগ্নিকাণ্ডের অন্যতম কারণ। তাই ধূমপান পরিহার করুন, মশার কয়েল ব্যবহারে বিশেষ সতর্ক থাকুন, আগুন থেকে সাবধান থাকুন, হাতের কাছে দু বালতি পানি এবং এক বালতি বালি রাখুন। আগুন লাগলে সূচনাতেই তা আগুনে নিক্ষেপ করুন। বৈদ্যুতিক আগুনে দ্রুত প্রধান সুইচ বন্ধ করুন। গৃহের বিদ্যুতের তার মাঝে মাঝে পরীক্ষা করুন, পুরনো তার বদলে ফেলুন।
5: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমাদের এবারের নিবেদন দেশাত্মবোধক গান। গানের রচয়িতা প্রাণ গোপাল বিশ্বাস, সুরারোপ করেছেন উজ্জ্বল সিনহা। সবুজ শ্যামল বাংলাদেশ। দ্বৈতকণ্ঠে গিয়েছেন ডলি মণ্ডল ও আবুল বাশার শিকদার।

0: প্রাণগোপাল বিশ্বাস রচিত দেশাত্মবোধ গানটি শুনলেন। শিল্পী ছিলেন ডলি মণ্ডল ও আবুল বাশার শিকদার। দেশকে ভালোবাসুন এবং অন্যকে উৎসাহিত করুন, তবেই আপন প্রিয় মাতৃভূমি বাস উপযোগী ও স্বনির্ভর হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর।
2: প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে সবুজ প্রান্তরে। প্রিয় শ্রোতা, প্লাস্টিক দূষণ আধুনিক জীবনে এক ভয়াবহ সংকটে পরিণত হয়েছে। এটি মাটি, জল ও বায়ুকে দূষিত করছে। প্রায় 2100 প্রজাতির জলজ ও স্থলজ প্রাণীর জীবন বিপন্ন করছে। এই নীরব ঘাতক খাদ্য শৃঙ্খলে মাইক্রোপ্লাস্টিক হিসেবে প্রবেশ করে মানুষের স্বাস্থ্যহানি ও পরিবেশগত বিপর্যয় ঘটাচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বিষাক্ত পৃথিবী রেখে যাচ্ছে। প্লাস্টিক জাতীয় জিনিস আধুনিক জীবনে বহুল ব্যবহৃত উপাদান হলেও পরিবেশের জন্য তা ভয়াবহ ক্ষতির কারণ। প্লাস্টিক দ্রব্য বহুল ব্যবহার ও অব্যবস্থাপনার ফলে মাটি, পানি এবং বায়ু দূষণের পাশাপাশি জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে। পরিবেশের পাশাপাশি এটি মানুষের স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী এবং ভয়াবহ প্রভাব ফেলে। প্লাস্টিক দ্রব্য প্রস্তুত করতে ব্যবহৃত বিভিন্ন বিষাক্ত রাসায়নিক খাবার বা পানির সংস্পর্শে আসলে ধীরে ধীরে খাদ্যে মিশে যায় এবং এই রাসায়নিকগুলোই পরবর্তীতে মানবদেহে ক্যান্সার, হরমোনগত অসামঞ্জস্য এবং প্রজনন সমস্যার কারণ হতে পারে। এছাড়া প্লাস্টিক পোড়ালে বিভিন্ন প্রকার ক্ষতিকর গ্যাস নির্গত হয়, এগুলো শ্বাসনালীর প্রদাহ, অ্যাজমা এবং ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। প্লাস্টিক মাটির সঙ্গে মেশে না, বরং মাটির উর্বরতা শক্তি নষ্ট করে। প্লাস্টিক নদীর তলদেশে জমা হয়ে নদীর তলদেশ ভরাট করে ফেলে। ঢাকা শহরের পয়ঃনিষ্কাশনের 80% ড্রেন পলিথিন ব্যাগ কর্তৃক জমাট বেঁধে আছে, যার দরুন সামান্য বৃষ্টি হলেই ঢাকা শহরে দেখা দেয় অসহনীয় জলাবদ্ধতা। এছাড়াও প্লাস্টিক বর্জ্য সমুদ্রে মিশিয়ে জলজ প্রাণীর জীবন এবং খাদ্যচক্রকে ক্ষতিগ্রস্ত করে। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, এবারের সবুজ বাংলায় প্লাস্টিক দূষণ আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাস এবং ভবিষ্যৎ সংকট, এই বিষয়ের উপর শুনবেন একটি সাক্ষাৎকার।
3: প্রিয় শ্রোতা, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের বিষয় প্লাস্টিক দূষণ, আমাদের দৈনন্দিন অভ্যেস এবং ভবিষ্যতের সংকট। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের সাথে আছেন কাজী নাজমুল মাহমুদ, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর। প্রথমে আপনার কাছে জানতে চাইব প্লাস্টিকের ব্যবহার ও বিস্তার সম্পর্কে।
4: জি, ধন্যবাদ। আসলে প্লাস্টিক ছাড়া আধুনিক জীবন কল্পনা করা প্রায় অসম্ভব। বাজারে পণ্য কেনা বেচা, খাদ্য সংরক্ষণ, চিকিৎসা সরঞ্জাম, ইলেকট্রনিক পণ্য, পানির বোতল, খেলনা, সব ক্ষেত্রেই প্লাস্টিকের যেন বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রীর ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোতে পলিথিন ব্যাগ ও প্লাস্টিকের সহজলভ্যতা এই সমস্যাটাকে যেন আরো জটিল করে তুলেছে।
3: বিস্তার এবং ব্যবহার তো আমরা জানলাম, এবার একটু জানবো আপনার কাছ থেকে প্লাস্টিক দূষণের প্রধান কারণগুলো আসলে কি।
4: জি, প্লাস্টিক দূষণের আসলে অনেকগুলো কারণ রয়েছে, তবে দুই একটি না বলেই না। প্লাস্টিক দূষণের মূল কারণ হলো মানুষের অসচেতনতা ও দায়িত্বহীনতা। আমরা প্রয়োজনের তুলনায় অনেক বেশি প্লাস্টিক ব্যবহার করি এবং ব্যবহার শেষে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার কথা ভাবিও না। শহরাঞ্চলে অপরিকল্পিত নগরায়ন, দুর্বল বর্জ্য সংগ্রহ ব্যবস্থা এবং শিল্প কারখানার প্লাস্টিক বর্জ্য নদী ও খালবিলে ফেলার প্রবণতা বেড়েই যাচ্ছে। পাশাপাশি প্লাস্টিক পোড়ানোর ফলে বায়ু দূষণের কিন্তু মারাত্মক আকার ধারণ করছে।
3: পরিবেশের উপর প্লাস্টিক দূষণের মারাত্মক প্রভাব রয়েছে, এই সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে।
4: প্লাস্টিক দূষণের কারণও যেমন অনেক বহুবিধ, প্লাস্টিক দূষণের কিন্তু প্রভাবও এটাও কিন্তু অনেক। বিভিন্ন ধরনের প্রভাব আমাদের পরিলক্ষিত হয় আমাদের পরিবেশের উপরে বা আমাদের সমাজের উপরে। যেমন প্লাস্টিক কিন্তু সহজে পচে না, বরং এটি শত শত বছর পরিবেশে টিকে থাকে। মাটিতে জমে এটি উর্বরতা নষ্ট করে এবং স্বাভাবিকভাবে এটা কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে। নদী, খাল ও নালায় জমে থাকা প্লাস্টিক পানি স্বাভাবিক যে প্রবাহ সেটাকে বাধাগ্রস্ত করে, ফলে এক প্রকার জলবদ্ধতা সৃষ্টি করে থাকে, যার ফলে বন্যার ঝুঁকি তো বেড়ে যায় স্বাভাবিকভাবে। এছাড়াও সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে প্লাস্টিকের দূষণের কারণে মাছ, কচ্ছপ ও পাখি সহ অসংখ্য প্রাণী মারা যাচ্ছে। এতে পরিবেশের স্বাভাবিক যে ভারসাম্য সেটা ক্রমশ বিনষ্ট হচ্ছে।
3: পরিবেশের উপর প্লাস্টিকের দূষণের প্রভাব সম্পর্কে জানলাম, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে মানব স্বাস্থ্যের উপর কিরকম প্রভাব ফেলতে পারে?
4: পরিবেশ আসলে এই মানব জাতিকে কেন্দ্র করে আর কি। তো মানব স্বাস্থ্যের উপরে প্লাস্টিক দূষণের প্রভাব খুবই মারাত্মক। যেমন প্লাস্টিক দূষণ মানব স্বাস্থ্যের জন্য একটা মারাত্মক হুমকি, যেটি একটু আগে আমি বলছিলাম। সময়ের সঙ্গে সঙ্গে বড় প্লাস্টিক ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হয়, যাকে আমরা সাধারণত আপনি জানেন যে মাইক্রোপ্লাস্টিক বলে থাকি। তো এই মাইক্রোপ্লাস্টিক খাবার, পানি ও বাতাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়। এছাড়া প্লাস্টিক পোড়ালে নির্গত বিষাক্ত গ্যাস নির্গত হয়, সেই বিষাক্ত গ্যাসটি আমাদের শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ এমনকি ক্যান্সারের কারণও হতে পারে।
3: প্লাস্টিক দূষণ প্রতিটি ক্ষেত্রেই প্রভাব ফেলছে আমরা জানি, এবারে জানবো অর্থনীতি ও সমাজে কেমন প্রভাব ফেলছে।
4: প্লাস্টিকের দূষণের প্রভাব শুধু যে পরিবেশ ও স্বাস্থ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়, বরং এটি দেশের অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব ফেলে থাকে। নদী ও সাগরে প্লাস্টিক জমে মৎস্য সম্পদ হ্রাস পায়, যার ফলে জেলে সম্প্রদায়ের জীবন জীবিকা হুমকির মুখে পড়ে। পর্যটন এলাকাগুলো প্লাস্টিক বর্জ্যে দূষিত হলে পর্যটকের সংখ্যা কিন্তু কমে যায়, যা জাতীয় আয়ের উপর অবশ্যই একটি নেতিবাচক প্রভাব ফেলে থাকে।
3: আমরা এতক্ষণ অনেক সমস্যার কথা জানলাম, এবার একটু সমাধানের কথা জানবো। প্লাস্টিক দূষণের সমাধান ও করণীয় কি?
4: প্লাস্টিক দূষণ রোধে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র সব পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ব্যক্তিগতভাবে আমাদের প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য বা রিসাইক্লিং পণ্যের ব্যবহার করতে হবে। বাজারে গেলে কাপড় বা পাটের ব্যাগ ব্যবহার, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার করা খুবই জরুরি। রাষ্ট্রীয় পর্যায়ে কঠোর আইন প্রয়োগ করা, পরিবেশ বান্ধব বিকল্প উৎপাদনের উৎসাহ প্রদান এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই গড়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে। এক্ষেত্রে উল্লেখ হচ্ছে আমাদের সরকার যে ১৭টি ধরনের প্রোডাক্টকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসেবে চিহ্নিত করেছে। এই ধরনের যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা একবার ব্যবহার্য প্লাস্টিক, এই ধরনের প্লাস্টিক ব্যবহারকে, প্লাস্টিক পণ্যের ব্যবহারকে আমরা সর্বদা নিরুৎসাহিত করছি এবং এর জন্য আমাদের প্রায়শই বিভিন্ন মোবাইল কোর্ট থেকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি নেওয়া হয়ে থাকে।
3: অনেক ধন্যবাদ এত চমৎকার পরামর্শ দিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের সাহায্য করার জন্য। নিশ্চয়ই পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে। প্রিয় শ্রোতা, এই পরিবেশকে নিয়েই যেহেতু আমাদের জীবন, তাই এখন শুনবেন পরিবেশ বিষয়ক একটি চমৎকার গান।

0: শ্রোতা বন্ধুরা, চমৎকার এই গানটি শুনতে শুনতে কিন্তু চলে এসেছি আমাদের আজকের সবুজ প্রান্তরের একদম শেষের দিকে। যাবার আগে বলে যেতে চাই, আজকের সবুজ প্রান্তরের গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি বৈশাখী খাতুন, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভিন এবং সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: এতক্ষণ শুনলেন কৃষি বিষয় কার্যক্রম কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর, বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জেসমিন আক্তার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই। আজ রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র শুধু নির্বাচন নির্ভর কোন ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি। তাই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে। মন্ত্রী আরও বলেন, মত প্রকাশের স্বাধীনতা, সহনশীলতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে পারলে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারবে। একই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে। তিনি বলেন, গণমাধ্যমের উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই, বরং স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়তে সাংবাদিক মালিক ও সরকার যৌথভাবে কাজ করছে। গণমাধ্যমকে কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকতা ও গণমাধ্যম শিল্প অন্য যে কোনো খাত থেকে ভিন্ন। সরকার দেশের উন্নয়নে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকারী তরুণদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। আজ রাজধানীতে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে নিরাপদ, বিনিয়োগ বান্ধব ও কর্মসংস্থানমুখী পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিদেশে পড়াশোনা শেষে তরুণরা দেশে ফিরে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন এবং রাষ্ট্র গঠনে সরাসরি ভূমিকা রাখতে পারেন। দেশে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আজ ১৫ জনের মৃত্যু হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৯ জন নিহত হয়েছে এবং এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৩৫ জন। আজ সকালে ঢাকাগামী একটি বাস এবং সিলেটগামী কোচের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। এদিকে বগুড়ায় এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, আজ ভোরে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় যাত্রীবাহী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিকরা বাসটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলে ৩ শ্রমিক নিহত হন। থাইল্যান্ডের একটি স্কুলে এক ছাত্রের গুলিতে ছাত্র শিক্ষক সহ অন্তত ৮ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ জানায়, ননথাবুরির দেবসেরিন স্কুলের নবম শ্রেণীর ছাত্র ১৪ বছর বয়সী ওই বন্দুকধারী পরে আত্মহত্যা করে। কর্তৃপক্ষ জনসাধারণকে স্কুল থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৮ সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল দেশটির সরকারি সূত্রে এই তথ্য জানানো হয়। ইয়েমেনের সামরিক বাহিনী এই হামলার খবর নিশ্চিত করে সমুচিত জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান আজ জেদ্দায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে এসব দেশ আঞ্চলিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এ পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাবাহিনীর প্রধান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও আজ সৌদি আরবে পৌঁছেছেন। খেলার খবর ক্রিকেট। ডারউইনে ৩ দিনের প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৯ রান সংগ্রহ করেছে। এর আগে অস্ট্রেলিয়া একাদশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৫৫ রান এবং বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৬৩ রান সংগ্রহ করে। এদিকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কিষাণী।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান কিষাণীর পক্ষ থেকে। আশা করছি সবাই সুস্থ ও নিরাপদ আছেন। হাসি আনন্দে বহমান এই জীবনে আমাদের অনেক আশা আর স্বপ্ন থাকে, তাই তো পরিশ্রমী মানুষেরা তাদের কাজকে ভালোবেসে জীবনকে সাজায়। পরিশ্রমের পর যখন জীবনে সুখ আসে, তখন জীবন হয় রঙিন স্বপ্নময়। জীবনে সাফল্য পেতে পরিশ্রমের বিকল্প নাই, তাই তো কঠিন রোদ বৃষ্টি ঝড়ে আমাদের কৃষকেরা ক্লান্ত হয়, মাঝে মাঝে ঘর্মাক্ত শরীর আর চলতে চায় না। তারপরও ভবিষ্যৎ সাফল্যের আশায় তারা ফসল ফলায়, আমাদের খাবারের যোগান দেয়, কৃষিজ পণ্য রপ্তানি করে বাংলাদেশ এভাবেই স্বাবলম্বী হয়। কৃষি প্রধান এই বাংলাদেশে কৃষকেরা আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। উন্নত চাষাবাদ, বীজ কিংবা বাজারজাত ব্যবস্থা ঠিক থাকলে আমাদের কৃষি আরও স্বনির্ভর হবে। এতে কৃষকের জীবনমান হবে উন্নত, বাংলাদেশ হবে উন্নয়নের আধুনিক চিত্র। এমন সুস্থ সুন্দর বাংলাদেশ পাবার প্রত্যাশা আমাদের সকলের। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায়। প্রথমে আমন্ত্রণ কৃষি কথা পর্বে। ভালো ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুত করতে হয়, বীজ বপনও জরুরি, বিনা চাষে ফসল উৎপাদন তাও কি সম্ভব? এবারে আমরা কৃষি কথা এই পর্বে বিনা চাষে সরিষা চাষ এই পদ্ধতি সম্পর্কে শুনব একটি সাক্ষাৎকার। শ্রোতা বন্ধুরা, বিনা চাষে সরিষা চাষ পদ্ধতি এই বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলব। দেশে ভোজ্য তেলের প্রধান উৎস হল সরিষা, তাই সরিষার উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ভোজ্য তেলের চাহিদা মেটানো অপরিহার্য। বিনা চাষে সরিষা চাষ পদ্ধতিতে ধানের আবাদ না কমিয়ে সরিষার আবাদ বাড়ানো যায়, আর এই বিষয়টি নিয়ে আমদানিত শুনব। এই মুহূর্তে আমাদের উপস্থিত আছেন শায়লা সুলতানা চৌধুরী, উপপরিচালক বাস্তবায়ন সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। এই যে আজকের বিষয়টি বিনা চাষে সরিষা চাষ পদ্ধতি, শুনলে একটু কেমন অন্যরকম লাগে যে একটা জমিতে চাষ না করেই সরিষা উৎপাদন সম্ভব বা চাষ করা সম্ভব। তো প্রথমে আমি আপনার কাছে জানতে চাইব, এই যে আমরা বলছি বিনা চাষে সরিষা চাষ, আসলে এই পদ্ধতিটি বলতে আমরা কি বুঝি?
3: বিনা চাষে বা রিলে পদ্ধতিতে সরিষা চাষ পদ্ধতি বলতে জমিতে চাষ না দিয়ে আমন ধান কাটার 10-15 দিন আগে অথবা ধান কাটার ঠিক আগে ভেজা মাটিতে সরিষা বীজ ছিটিয়ে দেওয়াকে বোঝায়। ক্ষেত্রবিশেষে ধান কাটার পরও বীজ ছিটানো যায়। এ পদ্ধতিতে খরচ ও সময় দুটোই কম লাগে।
2: সুন্দরভাবে আমরা শুনছিলাম যে বিনা চাষে সরিষা চাষ পদ্ধতি সম্পর্কে আমরা। তো এবারে আপনার কাছে জানতে চাইব, এই যে এই পদ্ধতি, এই পদ্ধতিতে বীজ বপনের উপযুক্ত সময় আসলে ঠিক কখন এবং কি কি জাত এখানে ব্যবহার করা হয়ে থাকে?
3: আমন ধান কর্তনের পরপরই জমিতে পর্যাপ্ত রস, সাধারণত 45-50% আর্দ্রতা থাকা অবস্থায়, অর্থাৎ জমিতে চলাচল করলে পায়ের ছাপ পড়ে এমন আর্দ্রতা থাকা অবস্থায় আমন ধানের সারির মাঝে সরিষা বীজ বিঘা প্রতি 1-1.5 কেজি হারে বপন করতে হয়। বীজ বপন করার আগে বীজ ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে, তবে সারি ছাড়াও ছিটিয়েও বপন করা যায়। যদি জমিতে পর্যাপ্ত রস না থাকে এবং বৃষ্টিপাতও না হয়, সেক্ষেত্রে বীজ বপনের একদিন আগে একটি সেচ প্রয়োগ করে সরিষা বীজ বপন করতে হবে। অঞ্চল ভেদে কার্তিক মাসের শেষ থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত, অর্থাৎ অক্টোবরের শেষ সপ্তাহ হতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বিনা চাষে সরিষার বীজ বপন করা যায়। স্বল্প জীবনকাল সম্পন্ন আমন ধান কর্তন করার পরপরই উচ্চ ফলনশীল স্বল্প জীবনকালীন সরিষা জাত যেমন বিনা সরিষা 4, বিনা সরিষা 9, বিনা সরিষা 10, বা বারি সরিষা ১৪, বারি সরিষা ১৭ প্রভৃতি আবাদের মাধ্যমে সরিষা উৎপাদন বৃদ্ধি করা যেতে পারে।
2: এবার আপনার কাছে জানতে চাইছি, বিনা চাষে সরিষা চাষ পদ্ধতির সার ব্যবস্থাপনা সম্পর্কে যদি কিছু বলতেন।
3: বিনা চাষে সরিষা আবাদে প্রয়োজন মাফিক সময়মতো সুষম সার প্রয়োগ অত্যন্ত জরুরি। সরিষা বীজ বপনের আগেই ইউরিয়া ছাড়া টিএসপি, এমওপি, জিপসাম, দস্তা ও বোরন সার ছিটিয়ে প্রয়োগ করতে হবে। গাছ একটু বড় হলে এবং ফুল আসার আগে প্রতি বিঘা জমিতে ৭-৮ কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হয়। এভাবে দুই কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। প্রথম কিস্তি অবশ্যই বীজ বপনের ১০ দিন পর এবং দ্বিতীয় কিস্তি বীজ বপনের ২৫-৩০ দিন পর প্রয়োগ করতে হবে।
2: এই যে এই চাষ পদ্ধতিতে কি কোনো প্রকারের সেচ দেওয়ার প্রয়োজন রয়েছে?
3: জমিতে পর্যাপ্ত রস না থাকলে প্রয়োজন মতো সেচ প্রয়োগ করতে হয়। বীজ গজানোর পরে প্রয়োজনে ২০-২৫ দিনের মধ্যে একবার এবং ৪০-৪৫ দিনের মধ্যে দ্বিতীয়বার সেচ প্রয়োগ করতে হয়। বৃষ্টিপাত হলে সেচের প্রয়োজন নেই, তবে এঁটেল মাটির ক্ষেত্রে জমিতে রস কমে গেলে বা শুকিয়ে গেলে জমি শক্ত হয়ে যেতে পারে, সেক্ষেত্রে উপরের নিয়মে অবশ্যই প্রথম সেচ প্রদান করতে হবে। অতিরিক্ত সেচের পানি বা বৃষ্টির পানি যেন জমি থেকে বের হয়ে যেতে পারে, এজন্য নালার মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে।
2: এই পদ্ধতিতে আগাছা দমন করার কোনো প্রয়োজন হয় কি?
3: আগাছার উপদ্রব হলে চারা গজানোর ১৫-২০ দিনের মধ্যে নিড়ানি দিয়ে আগাছা দমন করতে হবে। তবে আগাছা দমন করার জন্য কোনো প্রকার ঔষধ প্রয়োগ করার প্রয়োজন নেই। চারা বেশি ঘন হলে প্রয়োজন মাফিক পাতলা করে দিতে হবে।
2: আগাছা দমনের বিষয়টি আমরা শুনলাম,

0: মধ্যে মেলাথিয়ন 57 প্রতি লিটার পানির সাথে 2 মিলিলিটার মিশিয়ে স্প্রে করা যেতে পারে। তবে সরিষা ক্ষেতে মৌমাছির আনাগোনার সময় কীটনাশক প্রয়োগ করা ঠিক নয়। সবশেষে বলা যায়, রোপা আমন পরবর্তী এবং আগাম পানি নেমে যায় এমন হাওর, বিল ও চর এলাকায় জমিসহ অন্যান্য সরিষা চাষযোগ্য জমির জন্য প্রযুক্তিটি বেশ উপযোগী।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা শায়লা সুলতানা চৌধুরীর কাছ থেকে শুনছিলাম বিনা চাষে সরিষা চাষ পদ্ধতি এই বিষয়টি নিয়ে। আশা করছি আজকের এই বিষয়টি সম্পর্কে জেনে আপনারা উপকৃত হয়েছেন। শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের আমন্ত্রণ স্বাস্থ্য কথা পর্বে। ডায়াবেটিক এখন আমাদের কাছে আর অপরিচিত কোন রোগ নয়। সঠিক স্বাস্থ্যবিধি মেনে চললে এই রোগ নিয়ন্ত্রণে থাকে। তবে তা নিয়ন্ত্রণে না থাকলে নখ, দাঁত, চুল সহ শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি হতে পারে। শ্রোতা বন্ধুরা, এবারে স্বাস্থ্য কথা এই পর্বে আমরা শুনব ডায়াবেটিস রোগীদের নখের যত্নে করণীয়, এই বিষয়টি নিয়ে একটি সাক্ষাৎকার। চলুন শোনা যাক। প্রিয় কিষাণী মা ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান কিষাণ বধূর স্বাস্থ্যকতা পর্বে। আজ আপনাদের সাথে রয়েছে আমি তানিয়া সুলতানা। নখ আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। হাত ও পায়ের নখের যত্নে আমাদের সদা সচেষ্ট থাকা উচিত, সচেতন থাকা উচিত। ত্বক এবং চুলের যত্নে যতটা আমরা গুরুত্ব দিই, অনেকাংশে নখের ক্ষেত্রে আমরা আসলে তেমন গুরুত্ব দিই না, কিন্তু এটিরও গুরুত্ব সহকারে যত্ন নেওয়া উচিত। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো ডায়াবেটিস রোগীদের নখের যত্নে করণীয় সম্পর্কে। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার জুবাইদা আখতার, সিনিয়র কনসালটেন্ট চর্ম ও যৌন রোগ বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, নখের পরিচর্যা আসলে আমাদের কিভাবে করা উচিত?
2: নখের পরিচর্যার ক্ষেত্রে প্রথমেই বলতে হলে বলতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা। প্রতিদিনই আমাদেরকে বেশ কয়েকবার পানি দিয়ে হাত মুখ ধুতে হয় এবং কাজ শেষে আমরা সাবান দিয়ে হাত ধুই। আর কৃষক ভাইদের সব সময় কিষাণীরা সাহায্য করে থাকে ধান রোপণ করা থেকে শুরু করে গৃহস্থালী সব কাজে, সেজন্য তাদেরকেও বারবার হাত পরিষ্কার রাখতে হয়। এই হাত প্রতিদিনই আমাদের বেশ কয়েকবার পানি দিয়ে হাত ধুতে হয়। কাজ শেষে আমরা সাবান দিয়ে হাত ধুই, তবে অতিরিক্ত সাবান বা হ্যান্ডওয়াশ ব্যবহার করা ভালো না, এতে হাতের চামড়া শুষ্ক হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা তেলযুক্ত বা গ্লিসারিনযুক্ত সাবান ব্যবহার করতে পারি। প্রতিবারই হাত ধোয়ার পর শুকনো কাপড় বা গামছা দিয়ে হাত মুছে ফেলবেন, বিশেষত নখগুলি চেপে চেপে মুছবেন যাতে পানি না থাকে। দিনে অন্তত দুবার, প্রয়োজনে অনেকবার শীতকালে হাতে পায়ে নখ সহ ক্রিম, ভেজলিন, নারিকেলের তেল ব্যবহার করতে পারেন।
1: এরপরে আপনার কাছে জানতে চাইব ডায়াবেটিস রোগীরা আসলে কিভাবে তাদের নখের যত্ন নেবে।
2: ডায়াবেটিস রোগীদের নখের যত্ন বেশ ভালোভাবেই নিতে হয়। এক্ষেত্রে আমরা বাড়তি নখ সপ্তাহে একদিন কেটে ফেলব, কারণ নখ বড় হলে এর ভিতরে অনেক রোগ জীবাণু থাকে এবং কৃমির উপদ্রব বেড়ে যায়। যাদের নখ বেশি শক্ত তারা 5-10 মিনিট কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে নখ কাটবেন। ডায়াবেটিস রোগীর নখ কাটার ক্ষেত্রে খুব সাবধানে নখ কাটতে হবে, বাড়তি নখ একটু রেখেই তবে কাটবেন। বেশি করে নখ কাটলে অনেক সময় নখের কোণ বা চামড়া ছিলে যায় বা কেটে যায়, এতে রোগ জীবাণুর সংক্রমণ ঘটে এবং প্রদাহ দেখা দেয়। ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
1: আমরা জানি যে আমাদের কিষাণী মা বোনেরা গৃহস্থালের অনেক কাজ করেন, সেই সাথে কৃষি কাজেও সহায়তা করেন, সেক্ষেত্রে তাদের নখ ভালো রাখতে আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত?
2: গৃহস্থলী কাজ করার সময় কিষাণ বধূরা অনেক সময় নখ দিয়ে মাছের আঁশ, সবজির খোসা ইত্যাদি ছাড়াতে গেলে নখ ক্ষতিগ্রস্ত হয়। গবাদি পশুর পরিচর্যার সময়ও ছত্রাক বা ফাঙ্গাস দিয়ে নখের ভিতর ঢুকে যায়, নখ নষ্ট করে ফেলে। তাই গবাদি পশু পরিচর্যার সময় অবশ্যই গ্লাভস ব্যবহার করবেন।
1: সবশেষে আপনার কাছে জানতে চাইব যে আমরা জানি পুষ্টিকর খাবার আসলে আমাদের দেহের অনেক অঙ্গের সুস্থতার জন্য দায়ী, সেক্ষেত্রে নখ সুস্থ রাখার জন্য কিংবা নখ ভালো রাখার জন্য কি ধরনের খাদ্যাভ্যাসের প্রয়োজনীয়তা আছে আমাদের কিষাণী মা বোনদের?
2: নখের সুস্থতা বজায় রাখতে হলে সুষম খাবারের পাশাপাশি নখের যত্নের সুষম খাবার অর্থাৎ প্রোটিন, ভিটামিন, পানির কোনো বিকল্প নেই। আয়রনের অভাবে রক্তশূন্যতা হলে বা ভিটামিন ডি থ্রির অভাব হলে ভিটামিন বি কমপ্লেক্সের সাথে ভিটামিন বি7 অর্থাৎ বায়োটিন নখের জন্য খুবই উপকারী।

0: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। নিশ্চয়ই আপনার দেওয়া তথ্যগুলি আমাদের কিষানি মা বোনদের উপকারে আসবে।
1: শ্রোতা বন্ধুরা, সুর আমাদের মনের শান্তির খোরাক, আমাদের ভালো লাগা। এবারে তাই তো আমাদের পরিবেশনায় রয়েছে সুন্দর একটি গান, শোনাব ইতিহাস ছায়াছবির গান আসিফ ও বেবি নাজনীনের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, গান তো শোনা হল, এবারে আপনাদের আমন্ত্রণ সবুজ আঙিনা পর্বে। আমাদের জীবকুলের অস্তিত্ব টিকিয়ে রাখতে গাছের কোনো বিকল্প নাই, তাই তো বৃক্ষরোপণের পাশাপাশি এর সংরক্ষণেও আমাদের যত্নবান হতে হবে। ব্যক্তিগত পর্যায়ের পাশাপাশি বন বিভাগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারে সবুজ আঙিনা এ পর্বে আমরা শুনব বন সংরক্ষণে বন বিভাগের ভূমিকা, এই বিষয়টি নিয়ে একটি সাক্ষাৎকার। চলুন শোনা যাক। প্রিয় কিষাণী মা ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে। আজ আমরা যে বিষয়ে কথা বলবো, বন সংরক্ষণে বন অধিদপ্তরের ভূমিকা। আর এই বিষয়ে বলবার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন শাকিলা নার্গিস, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, বন অধিদপ্তর। আসলে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো আপনি তো জেনেছেন ইতিমধ্যেই। প্রথমে আমরা যে বিষয়ে জানতে চাইবো বাংলাদেশের বন সম্পর্কে, এই ব্যাপারটা যদি আপনি একটু বিস্তারিত বলেন।
1: আমরা সবাই জানি সুজলা সুফলা স্বচ্ছ শ্যামলা আমাদেরই বাংলাদেশ। বন অধিদপ্তর নিয়ন্ত্রিত বাংলাদেশের বনভূমির পরিমাণ দেশের আয়তনের প্রায় 10.74%। বাংলাদেশের বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ দেশের মোট আয়তনের 22.37%। ভৌগোলিক অবস্থান ও জলবায়ু তারতম্যের কারণে বাংলাদেশে বিভিন্ন ধরনের বনাঞ্চল রয়েছে, যেমন পাহাড়ি বন, প্রাকৃতিক ম্যানগ্রোভ বন, সৃজিত উপকূলীয় বন, শালবন, জলাভূমির বন ইত্যাদি। চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জের পাহাড়ি এলাকার বনসমূহ পাহাড়ি বন। শালবন মূলত কুমিল্লা, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও শেরপুর জেলায় অবস্থিত। তাছাড়া দেশের উত্তরাঞ্চলের দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, নওগাঁ, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় অল্প কিছু শালবন রয়েছে। প্রাকৃতিক ম্যানগ্রোভ বন হচ্ছে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় অবস্থিত। পৃথিবীর একক বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বন হচ্ছে আমাদের সুন্দরবন, বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এ বন অবস্থিত। সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওড় ও বিলজুড়ে জলাভূমির বন বিস্তৃত। রাতারগুল দেশের অন্যতম একটি দৃষ্টিনন্দন জলাভূমির বন, সিলেট জেলার গোয়াইনহাট উপজেলায় এ বন অবস্থিত। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপকূলীয় এলাকা জুড়ে সৃজিত উপকূলীয় বন এর অবস্থান। উপকূলীয় এলাকার জেগে ওঠা চরমভূমিতে 1965 থেকে বন সৃজন করা হচ্ছে। এ বনকে প্যারাবনও বলা হয়ে থাকে। এ বন সুন্দরবন ও জলোচ্ছ্বাসের তীব্রতা থেকে উপকূলীয় এলাকার জানমালকে রক্ষা করে থাকে। এ বন জেগে ওঠা চরমভূমিকে স্থিতিশীল ও দৃঢ় করে কৃষিকাজ সহ অন্যান্য উন্নয়নমূলক কাজের জন্য উপযোগী করে তোলে।
0: এবারে জিপটি করতে চাই উপকূলীয় এলাকায় বনায়নে বন অধিদপ্তরের ভূমিকা সম্পর্কে একটু বলবেন।
1: জি, বাংলাদেশ বিশ্বে সর্বপ্রথম উপকূলীয় চরাঞ্চলে সফল বনায়নকারী দেশ। বন বিভাগ 60-এর দশক থেকে উপকূলীয় অঞ্চলে জেগে ওঠা চরে বনায়ন শুরু করেছে। উপকূলীয় চরে বনায়ন প্রক্রিয়ায় বনজ সম্পদ সৃষ্টির পাশাপাশি উপকূলবাসীকে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা করছে এবং সাগর থেকে ভূমি জেগে ওঠা সহ দৃঢ়করণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে। জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন এবং এর নেতিবাচক প্রভাব হ্রাসে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস প্রতিরোধে সবুজ বেষ্টনী হিসেবে কাজ করছে। সেই সাথে দেশে কার্বন মজুদ বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় বনায়ন বন্যপ্রাণীর অভয়াশ্রয় এবং মৎস্য সম্পদের প্রজনন ক্ষেত্র তৈরি করেছে। বনায়নের মাধ্যমে বঙ্গোপসাগর থেকে 1,680 বর্গ কিলোমিটার আয়তনের ভূমি দেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করা হয়েছে। উপকূলীয় চরাঞ্চলে যাবৎ প্রায় 2,615 বর্গ কিলোমিটার চর বনায়ন করা হয়েছে, যা উপকূলবাসীকে ঝড়, জলোচ্ছ্বাস এবং হচ্ছে নদী ভাঙ্গনের মতন প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে রক্ষা করে আসছে।
0: বন সংরক্ষণে বন অধিদপ্তরের সামগ্রিক কার্যক্রম এর ভূমিকা সম্পর্কে, মানে কার্যক্রম বা ভূমিকা সম্পর্কে একটু জানতে চাইবো আপনার কাছে।
1: জি, আসলে বন সম্পর্কে হচ্ছে বন অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। বন অধিদপ্তর বিভিন্ন প্রকল্প এবং রাজস্ব বাজেটের আওতায় বন এলাকায় বনাচ্ছাদন বৃদ্ধি, বন পুনরুদ্ধার কার্যক্রম, বন অবক্ষয় রোধ, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ, উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী সৃজন এবং বন নির্ভর জনগোষ্ঠীর বনের উপর নির্ভরশীলতা কমানোর জন্য বন ব্যবস্থাপনা ও সহযোগিতামূলক বন ব্যবস্থাপনার মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রম পরিচালনা করে আসছে। বন ও বনের বাইরের এলাকায় বৃক্ষাচ্ছাদন বৃদ্ধির লক্ষ্যে সামাজিক বনায়ন কার্যক্রমের মাধ্যমে বন এলাকা এবং রাস্তার ধারে, বাঁধের ধারে, খালের ধারে এবং বসতবাড়িতে বনায়ন কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও জনগণের মধ্যে বৃক্ষরোপণ এবং পরিচালনা বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যেমন উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে উপকূলীয় সবুজ বেষ্টনী সৃজন এবং সমুদ্র ও নদী মোহনা এলাকায় জেগে ওঠা নতুন চর স্থায়ীকরণের লক্ষ্যে ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে। সামাজিক বনায়নের মাধ্যমে বৃক্ষাচ্ছাদন সম্প্রসারণ এবং গ্রামীণ জনপদের আর্থসামাজিক উন্নয়ন এবং দারিদ্র বিমোচনের এক নতুন দিগন্তের সূচনা করেছে। সামাজিক বনায়ন স্থানীয় দরিদ্র জনগণকে উপকারভোগী হিসেবে সম্পৃক্ত করে বনায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবং নার্সারিতে চারা উৎপাদন, পরিচালনা, বাগান পরিচর্যা ইত্যাদি কার্যক্রমে নারীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়েছে। উল্লেখ্য যে সামাজিক বনায়ন কর্মসূচিতে উপকারভোগীর এক তৃতীয়াংশ হিসেবে মহিলা সদস্য রাখা হয়েছে।
0: অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে বলবার জন্য। এবারে যে প্রশ্নটি আমি করতে চাই, সব শেষ প্রশ্ন আপনার কাছে, বন রক্ষায় তরুণদের কিভাবে আসলে সম্পৃক্ত করা হচ্ছে?
1: জি, আসলে হচ্ছে বন রক্ষায় তরুণদের একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বন রক্ষায় নানাভাবে তরুণদেরকে আমরা সম্পৃক্ত করছি। আমরা প্রতি বছর 21 মার্চ আন্তর্জাতিক বন দিবস উদযাপন করছি। দিবসটি উদযাপন উপলক্ষে গাছ চেনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ আরো বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং সারা বছর ব্যাপী তরুণদেরকে সম্পৃক্ত করে নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
0: বাহ, অনেক চমৎকার আয়োজন, আপনাদের অনেক দারুণ উদ্যোগ আপনারা নিয়েছেন। প্রিয় কিষাণী মা ও বোনেরা, আপনারা নিশ্চয়ই আজকের আলোচনার মাধ্যমে অনেক বেশি উপকৃত হবেন এবং এই আলোচনা অনেক বেশি ফলপ্রসূ হবে। সেই শুভ প্রত্যাশা আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য কোন আয়োজনে।
2: শ্রোতা বন্ধুরা, শুনছিলেন সবুজ আঙ্গিনা এই পর্বটি। আসুন বেশি বেশি করে গাছ লাগাই, অক্সিজেনের মজুদ বাড়াই। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের সব শেষ পরিবেশনে রয়েছে সাফল্য কথা এই পর্বটি। পরিশ্রমের পর সাফল্য পেতে আমাদের সবারই ভীষণ ভালো লাগে, তাই তো একজন স্বাবলম্বী মানুষ সমাজ ও দেশের সম্পদ। এবারে সাফল্য কথা এই পর্বে আপনারা শুনবেন অর্গানিক সাবান তৈরি করে সফলতা অর্জন করেছেন এমন একজন সফল মানুষের সাক্ষাৎকার। চলুন শোনা যাক।
3: প্রিয় কৃষাণী মা বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান কৃষাণ বধূতে। আপনারা সারা দিন নানা রকম কাজে ব্যস্ত থাকেন, কাজের ব্যস্ততার মাঝে আজ একজনকে পরিচয় করিয়ে দিচ্ছি, যার নাম আফরোজা খানম মুক্তা। অর্গানিক সাবান তৈরি করে আত্মনির্ভরশীল হয়েছেন তিনি, যে কাজটি কাজের ফাঁকে ফাঁকে আপনারাও করতে পারেন। ছোটবেলা থেকেই নতুন কাজ করতে এবং শিখতে খুব পছন্দ করতেন তিনি। মা, খালা, দাদি, নানি, তারা সব সময় সব ধরনের কাজ খুব নিখুঁতভাবে করতে পছন্দ করতেন। নানা রকম কাজের প্রতি আগ্রহ রয়েছে তার। ঢাকার গোলাপবাগে গড়ে তুলেছেন নিজের প্রতিষ্ঠান শৌখিন কারুশিল্প। আফরোজা কিভাবে অর্গানিক সাবান তৈরি শুরু করেছিলেন শুনবো তার মুখেই। অর্গানিক সাবান তৈরি করা বা কিভাবে এই কাজ শিখলেন?
4: পারিবারিক ভাবে শিখেছি, তাদের দেখে আমিও চেষ্টা করেছি তাদের মতো করার। আমার স্বামী, শ্বশুর বাড়ি সবাই আমাকে কোনোদিনও কাজ করতে নিষেধ করেনি, বরং আরো উৎসাহ দিয়েছেন আমার এই কাজের প্রতি।
3: এই যে অর্গানিক সাবান, এটা নিঃসন্দেহে নতুন একটা উপকরণ যা মেয়েরা ঘরে বসে করছে বা করার চেষ্টা করছে। এই কাজটা আপনি কোথায় শিখেছেন?
4: এই কাজটা আপা আমি দেশের বাইরে শিখেছি। আমি এখানে রান্না শিখাতে গিয়েছিলাম দেশের বাইরে, ওইখানে যে আমার এক স্টুডেন্ট আমাকে অর্গানিক সাবান উপহার দেন, ওই সাবানটা দেখে আমার রাত্রেবেলা ঠিক মতো ঘুম হচ্ছে না, আমি কখন এই সাবানের নিয়মটি শিখব। ছাত্রীর কাছ থেকে জেনে নিলাম সাবান কোথায় ভালো শেখায়, তার কথা মতো চলে গেলাম শিখতে এবং শিখলামও। আমি এখন অর্গানিক সাবান স্বল্প পরিসরে আত্মীয় স্বজন পরিচিতদের কাছে বিক্রিও করছি।
3: কেউ যদি বলে আমি আপনার কাছে সাবান তৈরি শিখতে চাই, পারবেন শেখাতে?
4: আমি এখন নিজেই শিখাতে পারছি।
3: কত ধরনের সাবান আপনি তৈরি করতে পারেন?
4: আপা আসলে সাবানের আইটেম গুনে শেষ করা যাবে না, তবে আমি প্রায় 15 ধরনের সাবান তৈরি করতে পারি। মজার ব্যাপার হলো সাবান সম্পূর্ণ ন্যাচারাল, এর গুণ অনেক। কমলার খোসা, মালটার খোসা, নিম পাতা, তারপর সজনে পাতা, অ্যালোভেরা, মুলতানি মাটি, কাঁচা হলুদ, এইগুলি শুকিয়ে গুঁড়া করে নানান রকম সাবান তৈরি করা সম্ভব।
3: এছাড়া অন্য কোনো বিশেষ পদ্ধতি বা প্রসেস অবলম্বন করেন কি সাবান তৈরি করার ক্ষেত্রে?
4: 3 ধরনের পদ্ধতি অবলম্বন করা যায়। একটা কোল্ড প্রসেস, হট প্রসেস, প্রিওর প্রসেস। সাবানের বেস বিভিন্ন উপকরণ মিশিয়ে তৈরি করা হয়, পিওর অ্যান্ড মেল্ট সব ধরনেরই সাবান তৈরি করা সম্ভব হয়।
3: সবগুলোই কি ভালো মানের হয়?
4: না, কোল্ড প্রসেসটা বেশি ভালো মানের হয়।
3: সাবান তৈরির অন্যান্য যে কাঁচামালগুলো লাগে সেগুলো কোথায় পাওয়া যায় বা কি কি ধরনের কাঁচামাল আপনি ব্যবহার করে থাকেন?
4: সাবান তৈরির বেশিরভাগ অনলাইনে পাওয়া যায়। এছাড়া আপনি যদি ব্যবসা প্রতিষ্ঠান উদ্যোক্তা হিসাবে কাজ করতে চান তাহলে ঢাকার চকবাজার থেকে এই ধরনের কাঁচামাল কিনতে পাওয়া যায়। আর খুব বেশি উপকরণ লাগে না। ক্লিয়ার সোপ বেস, সিনথেটিক কালার, বিভিন্ন ধরনের সাবানের মোল, রবিং অ্যালকোহল, বিভিন্ন ধরনের সুগন্ধি, সাবান তৈরির পাত্র, এগুলি হলেই যথেষ্ট।
3: কতটা সময় লাগে এক একটা সাবান তৈরি করতে?
4: এই সাবান তৈরি করা খুব বেশি সময়ের দরকার হয় না। মোল্ডে ঢেলে 30 সেকেন্ড গরম করে মোল্ডে ঢেলে প্রায় 4 ঘন্টা রেখে দিলেই এই সাবান তৈরি হয়ে যায়।
3: আর কোনো কাজ করেন আপনি?
4: আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি মানে সব ধরনের কাজই করে থাকি। রান্নার আমার পেশা হিসাবে নিয়েছি। বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে আমি প্রতি সপ্তাহে আমার লেখা যাচ্ছে। গণমাধ্যমগুলিতে আমি রান্না হস্তশিল্পের টিচার হিসাবে কাজ করছি। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের ট্রেনিংগুলি করে থাকি, মেয়েদের শেখাই।
3: আপনার কথা শুনে কৃষানী মা বোনেরা উপকৃত হবে এই আশা ব্যক্ত করে আজ শেষ করছি। শুভকামনা থাকলো আপনার জন্য।
2: শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানের সময় প্রায় শেষ, এবারে বিদায়ের পালা। আসুন সবাই মিলে সঠিক পরিকল্পনার মাধ্যমে নিজেদের জীবনকে সাজাই। ছোট্ট এই বাংলাদেশের উন্নতি আমাদের সবাইকে মিলেই করতে হবে। দায়িত্ব ও ভালোবাসার বন্ধনে দেশ সমৃদ্ধ হোক, এমনই প্রত্যাশায় শেষ করছি কৃষানীর আজকের আয়োজন। কৃষানী অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম শাহনাজ পারভীন, শব্দগ্রহণ ও সম্পাদনায় আলী আহমদ, তত্ত্বাবধানে খালেদা পারভীন, এবং কৃষানী অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা।
5: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কৃষানী। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজন ডালিতে এবারে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী শফিকুর রহমান। শিল্পীকণ্ঠে প্রথম গান ছাড়িয়া যেও না আর।

শফিকুর রহমানের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনছেন। শিল্পীকণ্ঠে পরের গান সখিয়ার অভিমান জানাবো না।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন শফিকুর রহমান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
3: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। শিল্পী মনির হোসেন ও ফারজানা আফরিনিভা, গীতিকার এস এম নাসির উদ্দিন, সুরকার উজ্জ্বল সিনহা।

0: শুনলেন ডেঙ্গুজ্বর সচেতনতামূলক গান, শিল্পী ছিলেন মনির হোসেন ও ফারজানা আফরিন ইভা।
1: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৮৩ শতাংশ, সন্ধ্যে ৬টায় ৭২ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫:৩১ মিনিটে, সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬:৩৭ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: বাংলাদেশ বেতার ওয়েদার ফোরকাস্ট রেড বাই লায়লা রিয়া নিউসান। Met Office forecast for the inland river Port Valley till 1 a.m. says that there are chances of rain or thunder shower in association with temporarily south or southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the region of Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Coxsbazar. River ports of these areas have been advised to hoist cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Light to moderate shower or thunder shower accompanied by temporary gusty wind may expected at many places over Dhaka, Mamansingh, Borishal, Chattogram and Silet division, few places over Rangpur, Rajshahi and Khulna division. Meanwhile, moderately heavy to heavy rainfall may expected at places over the country. Day and night temperature may increase slightly over the country. Highest temperature of the country today as recorded in Silet 33.5 degrees Celsius and lowest at Narayanganj 22.6 degrees Celsius. Temperature as recorded in Dhaka today was a maximum 32.1 degrees Celsius, minimum 26.6 degrees. Humidity recorded in air at 9 a.m. 83%, 6 p.m. 72%. The sun rises over Dhaka tomorrow at 5:31 a.m. sets at 6:37 p.m. That's the end of the weather report for this time.
1: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধে 7:05 রয়েছে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার শুনতে পাবেন সন্ধে 7:30। রাত 9:05 আয়োজনমালায় থাকছে বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান শুনতে পাবেন রাত 10। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাতসরে বাধা প্রচারিত হবে রাত 10:30। বন্ধুরা জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান সূচি। FM 92 MHz সন্ধে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন। এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন, মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন, দেশ উন্নয়নে অংশ নিন।

বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি বেশি করে গাছ লাগাই।

0: অস্বাভাবিক দ্রুত গতিতে গাড়ি চালাবেন না। মহাসড়কের সর্বোচ্চ গতিসীমা নির্দেশক ট্রাফিক সাইনের নির্দেশ মেনে চলুন। ঘুম ঘুম ভাব হলে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। পথচারী ও ক্ষুদ্র যানবাহনের প্রতি ঝুঁকি সৃষ্টি হয় এমন ভাবে গাড়ি চালাবেন না। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলুন। বেপরোয়াভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। গাড়ি বের করার পূর্বে ব্রেক, স্টিয়ারিং, হর্ন ঠিকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করে নিন।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন স্থানীয় সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা। আজ রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি ছিলেন। সেমিনারে তিনি বলেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই। মন্ত্রী আরও বলেন, মত প্রকাশের স্বাধীনতা, সহনশীলতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে পারলে গণমাধ্যম আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। এদিকে একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে। তিনি বলেন, গণমাধ্যমের উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। গণমাধ্যমকে কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সাংবাদিকতা ও গণমাধ্যম শিল্প অন্য যে কোনো খাত থেকে ভিন্ন। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী সোমবার প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী বছর থেকে ভর্তি পরীক্ষা নয়, বরং লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সকল শ্রেণীতে পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সরকারি কলেজের মিলনায়তনে রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনা বিকাশে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম উলামাদের ভূমিকা বিষয়ক এক আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক এতে সভাপতিত্ব করেন। সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি দ্বীনী শিক্ষার্থী ও আলেম উলামাদের অবিস্মরণীয় ভূমিকাকে স্মরণ করেন। এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন, বিশেষ দোয়া ও মোনাজাতে আয়োজন করা হয়। নরসিংদীর শিবপুর উপজেলায় ২০২৫ সালের পঞ্চম শ্রেণীর ১৭৪ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মঞ্জুর এলাহি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়ালেখার পাশাপাশি নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। গাজীপুরের কাপাসিয়ায় এম এ বাড়ি শিক্ষাবৃত্তির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট ও সনদপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ উপজেলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। নরসিংদীতে দেশীয় প্রচলিত ফলের পাশাপাশি এখন নতুন করে চাষ হচ্ছে বিদেশি ফল রাম্বুটান। অনুকূল মাটি ও আবহাওয়াকে কাজে লাগিয়ে পরীক্ষামূলকভাবে এ ফলের চাষ শুরু করেছেন কয়েকজন কৃষক। ফলন ও বাজারদর আশাব্যঞ্জক হলে বাণিজ্যিকভাবে রাম্বুটান চাষ নরসিংদীর কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, রাম্বুটান চাষের ক্ষেত্রে জমি নির্বাচন, পানি নিষ্কাশন, সঠিক জাতের চারা পরিচর্যা ও রোগবালায় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩% এবং সন্ধে ৬টায় ৭২%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫:৩১ এবং সূর্যাস্ত সন্ধে ৬:৩৭। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত ৮:০৫।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
4: সুগিনাবু আর জরিনাবু এই পাশে
2: আমরা
4: একটু অপেক্ষা করি আমাগো যে শ্রোতা কৃষিজীবী ভাই বোনের আছে তাদের সাথে একটু আমরা তাদের খবর নিই। কৃষিজীবী ভাই বোন এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাকে আসো শুনতেছেন, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা ভালো থাকবেন এটাই কামনা করি। আপনাদের জন্য রইল দেশ আমার মাটি আমার পক্ষ থেকে অনেক অনেক প্রীতি আর
2: শুভেচ্ছা।
4: তাহলে আসো আমরা আসরের কাজটা শুরু করি।
2: কি
4: এই যে দেখো, আমরা ছাগল তো পালি, বুঝছো? ছাগলের কিন্তু অনেক রকম রোগ হয়,
2: রোগ হয়।
4: হ্যাঁ, কিন্তু আমরা অনেক সময় মনে বুঝি না, দেখা গেল কি হলো, ছাগল মরে গেছে, কি রোগে যেন মরে গেছে। তাহলে এই যে ছাগলের আমাদের বিভিন্ন ধরনের রোগ আছে এই বিষয়ে কিন্তু আমাদের জানতে হবে।
2: হ্যাঁ,
4: শ্রোতা বন্ধুরা আপনারাও আমাদের সাথে থাকেন। এই ছাগলের বিষয় নিয়ে আপনারও অনেকের অনেক ধারণা নাই, আমাদের আজকের আলোচনার মাধ্যমে আপনাকেও অনেক ধারণা
2: নিতে পরিবার।
4: তাহলে আসো আজকে আমরা শুনি ছাগলের পিপিআর রোগ ও তার প্রতিকার, এই বিষয়ে একটা আলোচনা আছে, আমরা আগে আলোচনাটা শুনি।
2: আচ্ছা শুনি।
5: ছাগল পালন একটি লাভজনক পেশা। ছাগলকে বলা হয় গরিবের গাভী। বাংলাদেশের প্রেক্ষাপটে মাংস, দুধ, চামড়া এবং পশমের জন্য ছাগল পালনের সঠিক পরিকল্পনা এবং তার বাস্তবায়ন থাকলে খামারি ভাই বোনদের জন্য তা নিঃসন্দেহে লাভজনক কর্মসংস্থান হতে পারে। সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আজ আপনাদেরকে জানাবো ছাগলের পিপিআর রোগ এবং তার প্রতিকার সম্পর্কে। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কে এম সাদ্দাম হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা, সরকারি ছাগল উন্নয়ন খামার চুয়াডাঙ্গা। শুরুতেই জানতে চাচ্ছি পিপিআর রোগটি কি।
6: পিপিআর সেটা হচ্ছে পূর্ণ রূপ হচ্ছে পেস্টিডেটস পেটিটস রুমিনেন্টস। এটা সাধারণত ছাগল ও ভেড়াতে দেখা যায়। প্রথমে এই রোগটা 1900 শতকের শুরুর দিকে আফ্রিকা মহাদেশে দেখা যায় এবং পরবর্তীতে এটা যেহেতু একটা ট্রান্সবাউন্ডারি অ্যানিমেল ডিজিজ, এটা এক দেশ থেকে আরেক দেশে ছড়ায়। সেই প্রেক্ষিত থেকে বাংলাদেশে 90-এর দশকে এই রোগটি প্রথম দেখা যায়। এখন এটা সারা দেশে ছাগল ভেড়াতেই এই রোগটি মোটামুটি দেখা যায়।
5: পিপিআর রোগের লক্ষণ সমূহ কিরকম, মানে খামারি ভাইরা কিভাবে বুঝতে পারবেন যে ছাগল আক্রান্ত হয়েছে?
6: পিপিআর রোগের বহুমাত্রিক লক্ষণ রয়েছে, যেটা দেখলে খামারি ভাইরা বুঝতে পারবেন এটা পিপিআর আক্রান্ত হয়েছে। যেমন পিপিআর এ যদি ছাগল বা ভেড়া আক্রান্ত হয়, তাদের শরীরে 105 থেকে 107 ডিগ্রি এ ধরনের অতি জ্বর হয়ে থাকে। আর জ্বর হইলে ছাগলের তখন গায়ের লোমগুলো কাটার মতো খাড়া হয়ে থাকে, ছাগলের পাতলা পায়খানা, অতিমাত্রায় পাতলা পায়খানা থাকে, ছাগলের নাক দিয়ে এবং মুখ দিয়ে সর্দি বা লালা ঝরে, ছাগল খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এবং এটা যখন একটু পরবর্তী স্টেপে এগিয়ে যায়, একটু সময় গড়ালে দেখা যাচ্ছে কি এদের মুখে ঘা দেখা যায়, মুখে বা দাঁতের উপরের যে মাংসল অংশটা থাকে সেখানে ঘা দেখা যায়, এক পর্যায়ে ছাগলটা মারা যায়।
5: আমরা জানি যে আমাদের দরিদ্র জনগোষ্ঠীর অনেকেই ছাগল পালনের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে থাকেন। সেক্ষেত্রে যখন এরকম কোন সমস্যা ঘটে বা অসুস্থতা ঘটে, স্বাভাবিকভাবেই অনেক অনেক ক্ষতিগ্রস্ত হন আমাদের খামারি ভাই বোনেরা। এক্ষেত্রে অর্থনৈতিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত হবেন তারা?
6: ছাগলের ক্ষেত্রে পিপিআর আমাদের বলবো যে ছাগল পালনের একেবারে প্রথম ও প্রধান অন্তরায় হচ্ছে পিপিআর রোগ। পিপিআর রোগ হলে একটা ফার্মের দেখা যাচ্ছে যে শতকরা 70-80% ছাগলে মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, পিপিআর যেহেতু ভাইরাস জনিত রোগ, এটা মলমূত্রের মাধ্যমে, তারপরে সর্দি, শ্লেষ্মার মাধ্যমে বা পায়খানার মাধ্যমে এটা বিভিন্ন উৎসে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। কাজেই একটা ফার্মে যখন একটা প্রাণীর এটা দেখা যাবে, অন্য প্রাণীগুলো হ্যাঁ এখানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য যে আমাদের পিপিআর রোগ হলে খামারি কিন্তু বিরাটভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে।
5: সেক্ষেত্রে করণীয়টা কি?
6: পিপিআর রোগ হলে আমাদের যেটা করণীয়, রোগ যদি আমার হয়ে যায়, আমি যদি বুঝতে পারি যে কোনো প্রাণী রোগে আক্রান্ত হয়েছে, তাহলে ওই আক্রান্ত প্রাণীটাকে আমার মূল প্রাণীগুলো থেকে আলাদা করতে হবে, আলাদা করে তাকে চিকিৎসা প্রদান করতে হবে। কি ধরনের চিকিৎসা আমরা প্রদান করবো? যেহেতু পিপিআর হলে ছাগলে আমার জ্বর থাকে, অতিমাত্রায় বলেছি জ্বর থাকে, তাহলে তার জ্বর কমানোর জন্য আমরা প্যারাসিটামল জাতীয় যে কোনো ওষুধ দিব। আমরা এক্ষেত্রে ফাস্ট ভেট ব্যবহার করে থাকি বা মেল ভেট ব্যবহার করে থাকি। তারপরে কি হবে, যেহেতু অতিমাত্রায় জ্বর থাকে, তার খাবারের অরুচি হয়, তাহলে তার রুচি বাড়ানোর জন্য আমরা যে কোনো ধরনের রুচিবর্ধক ওষুধ ব্যবহার করব। তারপরে যেহেতু এটা একটা ভাইরাস জনিত রোগ, এখান থেকে তার যেহেতু সেকেন্ডারি কোনো ইনফেকশন, পরবর্তীতে যাতে আরো কোনো অসুখ হওয়ার সম্ভাবনা না থাকে, এজন্য তাকে আমরা একটা অ্যান্টিবায়োটিক এবং একটা অ্যান্টিহিস্টামিন ওষুধ ব্যবহার করব।
5: এই পিপিআর রোগের প্রতিরোধটা তো আমরা জানলাম, কিন্তু এটা কি প্রতিষেধক বা প্রতিকারের কোনো উপায় আছে?
6: হ্যাঁ, অবশ্যই আছে, এবং আমরা খামারিদেরকে সেটা করতে উৎসাহিত করি, কেননা একবার হয়ে গেলে সেখান থেকে আসলে পরিত্রাণ পাওয়াটা কঠিন। এজন্য আমরা বলি যে ছাগলের বাচ্চার বয়স যখন 3 মাস হয়ে যাবে, তখন আমরা ছাগলের বাচ্চাকে পিপিআর এর টিকা দিয়ে দিব। আর যাকে আমরা টিকা দিব তাকে প্রতি 1 বছর অন্তর অন্তর, তার মানে প্রতি বছরে একবার করে আমরা পিপিআর রোগের টিকা দিব ছাগলকে, তাহলে এই রোগটা আর হওয়ার সম্ভাবনা থাকবে না।
5: এটা নিঃসন্দেহে ভীষণ ভালো একটি সমাধান। আশা করছি আমাদের ছাগল খামারি ভাই ও বোনেরা আজকের এই আলোচনা থেকে অনেকাংশে উপকৃত হবেন, এবং তারা যখন ছাগল পালন করবেন এই বিষয়গুলো মেনে চলে আপনাদের অর্থনৈতিকভাবে আপনারা যাতে কোন রকম ক্ষতিগ্রস্ত না হন সেই বিষয়টি খেয়াল রাখতে পারবেন।
4: হ্যাঁ জরিনাবু, এই যে ছাগলের পিপিআর রোগ ও তার প্রতিকার, এই যে আলোচনাটা শুনলাম, এটা কি বুঝা কদহে?
7: এটা আমরা অনেক কিছু জানতাম না, সেটা আমরা জানতে পারিছি। অনেক উপকার হয়েছে আমাদের,
2: অন্যরা বলতে পারবো
7: নিজের উপকার হলো।
8: আরো দুইটা কিনা নিমু।
4: আচ্ছা, না
8: জানলাম
4: না, কিনলা ছাগল তো কিনলা, ছাগলের যে রোগ, এই যে পিপিআর রোগ যেটা, এটা আমরা কেমনে বুঝুন তো আজকের আলোচনার মধ্যে বুঝলাম যে কি কি ভাবে আমরা শনাক্ত করতে পারলাম যে আমার ছাগলের পিপিআর রোগটা
7: হয়েছে,
4: এবং কেমনে এটার প্রতিষেধক দেওয়া যাবো, কেমনে চিকিৎসা, এটা আমরা আজকে জানতে পারলাম। তো এখন আমরা খালি জানলেই হবে না, এই বিষয়টা আমাকে আশপাশে যারা থাকে জানাইতে হইব যে কেমনে কি, আমরা কি শুনলাম, কি জানলাম, তাদেরকে বিষয়টা জানাইতে হইব, তাই না? তাহলে আসো, তাহলে এখন কঠিন কথা, হ্যাঁ কঠিন কথা হয়েছে গান শুনে, তাহলে আসো এখন একটা কৃষি বিষয়ক গান শুনি। শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মুহিন, গীতিকার হাবিবুর রহমান, সুরকার রফিকুল আজিজ টিটু। তাহলে আসো আমরা গানটা শুনি।
2: আচ্ছা শুনি।

0: হ্যাঁ, আমরা শুনলাম কম্পোস্ট সার ব্যবহার করলে আমাদের জমির কি কি
1: উর্বর হয়, আবার হলো এই যে কত একটা গুরুত্বপূর্ণ কথা, মালচিং ও নাকি হয়, কত উপকার
0: দেয়। তাহলে আমরা যদি ওই যে রাসায়নিক সার ব্যবহার না করে যদি আমরা কম্পোস্ট সারটা ব্যবহার করি, তাহলে আমাদের জমিরও নিরাপদ খাবার হয়, জমি উর্বর থাকলো, তাই না? তো আমরা এই এখন থেকে তোমার কথা শুনে খুব খুশি হইলাম। এই যে আমাকে ওই যে বাবিও যেমন আছে, উনি যায় ওনার আশপাশে যারা,
1: আমি উঠান বৈঠকে কই না, সবাই যায় কইয়া দি,
0: বাড়িতে বাড়িতে যায় দেখা সাক্ষাৎ, অনেক তো যায়, তোমার গ্রামের বাড়িতে যায় না, বিকেলে দেখা হয় মহিলা গো তোমাকে,
2: তো
0: হ্যাঁ, তাহলে তারা তো জানে তুমি আসরে আসো, তখন তুমি তাকে গপ্পে গপ্পে কইলে যে আজকে তো আসরে গেছিলাম, জানতে চায়। হ্যাঁ,
2: আমিও তখন বলি,
0: হ্যাঁ তোমরা তাকে জানাইবা, কেন তুমি নিয়ে মাথার মধ্যে রাখলে হইব
2: না,
0: নিজেও ব্যবহার করবা, আবার তোমার আশপাশে তাকে জানাইলে তারাও যেন তোমার লাভবান হয়। যে তো আসো, আমরা তো কম্পোস্টারের বিষয়টা গানে গানে শুনলাম, এবার আসো আমরা শুনি আধুনিক পদ্ধতিতে আমন ধানের বীজতলা তৈরি। জরিনা বই
2: তাহলে
0: শুনো, আধুনিক পদ্ধতিতে আমন ধানের বীজতলা তৈরি, আর এই বিষয়ে বলতেছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, শস্য বিভাগ, BARC, ঢাকা। তাহলে আসো ওনার কাছ থেকে এই বিষয়টা আমরা ভালোভাবে জেনে নিই।
1: আচ্ছা, জানি।
3: আমন মৌসুম আমাদের দেশের কৃষি অর্থনীতির একটি মূল ভিত্তি, আর একটি সুস্থ সবল ও রোগমুক্ত বীজতলাই হলো ভালো ফলনের প্রথম ধাপ। বীজতলা যদি ঠিকমতো তৈরি না হয়,

তাহলে গোড়াতেই গলত থেকে যায়, আর তার প্রভাব পড়ে সারা মৌসুমের ফলনে। তাই আধুনিক প্রযুক্তি অনুসরণ করে বীজতলা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা জানব কিভাবে বিজ্ঞানসম্মত ও আধুনিক পদ্ধতিতে বীজতলা তৈরি করলে চারা হবে সবল, সুস্থ ও সময়মতো রোপণযোগ্য। প্রথমেই আসা যাক জমি নির্বাচনের কথা। চারদিকে খোলা, রৌদ্র ও সেচ সুবিধাযুক্ত জমিতে বীজতলা তৈরি করা উচিত। আশেপাশের জমি থেকে একটু উঁচু জমি আমন ধানের বীজতলার জন্য আদর্শ। ভালোমতো চাষ ও মই দিয়ে জমি নরম কাদাময় তৈরি করতে হবে। তাতে এক থেকে দেড় মিটার প্রস্থ বিশিষ্ট প্রয়োজন মতো লম্বা একাধিক বীজতলা তৈরি করা যেতে পারে। প্রতি দুই বীজতলার মাঝে 30 সেন্টিমিটার নালা বা ড্রেন রেখে সেখান থেকে মাটি উঠিয়ে বীজতলা একটু উঁচু সমতল করে তৈরি করা যেতে পারে। চারা গজানোর পর দুই বীজতলার মাঝখান দিয়ে হাঁটা চলা করা, চারায় পানি সেচ ও অন্তর্বর্তীকালীন পরিচর্যা করা সহজতর হয়। প্রতি বর্গ মিটার বীজতলায় 80 থেকে 100 গ্রাম হারে অঙ্কুরিত বীজ বেডের উপর সমানভাবে বুনে দিতে হবে। আধুনিক পদ্ধতিতে সাধারণত তিন ধরনের বীজতলা ব্যবহার করা হয়। প্রথমত ভেজা বীজতলা বা ওয়েট বেড পদ্ধতি, যা আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত। দ্বিতীয়ত শুকনো বীজতলা, যা বৃষ্টি নির্ভর এলাকায় ব্যবহৃত হয়। আর তৃতীয়ত ট্রে বা ম্যাট টাইপ বীজতলা, যা মূলত যান্ত্রিক রোপণ যন্ত্রের সাহায্যে ব্যবহারের জন্য তৈরি করা হয় এবং এটি দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এরপর বীজ শোধন করতে হবে। এক্ষেত্রে কার্বন ডাজিম তার সাথে ম্যানকোজেপ প্রতি লিটার পানিতে 2 গ্রাম মিশিয়ে বীজ সেই দ্রবণে 8 থেকে 10 ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। এক্ষেত্রে ভিটাভ্যাক্স 200 ব্যবহারও করা যেতে পারে। তাছাড়া জৈব ছত্রায়নাশক যেমন ট্রাইকোডার্মা প্রতি কেজি বীজের সঙ্গে 4 গ্রাম মিশিয়েও বীজ শোধন করা যেতে পারে। তারপর বীজ চটের বস্তায় ভর্তি করে পরিষ্কার পানিতে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 24 ঘন্টা পর বস্তাসহ বীজ পানি থেকে তুলে পরিষ্কার পরিচ্ছন্ন ছায়াযুক্ত স্থানে রেখে খড়কুটো দিয়ে ঢেকে জাগ দিতে হবে। এভাবে জাগ দিলে আমন মৌসুমে 48 ঘন্টা বা 2 দিনের মধ্যে বীজের অঙ্কুর বের হবে এবং বীজতলায় বপনের উপযুক্ত হবে। অঙ্কুরিত বীজ সমানভাবে বীজতলায় ছিটিয়ে বপন করতে হবে, যাতে ঘনত্ব সঠিক থাকে এবং চারা একটির সাথে আরেকটি না জড়িয়ে যায়। দোআঁশ বা এঁটেল মাটি বীজতলার জন্য ভালো। বীজতলা যদি অনুর্বর হয় তবে প্রতি বর্গ মিটারে 1 থেকে 1.5 কেজি হারে জৈব সার হিসেবে পচা গোবর ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপর জমিতে 5 থেকে 6 সেন্টিমিটার পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মই দিয়ে চাষ দিয়ে 7-10 দিন রেখে দিতে হবে এবং পানি আটকে রাখতে হবে। এছাড়া হাইব্রিড ধানের ক্ষেত্রে সুস্থ ও সবল চারা পেতে হলে বীজতলার প্রতি বর্গ মিটারে 4 গ্রাম TSP, 7 গ্রাম MOP এবং বীজ বোনার 10 দিন পর 7 গ্রাম ইউরিয়া ও 10 গ্রাম জিপসাম সার প্রয়োগ করা প্রয়োজন। বপনের পর প্রথম কয়েকদিন বীজতলা হালকা ভেজা রাখাই যথেষ্ট। চারা একটু বড় হলে ধীরে ধীরে পানির স্তর বাড়াতে হবে, তবে কখনোই চারা ডুবে যাওয়ার মতো বেশি পানি দেওয়া যাবে না। নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে, কারণ আগাছা পুষ্টি ও আলুর প্রতিযোগিতা তৈরি করে চারার বৃদ্ধি ব্যাহত করে। বীজতলায় সাধারণত ব্লাস্ট রোগ ও চারা পচা রোগের প্রকোপ দেখা যায়। এজন্য বীজতলায় পানি জমে থাকা এড়িয়ে চলা, সুষম সার প্রয়োগ এবং প্রয়োজনে অনুমোদিত ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। রোগের কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ কৃষি সম্প্রসারণ অফিসের পরামর্শ নেওয়া উচিত। সাধারণত বীজতলায় বপনের 25 থেকে 30 দিনের মধ্যে চারা মূল জমিতে রোপণের উপযোগী হয়ে ওঠে। এই সময় চারার উচ্চতা, পাতার সংখ্যা এবং শিকড়ের গঠন দেখে রোপণের সিদ্ধান্ত নেওয়া উচিত। সময়মতো রোপণ করলে চারা দ্রুত মাটির সাথে মানিয়ে নিতে পারে এবং ফলনও ভালো হয়। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, মনে রাখবেন, বীজতলা যত ভালো হবে ফলনও তত ভালো হবে। যে কোনো সমস্যায় পড়লে নিকটস্থ কৃষি সম্প্রসারণ অফিসারের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে।

0: এইটা কোনো কথা হইল? রহিম ভাই আর ছেলে পাইল না, শেষ পর্যন্ত একটা ভেড়া পালকের লগে মাইয়ার বিয়া দিব।
1: নিজে নিজে কি কথা বলো।
0: কেন তুমি শোনো নাই? রহিম ভাই একটা ভেড়া পালকের সাথে মেয়ের বিয়া দিতেছে।
1: হ শুনছি, তাতে খারাপ কি হইল?
0: আমি খারাপের কথা বলতেছি না, বলতেছি জামাইয়ের পরিচয় কি, সে একটা ভেড়া পালক।
1: আরে রহিম তার মেয়ারে ভেড়া পালক গরু পালক যার লগে ইচ্ছা তার লগে বিয়া দিক, তাতে আমাগো সমস্যা কি?
0: আরে তুমি খালি সমস্যা সমস্যা বলতেছো কি জন্য, আমি বলতেছি ইজ্জতের কথা।
1: ইজ্জত গেল কেমনে?
0: সে যদি তোমার আত্মীয় না হইতো আমার কোনো কথাই ছিল না, সে তোমার চাচাতো ভাই, মেয়ের বিয়া দিব তোমার লগে একটু আলোচনা করা দরকার ছিল না?
1: সে বলছে কথাটা, আমি বলছি তুমি যেটা ভালো মনে করো তাই করো।
0: ও তুমি তাইলে জানো, শুধু শুধু আর কথা কইয়া কি লাভ, আমি যাবো না ওই বিয়াতে।
1: কিন্তু আমার যাইতে হইব, ভাই বইলা কথা, যাই আমি তার কাজে কামে একটু সাহায্য করে আসি, তুমিও চলো।
0: না আমি যাবো না।
1: আরে না গেলে নানান কথা হইব, আমার ঘরে মানুষ খারাপ বলবো, তোমার পছন্দ হয় নাই সেটা মনে মনে রাখো, চলো রহিম রে কাজে কামে সাহায্য করি, চলো। আরে চলো তো।
2: শুনছো
3: কি
2: গ্রামে না নানান কথা হইতাছে, রহিম মিয়া আর পাত্র পাইল না, শেষ পর্যন্ত মাইয়ার বিয়া দিতাছে একটা ভেড়া পালুকের সাথে, পাত্রের কি এতই অভাব পড়ল?
3: আরে হেরা তো খালি ভেড়া দেখে কিন্তু পাত্রের গুণ দেখে নাই।
2: আমার বুঝে আসতেছে না, এত বড় শিক্ষিত একটা ছেলে ইচ্ছা করলে বড় কোনো চাকরি পাইতো, কিন্তু চাকরি না কইরা ভেড়া পালতে গেল।
3: সেই গুরুত্ব তো তোমরা বোঝো নাই, আমি বুঝছি তোমরা খালি দেখো ভেড়া। ওই যে কামাল ভাই আর ভাবি আসতেছে, শোনো তোমরা ঘরের কাজ দেখো, আমি আর কামাল ভাই অন্য একটা কাজ করব।
1: রহিম চল বাকি কাজগুলো শেষ করে ফেলি।
3: কাজ তো প্রায় সবই শেষ, আসেন অন্য একটা কাজের যোগাযন্ত করতেছি।
0: অন্য কি কাজ করবেন আবার?
3: আমি ঠিক করছি আমগো মাইয়া রায় মার বিয়ার কাজ শেষ হইলে আমিও ভেড়া পালন শুরু করবো। এই যে দক্ষিণ দিকের এই খালি জায়গাটায় একটা ঘর কইরা সেখানে ভেড়া পালমু।
2: হ্যাঁ কি বললা, তুমিও ভেড়া পালবা?
1: রহিম এমনিতেই নানান কথা হইতেছে, তুই আবার?
3: আরে ভেড়ার সম্পর্কে তোমরা জানো না তাই বোঝো না, রাইমার শ্বশুর অবস্থা কি আছিল? কিছুই ছিল না, অনেক কষ্ট কইরা ছেলেটা লেখাপড়া করছে।
0: আমি যে শুনছি ভাই, সে ইচ্ছা করলে ভালো চাকরি করতে পারতো।
3: হ কিন্তু চাকরি করার চাইতে নিজে উদ্যোক্তা হইয়া আরো মানুষের উন্নতি করন, সেটা কি ভালো না?
2: হ সেটা অনেক ভালো কাজ।
3: আরে ভেড়ার যে কত গুণ সেটা তোমরা অনেকে জানো না, আমি জানছি।
1: এই রহিম রহিম তাহলে একটু বুঝাইয়া কয় দেখি।
3: ভেড়া পাললে তিনটা উপকার, মাংস দুধ আর পশম পাওয়া যায়।
0: ভাই ভেড়া পালনের সুবিধাটা কি?
3: অনেক সুবিধা, ভেড়ার জন্য আলাদা বাসস্থানের দরকার হয় না, গরু ও ছাগলের মতো এক লগে পালন করা যায়, আর ভেড়া নিজের খাদ্য নিজেই জোগাড় করতে পারে, ভেড়া পালনে খরচও অনেক কম, আর ভেড়ার সংখ্যা অতি তাড়াতাড়ি বাড়ে। তাছাড়া ভেড়ার মলমূত্র জমির সার হিসাবে ব্যবহার হয়, জমির আগাছা খাইয়া জমির উপকার করে, আর ভেড়ার রোগ ব্যাধিও খুব কম হয়।
2: ভেড়া তো তাইলে অনেক উপকারী প্রাণী।
3: ভেড়া পালন আর্থিকভাবে লাভজনক, এরা ঘাস খেতে পছন্দ করে আর দলগতভাবে ঘুরা বেড়ায়। শোনো ভেড়া 15 মাসে 2 বার বাচ্চা দেয়। ভেড়া পালন করার প্রধান কারণ হইল পশম ও মাংসের জন্য। আর শোনো মাংস তো আমরা খাই, কিন্তু বলতো পশম কি উপকারে লাগে?
1: পশম দিয়া শীতের কম্বল তৈরি হয়।
3: এইবার তাহলে বুঝতে পারছো আমি কেন একটা ভেড়া পালকের সাথে আমগো মাইয়া রায়মার বিয়া ঠিক করছি।
0: ভাইয়ের কথা শুননা বুঝলাম তিনি ঠিক কাজটাই করছেন।
2: কেন এখন কি তুমিও শুরু করবা নাকি?
0: তারা দুই ভাই শুরু করব, আমরা বৈশা থাকলে খারাপ দেখাইব না?
2: তাহলে চলো বলি, ভেড়া পালনে বেশি লাভ, আশো করি ভেড়ার আবার।
4: হ্যাঁ জরিনাবু সকিনাবু আর সাজু বাবি শুনলা তো, কোনো কাজে কিন্তু ছোট না কিন্তু, এই যে শিক্ষিত এই যে চাকরির আশায় ঘুরে বেড়াইতেইব, তার চেয়ে যে কোনো একটা কাজ যদি করে দুইটা পয়সা যদি উপার্জন করতে পারে তার জন্য কত উপকার না, অনেক উপকার হয়। যে ভেড়া দিয়ে দেখো, ভেড়া দিয়ে কিন্তু স্বাবলম্বী হলো, ভেড়ার পশম দিয়ে কত কিছু কম্বল তৈরি করা যায়, আবার ভেড়ার জন্য আলাদা কোনো জায়গাও লাগে না, ঘন ঘন বাচ্চা
5: দেয়,
4: রোগ সোগ কম,
6: উপকারী বেশি,
4: উপকারী বেশি। তো আমরা শুনলাম ভেড়া নিয়ে কথা, তো একটা জিনিস কি জানো, যে এখন কিন্তু গাছ লাগানোর সময় বুঝছো,
6: উপযুক্ত,
4: হ্যাঁ এখন কিন্তু উপযুক্ত সময়, আমরা এখন সবাই গাছ লাগাবো, গাছ কিন্তু আমাদের বন্ধু,
6: বন্ধু
4: আমাদের লাগামো। এটা লাভ কি বুঝানো, তোমার মনে কর তোমার ঘরে একজন সন্তান হইলো, তুমি সেই সন্তানের জন্মদিনে একখান গাছ লাগাইলা, তোমার সন্তান বড় হইতেছে,
5: গাছও বড় হইতেছে,
4: সন্তানের যখন বিয়ের সময় হইব তখন ওই গাছটা কাজে দিব তোমার। দেখো আমাদের এই গাছটা কত উপকারী জিনিস, তাই না? আর একটা জিনিস খেয়াল রাখতে হইব, এখন কিন্তু এই যে ঠান্ডা আমাদের খেয়াল রাখতে হইব, এই যে বৃষ্টিতে ওই যে পানি পুনি জমে থাকলে ওখানে মশা সৃষ্টি হয় কিন্তু, ওই থেকে কিন্তু হ্যাঁ মশার কামড়ে কিন্তু অনেক রকম অসুখ বিসুখ হইতে পারে, পরিষ্কার রাখতে হইব। তো আজকে আমরা কথায় কথায় অনেক প্রায় আসরের শেষ প্রান্তে চলে আসছি, এখন হলো যাওয়ার পালা। যাওয়ার আগে জানিয়ে দিই আজকের আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করলেন হর বিলাস রায়। তাহলে চলো আমরা উঠি একসাথে,
5: চলো যাই।
7: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনানো অভিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান শুরু করছি। আজ দুর্বার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছি আমরা, রাবেয়া সুলতানা শিউলি,
1: আহসান হাবিব বাপ্পি,
2: আমি শিরিন বানু।
0: সৈনিক ভাইরা, আজ দুর্বারে শুনবেন উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। প্রথমেই আমায় যদি প্রশ্ন করে আলো নদীর এক দেশ, বলবো আমি বাংলাদেশ। শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

সেনানো বিমানবাহিনীর বীর সেনানী ভাই বোনেরা উদ্দীপনে শুনছেন দেশের গান। এবারে শিল্পী সৈয়দ আব্দুল হাদী, গীতিকার টি এইচ শিকদার, সুরকার আব্দুল আজিজ বাচ্চু।

দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা নজরুল ইসলাম বাবু, সুর আরোপ করেছেন অজিত রায়। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। সুরে সুরে গিয়েছেন সাবিনা ইয়াসমিন।

একটি বাংলাদেশ তুমি, জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি, আমার অহংকার। সেনানৌ বিমানবাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। উদ্দীপনের এবারই শিল্পী ইন্দ্রকিশোর, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার আলী আকবর রূপু। পদ্মপাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়।

সেনা নৌ ও বিমান বাহিনীর বিশ্বসেনানী ভাই ও বোনেরা, দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা এবং সুরকার খান আতাউর রহমান। হাইরে আমার মন মাতানো দেশ, হাইরে আমার সোনা ফলা মাটি, সুরে সুরে গিয়েছেন রুমানা ইসলাম।

শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। উদ্দীপনের এবারই শিল্পী বশিরুজ্জামান সাব্বির, গীতিকার এবং সুরকার কবির বকুল।

এবারে যতবার যাই দূরে ততবারই ফিরে আসি। গানের কথাগুলো সাজিয়েছেন ফাতেমা আফরোজ সোহিলি, সুরকার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, শুনব লায়লা ইয়াসমিন লাবণ্যর কণ্ঠে।

দুর্বারী উদ্দীপন অনুষ্ঠানের এবারের গান বাংলা মায়ের ফসল খেতে সবুজ ঢেউ ওঠে নীরব স্রোতে। গানটি গিয়েছেন রামেন্দ্র উদ্দিন ও সহশিল্পী বৃন্দ। গানের রচয়িতা সুব্রত পাল, সুরারোপ করেছেন রিপন খান।

0: রাশিদ উদ্দিন ও সহশিল্পীদের গাওয়া গানটির সাথে শেষ হল উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। সেনানো ও বিমান বাহিনীর বীর সানি ভাই ও বোনেরা আপনাদেরকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। রাবিয়া সুলতানের শিউলি, মোহাম্মদ আহসান হাবিব এবং শিরিন বানু। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। আল্লাহ হাফেজ।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খেলাধুলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। ডারউইনে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে দু উইকেট হারিয়ে 19 রান করেছে। এর আগে অস্ট্রেলিয়া একাদশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 355 রান করে। দলের পক্ষে হাসান মাহমুদ 4টি এবং তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ 2টি করে উইকেট লাভ করেন। বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল 263। বাংলাদেশ আগামীকাল সকাল 6:30 তৃতীয় ও শেষ দিনের খেলা শুরু করবে। এদিকে আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। আগামীকাল ঢাকায় মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরমেন্স ইউনিট এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে দুই ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। আগামী সোমবার একই ভেন্যুতে দু দলের মধ্যে দ্বিতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। টি টোয়েন্টি সিরিজের পর বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে অংশ নেবে মালয়েশিয়া ক্রিকেট দল। চলতি মাসের 12 তারিখে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সকাল 9:30 দু দলের মধ্যে প্রথম একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে ব্রেইডে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 36 ওভারে 4 উইকেটে 204 রান করেছে। সিরিজের প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আগামী সোমবার বেলফাস্টে দু দলের মধ্যে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি বাংলাদেশ সময় বেলা 16:45 শুরু হবে। এছাড়া 12 আগস্ট আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে চতুর্থ, 15 আগস্ট সিরিজের পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। এশিয়া কাপ স্কেট ট্র্যাক সিরিজ ক্লাব চ্যাম্পিয়নশিপ আগামী সোমবার চীনের লিশুইয়ে শুরু হবে। তিন দিনব্যাপী আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের 22 জন স্কেটার অংশ নেবেন, এর মধ্যে 9 জন নারী ও 13 জন পুরুষ স্কেটার। এবারের আসরে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে স্বাগতিক চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, রাশিয়া ও তাইওয়ানের মতো শক্তিশালী দেশ। এদিকে প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ স্কেটিং দল আজ চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে উৎসাহিত করা এবং ব্যাডমিন্টনের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে গতকাল থেকে কুমিল্লায় শুরু হয়েছে ফজিলত খান ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের বিভিন্ন বয়সভিত্তিক উন্মুক্ত বিভাগে মোট 50 জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। এর মধ্যে মেয়েদের 2টি বিভাগে 12 জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারে টুর্নামেন্টে মোট 6টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো হল অনূর্ধ্ব 16, বালক বালিকা 16-40 বছর বয়স সীমার পুরুষ ও নারী এবং 40 ঊর্ধ্ব পুরুষ। প্রতিযোগিতার প্রতিটি বিভাগে একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্টে অনুষ্ঠিত হবে। আগামী মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এশিয়ান গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং সি গ্রুপে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি করে দল এবং সেরা 2টি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। এশিয়ান গেমসকে সামনে রেখে জাতীয় হকি দলের প্রস্তুতি ক্যাম্পের দ্বিতীয় পর্বের জন্য বাংলাদেশ হকি ফেডারেশন ইতিমধ্যে 24 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। প্রথম পর্বের ক্যাম্পের 38 জন খেলোয়াড় থেকে পারফরমেন্স ও ফিটনেস ট্রায়ালের যাচাই বাছাই করে চূড়ান্তভাবে 24 জনকে দ্বিতীয় পর্বের অনুশীলনে রাখা হয়েছে। এ পর্বের নিবিড় অনুশীলন শেষে এশিয়ান গেমসের জন্য চূড়ান্ত হকি দল ঘোষণা করা হবে। উল্লেখ্য, আগামী মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। এদিকে আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনাল খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ 8-এর ম্যাচ জিতলেই সেমিফাইনালে হরমনপ্রীত কৌরের ভারতের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। নরসিংদীর রায়পুরে উপজেলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার বাঁশগাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহী দলের নাম তালিকাভুক্তির আজ ছিল শেষ দিন। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার ঢাকা। নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল কুরআন এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।

0: آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং। প্রথমে প্রেমের জ্বালা ছায়াছবির গান, শিল্পী কনক চাঁপা।

শুনছেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং। এবার শিল্পী এন্দ্রকিশোর ও ডলি সায়ন্তনী, শোনাব বাস্তব ছায়াছবির গান।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে, বললেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায়ভার নিয়ে কারাগারে যাবেন, আশা প্রকাশ আইনমন্ত্রীর। ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সিলেট ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 15 জনের প্রাণহানি। থাইল্যান্ডের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ছাত্র শিক্ষক সহ নিহত 8। আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর। এবং ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 19। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই। আজ রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র শুধু নির্বাচন নির্ভর কোন ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি। তাই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে।
2: আমরা যারা গণতন্ত্রকে টেকসই করতে চাই, আমার প্রথম কথা হচ্ছে সেই গণতন্ত্রকে টেকসই করার জন্য এটাকে আমাকে চর্চা করতে হবে। আমরা যারা গণতন্ত্রের জন্য কাজ করছি, গণতন্ত্রের জন্য লড়াই করছি, সংগ্রাম করছি, 3-4 মাস গেল না, আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনা ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টের কথাগুলো বলেন, বলা হয়েছে পার্লামেন্টের কথা, আপনার জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে।
0: মন্ত্রী আরও বলেন, মত প্রকাশের স্বাধীনতা, সহনশীলতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে পারলে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারবে। একই অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে। তিনি বলেন, গণমাধ্যমের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, বরং স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়তে সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে কাজ করছে।
3: আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু এই কাজ আমার একার না, আমি পারবো না। এই যে আমি এতক্ষণ যে স্টেক হোল্ডারদের কথা বললাম, অন্য কোন জায়গাতে কিন্তু এতগুলি স্টেক হোল্ডারদের কিন্তু অ্যাসেম্বল করতে হয় না, এতগুলি কম্পোনেন্টকে কিন্তু অ্যাসেম্বল করতে হয় না, এই জগতে কিন্তু এতগুলি কম্পোনেন্টকে অ্যাসেম্বল করতে হয় না। এন্ড এভরিওয়ান ইজ পাওয়ারফুল, এভরিওয়ান ইজ প্রোডাক্টিভ, এন্ড এভরিওয়ান ইজ ইনএভিটেবল। ফলে এই কাজটা সরকারকে একটা ম্যানেজারিয়াল রোল থেকে করতে হবে, ম্যানেজমেন্টের জায়গা থেকে করতে হবে।
0: গণমাধ্যমকে কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকতা ও গণমাধ্যম শিল্প অন্য যে কোনো খাত থেকে ভিন্ন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বলেছেন, তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। তিনি ডিসেম্বরে দেশে ফিরে এসে গণহত্যার দায়ভার নিয়ে কারাগারে যাবেন। তিনি আজ ঝিনাইদহের শৈলকোপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আগামীর শৈলকোপা শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
4: উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করে করতে চাই। উনি ডিসেম্বরে এসে কারাগারে যাক, আইনের পথ ধরে হাঁটুক। আইনের পথ ধরে হাঁটলে আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবেন।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সমুদ্র সম্পদ এবং সমুদ্র বন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হবে। ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। আজ কক্সবাজারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প একের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃতিকে সংরক্ষণ করে পর্যটনের উন্নয়নে সব ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হবে। শুধু উঁচু ইমারত নির্মাণই পর্যটন হতে পারে না। কক্সবাজার সমুদ্র সৈকতের সমগ্র 100 কিলোমিটার জুড়েই সমস্ত কর্মকাণ্ড হতে হবে। তিনি বলেন, কক্সবাজারকে ঘিরে উচ্চশিক্ষা ও সামুদ্রিক গবেষণার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সরকার একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সামুদ্রিক শিক্ষা, গবেষণা ও দক্ষ মানব সম্পদ তৈরিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী পরে 500 শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের পর্যটন খাতকে জনপ্রিয় করতে কাজ করছে সরকার। এই লক্ষ্যে দেশের 1498টি পর্যটন স্পট নিয়ে কাজ করা হচ্ছে। তিনি আজ নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। নাটোরের উত্তরা গণভবনকে দেশের ঐতিহ্য হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তরা গণভবনে মন্ত্রিসভার বৈঠক করেছেন। তিনি বলেন, ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালুর বিষয়টিও সরকার বিবেচনা নিয়েছে। সম্ভাবনায় সকল ক্ষেত্রের উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সংগ্রহের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিসিজিপি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সিসিজিপির অষ্টম বৈঠকে আজ এই অনুমোদন দেওয়া হয়। এর আওতায় আগামী মঙ্গলবার আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি সংগ্রহ করা হবে। এই উদ্যোগ দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে সাহায্য করবে। সরকার দেশের উন্নয়নে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকারী তরুণদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ রাজধানীতে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত 14তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে নিরাপদ, বিনিয়োগ বান্ধব ও কর্মসংস্থানমুখী পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিদেশে পড়াশোনা শেষে তরুণরা দেশে ফিরে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন এবং রাষ্ট্র গঠনে সরাসরি ভূমিকা রাখতে পারেন। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সংবাদপত্র একটি দেশের দর্পণের মতো কাজ করে। সমাজের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি তুলে ধরার পাশাপাশি মানুষকে সঠিক পথে চলতে এবং সমাজকে সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনায় সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আজ টাঙ্গাইল প্রেসক্লাবে সাপ্তাহিক সময় তরঙ্গ এর শুভ উদ্বোধন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বলেন, অপসাংবাদিকতা রোধে প্রকৃত সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সোশ্যাল মিডিয়া তথ্য পাওয়ার ধরন বদলে দিয়েছে, তবে এই ডিজিটাল বাস্তবতার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা এবং উদ্দেশ্য প্রণোদিত অপতথ্যের বিস্তার। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে সবচেয়ে কার্যকর উপায় হল গণসচেতনতা ও মিডিয়া লিটারেসি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: ডিজিটাল প্ল্যাটফর্ম এখন মানুষের তথ্য গ্রহণের অন্যতম প্রধান মাধ্যম, কিন্তু একই সঙ্গে বাড়ছে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন ও ফেক নিউজের বিস্তার। বিশেষ করে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী এসব অপতথ্যকে প্রভাব বিস্তারের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ বেতারকে বলেন, ডিজিটাল ট্রান্সফরমেশনের কারণে অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে।
6: মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন অনেক আগে থেকেই সক্রিয় ছিল, কিন্তু ডিজিটাল ট্রান্সফরমেশনের পরে যেটা ঘটেছে সেটা একটা ভয়ঙ্কর মহামারীর আকার ধারণ করে। এখন যেটা আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়া বা এরকম প্ল্যাটফর্ম গুলো নিজেরা কিন্তু অ্যালাউ করে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন। যখন ভিউ বেশি, তার সার্কুলেশন বেশি, পপুলার পার্টিসিপেশন বেশি, তারা এগুলো নিয়েই তো বিজনেস করে। ফলে হলো যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য প্ল্যাটফর্ম এগুলোকে অ্যালাউ করে এবং প্রমোট করে ইন এ সেন্স।
5: বিশেষজ্ঞদের মতে নতুন প্রযুক্তি সমাজে আসার শুরুতে এর অপব্যবহার বেশি হয়। সময়ের সঙ্গে মানুষ সচেতন হলে সত্য ও মিথ্যা তথ্য আলাদা করার সক্ষমতা তৈরি হয়। তাই প্রযুক্তি নির্ভর এই সময়ে মিডিয়া লিটারেসির বিকল্প নেই।
6: এটার জন্য মেজর কাজ হচ্ছে মিডিয়া লিটারেসি এবং অ্যাওয়ারনেস, যে কি কি ঘটতে পারে প্ল্যাটফর্মে এবং সোশ্যাল মিডিয়াতে কিংবা ইভেন মেইনস্ট্রিম মিডিয়াতেও যেটা সারফেস করছে মিস ইনফরমেশন। তো এইগুলো সম্পর্কে অ্যাওয়ারনেস ডেভেলপ করা ছাড়া আর কোনো বিকল্প আছে বলে আমার কাছে মনে হয় না।
5: বিশেষজ্ঞদের মতে প্রযুক্তি যেমন মানুষের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে, তেমনি ভুয়া তথ্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তাই তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে তোলা এবং ডিজিটাল সচেতনতা বাড়ানোই হতে পারে এই সংকট মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ এবং ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে যাত্রা শুরু করেছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয় সেখানে ভিড় করছেন দর্শনার্থীরা। তাদের মতে এই জাদুঘর ইতিহাস সংরক্ষণের পাশাপাশি স্বৈর শাসনের পরিণতি সম্পর্কেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভাবলেই মানুষপটে ভেসে ওঠে জুলাই মাসের বিভীষিকাময় ভয়াল দিন রাতের স্মৃতি। এতটা উৎকণ্ঠায় কখনো পড়তে হয়নি বাঙালি জাতিকে। ক্ষমতা কতটা বাজেভাবে উপভোগ করলে এমন পরিণতি হয় তা হয়তো এই জুলাই স্মৃতি জাদুঘর প্রদর্শনের সময় প্রতি মুহূর্তে আমাদের ভাবাবে। মূল ফটক পেরোলেই চোখে পড়বে জুলাই আন্দোলনে শহীদদের প্রতীকী গণকবর। আরও রয়েছে আওয়ামী লীগ সরকারের সময়কার বিভিন্ন ঘটনার প্রদর্শনী। 24 জুলাই রিকশাচালক সুজনের সেই অকুতোভয় সেলুটের প্রতিকৃতির সামনে গিয়ে থমকে যান অনেকেই। সেলুট জানান সুজনকে। গেল 17 বছর মুক্তির মন্দিরে বহু প্রাণ গেছে ঝরে, তাদের বেশিরভাগকেই এক করেছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। দর্শনার্থী সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। যে গণভবন থেকে নির্দেশনা আসত গুম, খুন আর হত্যার, তা দেখতেও ব্যাপক আগ্রহ সাধারণের।
8: ভালো লাগছে এবং কি খারাপও লাগছে সেই দিনগুলোর কথা ভেবে, যে মানুষের সাথে কতটা অবিচার করা হয়েছে, হাসিনা যে কি করেছে আমাদের সাথে,
9: খুনি হাসিনা যে অপকর্ম, এই খুনি হাসিনা যে পেশিস ছিল, যদি আমরা এই
5: জাদুঘরের ভেতরে বিভিন্ন গ্যালারিতে ফুটে উঠেছে দীর্ঘ দেড় যুগের শাসনামলের নানা প্রদর্শনী। শেখ হাসিনার সেই লাল টেলিফোন, প্রতীকী টর্চার সেল, আয়নাঘর থেকে শুরু করে পুরো ভবনে স্থান পেয়েছে আন্দোলনকারীদের রক্তঝরা স্মৃতিচিহ্ন। পুরো জাদুঘরটি সাজানো হয়েছে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে কেন্দ্র করে। জাদুঘরে রয়েছে শেখ হাসিনার কর্মকাণ্ডের নানা দলিল।
10: আমার ভাইদের কেন মারা হয়েছে, আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক এই শেখ হাসিনার আমি বিচার চাই।
11: কিভাবে স্টুডেন্টদের মারা হয়েছে, কিভাবে মানুষকে বদ্ধ করে রাখা হয়েছে, গুম করা হয়েছে।
12: শুনতে পাচ্ছি যে তখন তাদের আর্তনাদটা কেমন ছিল, তাদের ভিতরের আওয়াজটা শুনতে পাচ্ছি। ভিআর দিয়ে আমরা এক্সপেরিয়েন্স করতে পারতেছি, যারা টর্চার সেলে বসেছিল ওইখানে আমরা নিজেকে রেখে ইমাজিন করতে পারতেছি।
5: জাদুঘরের দ্বিতীয় তলায় যে খাটে ঘুমাতেন শেখ হাসিনা, সেখানে রাখা হয়েছে প্রবাস ফেরত শহীদ রাজীবের রক্তে মাখা শার্ট, আরেক পাশে শহীদ মুগ্ধের সেই আর্তনাদ আর অন্যান্য শহীদদের ব্যবহার করা সামগ্রী। ক্ষমতার দাপট যে চিরস্থায়ী নয়, এই জাদুঘর হয়তো বর্তমান ও ভবিষ্যৎ শাসকদের সেই বার্তাই দেবে যে গণভবন একটা সময় একটি জাতির ভাগ্য নির্ধারণ করত, তা এখন রূপ নিয়েছে গণমানুষের বিজয়ের প্রতীকে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
7: দেশে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আজ 15 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 9 জন নিহত হয়েছে এবং এই ঘটনায় আহত হয়েছে অন্তত 25 জন। আজ সকালে ঢাকামুখী একটি বাস এবং সিলেটগামী কোচের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। এদিকে বগুড়ায় এক সড়ক দুর্ঘটনায় অন্তত 6 জন নিহত এবং পক্ষে 15 জন আহত হয়েছেন। পুলিশ জানায় আজ ভোরে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় যাত্রীবাহী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিকরা বাসটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই 3 শ্রমিক নিহত হন। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গে দেশে আরও 3 জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে 1218 জন। বিচার পাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার, তবে অর্থনৈতিক অসচ্ছলতা কিংবা আইনের জটিল প্রক্রিয়ার কারণে অনেকেই ন্যায় বিচার থেকে বঞ্চিত হন। সেই বাস্তবতা বদলাতে সরকার পরিচালনা করছে বিনামূল্যের লিগ্যাল এইড কার্যক্রম। কিভাবে এই সেবা সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনছে, বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
13: বিচার শুধু সামর্থ্যবানদের জন্য নয়, এই বিশ্বাস থেকেই দেশের অসচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পরিচালিত হচ্ছে সরকারি লিগ্যাল এইড কার্যক্রম। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীনে দেশের 64 জেলায় বিনামূল্যে আইনি পরামর্শ, মামলা পরিচালনা এবং বিকল্প বিরোধের নিষ্পত্তি বা ADR সেবা দেওয়া হচ্ছে। এছাড়া সুপ্রিম কোর্ট, কারাগার এবং শ্রমিকদের জন্য বিশেষ লিগ্যাল এইড সেলও চালু রয়েছে। মামলা মানি বছরের পর বছর আদালতে ঘুরতে হবে এমন ধারণা এখন বদলাচ্ছে, কারণ আদালতের বাইরে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পথ খুলে দিয়েছে সরকারি লিগ্যাল এইড। এতে যেমন সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে, তেমনি পারিবারিক ও সামাজিক সম্পর্ক অটুট থাকছে। মধ্যস্থতা, সালিশ ও আপোষ মীমাংসার মাধ্যমে পরিচালিত বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থায় কোনো পক্ষই পরাজিত হয় না, বরং উভয় পক্ষই পৌঁছে যায় সম্মানজনক উইন উইন সমাধানে। পারিবারিক বিরোধ, জমিজমা, দেনা পাওনা কিংবা দেওয়ানি বিরোধ অনেক ক্ষেত্রেই এই পদ্ধতিতে দ্রুত সমাধান মিলছে, ফলে কমছে আদালতে মামলার চাপও। লিগ্যাল এইডের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে আইনি সহায়তা পাবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।
14: আপনারা যদি কখনো আইনে কোনো জটিলতায় পড়েন এবং টাকার কারণে আপনার সেই জটিলতা নিরসন করতে পারছেন না, সরকারি খরচে আপনার পাশে সে আইনি জটিলতা নিরসনের জন্য ব্যবস্থা করবে। আপনারা নির্ভয়ে সত্যের পক্ষে সাহসের সাথে লড়াই করেন, আইন মন্ত্রণালয়ের লিগ্যাল এইড টিম আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করবে। ন্যায় বিচার পাওয়ার অধিকার আপনার একটি শাশ্বত সুন্দর মৌলিক অধিকার।
13: তথ্য ও আইনি পরামর্শ সহজ করতে চালু রয়েছে ফ্রি টোল জাতীয় হেল্পলাইন 1-6-4-3-0। এই নম্বরে ফোন করেই সাধারণ মানুষ প্রাথমিক আইনি পরামর্শ ও প্রয়োজনীয় দিক নির্দেশনাও পাচ্ছেন। সরকারি তথ্য অনুযায়ী এই হেল্পলাইনের মাধ্যমে ইতিমধ্যে 1 লাখেরও বেশি মানুষ বিনামূল্যে আইনি সহায়তা গ্রহণ করেছে। বিনামূল্যে এই সেবা পেয়ে খুশি ভুক্তভোগীরাও।
15: মাসে মাস দেড় মাসে বৃষ্টি শেষ হয়েছে, দূরত্ব গতিতে তারিখও কোনো কোনো বর্ষে দূরত্ব গতিতে শেষ হয়েছে।
16: আমার নিয়ে বিচার পাইছি, আমার টাকা পয়সা লাগছে না, বিনা টাকায় আমার অনেক উপকার হয়েছে।
17: জজ সাহেবের মাধ্যমে পিতৃত্ব পরিচয় পাইলাম, এই বিচার পায়ে আমি খুবই খুশি।
18: ছেলের স্বীকৃতি আমি দিয়েছি এবং আমরা সেটা জজ সাহেবের বিচার আমরা মেনে নিয়েছি।
19: বিয়ের পরে কিছু সমস্যা ছিল, সেই সমস্যা নিয়ে আসছি এবং আল্লাহর মধ্যে এখান থেকে আমি ভালো সুযোগ সুবিধা পেয়েছি।
20: এখানে আসলে আসলে কোনো পয়সা কড়িও লাগে না।
13: বিচার প্রার্থীদের জন্য লিগ্যাল এইড শুধু একটি সরকারি সেবা নয়, বরং ন্যায় বিচার নিশ্চিত করার একটি কার্যকর উদ্যোগ। তবে বিশেষজ্ঞদের মতে এই সেবা সম্পর্কে মানুষের সচেতনতা আরো বাড়ানো গেলে এর সুফল পৌঁছে যাবে দেশের প্রতিটি প্রান্তে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
21: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ডের একটি স্কুলে এক ছাত্রের গুলিতে ছাত্র শিক্ষক সহ অন্তত 8 জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ জানায়, নন থাবুরের দেবসিরিন স্কুলের 9 শ্রেণীর ছাত্র 14 বছর বয়সী ওই বন্দুকধারী পরে আত্মহত্যা করে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এতে বলা হয়েছে, তাদের যে কোনো একটি দেশের উপর হামলা হলে তা 3 দেশের উপরই হামলা বলে গণ্য হবে। মক্কায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে এক বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে সৌদি আরবকে জড়িয়ে ফেলা এবং হরমুজ প্রণালী ও লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় দেশ তিনটি পারস্পরিক নিরাপত্তা সম্পর্ক জোরদারের চেষ্টা করছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় প্রায় 100 জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হন প্রায় 1,70,000 মানুষ, যার মধ্যে কয়েক হাজার মানুষ অস্থায়ী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বন্যার পানিতে 14,000 হেক্টরের বেশি ফসলি জমি তলিয়ে গেছে। খেলার খবর ক্রিকেট। ডারউইনে 3 দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 2 উইকেট হারিয়ে 19 রান করেছে। এর আগে অস্ট্রেলিয়া একাদশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 355 রান করে। বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ 263 রান। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6:30 তৃতীয় ও শেষ দিনের খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হবে বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায়ভার নিয়ে কারাগারে যাবেন, আশা প্রকাশ আইনমন্ত্রীর। ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সিলেট ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 15 জনের প্রাণহানি। আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর। খবর শেষ হল।
22: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি আমি সঞ্জিদা। প্রধানমন্ত্রী তারেক রহমান নদী দূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে যে কোনো ধরনের অবহেলার বিরুদ্ধে সংশ্লিষ্ট সব মহলকে সতর্ক করে বলেছেন, নদী দূষণে বর্তমানে দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে। প্রধানমন্ত্রী বুড়িগঙ্গা সহ রাজধানী ঢাকা চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। রাজধানীতে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন শীর্ষক এক বৈঠকে তারেক রহমান এই নির্দেশ দেন। নদী ও মানুষের জীবন অবিচ্ছেদ্য, বিশেষ করে বাঙালির জীবন থেকে নদীকে আলাদা করা যায় না। নগরায়নের সঙ্গে সম্পৃক্ত থাকায় সারা দেশে 28টি নদী দূষণ ও দখলের শিকার। বিশেষ করে রাজধানী ঢাকাকে ঘিরে থাকা 4টি নদী বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু ও তুরাগ নাগরিক বর্জ্যে মারাত্মকভাবে দূষিত। প্রতিদিন শত শত টন বর্জ্য মিশে যাচ্ছে নদীর পানিতে। নদী দূষণে জলজ বাসস্থান হয়ে পড়েছে বিপন্ন। কমে যাচ্ছে মাছের রেণু উৎপাদনও। ক্রমাগত দূষণ আর দখলে নদী আজ সংকীর্ণ থেকে সংকীর্ণতর। একই সঙ্গে দখলে দখলে ক্রমেই শীর্ণ আকার ধারণ করেছে এসব নদী। দুঃখজনক যে একসময় নদীমাতৃক খ্যাত দেশের নদ নদীর চিত্র আজ ভয়াবহ। এদিকে প্রমত্ত পদ্মা যমুনা মেঘনা যেমন পলি জমে শিনাকার রূপ নিয়েছে, তেমনি রাজধানী সহ দেশের বড় বড় শহরের বুক চিরে বয়ে যাওয়া নদী যেমন দূষণে আক্রান্ত, তেমনি ক্ষমতাধর প্রভাবশালীদের অবৈধভাবে গড়ে তোলা বিভিন্ন স্থাপনার গর্ভে বিলীন হচ্ছে এসব নদী। যে বুড়িগঙ্গায় শীতলক্ষা তুরাগ হতে পারত পাশ্চাত্যের টেমস, রাইন, দানিউব বা বলগা, কিন্তু রাজধানীর চারপাশে গড়ে ওঠা শিল্প কারখানার রাসায়নিক বর্জ্য দূষণে নদীর পানি এখন বিষাক্ত। অনেকে বুঝে না বুঝে সব পানি ব্যবহার করছেন, আক্রান্ত হচ্ছেন নানাবিধ রোগে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় এসে বিএনপি সরকারের এই নদী দূষণ রোধের প্রয়াস সাধুবাদ পাওয়ার যোগ্য। বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালুশ, শীতলক্ষা এবং রাজধানী সংলগ্ন অন্য নদীর বর্তমান পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বিদ্যমান পরিবেশ আইন কার্যকরভাবে প্রয়োগ এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদারের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রধানমন্ত্রী এই কার্যক্রমে পরিবেশবাদী সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ দেন। বৈঠকে রাজধানীর চারপাশের নদী দূষণ রোধে একটি সমন্বিত ও সমন্বয়বদ্ধ পরিকল্পনা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কার্যক্রম সমন্বয় এবং নির্ধারিত সময় অন্তর অগ্রগতি পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন দাখিল করবে। ঢাকার চারপাশের নদীগুলো দূষণ ও দূষণমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনতে অতীতে পদক্ষেপ নেওয়া হলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি। দেশের নদনদী রক্ষায় সরকার আন্তরিক, তবে সরকারের একার উদ্যোগই যথেষ্ট নয়। শহর ও গ্রামের সব নদনদী রক্ষার সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান, আপামর জনসাধারণ, সব শ্রেণীর পেশাজীবী, সিভিল সোসাইটি, দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলের নেতৃত্বের একসাথে কাজ করতে হবে। নদী দখল, দূষণ, ভরাট ও অপব্যবহার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা সম্ভব হলে দেশের নদনদীগুলো দূষণমুক্ত হয়ে হারানো সৌন্দর্য ফিরে পাবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
3: অনুষ্ঠান বাংলাদেশ বেতার, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্স ও FM 90 মেগাহার্সে।
4: বাংলাদেশ বেতার ঢাকা শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি দেশের গানে। শুরুতে শোনাব সাবিনা ইসমিনের কণ্ঠে, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

শ্রোতা বন্ধুরা, আপনারা দেশের গান শুনছেন। এবারে গানটির শিল্পী সুমন রাহাত, গানের কথা সাজিয়েছেন হুমায়ুন খালিদ, সুর করেছেন হাসান আলী।

বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: 웃돌은 메탈 매거진.
1: তোলে কোমল, সংবেদনশীল এবং সৃষ্টিশীল।
2: বর্ষা বাংলার কবি, সাহিত্যিক ও শিল্পীদের চিরন্তন অনুপ্রেরণার উৎস। শ্রাবণের বৃষ্টিধারা কখনো বিরহের সুর তোলে, কখনো প্রেমের, কখনো বা নবজাগরণের। ঝুম বৃষ্টির শব্দে কবির কলম জেগে ওঠে, সুরকারের মনে জন্ম নেয় নতুন সুর, শিল্পীর তুলিতে ফুটে ওঠে জীবনের নতুন রং। তাই বর্ষাকে শুধু প্রকৃতির ঋতু বললে কম বলা হয়, এটি সৃজনশীলতার ঋতু।
1: শ্রাবণের বৃষ্টি শুধু বৃক্ষলতাকেই নয়, মানুষের হৃদয়কেও সজীব প্রাণবন্ত করে তুলুক, এটাই হোক আমাদের প্রত্যাশা। কারণ প্রকৃতি যখন উদার হাতে জীবন বিলিয়ে দেয়, তখন মানুষও যেন উদারতা শিক্ষা গ্রহণ করে। প্রতিবেশীর দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, ক্ষুধার্তকে আহার দেয়া, বিপন্ন মানুষের আশ্রয় হওয়া, এসবই প্রকৃত মানবিকতার পরিচয়। বৃষ্টির জলে যেমন ধুলো মলিনতা ধুয়ে যায়, তেমনি আমাদের হৃদয় থেকেও দূর হোক হিংসা, বিদ্বেষ, অহংকার ও বিভেদ। এই শুভকামনা শুরু করছি আপনাদের প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণ।
2: বন্ধুশ্রোতা, উত্তরণ শুরু হলেই আপনাদের অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করেন একটি বিশেষ আয়োজনের জন্য, আর সেটি হল বিশ্ববিচিত্রা। বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া বিস্ময়কর, ব্যতিক্রমী আর চমকপ্রদ ঘটনাগুলো নিয়েই আমাদের এই নিয়মিত পরিবেশনা।
1: অসংখ্য সংবাদের ভিড় থেকে এমন ব্যতিক্রমী খবরগুলো খুঁজে বের করা মোটেই সহজ নয়, তবুও আপনাদের জন্য সেরা ও সবচেয়ে আকর্ষণীয় সংবাদগুলো তুলে ধরার চেষ্টা আমাদের সবসময় অব্যাহত থাকে।
2: হ্যাঁ শ্রোতা, আপনাদের ভালো লাগাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাই প্রতিটি পর্বে আমরা চেষ্টা করি বিশ্বের নানা প্রান্তের অজানা, অভিনব আর বিস্ময় জাগানিয়া ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরতে।
1: আজও প্রথমেই রয়েছে উত্তরণের বহুল প্রতীক্ষিত নিয়মিত আয়োজন বিশ্ববিচিত্রা। আজকের পর্বের তথ্য সংগ্রহ ও সংকলন করেছেন শারমিন আক্তার,
2: আর সংবাদগুলো পড়ে শোনাচ্ছেন জাভেদ কাদ্দার।
3: বিশ্বের প্রায় সব দেশেই কম বেশি চা খাওয়ার চল রয়েছে। এই চাতেও আছে নানান বৈচিত্র্য, স্বাদে গন্ধে রেসিপি, ইতিহাসে আছে ভিন্নতা। আজ চলুন জেনে আসা যাক সাতটি ভিন্ন দেশের সাত রঙের চায়ের ব্যতিক্রমী গল্প। চায়ের আদিনিবাস হচ্ছে চীন, এখানে নানা ধরনের চা পাওয়া যায়। তবে ব্যতিক্রমধর্মী এক ধরনের চা এখানে পাওয়া যায়, যেটি গোম্ফু চা। গোম্ফু চা হল এমন চা যেটি দক্ষতার সহিত নিপুণভাবে বানানো হয় এবং চাইনিজ টি সেটে পরিবেশন করা হয়। চীনে এই চা খাওয়ার উৎসবও হয়ে থাকে, যা গোম্ফু চা উৎসব নামে পরিচিত। এছাড়া চীনারা আমাদের মতো দুধ, চিনি, মালাই দিয়ে চা বানিয়ে খায় না, বিশেষ প্রক্রিয়ায় শুধু চায়ের পাতা ফুটিয়ে পান করে। তাইওয়ানের জনপ্রিয় এবং ভিন্নধর্মী একটি চা হল বাবুল চা, এটি বোবা নামেও পরিচিত। আমাদের দেশেও এই চা এখন বেশ জনপ্রিয়, বিভিন্ন কফি শপ কিংবা শপিং মলে ঘুরতে ঘুরতে এই চা উপভোগ করা যায়। তাইওয়ানে এই চা 1980 সালে প্রথম আবিষ্কৃত হয় এবং এটি তৈরি করা হয় চা, দুধ, ফ্রুট জুস ও টেপিওকা বল, যা ক্যাসাভার মূল দিয়ে তৈরি এক ধরনের এডিবল বল। আর্জেন্টিনার একটি ইউনিক চা হল এরবামেট, এটি চা তৈরি করা হয় চায়ের শুকনো পাতা দিয়ে এবং পেয়ালার মতো দেখতে এক ধরনের ঐতিহ্যবাহী পাত্রে এটি পরিবেশন করা হয়। মজার ব্যাপার হচ্ছে এই চা চুমুক দিয়ে পান করেন না তারা, পেয়ালার সঙ্গে একটি পাইপ দেওয়া হয় যার নাম বম্বিলা। এই বম্বিলা দিয়েই এই বিশেষ চা পান করার নিয়ম। ট্রেডিশনাল মিন্ট টি হচ্ছে মরক্কোর খুব জনপ্রিয় চা, এটি তৈরি করা হয় চা ও পুদিনা পাতার সংমিশ্রণে। বাড়িতে নতুন অতিথি আসলে এই চা পরিবেশন করা হয়। এই চা পরিবেশন করার দারুণ একটি ধরন রয়েছে, সেটি হল যিনি আতিথেয়তা করছেন তিনি এমনভাবে কাপের মধ্যে চা ঢালবেন যেন কাপের অন্তত 30 সেন্টিমিটার উপর থেকে চা পড়ে এবং কিছু ফেনা উৎপন্ন হয়। এছাড়া এটিকে সম্মানের নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। জাপানের সবচেয়ে স্পেশাল চা হল মাচা টি। এটি সাধারণত সবুজ পাতার গুঁড়ো গরম পানিতে মিশিয়ে তৈরি করা হয়। জাপানে এই চা ওয়াগাসি নামক এক ধরনের মিষ্টির সঙ্গে পরিবেশন করা হয়। তুরস্কের চায়ের ঐতিহ্য অনেক পুরনো। এখানে কড়া ফ্লেভারের অতিরিক্ত গরম চা খুবই জনপ্রিয় এদেশে। বলা হয়ে থাকে তার্কিশ চা এতই গরম থাকে যে কোনো সময় আঙ্গুল পুড়ে যেতে পারে। এই চা টিউলিপ আকৃতির পাত্রে পরিবেশন করা হয়। তার্কিশদের সকালের নাস্তা, বিকেল, সন্ধ্যা কিংবা অতিথি আপ্যায়নে চা থাকা চাই চাই। চায়ের সঙ্গে রুটি মধু খান তারা।
1: আমাদের এই ছোট্ট সবুজ বাংলাদেশ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর। কোথাও দিগন্ত জোড়া সবুজ ফসলের মাঠ, কোথাও আঁকাবাঁকা পথ বয়ে চলেছে রূপালী নদীতে, দেশের এক প্রান্তে রয়েছে নীল সাগরের বিশাল জলরাশি, আর অন্য প্রান্তে আকাশ ছোঁয়া পাহাড়ের সারি।
2: সেই পাহাড়ের বুক চিড়ে ছুটে আসে স্বচ্ছ ঝর্ণার জল, যেন কোনো চঞ্চল কিশোরীর উচ্ছ্বসিত হাসি। প্রকৃতির এই বৈচিত্র্যময় রূপ আমাদের মনকে বারবার মুগ্ধ করে।
1: প্রকৃতির এমন মনোমুগ্ধকর সৌন্দর্য মানুষকে টেনে নিয়ে যায় আপন সান্নিধ্যে। তাই ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে নির্মল আনন্দের খোঁজে মানুষ ছুটে চলে ভ্রমণে। পাহাড়, নদী, বন কিংবা সমুদ্র, প্রতিটি স্থানই আমাদের মনে জাগিয়ে তোলে নতুন অনুভূতি, নতুন প্রাণশক্তি।
2: বন্ধুরা, আজকের জীবন ও প্রকৃতি পর্বে আমরা তুলে ধরব ভ্রমণ ও পর্যটনের এক অনন্য আকর্ষণ, বান্দরবানের মনোরম চিম্বুক পাহাড়। এর ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা নিয়ে প্রতিবেদনটি উপস্থাপনায় রয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান।
4: প্রিয় শ্রোতা বন্ধু, এখন বর্ষাকাল, কোথায় ভ্রমণে যাওয়া যায়, যেখান থেকে মেঘগুলোকে একসাথে দেখা যায়, পাহাড়ের চূড়া থেকে সাগরের মতো মেঘ ভেসে যাওয়ার দৃশ্য, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চারপাশের পাহাড় ও উপত্যকার 180 ডিগ্রি বিস্তৃত প্রাকৃতিক দৃশ্য, পাহাড়ের পাদদেশে আশেপাশের এলাকার মারমা সম্প্রদায়ের জীবনযাত্রা এবং তাদের জুম চাষ দেখার সুযোগ, এছাড়াও তাজা ফলমূল ও হস্তশিল্পের দোকান। হ্যাঁ শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার ঢাকার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের জীবন প্রকৃতি ভ্রমণ পর্যটন পর্বে আমাদের এবারের গন্তব্য বান্দরবনের চিম্বুক পাহাড়। পাহাড় বেয়ে চূড়ায় উঠার সময় মাঝ পথ থেকে নিচের দিকে তাকালে ফেলে আসা জনপদগুলোকে পিপিলিকার মতোই মনে হয়। কেমন হবে যদি নিচে তাকিয়ে দেখা যায় সব হারিয়ে গেছে মেঘের নিচে। শ্বেত সূত্র পেঁজা তুরাগুলোকে আল গোছে পা ছুঁয়ে যাওয়াটাকে মোটেই পার্থিব মনে হয় না। বিশেষ করে বাংলাদেশি ট্রেকাররা হর হামেশায় এরকম

0: দার্জিলিং। শ্রোতা বন্ধু, চলুন বাংলার দার্জিলিং চিম্বুক পাহাড় ট্রেকিং সহ আজকে ভ্রমণের বিস্তারিত। চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলা বান্দরবনের থানচিতে অবস্থিত এই পাহাড়টিতে স্থানীয়দের অনেকের কাছে কালা পাহাড় নামেও পরিচিত। বান্দরবান জেলা সদর থেকে জায়গাটির দূরত্ব 26 কিলোমিটার। গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2,500 ফুট উঁচু এই প্রাকৃতিক বিস্ময় বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড়। এই উচ্চতায় দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা ছাড়াও 180 ডিগ্রি ঘুরে অনাসে দেখে নেওয়া যায় মেঘাচ্ছন্ন পাহাড়গুলোকে। এ কারণেই ঐতিহাসিক স্থানটি অনেক আগে থেকে পর্যটকদের কাছে বাংলার দার্জিলিং হিসেবে পরিচিতি লাভ করেছে। চিম্বুক পাহাড় ও এর আশেপাশের বসবাসরত নানা আদিবাসীদের মধ্যে ম্রোরা সংখ্যাগরিষ্ঠ। অনেক আগে থেকে এখানে তাদের ঘন বসতি থাকায় এখানকার পাহাড় সহ জঙ্গল, গ্রাম ও জুম ক্ষেতের নামে পাওয়া যায় তাদের ভাষার ব্যবহার। ঠিক এই চিম্বুকের পাহাড়ি এলাকার আদিনিবাসী ছিলেন চিম্বুক ম্রো। এর নামানুসারেই পাহাড়টির নাম পেয়েছে চিম্বুক। কিন্তু স্থানীয় ম্রোদের মাঝে এটি এখনো ইয়াং বং হুং নামেই প্রচলিত। ম্রো ভাষায় পাহাড় বোঝাতে হুং শব্দটি ব্যবহার করা হয়। এই পাহাড়ের চূড়া থেকে নিচের কক্সবাজার ও চট্টগ্রামের উপজেলাগুলো দেখতে হলে আসতে হবে গরমের সময়। এ সময় কুয়াশা থাকে না বিধায় চারপাশ এবং নিচের দৃশ্যগুলো পরিষ্কার দেখা যায়। তবে গরমের সময় অতিরিক্ত তৃষ্ণা, হিট স্ট্রোক বা তাপদাহের কারণে অন্যান্য শারীরিক সমস্যা হতে পারে। আর সেই মেঘের নগরী দেখতে হলে আসতে হবে বর্ষা ও শরৎকালে। তবে জুলাইয়ের তুলনায় সেপ্টেম্বর থেকে অক্টোবরের মেঘগুলোতে শুভ্রতা বেশি। তাছাড়া মেঘের খুব কাছাকাছি হওয়াতে গ্রীষ্মের প্রচন্ড খরতাপেও এখানে ঠান্ডা বাতাস পাওয়া যায়। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল কর্দমাক্ত হয়ে থাকতে পারে। শীতের মৌসুমেও পর্যটকরা চিম্বুক পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তবে গরম বা ঠান্ডা যে ঋতুই হোক না কেন, পূর্ণিমা রাতে পাহাড়ি চাঁদোয়া সব সময় আদিম ও অকৃত্রিম। ভালো লাগাটা শুরু হবে একদম চিম্বুক পাহাড় পথ থেকেই। রাস্তার দুপাশের পাহাড়ে ধূসর ও সবুজ রঙের সামিয়ানা থেকে চোখ সরানোই দায়। সেগুলোর মাঝে শোভা ছড়াচ্ছে মোদের মাচার ওপরে বানানো ঘরগুলো। এই সর্পিলাকার পথটিকেই বাংলাদেশের সর্বোচ্চ সড়ক, যেটা ধরে এগোনোর সময় মনে হবে পৌঁছে যাচ্ছেন স্বর্গের দরজায়। পাকায় সড়ক বেয়ে যে কোনো বাহনই তরতর করে উঠে যেতে পারে একেবারে চূড়ার কাছাকাছি। সবটা মিলিয়ে মনে হবে যেন সুপরিকল্পিতভাবে আঁকা কোনো ছবি। সবুজের এক ঘেয়ে কাটাতে হঠাৎ হাজির হবে আসমানি রঙের সাঙ্গু নদী। একদম চূড়ার দক্ষিণের দিকে এক সিঁড়ি নেমে গেছে বিশাল এক চত্বর, এর নাম নবচত্বর, যেখানে কয়েক স্তরে সাজানো হয়েছে মনোরম কিছু ভিউ পয়েন্ট। এখান থেকে 180 ডিগ্রিতে উপভোগ করা যায় পাহাড় ও আকাশের বিশালতা। সিঁড়ির শেষ প্রান্তে পূর্ব পশ্চিম পাশে গাছের ছায়ে রয়েছে কংক্রিটের সুদৃশ্য চেয়ার টেবিল। শেষ বিকালে একান্তে সময় কাটানো বা আড্ডার জন্য এগুলো বেশ উপযুক্ত। একটা বিষয় মাথায় রাখা উচিত যে এখানে আসতে হলে অবশ্যই আপনাকে বিশেষ করে সাবধানে চলাফেরা করতে হবে। সব বিষয়গুলো জেনে তারপরেই এখানে আসা উচিত। শ্রোতা বন্ধু, আজ এ পর্যন্ত। আগামীতে অন্য কোনো স্থান নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবকিছু জেনে বুঝেই আপনি আপনার ভ্রমণের পরিকল্পনা করবেন। আপনার ভ্রমণ নান্দনিক হোক এবং আগামী পর্বে অন্য কোনো জায়গা নিয়ে আমরা কথা বলবো। সে অবধি আপনারা সবাই ভালো থাকবেন। অনেক অনেক ভালো।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন উত্তরণ, পরিবেশিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠানের এ পর্বে আমরা প্রবেশ করছি সমকালীন সঙ্গীতের রঙিন এক জগতে। সঙ্গীত মানুষের আসলে অনুভূতির এক চিরন্তন ভাষা। নির্মল আনন্দ, মানসিক প্রশান্তি আর হৃদয়ের আবেগকে ছুঁয়ে যাওয়ার অসাধারণ শক্তি রয়েছে এর সুরে।
2: সঙ্গীত এমন এক শিল্প যা ভাষা, দেশ কিংবা সংস্কৃতির সব সীমানা অতিক্রম করে মানুষের হৃদয়ে পৌঁছে যায়। তাই যুগে যুগে দেশে দেশে মানুষ সঙ্গীতকে আপন করে নিয়েছে।
1: হ্যাঁ বন্ধুরা, এবার শুনুন সম্প্রতি প্রকাশিত দেশি বিদেশি উল্লেখযোগ্য কিছু গান নিয়ে একটি প্রতিবেদন। আর পরিবেশনা রয়েছেন নওশিন ফারহান।

প্রিয় শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করি আপনার পছন্দের গান এবং সুরের সাথে আপনাদের সময় বেশ ভালোই কাটছে। আজ আমরা শুনব 2026 সালের এই সময়ে সঙ্গীতাঙ্গনে বহুল আলোচিত ও শ্রোতাপ্রিয় কিছু গান। চলুন বিশ্ব সঙ্গীতের এই রঙিন সফর শুরু করা যাক। প্রথমেই জানব ইউএসএর খবর। পপ, হিপ হপ, কান্ট্রি আর R&B দুর্দান্ত মিশেলে এখনও বিশ্বের সঙ্গীত ধারাকে নেতৃত্ব দিচ্ছে ইউএসএ। চলুন জানি এই সপ্তাহে কোন গানগুলো রয়েছে। ডাই উইথ এ স্মাইল লম্বা সময় ধরে শুনছেন এবং শুনবেন লেডি গাগা এবং ব্রুনো মার্স। এই গানটি রয়েছে এই সপ্তাহে নাম্বার 5th পজিশনে। যে গানটি দর্শক শ্রোতার হৃদয় আন্দোলিত করেছে একটা লম্বা সময় ধরে, কেন্ড্রিক লামার এবং এসজেরের লুথার রয়েছে নাম্বার 4 পজিশনে। মর্গ্যান ওয়ালেন জাস্ট ইন কেস রয়েছে নাম্বার 3 পজিশনে। এবং আমার খুব প্রিয় একটা গান মর্গ্যান ওয়ালেন এবং Tata McCreer, What I Want, right in number 2 position. And last but not the least, Alex Warner, Oshadharan Ektagan, Ordinary, right in number 1 position. They say

ইউএসএর খবর তো জানলেন, জানবো ইউকের খবরা খবর। এ সপ্তাহে নাম্বার ফিফথ পজিশনে রয়েছে শাপার রোয়ানের গান পিঙ্ক পনি ক্লাব এবং রাভি ল্যানের গান লাভ মি নট রয়েছে নাম্বার ফোর্থ পজিশনে। কেলভিন হ্যারিস এবং ক্লেমেন্টাইন ডগলাসের গান ব্লেসিং অসাধারণ একটা গান। গানটি মনে হয় অনেকেই শুনে ফেলেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিভিন্ন ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপসে। সাবরিনা কার্পেন্টারের কথা কি ভুলে গেলে চলবে? একেবারে এই নয়। ম্যান চাইল্ড এই সপ্তাহে রয়েছে নাম্বার থ্রি পজিশনে এবং অবশ্যই লাস্ট বাট নট দ্য লেস স্যাম ফেন্ডার এবং অলিভিয়া ডিনের গান রেইন মি ইন। খুব সুন্দর একটা গান, যদি না শুনে থাকেন আমি তো বলবো এখনই চেক আউট করুন। এই গানটি রয়েছে নাম্বার ওয়ান পজিশনে ইউকে টপ চার্টে।

ইউকে থেকে প্রিয় শ্রোতা আপনাদেরকে একেবারে সোজা নিয়ে যেতে চাই জাপানে। এবং জাপানের একটা খুব চমৎকার ব্যাপার আছে, ইন্টারন্যাশনাল হিট এবং তাদের লোকাল হিট সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা টপ চেয়ার তাদের হয়েছে এই বছর। এবং এই মাসে সেম ব্লু এই গানটি রয়েছে নাম্বার 5th পজিশনে, কিং নো মোর গান টুয়াইলাইট রয়েছে নাম্বার 4 পজিশনে, মিসেস গ্রিন অ্যাপেলের গান খাসু খিহি রয়েছে নাম্বার 3 পজিশনে, মিসেস গ্রিন অ্যাপেলের আরো একটা চমৎকার গান ব্লু অ্যাম্বার এই গানটি রয়েছে নাম্বার 2 পজিশনে, এবং খেনচি ইয়োনোজোর গান প্লাজমা রয়েছে জাপান টপ চার্টের একেবারে নাম্বার 1 পজিশনে।

0: আপনি যদি একটা মাল্টিকালচারের কথা বলতে চান, তাহলে যেই দেশের কথা সবার আগে চোখের সামনে ভেসে ওঠে তা হচ্ছে ক্যানাডা। চলুন জানি আন্তর্জাতিক চার্টে কি অবস্থা ক্যানাডার। রায়ান লেনের লাভ মি নট রয়েছে নাম্বার ফিফথ পজিশনে, লেডি গাগা এবং ব্রুনো মার্সের ডাই উইথ আ স্মাইল রয়েছে নাম্বার ফোর্থ পজিশনে, মর্গান ওয়ালেন এবং টাটা ম্যাকরির গান হোয়াট আই ওয়ান্ট রয়েছে নাম্বার থ্রি পজিশনে, সাবরিনা কার্পেন্টারের ম্যান চাইল্ড রয়েছে নাম্বার টু পজিশনে, এবং অ্যালেক্স ওয়ারেনের এক্সট্রাঅর্ডিনারি গান অর্ডিনারি রয়েছে নাম্বার ওয়ান পজিশনে। প্রিয় শ্রোতা, আবারও দেখা হবে এ সময়ের বিশ্বসঙ্গীতের নতুন পর্বে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, ভালো গানের সাথেই থাকুন।
1: বন্ধুরা, বিশ্ব সঙ্গীত নিয়ে অনেক কথাই তো হলো, সঙ্গীতের কথা আর বিশ্বের নানা সঙ্গীতের সুর শুনতে শুনতে আমাদেরও কিন্তু এদেশের সুরের ভুবনে ফিরতে ইচ্ছে করছে।
2: আর সেই ইচ্ছেতেই এবার শোনাবো একটি ব্যান্ডের গান, পরিবেশনায় জেমস।

0: উত্তরাঞ্চলের বন্ধুরা, আমরা কিন্তু আজকের অনুষ্ঠানে একেবারেই প্রান্ত সময়ে পৌঁছে গেছি। যাবার আগে শেষের কিছু উচ্চারণ। আজ উত্তরণ গ্রন্থনা ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান, পলাশ উপস্থাপনে ছিলাম আমিনুল ইসলাম মঞ্জু
1: এবং জিনাত আক্তার, তত্ত্বাবধানে আঞ্জু মানারা বেগম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
0: সবার জন্য অনেক অনেক শুভকামনা।

0: অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ। আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলোর আগুন নিভিয়ে ফেলুন। আগুন থেকে সাবধান থাকুন। হাতের কাছে দুবালতি পানি ও এক বালতি বালি রাখুন। আগুন লাগলেই সূচনাতেই তা আগুনে নিক্ষেপ করুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনতে পাবেন ইংরেজিতে খবর।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
1: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা: টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের স্বপ্নচূড়া আবাসিক এলাকা উদ্বোধন, দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড প্রদান সম্পর্কে সংবাদ সম্মেলন এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা। গণতন্ত্রকে টেকসই করতে গণমাধ্যমকে সরকারের ভুল ত্রুটি তুলে ধরার পাশাপাশি সরকারকে কাজ করার জন্য সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আরো বলেন,
2: গণতন্ত্র জিনিসটা কি? আমার কাছে যেটা মনে হয় যে গণতন্ত্র হচ্ছে যে স্বাভাবিকভাবে যে বৃহত্তর জনগোষ্ঠী যে ভাবে দেশ চালাতে চায় সিস্টেমটাই হচ্ছে গণতন্ত্র, যদি তাদের কথা মতো দেশ চলে, অর্থাৎ জনগণ। জনগণ কথাটা কিন্তু খুবই আপনার আপেক্ষিক, আমরা তো সবাই জনগণের প্রতিনিধি, আমরা যখন নির্বাচন করি জনগণের প্রতিনিধি হয়ে আসি, তো বিষয়গুলো খুব আপেক্ষিক। মোটা কথা আমি যেটা বুঝি যে গণতন্ত্র মানে হচ্ছে যে একটা দেশের মানুষ যেভাবে বৃহত্তর জনগোষ্ঠী যেভাবে চাইবে সেইভাবে দেশটাকে পরিচালনা করা এবং সেটা একটা রুল বেসড নিয়মের মধ্যে দিয়ে চলা, এটা মূলত নির্ভর করে কিভাবে আপনি এটাকে চর্চা করছেন। গণতন্ত্র আসলে একটা সংস্কৃতি, আপনার চিন্তা ভাবনা চলাফেরা সবকিছুর মধ্যেই যদি এর প্রতিফলন না থাকে তাহলে গণতান্ত্রিক হওয়া যায় না, গণতন্ত্র রাষ্ট্র গঠন করা যায় না। ইটস নট পসিবল, আমি ভাববো একরকম কাজ করবো আরেক রকম, এটা দিয়ে আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। যে কারণে বাংলাদেশে আমার কাছে মনে হয় যে গণতন্ত্র কখনোই একমাত্র সুযোগ লম্বা নিরবিচ্ছিন্ন সময় পায়নি এটাকে কালচার করার। একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এর চর্চা শুরু করেছিলেন, ওটা আবার গেছে পরবর্তীকালে, খালেদা জিয়া তিনিও শুরু করেছিলেন, কিন্তু সেটাও শেষ পর্যন্ত আপনার রাখা যায়নি আপনার অন্য হচ্ছে। আর আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না, ওরা মুখে বলেছে সবসময় গণতন্ত্রের কথা, কাজটা করেছে একটু উল্টো। যে কারণে গণতন্ত্র এখানে কখনোই আপনার যেটাকে আপনারা বলছেন টেকসই, টেকসই কথাটা খুব চমৎকার কথা, সাস্টেইনেবল। আরেকটা কথা আমরা বলি লাকসই, লাকসই প্রযুক্তি, আর হচ্ছে টেকসই গণতন্ত্র। এখন টেকসই গণতন্ত্রের জন্য তো আপনার যে সমস্ত দেশগুলোতে গণতন্ত্র আছে পাশ্চাত্যে, হাজার বছর লেগেছে, 300-400-500 বছর লেগেছে, আমরা তো একটুতেই অস্থির। আজকে 5 মাসও হয়নি এই সরকারের, এখনই বলছি যে সরকার ব্যর্থ, এটাকে আপনি গণতন্ত্রের কোন জায়গায় ফেলবেন? এটা আসলে এত অসহিষ্ণুতা, ভীষণ ভাবে অসহিষ্ণুতা। এই অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে না। আমরা বারবার কথা বলেছি যে গণতন্ত্রের আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে টলারেন্স, যে আমি অন্যের কথা শুনবো এবং সেটা যদি ঠিক হয় সেটাকে আমি বাস্তবায়িত করার চেষ্টা করবো। আমি হয়তো তার সঙ্গে একমত নই, কিন্তু তার কথাটা যেন সে বলতে পারে সেই পরিবেশটা সেই সরকারের জন্য আমি সবকিছু করবো, এই তো কথাটা। আমরা যারা গণতন্ত্রকে টেকসই করতে চাই, আমার প্রথম কথা হচ্ছে সেই গণতন্ত্রকে টেকসই করার জন্য এটাকে আমাকে চর্চা করতে হবে। আমরা যারা গণতন্ত্রের জন্য কাজ করছি, গণতন্ত্রের জন্য লড়াই করছি, সংগ্রাম করছি, 3-4 মাস গেল না আপনার, আমরা এখন রাস্তায় নেমে গেছি, রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে, 5 বছর যেতে দেবো না। একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টের কথাগুলো বলেন, বলা হয়েছে পার্লামেন্টের কথা, জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টেই সমাধান করা যায়। কিন্তু আমরা দেখেন, আমাদের যারা আমরা গণতন্ত্রের কথা বলি, এই যে ইন্টারভিউ কম্পিটিশন যখন ছিল তখন ভিতরে ঢুকে গিয়েছে, মব ক্রিয়েট করে ভিতরে ঢুকে গিয়েছে একদম, এবং আপনার সেক্রেটারিকে তছনছ করে দিচ্ছে। গতদিন আপনার প্রেসিডেন্টের একটা অনুষ্ঠান ছিল, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রের একটা অনুষ্ঠান, সেইখানে একটা বিশ্রী একটা ভুল হতে পারে, ভুল তথ্য থাকতে পারে, বিষয়টা নিয়ে কথা বলা যেতে পারে, কিন্তু তার জন্য একটা বিশ্রী একটা অবস্থা তৈরি করে ইন প্রেজেন্স অফ দ্য ডিপ্লোমেটস যে অবস্থাটা তৈরি করা হলো, এটা কখনোই আপনার গণতন্ত্রের জন্য উপযোগী নয়, এটা গণতন্ত্র হতে পারে না এইভাবে। সুতরাং আমরা সবাই চাই যে আমরা একটা চমৎকার একটা গণমাধ্যম থাকবে, সেই গণমাধ্যমের মধ্য দিয়ে আলোচনা সমালোচনা সবকিছু হবে। আমি শুধু এই কথা বলতে চাই, আপনারা অস্থির হবেন না, আপনারা ধৈর্যটাকে রাখতে হবে, সহনশীলতা রাখতে হবে, নাহলে গণতন্ত্রকে কখনোই এগিয়ে নেওয়া যাবে না। পরমত সহিষ্ণু হতে হবে, এটা আমাদের সবাইকেই হতে হবে, সরকারকে হতে হবে, মিডিয়াকে হতে হবে, এবং যারা মালিক আছে তাদেরকে হতে হবে। এই বিষয়গুলোকে সামনে রেখে সামনের দিনগুলোতে আমি বিশ্বাস করি যে আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি যেভাবে চিন্তা ভাবনা করে এগুচ্ছেন, কাজ করছেন, আমরা যদি সময় নিয়ে ধৈর্য ধরে কাজ করি তাহলে নিশ্চয়ই আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো যেখানে গণতন্ত্রকে একটা টেকসই জায়গায় আমরা নিয়ে যেতে পারবো।
1: সেমিনারে প্রধান আলোচক হিসাবে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি বক্তব্যে উল্লেখ করেন,
3: টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরেই কি একটা গণমাধ্যম আমরা পাবো, স্বাধীন দায়িত্বশীল গণমাধ্যম, নাকি আসলে একটা স্বাধীন দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠার প্রক্রিয়ার মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক ব্যবস্থা টেকসই হতে পারে? এটা খুব পরিষ্কার যদি আমাদের ধারণার মধ্যে চিন্তার মধ্যে থাকে তাহলে আমার মনে হয় যে আমাদের সমস্ত চাওয়া পাওয়া প্রত্যাশা এবং বিতর্কগুলিকে আমরা অনেক বেশি প্রোডাক্টিভ করতে পারবো। আমরা যে জগৎ নিয়ে কথা বলছি সেই জগতের যদি আমরা সংবাদপত্র শিল্প জগৎ হিসাবে আখ্যায়িত করি বা এইভাবে যদি দেখতে চাই তাহলে শিল্পের নিয়ম অনুযায়ী এখানে একটা মুনাফার প্রশ্ন থাকবে অবধারিত ভাবে, কারণ যিনি উদ্যোক্তা তিনি যদি মুনাফা নিশ্চিত করতে না পারেন তিনি তার এই শিল্প জগৎ প্রতিষ্ঠানকে কিভাবে টিকিয়ে রাখবেন? তা যদি টিকিয়ে রাখতে উনি নাই পারেন তাহলে এই প্রতিষ্ঠানে কর্মরত সকল ব্যক্তি সাংবাদিক অন্যান্য সকলকে কিভাবে উনি লালন পালন করবেন? আবার তাকে যদি এই কাজ মুনাফা নিশ্চিত করে উনি যদি করেন এবং উনি যদি অন্য কোন দায়বদ্ধতার মধ্যে না থাকেন, তিনি যদি সকলটা দায়িত্ব পালন করলেন কিন্তু তার ট্যাক্স কাঠামো অথবা তার দায় দায়িত্ব ইত্যাদি সম্পর্কে কোনো কথা থাকলো না, তিনি থাকলেন সবকিছু জবাব তার ঊর্ধ্বে, তখন একটা ভিন্ন পরিবেশ দেখা দিবে। কারণ সংবাদপত্র শিল্প জগতের মালিক পক্ষ এবং তিনি তার এই প্রভাব প্রতিপত্তি এবং তার পত্রিকার যে কার্তি তাকে কাজে লাগিয়ে বিজ্ঞাপন দাতাদের কাছ থেকে যে অর্থটি উপার্জন করেন এই তো উৎস, বলতে তো এই জগৎ টিকে থাকবে এখান থেকেই, তাহলে বিনিয়োগ এবং মুনাফার সম্পর্ক কিন্তু এইখানে। এবং এই আর্থিক জগৎটাকে যদি আমি একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে না দাঁড় করতে পারি তাহলে এই জগৎ তো টেকসই হবে না, এবং যখনই এই জগৎ টেকসই হবে না তখনই কিন্তু এই জগতের আপনাদের মতো মেধাবী যে জনবল বিশেষ করে সাংবাদিকতার মতো এরকম একটা পেশা যা অন্য পেশার সঙ্গে সরাসরি তুলনা করা যাবে না বা যান্ত্রিকভাবে আমরা কিন্তু অন্য পেশার মতো দেখলে ভুল হবে আমাদের, একজন সরকারি কর্মকর্তা অথবা একজন কর্পোরেট এক্সিকিউটিভ অথবা একজন দোক্তা ব্যবসায়ী তার সঙ্গে কিন্তু সাংবাদিকতার পেশাটাকে যদি গুলিয়ে ফেলি তাহলে ভুল হবে, এটাকে অবশ্যই একটা ভিন্নভাবে দেখতে হবে। যেমন আমাদের সংবিধানে লেখা নাই যেটা চতুর্থ স্তম্ভ, কিন্তু সারা পৃথিবীর সভ্যতা জানে যেটা একটা চতুর্থ স্তম্ভ, এই স্তম্ভটা না থাকলে রাষ্ট্র সমাজ থাকে না। সাংবাদিকতার মতো পেশাকে কিন্তু এই ধরনের একটা অঘোষিত সম্মান মর্যাদার দৃষ্টিভঙ্গি থেকে লেন্স থেকে আমাদেরকে দেখা উচিত বলে আমি মনে করি। ফলে মালিক পক্ষ বিজ্ঞাপন দাতা এই দুইয়ের অবস্থান এবং অপরদিকে রাষ্ট্র সমাজ এবং জনগণের সকল সেবা দেওয়ার দায়িত্ব, ফলে সরকার একটা বড় অংশীদার এখানে, ফলে সরকার অংশীদার, মালিক পক্ষ অংশীদার এবং বিজ্ঞাপন দাতারা অংশীদার। সরকার তার অস্তিত্ব নির্ভর করছে জনমতের উপরে, লাগাতার ভাবে সে জনমত পাচ্ছে কিনা এবং ধরে রাখতে পারছে কিনা, তার অ্যাপ্রুভাল রেটকে সে ঠিক রাখতে পারছে কিনা। সাংবাদিক তার মেধাকে একটা পেশায় পরিণত করে পাঠক এবং দর্শক শ্রোতাদের কাছে এই জগৎকে নিয়ে কিন্তু আমাদের একটা মিডিয়া ইকোসিস্টেম, এর সঙ্গে নতুন যুক্ত হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম, সেখানে টেক জায়ান্টরা যুক্ত হয়েছেন লাইক ফেসবুক ইউটিউব ইত্যাদিরা, টেক জায়ান্টরা একটা পার্টনার হয়ে দাঁড়িয়েছেন এবং তারা এতই শক্তিশালী যে পৃথিবীর ক্ষমতাবান অনেক রাষ্ট্রনায়করা কিছুই করতে পারেন নাই, বরঞ্চ পাল্টা টেক সার্ভারটাকে জন্ম দিতে হয়েছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এমন এমন অদ্ভুত ক্ষমতা এবং শক্তিশালী দাপট নিয়ে সে সোশ্যাল মিডিয়াতে এবং অন্যান্য সব জায়গাতে হাজির হয়ে যাচ্ছেন। তার ক্ষমতার দৌড় কোথায় গিয়ে দাঁড়াবে এবং তা কতটা ভালো কতটা মন্দ সভ্যতা এটা নিয়ে কিন্তু একটা গবেষণার মধ্যে এখনো আছে, তা কিন্তু নিষ্পত্তি হয়নি। অতএব আমরা যদি প্রকৃত অর্থে টেকসই গণতন্ত্রের জন্য গণমাধ্যমের ভূমিকা নিয়ে একটা সমাধানমূলক জায়গাতে আমাদের আলোচনাকে যেতে নিতে চাই অথবা এগিয়ে নিয়ে রাখতে চাই তাহলে ইকোসিস্টেমের এই কমপ্লেক্সটা কিন্তু আমি মনে করি আমাদের সংশ্লিষ্ট সকলের ভালো করে বোঝা উচিত। এই মুহূর্ত পর্যন্ত আমি সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত টেকসই এবং গতিশীল দায়িত্বশীল সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ।
1: আজ কক্সবাজারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন স্বপ্নচূড়া আবাসিক এলাকা উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমপি বলেন,
4: কক্সবাজারকে ঘিরে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ট্যুরিজম হাব তৈরি করার যে আমাদের পরিকল্পনা সেটা আমরা সেখানে বিস্তারিত আলাপ করেছি এবং আমাদের পরামর্শগুলো আমরা দিয়েছি, সেই হিসাবে মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে। এই বছরের ডিসেম্বরের আগেই সেই মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ সমাপ্ত হবে। আমরা সেটা সরকারি পর্যায়ে অনুমোদন করলে কক্সবাজার উন্নয়নের জন্য যে সমস্ত বাধাগুলো আমরা সামনে দেখেছি সেগুলোর একটা সমাধান হবে। বাংলাদেশে ইতিপূর্বে বিগত ফেসিবাদী সরকারের সময় কোনো তথ্য উপাত্ত জরিপ বাদে ইচ্ছা মতো বিভিন্ন এলাকাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসাবে ঘোষণা করা হয়েছে ইসিআই হিসাবে। সেখানে কক্সবাজার আছে, কুয়াকাটা আছে, সিলেট সুনামগঞ্জের বহু জায়গা আছে, ট্যুরিজম স্পটের বহু জায়গা আছে, সেখানে যৌক্তিকভাবে যেগুলো ট্যুরিজম স্পট হিসাবে আমাদেরকে সংরক্ষিত রাখতে হবে, সেখানে কিছু বিধিনিষেধ আরোপ করা যায়। আর কক্সবাজারের সমুদ্র সৈকত মেরিন ড্রাইভ রোডের আশেপাশে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া হিসেবে যে গেজেট নোটিফিকেশন বা ঘোষণা করা হয়েছে এবং আদালতেরও কিছু এখানে নির্দেশনা আছে, এগুলো আমরা আবার জরিপ ভিত্তিক তথ্য ভিত্তিক প্রকৃত অবস্থা বিবেচনা করে ট্যুরিজমের বিকাশের জন্য বিষয়টা গুরুত্ব দিয়ে পুনর্বিবেচনা করার নির্দেশনা দিয়েছি আমরা। অর্থাৎ মেরিন ড্রাইভ রোডের দুই পাশে 300-500 মিটারের মধ্যে যে বিভিন্ন এলাকায় কোনো জরিপ ব্যতি রেখে কোনো তত্ত্ব ব্যতি রেখে ইচ্ছাকৃতভাবে যে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করা হয়েছে তাতে করে সারা বিশ্বের মধ্যে গুরুত্বপূর্ণ এই পর্যটন এরিয়ার কোনো বিকাশ হয়নি এবং এটা যাতে বিকশিত না হতে পারে সেই জন্য কোনো পরিকল্পনা ছিল কি না জানি না, সেই বাধা আমরা দূর করতে চাই। আন্তর্জাতিকভাবে পৃথিবীর বিভিন্ন স্থানে আমরা ট্যুরিজমের জন্য বিখ্যাত যে শহরগুলো আছে, যে সি বিচগুলো আছে, প্রয়োজনে সেগুলো আমরা স্টাডি করব, সেই পরামর্শ আমরা দিয়েছি। সেখানে যেভাবে পর্যটনের বিকাশের জন্য বিভিন্ন বিষয়াবলী ধারণ করা হয়েছে এবং সমুদ্রের সি বিচের উপর দিয়ে যে ওয়াকিং স্টেজের মতো করা হয় উডেন ফ্লোর, সেগুলো করা।
1: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 16 আগস্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন MP। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা উল্লেখ করে মন্ত্রী আরো বলেন,
5: যাতে কোন অবস্থাতে দুটি ভাতা না পায় এবং সেই জন্য অর্থাৎ ডাবল ডিপিং নাই, একই ব্যক্তি বারে বারে ভাবে সেই সুযোগ নাই, এবং সরকারের নিয়ম নীতি ট্রান্সপারেন্সি প্রত্যেকটা ফলো করে আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি এবং এই ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা দরকার।
1: গতকাল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 20 আগস্ট। গতকাল দুপুরে রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে উপস্থিত গণমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন,
6: রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর ধারা 5-3 অনুযায়ী নির্বাচন কমিশনের সাথে মাননীয় স্পিকার মহোদয়ের আলোচনা ক্রমে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল জানিয়ে দিচ্ছি। নির্বাচন কর্তার কাছে মনোনয়ন পত্র দাখিলের তারিখ হচ্ছে 13 অগস্ট 2026 বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। রিপিট, মনোনয়ন পত্র দাখিলের সময় হচ্ছে তারিখ হচ্ছে 13 অগস্ট সকাল 10টা থেকে 4টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কর্তার অফিস কক্ষে সাবমিশন হবে। মনোনয়ন পত্র পরীক্ষার তারিখ হচ্ছে 16 অগস্ট 2026 রোববার সকাল 10টা থেকে যতক্ষণ লাগে সেটাও আমাদের ইসি ভবনে। মনোনয়নপত্র পরীক্ষা বা যাচাই যেটাই বলো, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18 অগস্ট মঙ্গলবার বিকাল 4টা পর্যন্ত সময়, আর ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 অগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে। এটা হচ্ছে শিডিউল। আমরা ভোটার তালিকা পেয়েছি, আমরা এখন বাকিটুকু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রসিডিওর আছে সেটুকু আমরা সম্পন্ন করব।
1: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
0: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
7: মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত এদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন, মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন, দেশ উন্নয়নে অংশ নিন। বিদেশ যেতে হলে শ্রম মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন, মানব পাচারকারীদের সাথে নয়। বৈধভাবে বিদেশ যান, দেশ উন্নয়নে অংশ নিন। মানব পাচারকারী হিসেবে কাউকে সন্দেহ হলে সাথে সাথে পুলিশে খবর দিন। কারো মিথ্যা আশ্বাসে সন্তুষ্ট না হয়ে যাচাই বাছাই করে বৈধভাবে বিদেশ যাওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনার দুর্বলতাই মানব পাচারকারীদের উৎসাহিত করে, তাই বিদেশ যাওয়ার ক্ষেত্রে সচেতন হন।
8: দেশ আমার, দেশ আপনার, দেশকে ভালোবাসার দায়িত্ব আপনার, আমার, আমাদের সকলের। আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করি। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় প্রিয়াঙ্কা গোপ, গবেষণা গ্রন্থনা ও উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ।

0: আশা করি সবাই ভালো আছেন। আমাদের সমৃদ্ধ সংস্কৃতি, সঙ্গীত, সাহিত্য, কাব্য সবকিছুর সঙ্গেই ভালো আছেন। আপনারা জানেন যে এবারের আমাদের নজরুল চর্চা বা নজরুল সম্পর্কিত অনুষ্ঠানগুলো একটু অন্য মাত্রায় এসেছে। তার কারণ হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2026-27 এই বর্ষকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। সুতরাং নজরুল বর্ষকে সম্মান জানিয়ে যা যা করা দরকার আমরা সেই কাজগুলি করার জন্য বিবিধ অনুষ্ঠান সাজিয়েছি বাংলাদেশ বেতারের মাধ্যমে। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। আমরা চাই নজরুলকে তার স্বরূপে প্রতিষ্ঠিত করতে, তার সঙ্গীত, কাব্য, সাহিত্য সবকিছু তার মতন করে প্রতিষ্ঠিত করতে। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী প্রিয়াঙ্কা গোপ, এই প্রজন্মের শ্রেষ্ঠ একজন শিল্পী। তো প্রিয়াঙ্কার সঙ্গে আমরা কথা বলবো, তার গান শুনবো, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয়াঙ্কা, কেমন আছো তুমি?
1: খুব ভালো আছি।
0: তেমনি কেমন চলছে এখন চর্চা?
1: চর্চা চলছে।
0: আমাদের এই যে অনুষ্ঠানটা দোলন চাপাটা, এর আগেও তুমি করেছো। তো দোলন চাপা এখনকার একটু অন্যরকম মাত্রা যোগ হয়েছে, একটা পেখম যুক্ত হয়েছে, কারণ এই 2026-27 নজরুল বর্ষ হিসাবে ঘোষিত হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে। সুতরাং আমরা অনেক উদ্যমী হয়েছে, অনেক উদ্যোগ নিয়ে কাজ করছি, তাই না?
1: একেবারে।
0: তো এমনি তোমার কি কেমন মনে হচ্ছে যে এই যে ঘোষণাটা, এটা কতখানি প্রাসঙ্গিক এবং কতখানি কার্যকর হওয়া উচিত তোমার মনে হয়?
1: প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে যে আসলে আমরা যারা গান করি কিংবা নজরুলকে নিয়ে নীরবে নিভৃতে যারা কাজ করে যাচ্ছেন, তারা তাদের মতো করে কাজী নজরুল ইসলামকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার সৃষ্টিগুলোকে নতুন কর্মোদ্দীপনায় যতভাবে আবিষ্কার করা যায় চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু রাষ্ট্র হিসেবে সরকারের পক্ষ থেকে কাজী নজরুল ইসলামকে নিয়ে এত বড় পরিসরে ভাবাটা আমার কাছে ভীষণ আনন্দের, কারণ শুধু তো গান বা কবিতা নয়, কাজী নজরুল ইসলাম একটা প্রতিষ্ঠান আমার কাছে মনে হয়। তো সেই কাজী নজরুল ইসলাম সেই প্রতিষ্ঠানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে শুরু করে গভীর ভাবনা থেকে শুরু করে তার আমরা যদি দর্শন চিন্তা করি, সবটা মিলেই আসলে আমরা কাজী নজরুল ইসলামকে চর্চা করব বা করা প্রয়োজন। এবং রাষ্ট্র যে সেটা ভেবে এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো বছরটাকে নজরুলের কাজ নিয়ে এগোতে চাইছেন কিংবা আরও ফোকাসড হতে চাইছেন, এটা আমার কাছে ভীষণই আনন্দের এবং গর্বের যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি।
0: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা এই অনুষ্ঠানে গান শুনবো, তারপরে আবার আরো অনেক কথা শুনবো। তো আমরা প্রথমে একটি গান শুনতে চাই। কি গান
1: প্রথমে যেটি শোনাবো, এটি অসাধারণ, অসাধারণ বললেও কম বলা হয়, এত সুন্দর একটা গান, যে গানে আসলে কবি 12 স্বরেরই প্রয়োগ করেছেন এবং এত সুন্দরভাবে প্রত্যেকটা লাইনের সঙ্গে লাইনের মালা গেঁথেছেন। সন্ধ্যার একটি গান, গভীর বোধের একটি গান, আমি গগন গহনে সন্ধ্যা তারা।
0: অসাধারণ একটি গান, একেবারে যেমন চমৎকার তার কথা, তার সঙ্গে সঙ্গতিপূর্ণ কি চমৎকার সুর। তো এরকম নজরুলে কিন্তু আরো অনেক গান আছে যেগুলো 12 স্বরে ব্যবহার করা হয়েছে এবং এগুলো ইচ্ছে করেই করেছেন ওনারা, তাই না? তো এই অসাধারণ গানটি সম্পর্কে আমরা যেটুকু জানি তথ্য, সেটা হচ্ছে আমরা রেকর্ড কোম্পানির সাথে যে চুক্তিপত্র নজরুল, সেখানে আমরা পেয়েছি কিছু তথ্য। 6/7/1942 চুক্তি হয়েছিল, শিল্পী ছিলেন ইলা ঘোষ। সুর নজরুলের একটা বলারই অপেক্ষা রাখে না। রেকর্ড HMV থেকে January 1942 হয়েছিল। স্বরলিপি নজরুল একাডেমি থেকে নবম খণ্ডে প্রথম বেরিয়েছিল, পরবর্তীতে নজরুল ইনস্টিটিউট থেকে প্রথম খণ্ডে গ্রন্থিত হয়েছে। শুনি আমরা গানটি।

0: আহা, ভারী চমৎকার, যেমন তুমি বলছিলে একেবারে মনে হচ্ছে যেন তার চেয়েও আরো ছাপিয়ে যাচ্ছে বৈভবটা, সুরের যে কি বৈভব এবং কি মোহময়তা, ভারী সুন্দর গিয়েছো তুমি একেবারে, আমরা খুব খুশি হয়েছি এবং আমার বিশ্বাস আমাদের শ্রোতা মণ্ডলী যারা তাদেরও ভীষণ ভালো লাগবে। এবার আমরা কোন গানটি শুনবো?
1: এবার আরো একটি সুন্দর গান, এটি একটু গজল আঙ্গিকের গান, কেন আসিলে ভালোবাসি।
0: আহা, কি অসাধারণ গান! এবং এটা তুমি নিশ্চয়ই জানো যে এটা কবি নজরুলের নিজের গলায় গাওয়া গান, মানে কতখানি অসাধারণ, কতখানি এক্সপেরিমেন্ট এই গানের মধ্যে আছে, যে গজলের যত রকমের ফর্ম তৈরি করা সম্ভব। নজরুল কিন্তু শুধু গজলের আবির্ভাব ঘটিয়েছেন তাই না, সমস্ত ফর্মে উনি কাজ করেছেন। তো এই গানটি উনি নিজে গিয়েছেন, উনি কিন্তু নিজে গাইতেন না বেশি, কিন্তু উনি নিজে গিয়েছেন। তো এই যে এই গানটি সম্পর্কে আমরা যে সূত্র পেয়েছি, এটা রেকর্ড বুলেটিন থেকে, রেকর্ড মেগাফোন থেকে, এপ্রিল 1933 সালে বেরিয়েছে এটা। আর ভৈরবী রাগে এবং তার স্বকণ্ঠে গীত গান আমাদের স্বরলিপি নজরুল ইনস্টিটিউটের প্রথম খণ্ডে এটা গ্রন্থিত হয়েছে। শুনি গানটি।
1: জি,

অসাধারণ। আসলে আমি একবার অসাধারণ বললে তোমার এই গানটিকে আমি একেবারে ই করতে পারবো না। আমরা এই গানটি দীর্ঘদিন ধরে গাইছি, আমরা শেখাচ্ছি, এবং অসাধারণ তুমি গিয়েছো, এর মধ্যে কিছু ফিল তুমি লাগিয়েছো যেটা তোমার নিজস্বতা, আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে।

0: প্রজন্মকে, নতুন প্রজন্মকে তোমরা প্রশিক্ষণ দিচ্ছ, তাদের সঙ্গে একেবারেই সহাবস্থান, তাই না? তো কেমন বোধ করছো আমাদের নজরুল সঙ্গীতের আগামী দিন কি অবস্থা তুমি আশা করো, আর কি অবস্থা এখন দেখছো?
1: আশা আসলে আমি কখনো আশা হত হই না, আশা সবসময় একটু জিয়ে রাখি, কারণ দেখা যায় ভালো সময় খারাপ সময় সবসময়ই মানে এটা চলমান প্রক্রিয়া। তো বেশ কিছু বছর আমার কাছে মনে হয় যে আসলে আমরা নতুন প্রজন্ম থেকে সেই রকম গায়কী, আমি কণ্ঠ বলবো না, অনেক ভালো ভালো কণ্ঠ আছে, কিন্তু নজরুলের সেই গায়কীটা আমরা খুঁজে পাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে যে একটা নতুন প্রজন্মতে অল্প হলেও একটুখানি শূন্যতা তৈরি হয়েছে।
0: পারিবারিকভাবে যে উৎসাহ বা দেওয়ার ব্যাপারটা বা তাদের মধ্যে যে অ্যাক্টিভিটিগুলো, সেগুলো কেমন মনে হচ্ছে তোমার?
1: আমার কাছে মনে হচ্ছে আর একটু উৎসাহ আসা উচিত পরিবার থেকে।
0: তাহলে এই মেসেজটা কিন্তু তোমাদের মাধ্যমে আমাদের মাধ্যমে কিন্তু দিতে হবে যে না, আমাদের মিউজিক্যাল যে পরিবেশটা সেটা অনেক ভালো এবং এটাকে ব্যবহার করে আমরা অনেক ভালো জায়গায় থাকতে পারি।
1: অবশ্যই, এবং আমি যেটা বলছি যে এত কাজে, যেমন নজরুল বর্ষ নিয়ে তো প্রচুর কাজ হচ্ছে, তো দেখা যায় যে আমরাই কয়েকজন হয়তো ঘুরে ফিরে সব জায়গায় নতুনদের থেকে নিয়ে এসে সবাইকে হয়তো সব জায়গায় নেওয়া যাচ্ছে না, তাদের হয়তো প্রেজেন্স কম কিংবা সেইভাবে তারা চর্চার ওই জায়গাটা এখনো পৌঁছাতে পারেনি। আমাদেরও চেষ্টা থাকবে তাদেরকে নিয়ে আসে এবং পরিবারের সেই মোটিভেশনটা লাগবে।
0: এটা একটা বিরাট ব্যাপার, আমাদের সবার দায়িত্ব হচ্ছে পারিবারিকভাবে উৎসাহিত করা তাদের, এবং এই যে সুন্দর একটি পথ, সুন্দর একটি ক্ষেত্র, সেই ক্ষেত্রে তাদের অবদান থাকলে তারাই সমৃদ্ধ হবে, এটাও আমাদের বোঝাতে হবে, তাই না?
1: এবং ওরাই তো সামনের দিকে নিয়ে যাবে নজরুলের গানকে কিংবা সঙ্গীতকে, সব টাই সামনে ওদের মাধ্যমে, মশালটা ওদের হাতেই আমাদের তুলে দিতে হবে, তারাই বহন করে নিয়ে যাবে। আমি একেবারেই হতাশ হচ্ছি না, কারণ যারাই চর্চা করছে ওরা নিজ আগ্রহেই ভালোবেসে নজরুলের চর্চা করছে।
0: আমরা সেই আশায় কিন্তু থাকবো, তাই না? আরেকটি গান শুনি, কোন গানটি গাইবি এবার?
1: বর্ষা।
0: অবশ্যই,
1: শাওন রাতে যদি,
0: অসাধারণ এবং সবচেয়ে জনপ্রিয় গানের একটি গান, তাই না? তো সুধী মণ্ডলী, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, এই চমৎকার গানটি আমাদের প্রিয়াঙ্কার চমৎকার গলায় আমরা এবার শুনব। তার তথ্য একটু বলি, গ্রন্থ বুলবুল দ্বিতীয় খণ্ডে একটু গ্রন্থিত হয়েছে, রেকর্ড হয়েছে এইচএমবি থেকে April 1940 সালে। শিল্পী জগন্ময় মিত্র, তাল কারফা, এটা বলার অপেক্ষা রাখে না। তবে অনেকে কিছু বিভ্রান্তিকর তথ্য বলে যে চতুর্মাত্রিক একতাল বলে সব বলার চেষ্টা করে, আসলে এটা একবারেই ঠিক কথা নয়। আর এই গানটি তাল ছাড়া আমাদের জগন্ময় মিত্র গেয়েছেন, এবং এটা আমাদের নজরুল ইনস্টিটিউট থেকে স্বরলিপি হয়েছে প্রথম খণ্ডে। আমরা শুনি গানটি।

0: অনেক ধন্যবাদ, তোমার সঙ্গে অনেক কথা হলো। আসলে আমরা গান গাই, গান ভালো লাগে শ্রোতাদের, সেটা ভিন্ন কথা, কিন্তু শিল্পীদের কথাও কিন্তু সবাই শুনতে চায়। তুমি একটু তোমার এই অবস্থানে তুমি এখন এসেছো, এবং আমি বলবো তোমার বয়সের তুলনায় তুমি অনেক ভালো অবস্থানে এসেছো, তো এটাও ঈশ্বরের এবং গুরুদের কৃপা,
1: তাদের সবার আশীর্বাদে সেই সুযোগটা হচ্ছে।
0: এই যে জায়গায় তুমি এসেছো, এই জায়গায় তো অত সহজে তুমি আসোনি, একেবারে অল্প করে হলেও আগামী দিনে যারা শিল্পী হিসাবে আসবে তাদের উদ্দেশ্যে যদি তুমি এই তোমার যে পথটা, সেই পথটা সম্পর্কে একটু সংক্ষেপে বলো যে তুমি কিভাবে এলে।
1: পথটা তো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে, আমি শুধু কয়েকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে লক্ষ্য স্থির রাখতে হবে। হ্যাঁ, যেভাবেই হোক, যে কোনো প্রকারেই হোক, আমার সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছতে হবে। তো সেই লক্ষ্যে পৌঁছতে গেলে যেভাবেই হোক, এর সঙ্গে যেন এটা যুক্ত না হয়, মানে যেমন তেমন করেই হোক সেটা না হয়, সততা থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে, আর চর্চার থাকতে হবে, এই তিনটা থাকতেই হবে।
0: এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ, অনেক ধন্যবাদ তোমার এই যে কথা, এই যুক্তি, এই মেসেজগুলো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অনেক মূল্যবান বলে আমি মনে করি, এবং তারা এগুলোকে যদি মেনে চলে তাহলে আগামী দিন অনেক সহজভাবে তারা সামনে এগিয়ে যাবে। তো আমরা কথা বলতে বলতে একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনেক ধন্যবাদ তোমাকে প্রিয়াঙ্কা, অনেক ভালো থাকো, অনেক ভালো গান করো। সুধীমণ্ডলী, আপনারা ভালো থাকবেন, আপনাদের অত্যন্ত প্রিয় এই অনুষ্ঠান এইভাবেই আমরা চালিয়ে যেন যেতে পারি, এবং এই যে ঘোষিত নজরুল বর্ষতে আমরা আরও নতুন নতুন নতুনতর ভাবনা নিয়ে আপনাদের সামনে আসতে পারি, সেই চেষ্টা আমরা করব। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা শুদ্ধ সঙ্গীতের সঙ্গে থাকবেন, নজরুল সঙ্গীতের সঙ্গে থাকবেন, তার শিল্প ভাবনা সমস্ত কিছু সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ, শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় প্রিয়াঙ্কা গোপ, গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং দোলন চাপা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এবার শুনবেন দেশের গান এখানে সবুজ বাঁশি। শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়া, গীতিকার মোহাম্মদ জহিরুল ইসলাম বাদল, সুর করেছেন রাজু আহমেদ।

0: শ্রোতা বন্ধুরা শুনলেন দেশের গান, শিল্পী ছিলেন মিরাজুল জান্নাত সোনিয়া।
1: অস্বাভাবিক দ্রুত গতিতে গাড়ি চালাবেন না। মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা নির্দেশক ট্রাফিক সাইনের নির্দেশ মেনে চলুন। ঘুম ঘুম ভাব হলে গাড়ি চালানো থেকে বিরত থাকুন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত সংগীত ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক অনুষ্ঠান সাত সুরে বাঁধা। গ্রন্থনা ও উপস্থাপনায় লায়লা আরিয়ানি হোসেন।

সঙ্গীতের ভাণ্ডারে আছে বিচিত্র সম্ভার, কিছু গান আছে ধারণ করে আঞ্চলিক রীতিনীতি, আবেগের রং, প্রেম বিরহ বিচ্ছেদ অভিমান আর চিরন্তন লোকায়ত সুর কিছু গায়কের মাধ্যমে প্রতিষ্ঠা পায়। যুগান্তরের পথ ভ্রমণ করে কালজয়ী হয় সময়ের সাথে। গানের কথা সুর যখন প্রকৃত শিল্পীর মাধ্যমে পৌঁছে যায় শ্রোতার হৃদয়ে, সে গানের আবেদন আরো প্রগাঢ় হয়। ট্রান্সক্রিপশন সার্ভিস আয়োজিত বিশেষ গ্রন্থিত অনুষ্ঠান সাত সুরে বাঁধা থেকে আমন্ত্রণ। এই আয়োজনে রয়েছে সঙ্গীত ব্যক্তিত্বদের জীবন কর্ম নিয়ে নিবেদন। বন্ধুরা, শুনব আর্কাইভ থেকে শিল্পীর কিছু কথা, জানব তাঁর সঙ্গীত সাধনা ও সঙ্গীত চিন্তা নিয়ে। আজ কথা বলব বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী দিলরুবা খানকে নিয়ে। শিল্পীর সাথে কথোপকথনে আছেন আব্দুস সবুর খান চৌধুরী। প্রিয় শ্রোতা, শুরুতেই শুনব শিল্পীর জনপ্রিয় একটি গানের কিছু অংশ, পাগল মন বন রে।

0: দিলরুবা খানের বাবা সৈয়দ হামিদুর রহমান রাজশাহী ও রংপুর বেতারে শিল্পী ছিলেন। তিনি চাইতেন না মেয়ে গান করুক। তিনি বলতেন, সৈয়দ বংশের মেয়েরা গান করে না। যে মেয়ের মনের মাঝে ভাবনা, স্বপ্ন, ইচ্ছা, মান, অভিমান সব আসে গান হয়ে। বাবার কণ্ঠে গান শুনে যার শেখা, তাঁর গান পাবেই শ্রোতা হৃদয়ের ঠিকানা। আর তাই বাবার অমত থাকলেও আব্দুল আলিমের পরিবারের অনুপ্রেরণায় প্রচেষ্টায় শিল্পী হয়ে উঠেছেন দিলরুবা খান। চলুন শ্রোতা, শুনে আসি সেই সময়ের কথা, শিল্পীর জীবনের এবং সঙ্গীতের শুরুর কথা।
1: দিলরুবা বাবা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কিভাবে আপনার গানের শুরুটা হলো যদি বলেন?
2: হ্যাঁ, শুরুটা হয়েছে জন্মের পর থেকে, কারণ আমার আব্বা গান করতেন রাজশাহী রেডিওতে, পল্লী গীতি গাইতেন আব্বা। আমি যখন ছোট আর কি, তখন আব্বার গান শুনতাম, আব্বা রেয়াজ করতেন, শুনতে শুনতে ভাবতাম যে আমিও একদিন গান করব। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে আমার আব্বা আমি যে গান করব এটা কোনোদিনই চাইতেন না, কখনোই চাইতেন না। তো আব্বার গান গাওয়ার সুবাদে আব্দুল আলিম চাচার সাথে আব্বার একটা ভালো বন্ধুত্ব ছিল।
1: আচ্ছা।
2: আমি তো চুপি চুপি আব্বা যখন রেয়াজ করতেন, আব্বার পেছনে বসে বসে মানে মনে মনে গাইতাম আর কি। তো একদিন আব্বা শুনে ফেললো যে আমি গান গাচ্ছি, তো আব্বা আমাকে মারতে আসলো একদম, মানে যে তুমি কেন গান করছো? আমাকে আব্বা আমি গান তো গাবো, বলে কি না গান গাইতে পারবে না। সবুর ভাই কেন জানেন? মানে আমার নামের আগে একটা পদবি ছিল, সেটা হচ্ছে সৈয়দ। আমার নামটা আপনাকে বলতে চাই, এবং যারা আমার কথা শুনছেন তাদেরকে আমি জানাতে চাই যে আমার একটা নাম আছে, অনেক বড় নাম। নামটা হচ্ছে কানিজ মঞ্জুষা মোসাম্মদ সৈয়দা দিলরুবা বেগম রুবি দৈতা।
1: আচ্ছা।
2: তো সৈয়দ ছিল তো, তো সৈয়দ বংশে মেয়েরা গান করবে এটা তো প্রশ্নই ওঠে না, যার জন্য আব্বা আমাকে মারতেন। কিন্তু আমি তো মনে মনে প্রতিজ্ঞা করেছি আমি গান করবই। তখন আব্দুল আলিম চাচার বাসায় বেড়াতে গেল। বেড়াতে যাওয়ার পরে কথাবার্তা হচ্ছে, তখন চাচিমা জিজ্ঞেস করলো, আমার ডাক নাম রুবি, তো মা রুবি তুমি কি গান করতে পারো? হ্যাঁ চাচিমা আমি তো গান করতে পারি। তো বলছে কি যে তাহলে কেন করো না কেন গান? আমি বললাম যে আব্বা তোমাকে গান গাইতে দেয় না। কার গান করো তুমি? আব্বার গান করো? আমি বললাম না, আব্বার নামে আব্দুল আলিম চাচার গান করি। তখন আব্দুল আলিম চাচার একটা গান আমি শোনালাম। কোন গানটা শোনালাম?
1: কোন গানটা?
2: ওই গানটা আমি এখন শোনাতে চাই।

0: আব্দুল আলিমের হারমোনিয়ামে শেখা শুরু সারগাম চিনেছেন আব্দুল আলিমের ছেলে জহির আলিমের কাছে, যার বাবা বাংলাদেশ বেতার রাজশাহী ও রংপুর কেন্দ্রের শিল্পী। সঙ্গীতের সাথে তার গভীর ভালোবাসার সম্পর্ক, তাই জীবন জুড়ে গান নিয়েই তার উদযাপন। বেতার, টেলিভিশন, চলচ্চিত্র বা অ্যালবামের গান, সবখানেই সফল তিনি। এই পর্যায়ে জানব সেই অংশটুকু যেখানে আছে বেতার, টিভি আর চলচ্চিত্রের কথা, আর কথার মাঝেই তার সুরেলা কণ্ঠের আমেজে গান তো থাকছেই।
1: দুই ভুবনে দুই বাসিন্দা আপনার একটা জনপ্রিয় গান, এই গানটা তৈরির ইতিহাস যদি বলেন এবং যদি গানটা আমাদেরকে একটু শোনান তা আমরা কিন্তু খুব খুশি হব।
2: এই গানটির কাহিনী হচ্ছে, আমি রেডিওতে অডিশন দিয়েছিলাম 86-তে, এবং তখন আমি কিছু জানতাম না, শুধু সারেগামা পা জানতাম। অডিশনে পাশ করেছিলাম, রেডিওতে পাশ করার পরে তখন আমি টেলিভিশনেও 86-তে অডিশন দিই, ওখানেও আমি পাশ করি। কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে যে ওখানে আমি আধুনিক গানও গিয়েছিলাম, আধুনিক গানে আমি পাশ করি। তো আমার খুব মন খারাপ হয়েছিল যে আমি আধুনিক গানে পাশ করলাম। তারপরে যাই হোক, অ্যাপ্লিকেশন করে ওটাকে আমি বললাম যে আমি পল্লীগীতি গাইতে চাই। তারপর থেকে আমি পল্লীগীতি গাইতাম। তো 86-তে যখন আমি প্রথম টেলিভিশনে একবার গাইলাম, তারপরে হঠাৎ করে 86-তে দেখলাম যে এক সুরকার মোহাম্মদ শাহনওয়াজ আমার বাসায় এলেন, এসে বললেন যে আপনাকে একটা নাটকের গান আমি গাওয়াতে চাই।
1: বেশ,
2: নাটকটির নাম ছিল একদিন যখন, এবং এটার প্রোডিউসার ছিলেন জিয়া আনসারী সাহেব, এবং এই নাটকে অভিনয় করেছিলেন হুমায়ুন ফরিদি এবং সুবর্ণা মোস্তফা। তো ওই নাটকে গানটি আমি গেয়েছিলাম, গানটি লিখেছিলেন নজরুল ইসলাম বাবু, শুরু করেছিলেন মোহাম্মদ শাহনওয়াজ। গানটি আমি একটু শোনাই।

দিলরুবা খান বলেন, আমি দেশকে ভালোবাসি, গান আমার রক্তে মিশে আছে। গান করে যদি সম্পদ গড়তে চাইতাম তাহলে আমি আজ অনেক সম্পদশালী হতে পারতাম, কিন্তু গানটা আমি ভালোবেসে করেছি, সে কারণে আজ আমার তেমন কিছুই নেই। শ্রোতার হৃদয়ে দিলরুবা খানের কণ্ঠ পৌঁছে গেছে বহু আগে। পাগল মন, রেল লাইন বহে সমান্তরাল, ভ্রমর কৈয়ো গিয়ার মতো মাইল ফলক ছোঁয়া গানের এই শিল্পী যে যখন গাইতে ডেকেছেন, গানের প্রতি ভালোবাসা থেকে তার ডাকেই সাড়া দিয়েছেন তিনি। এবারে আরও একটি গানের অংশবিশেষ শুনব।

0: যে আন্তরিকতায় তিনি গান গেয়ে থাকেন সেই আন্তরিক ভাবনা থেকেই খুঁজে ফেরেন ভালো গান। বিজয়, অনাদি, রাধারমন বা হাসন রাজার গান দারুণ মায়ায় ধরা দেয় তাঁর জাদুকরী কণ্ঠে। বিচ্ছেদের গানে তার গায়কই অনবদ্য আবেশ তৈরি করে, গান নিয়ে তার স্মৃতি অজস্র। শ্রোতাদের জন্য বলেছেন তেমনই এক সুন্দর স্মৃতির কথা।
1: যে শিল্পী যে গানে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেরকম গানই তো তিনি গাইবেন। আচ্ছা, এই যে এতদিন পর্যন্ত গান গেলে, আপনার কোনো স্মৃতি যদি বলার মতো কোনো গল্প যদি থাকে?
2: স্মৃতিটা হচ্ছে যে আমি পাগলমন অ্যালবামটি বের করার পরে আমাকে এখন আমার শ্রোতারা, আমি যখন রাস্তায় বেরোই এখনো পর্যন্ত আমাকে বলে ও যে পাগলমন যাচ্ছে। এর উপর আর কি স্মৃতি থাকতে পারে? এটার পরে আমি আর কিছু চাই না। এখন আমি আজকে এখন এই মুহূর্তে রাস্তায় যাওয়ার সময় যদি মরে যাই আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কিছু চাওয়ার নাই। আমি যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে দিলুবাপা আপনি কি কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা, আমি বলবো হ্যাঁ পেয়েছি। সেটা ওই পুতুল অ্যাওয়ার্ড না, আমি আমার শ্রোতাদের ভালোবাসা পেয়েছি, শ্রোতারা আমাকে ভালোবাসেন, এর চেয়ে বড় অ্যাওয়ার্ড আমি পৃথিবীতে আর কিচ্ছু চাই না।
0: তিনি গান গেয়ে যেতে চান, গানের সঙ্গেই তার বসবাস। শিল্পী হওয়া যায় না, শিল্পীরা জন্মায়। এই কথার সত্যতা দিলরুবা খানের মতো শিল্পীর জন্য যথার্থ। শিল্পীর মানবিক সত্তা নিয়ে তার আছে গভীর পর্যবেক্ষণ, আছে সুচিন্তিত মতামত। এবারে শুনব সেই কথাগুলো, আর নতুনদের জন্য তিনি কি বলেছেন চলুন শুনে আসি।
2: বলার আছে এটাই যে সঙ্গীত একদম ঐশ্বরিক একটা ব্যাপার, এটা জোর করে কোনোদিনও সম্ভব না। আমরা আজকে আসছি কালকে চলে যাব এভাবে কারোরই আসা উচিত না আমার মনে হয়। যদি আমরা এসেই পড়েছি গান করতে, তাহলে আমরা কি এটাকে সাধনা করব, তপস্যা করব, লালন করব? এই যে আমরা এত বছর গানের জগতে আছি এবং যতদিন বেঁচে থাকব থাকবে সঙ্গীত আমাদের, এরকম প্রতিজ্ঞা নিয়েই ওদের থাকা উচিত এবং আসা উচিত। আরেকটা ব্যাপার, যারা সঙ্গীতকে ভালোবাসে, সঙ্গীত যারা করে, তারা কিন্তু আগে প্রথমে ভালো মানুষ হতে হয়।
1: সুন্দর কথা।
2: ভালো মানুষ হলে ভালো গান করা যায়, শ্রদ্ধাবোধ থাকতে হয়। ভালোবাসার বিকল্প কিছু নেই পৃথিবীতে।
0: গান গাওয়ার পাশাপাশি বাসায় গাছের যত্ন, রান্নাবান্না করে দিলরুবা খানের সময় কাটে। মাঝে মাঝে দিলরুবা খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন নতুন গানও প্রকাশ করে থাকেন তিনি। ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়া তার গাওয়া গান দরদি বেশ জনপ্রিয় হয়েছে। চলুন তবে শুনে আসি দরদি গানটির কিছু অংশ। তারা

সঙ্গীতের প্রতি ভালোবাসা, সুরের মায়া তাকে প্রতিষ্ঠিত করেছে। স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে শুরু করে স্বাধীনতা লাভের প্রায় ৫০ বছর পরেও সঙ্গীত জগতের সুদীর্ঘ পথ চলায় অনেক গুণী শিল্পীর অবদান আমাদের পাথেয় হয়ে আছে। এমন শিল্পীদের উপস্থিতিতে শিল্পী ও শিল্প সৃষ্টির গল্প হয়ে ওঠে অনন্য। তাঁদেরই একজন দিলরুবা খান, যার গানে মন জুড়ায়, গুনগুনিয়ে সুরে সুর মিলায়। শিল্পীর সুরের পথে পথ চলা থাকুক অনন্তকাল ধরে। তাঁর সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে আজকের সাত সুরে বাঁধা এখানেই শেষ করছি।

0: ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত সংগীত ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক অনুষ্ঠান সাত সুরে বাঁধা অনুষ্ঠানটি এখানে শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন লায়লা আরিয়ানি হোসেন, সম্পাদনায় আশরাফুল আলম, তত্ত্বাবধানে ফারজানা এবং প্রযোজনা করলেন মোহাম্মদ সারোয়ার মোর্শেদ। বাংলাদেশ বেতার ঢাকা। অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, আগুন ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতনতা হন এবং আইন প্রতিরোধে আগুন প্রতিরোধে ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। বিড়ি বা সিগারেটের নিক্ষিপ্ত জ্বলন্ত টুকরো অগ্নিকাণ্ডের অন্যতম কারণ, তাই ধূমপান পরিহার করুন। মশার কয়েল ব্যবহারে বিশেষ সতর্ক থাকুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন আধুনিক গান তুমি আসবে বলে। শিল্পী শাম্মী আখতার, গীতিকার এস আনিস আহমেদ বাচ্চু, সুর করেছেন বাণী কুমার চৌধুরী।

শুনছেন আধুনিক গান, শিল্পী শাম্মী আখতার। এবারের গান ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না। গীতিকার মাহফুজুর রহমান মাহফুজ, সুর করেছেন শেখ সাদী খান।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আধুনিক গান, শিল্পী ছিলেন শাম্মী আখতার।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিনাত রেহানা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই। আজ রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র শুধু নির্বাচন নির্ভর করে ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি। তাই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে। মন্ত্রী আরো বলেন, মত প্রকাশের স্বাধীনতা, সহনশীলতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে পারলে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারবে। একই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে। তিনি বলেন, গণমাধ্যমের উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই, বরং স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়তে সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে কাজ করছে। গণমাধ্যমকে কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকতা ও গণমাধ্যম শিল্প অন্য যে কোনো খাত থেকে ভিন্ন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। তিনি ডিসেম্বরে দেশে ফিরে এলে গণহত্যার দায়ভার নিয়ে কারাগারে যাবেন। তিনি আজ ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আগামী শৈলকুপা শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা যদি এসব সত্যের মুখোমুখি হতে চান তাহলে অবশ্যই দেশে ফিরে আসবেন। আইনের ক্ষমতা অনেক দীর্ঘ, আইন তার নিজস্ব গতিতেই চলবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সমুদ্র সম্পদ এবং সমুদ্র বন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হবে। ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। আজ কক্সবাজারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প ১ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃতিকে সংরক্ষণ করে পর্যটনের উন্নয়নে সব ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হবে। শুধু উঁচু ইমারত নির্মাণেই পর্যটন হতে পারে না। কক্সবাজার সমুদ্র সৈকতের সমগ্র ১০০ কিলোমিটার জুড়েই সমস্ত কর্মকাণ্ড হতে হবে। তিনি বলেন, কক্সবাজারকে ঘিরে উচ্চশিক্ষা ও সামুদ্রিক গবেষণার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সরকার একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়িত হলে সামুদ্রিক শিক্ষা, গবেষণা ও দক্ষ মানব সম্পদ তৈরিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী পরে ৫০০ শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সরকার দেশের উন্নয়নে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকারী তরুণদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম। আজ রাজধানীতে ফরেন এডমিশন অ্যান্ড ক্যারিয়ার কনসালটেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের পর্যটন খাতকে জনপ্রিয় করতে কাজ করেছে সরকার। এই লক্ষ্যে দেশের ১৪৯৮টি পর্যটন স্পট নিয়ে কাজ করা হচ্ছে। তিনি আজ নাটোরের উত্তর গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। নাটোরের উত্তর গণভবনকে দেশের ঐতিহ্য হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উত্তর গণভবনে মন্ত্রিসভার বৈঠক করেছেন। দেশে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আজ ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৯ জন নিহত হয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন। আজ সকালে ঢাকামুখী একটি বাস এবং সিলেটগামী কোচের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। এদিকে বগুড়ায় এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। খেলার খবর ক্রিকেট। ডারউইনে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারিয়ে ১৯ রান করেছে। এর আগে অস্ট্রেলিয়া একাদশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৫৫ রান করে। বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ ২৬৩ রান। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬:৩০ তৃতীয় ও শেষ দিনের খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া, আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার আগামীকাল ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল ৬টায় অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আব্দুল মান্নান। পথপাথে অনুষ্ঠানে দুর্নীতির পরিণাম সম্পর্কে বলবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঞান কৃষি সমাচার সকাল ৬:৫০। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল ৭:২০।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া সকাল ৭:৩০। নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল ৭:৪৫। সকাল ৮:৩০ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল ৯:০৫। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে শুনবেন সকাল ১০:৩৫। রচনা ও প্রযোজনা মোহাম্মদ জুবাইদুল ইসলাম। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা ১১:৩০। বেলা ২:২০ নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মালা বেলা ২:৪৫। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ শুনবেন বেলা ৩:৩৫।
1: পবিত্র কোরআন শিক্ষার আসর বিকেল ৪:০৫। সুর তরঙ্গ বিকেল ৪:২৫। বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অনুপরমাণু বিকেল ৫:১০। সোনালী ফসল সন্ধ্যে ৬:০৫। সন্ধ্যে ৭:০৫ কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭:৩০। রাত ৮:১০ জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার সমীপেশু রাত ৯:০৫। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনবেন রাত ১০টায়। শ্রোতাদের অনুরোধে পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান রাত ১০:২০।
2: এছাড়া এফএম ৯০ MHz রাত ১২:১৫ নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক স্বপ্নে অচেনা তুমি রচনা আইভি রহমান প্রযোজনা মাহবুবুর রহমান।
1: এফএম এর অনুষ্ঠান সূচি এফএম ৯২ MHz সন্ধ্যে ৭:০০ থেকে ১১:০০ পর্যন্ত বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম ১০৬ MHz সকাল ৬:০০ থেকে বেলা ১২:১০ এবং বেলা ২:১৫ থেকে রাত ১১:১৫ পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম ৯০ MHz সকাল ৬:০০ থেকে রাত ১১:১৫ পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনবেন।

বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে 22.6 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 32.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 83%, সন্ধ্যে 6টায় 72%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:31, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:37। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 102 ও 90 মেগাহার্স। এখন শুনবেন পবিত্র কোরআন তিলাওয়াত ও তরজমা।

0: হে ইমানদারগণ, খোদাকে ভয় করো ঠিক যেমন ভাবে তাকে ভয় করা উচিত। তোমাদের মৃত্যু হওয়া উচিত নয় সে অবস্থা ছাড়া যখন তোমরা হবে মুসলিম। সকলে মিলে খোদার রজ্জু শক্ত করে ধারণ করো এবং দলাদলিতে পড়ো না। সফলতা লাভের জন্য আমাদের দলাদলি পরিহার করে একতাবদ্ধ হতে হবে। সকলেরই উচিত ইমানের উপর দৃঢ় আস্থা পোষণ করা।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবারে শুনবেন একটি ভাওয়াইয়া গান, শিল্পী রথীন্দ্রনাথ রায়, গীতিকার ও সুরকার হরলাল রায়। এরপর উত্থান পতন ছায়াছবি থেকে ডলি সায়ন্তনীর কণ্ঠে শুনবেন রংচটা জিন্সের প্যান্ট পরা।

আপনারা শুনছেন আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গান। এবারে শুনবেন হাসন রাজার গান, শিল্পী মোহাম্মদ মারুফ হোসেন। এর পরপরই শুনবেন আরবি গান পেস্কেল মাসালিনীর কণ্ঠে, এবং লালন গীতি শুনবেন দিল আফরোজ রেবার কণ্ঠে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবারের শিল্পী মাসুদ করিম, গানটির কথা ও সুর সাজিয়েছেন আলাউদ্দিন বয়াতি। এরপর শুনবেন ফ্রান্সের গান শিল্পী ফ্লোরিনা।

প্রিয়শ্রোতা বন্ধুরা, গান শুনছিলেন ব্যান্ড সঙ্গীত আর্ক ব্যান্ডের পরিবেশনায় আশিকুজ্জামান টুলুর কণ্ঠে। আর এই গানটির মধ্য দিয়ে শেষ হল দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা, বাংলাদেশ বেতার ঢাকা। শুনছেন নিশুতি অধিবেশন, এখন শুনবেন নজরুল সঙ্গীত শিল্পী নাদিয়া ফেরদৌস নিম্মে।

0: প্রিয়শ্রোতা বন্ধুরা, এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন নাদিয়া ফেরদৌস নিমি। বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ আব্দুল মান্নান। পথ ও পাথেয় অনুষ্ঠানে দুর্নীতির পরিণাম সম্পর্কে বলবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া সকাল 7টা 30 মিনিটে। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 7টা 45 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে শুনবেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9টা 5 মিনিটে। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে শুনবেন সকাল 10টা 35 মিনিটে, রচনা ও প্রযোজনা মোহাম্মদ জুবাইরুল ইসলাম। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11টা 30 মিনিটে। বেলা 2টা 20 মিনিটে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মালা বেলা 2টা 45 মিনিটে। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3টা 35 মিনিটে। পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন বিকেল 4টা 5 মিনিটে। সুর তরঙ্গ বিকেল 4টা 25 মিনিটে। শুনলেন পরবর্তী অধিবেশনের সংক্ষিপ্ত অনুষ্ঠান পরিচিতি।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশ্চিত অধিবেশন শেষ করছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা। সকাল ৬টা। আজ শনিবার, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৮ হিজরি, এবং ৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ।
1: শুভ সকাল। সুন্দর এই সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ ৬৯৩ কিলোহার্টজ, এফএম ৯০, এফএম ১০৬ এবং এফএম ১০২ মেগাহার্টজে। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হচ্ছে।